আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 59 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 20 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন জানিয়ে দেব, পশ্চিমবঙ্গ ও আন্দামান ও নিকোবর উপকূলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। সামগ্রিকভাবে আবহাওয়ার বিশেষ কোনো পরিস্থিতি নেই। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। কিন্তু যদিও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের ঢেউ ও জলোচ্ছ্বাস সংক্রান্ত কোনো সতর্কবার্তা নেই, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 12 অক্টোবর 2026 তারিখে রাত 11:30 পর্যন্ত সমুদ্রে 18 থেকে 19 সেকেন্ডের ব্যবধানে 1.1 থেকে 1.6 মিটার উচ্চতার ঢেউ ওঠার পূর্বাভাস রয়েছে। এর ফলে ঢেউ আছড়ে পড়ার প্রবণতা বাড়তে পারে, তাই নৌকো চালানোর সময় এবং বিনোদনমূলক কার্যকলাপের ক্ষেত্রে বিশেষ সতর্কতা ও সাবধানতা বজায় রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বন্দরগুলিতে এবং আন্দামান ও নিকোবর বন্দরগুলির ক্ষেত্রে কোনো আবহাওয়ার সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম মৎস্যজীবী বন্ধুদের জন্য এবং উপকূলবর্তী অঞ্চলের ঢেউ জলোচ্ছ্বাস সংক্রান্ত সতর্কবার্তা। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।

মাসিডোনিয়ার অধীশ্বর ফিলিপ অতি পরাক্রান্ত রাজা ছিলেন। আর্গাইল নিবাসী আর্কেডিয়াস নামে এক ব্যক্তি সর্বদা তাঁহার অতিশয় নিন্দা করিত। একদা আর্কেডিয়াস ঘটনাক্রমে ফিলিপের অধিকারে প্রবেশ করায় রাজপুরুষেরা তাহাকে নিরুদ্ধ করিয়া রাজসমীপে উপস্থিত করিলেন এবং বলিলেন, মহারাজ, এই দুরাত্মা সতত আপনার কুৎসা কীর্তন করে, এক্ষণে ঘটনাক্রমে আমাদের হস্তগত হইয়াছে। আমাদের প্রার্থনা এই, এ গুরুতর অপরাধ করিয়াছে তাহার সমুচিত দণ্ডবিধান করুন, এবং অতঃপর যাহাতে আর আপনার নিন্দা করিতে না পারে তাহারও যথোপযুক্ত উপায় বিধান করুন। রাজপুরুষদিগের প্রার্থনা ও উপদেশ শুনিয়া ফিলিপ বলিলেন, তোমরা যে উপদেশ দিতেছ তদনুযায়ী কার্য করা সর্বতোভাবে উচিত ও আবশ্যক। এই রাজবাক্য শুনিয়া সন্নিহিত ব্যক্তিমাত্রেই মনে করিয়াছিলেন রাজা তাহারে কারাগারে রুদ্ধ করিবেন এবং অবশেষে তাহার প্রাণদণ্ডের আদেশ দিবেন, কিন্তু তিনি তাহাকে নিকটে আনাইয়া যথেষ্ট সমাদরপূর্বক আপন সম্মুখে বসাইলেন এবং তাহার নিজের ও পরিবারবর্গের কুশল জিজ্ঞাসা করিয়া বন্ধুভাবে কিয়ৎক্ষণ কথোপকথন করিলেন। এইরূপে যথোচিত শিষ্টাচার ও শিষ্টালাপের পর বহুমূল্য উপহার দিয়া তিনি তাহাকে বিদায় দিলেন। আর্কেডিয়াস ভাবিয়েছিলেন ফিলিপ তাহার প্রথমত যথোচিত শাস্তি ও অবশেষে প্রাণদণ্ড করিবেন, কিন্তু তাহার ব্যবহার দেখিয়া মোহিত ও চমৎকৃত হইয়া আন্তরিক ভক্তি সহকারে তাহার প্রশংসা কীর্তন করিতে করিতে প্রস্থান করিলেন। সন্নিহিত রাজপুরুষেরা বলিলেন, মহারাজ, ওরূপ দুরাচারের সহিত এরূপ ব্যবহার করা আমাদের বিবেচনায় ভালো হয় নাই, ইহাতে উহার আস্পর্ধা আরও বাড়িবে এবং মনে করিবে আপনি উহার তোষামোদ করিলেন। ফিলিপ শুনিয়া ঈষৎ হাস্য করিয়া মৌনাবলম্বন করিলেন। কিছুদিন পরে চারিদিক হইতে সংবাদ আসিতে লাগিল, আর্কেডিয়াস এতকাল রাজার বিষম শত্রু ছিল, এক্ষণে তাহার যারপর নাই হিতৈষী হইয়াছে। সর্বত্র সর্ববিধ লোকের নিকট সে রাজার গুণানুবাদ ও প্রশংসা কীর্তন করে এবং আন্তরিক ভক্তি সহকারে রাজার উল্লেখ করিয়া মুক্ত কণ্ঠে বলিতে থাকে, মাসিডনের অধীশ্বর ফিলিপের তুল্য অমায়িক, নিরহংকার, উন্নতচিত্ত, উদারচরিত পুরুষ কস্মিন কালেও কাহারও নয়নগোচর হইয়াছে আমার এরূপ বোধ হয় না। আমি যে সবিশেষ না জানিয়া এতকাল

তাহার কুৎসা কীর্তন করিয়াছিলাম, তাহা নিতান্ত নির্বোধ ও যারপর নাই অভদ্রের কার্য হইয়াছে। এই সকল কথা শুনিয়া ফিলিপ পার্শ্ববর্তী রাজপুরুষবর্গের দিকে দৃষ্টি সঞ্চারণ পূর্বক সহাস্যবদনে বলিলেন, এখন বলো দেখি আমি তোমাদের অপেক্ষা নিপুণতর চিকিৎসক কিনা।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত। শুনবেন ধ্রুপদ, শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব এবং যোগিয়া।

0: প্রথম আলো অনুষ্ঠানটি শেষ হল, শুনবেন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনের বেশি। নতুন দিল্লির ঘটনাবলী নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ভারত। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে গতকাল এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন ও অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। আইআইটি মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই অংশে রয়েছে 11টি উড়াল মেট্রো স্টেশন। প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যৌথভাবে নতুন মেট্রো পরিষেবা সূচনা করেন এবং মেট্রোয় যাত্রাও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে। ভারতের তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ে জয়গোপাল গারেডিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের জন্য ভারতে প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি তাদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণা ও বিভিন্ন সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের ভবিষ্যৎই নয় বরং বিশ্বের ভবিষ্যৎকেও গড়ে তুলবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আকাঙ্ক্ষাগুলো পূরণ করা সম্ভব বলে তিনি আস্থা প্রকাশ করেন।
2: বিকশিত ভারতকে লিয়ে জো নয়ে আইডিয়াজ চাহিয়ে, জো নয়ে সলিউশনস চাহিয়ে, উনসে ভারত হি নহি বিশ্ব কা ভবিষ্য ভি তয় হোগা। টুডে দ্য ওয়ার্ল্ড ইজ লুকিং ফর সলিউশনস এন্ড You have the potential to provide those solutions.
1: ভারতে উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রের প্রসার ঘটাই তরুণদের জন্য প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে এবং প্রকৌশল পণ্য রপ্তানিও নতুন রেকর্ড স্পর্শ করেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। 2014 থেকে বৈদ্যুতিন পণ্য রপ্তানিও 11 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিষেবা সম্প্রসারণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 2014 সালে মাত্র 5টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যেত, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 25-এ দাঁড়িয়েছে।

0: সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শনিবার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনা হয়। এর ফলে যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে এবং সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দ্রোণ ব্যবহার করে বিমানবন্দরটিতে হামলা চালানো হয়েছে বলে হুথি বিদ্রোহী জানিয়েছে। তাদের দাবি, সৌদির সব বিমানবন্দরই তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা এবং সানার বিমানবন্দরে বিমান হামলার প্রতিবাদে এই হামলা চালানো হচ্ছে বলে বিদ্রোহীরা জানিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুথিদের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্রুত পদক্ষেপ করা হবে। সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ওই ভারতীয় প্রাণ হারান। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারতীয় দূতাবাস। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সহ প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের জন্য ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, শনিবারের ওই হামলায় প্রায় 300 জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন 10 জন ভারতীয়। হামলায় আহত ভারতীয় নাগরিকদের যেসব হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে গিয়েছেন দূতাবাসের কর্মীরা। ভারতীয় দূতাবাস জানিয়েছে, আহতদের মধ্যে 3 জন আইসিইউতে থাকলেও তাঁদের অবস্থা স্থিতিশীল। আরও 2 জনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রিয়াদের ভারতীয় দূতাবাস একটি 24 ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল 800-247-1234। এর পাশাপাশি যে কোনো জিজ্ঞাসার জন্য 9661148469 এবং 9665362160 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। সুপ্রিম কোর্ট দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ জানিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলে এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। নতুন দিল্লির ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা OHCHR এর বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। এই বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার নাক গলানো একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোতে সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে তারা কোনো কথা বলে না। এমন দ্বিমুখী আচরণের জন্যই এরকম সংস্থার গ্রহণযোগ্যতা কমছে এবং বহুপাক্ষিকতার ওপর মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ওয়াক অফ সংস্কার, একটি প্রতিবেদন।
1: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াক অফ সংস্কার। এই সংশোধনীর মাধ্যমে ওয়াক অফ সম্পত্তির নথিভুক্তিকরণ, ডিজিটাল তথ্য ভাণ্ডার, ওয়াক অফ বোর্ডের গঠন এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ওয়াক অফ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: কিন্তু বর্তমানে সরকার বলেছে ওয়াক অফের আওলাদের ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি মেয়েরা পায় এবং মেয়েদের কাছে যায় তাহলে সেই সম্পত্তি কখনোই ওয়াক অফে যাবে না। অর্থাৎ কোনো সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াক অফ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের ক্ষমতায়ন করার পক্ষে, মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা, এই বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এমটি পেট্রো ডলফিন নামে একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এমটি ভ্যালথেরা নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজেও অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা দূর থেকে নিক্ষেপ করা বস্তুর আঘাতে আগুন ধরে যায়। তবে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। মাস্কটে ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর

নিয়েছে নয়াদিল্লি। বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, হরমুজ পনেরিতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি ভেলতারের 11 জন ভারতীয় নাবিকের সকলেই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, ড্রোন হামলার শিকার হওয়া এমটি পেট্রো ডলফিন নামে অন্য একটি জাহাজের 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 9 জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। ক্রিকেটে ইন্দোরের হোলকা স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 224 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 209 রান তোলে। সিমরান হেটমোয়ার সর্বাধিক 43 রান এবং কামিন পুরান 42 রান করেন। ভারতের অর্শদীপ সিং 3টি উইকেট নেন। এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 223 রান করে ভারত। অর্শদীপ সিং ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনেরও বেশি। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। খবর এখানে শেষ হল। পরবর্তী খবর সকাল 7:25 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন কামিনী রায়ের জীবন কথা।
1: বর্তমান সময়ের দু এক প্রজন্ম আগেও প্রতিটি বাঙালি বাড়ির শিশুরা একটি কবিতা শুনে বড় হতো, অথবা কোনো সূচিকর্ম নিপুণা গৃহবধূ কাপড়ের উপর রঙিন সুতো দিয়ে লিখে ঘরের দেওয়ালি গৃহশোভার উদ্দেশ্যে ঝুলিয়ে রাখত সেই কবিতা। কবিতাটি হল, পরের কারণে স্বার্থে দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। যে মহিয়সী নারী রচিত এই পঙ্ক্তিকটি বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠেছিল তিনি কামিনী রায়। 1864 সালের 12ই অক্টোবর অবিভক্ত বাংলার বিক্রমপুরে কামিনী রায় জন্মগ্রহণ করেন। তার পিতা চণ্ডীচরণ সেন ছিলেন পেশায় বিচারপতি এবং ব্রাহ্ম সমাজের এক বিশিষ্ট নেতা। মা ছিলেন বামাবোধিনী দেবী। পিতার চণ্ডীচরণের কাছেই তার প্রাথমিক শিক্ষার পাঠ সম্পূর্ণ হয়। 12 বছর বয়সে তিনি বিদ্যালয়ের শিক্ষার জন্য আবাসিক বিদ্যালয়ে চলে যান। 1880 সালে বেথুন স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা এবং 1883 সালে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। 1886 সালে বেথুন কলেজ থেকে তিনি ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক ডিগ্রি অর্জনের পর 1886 সালেই তিনি বেথুন কলেজের স্কুল বিভাগে শিক্ষিকা পদে নিযুক্ত হন। পরবর্তীকালে এই কলেজে তিনি অধ্যাপনাও করেছিলেন। যে যুগে মেয়েদের শিক্ষাই বিরল ঘটনা ছিল, সেই যুগে কামিনী রায় প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্মজীবনে নিজস্বতার ছাপ রেখেছিলেন। 1922-23 সালে তিনি নারী শ্রম তদন্ত কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কামিনী রায় সমাজের বঞ্চিত নারীদের অধিকার নিয়ে খুব সচেতন ছিলেন। তার কবিতায় নারীবাদ, সমাজের অবিচার এবং মানসিক আবেগের পরিচয় পাওয়া যায়। তার কবিতায় ছিল এক ধরনের কোমলতা ও গভীর ভাবনা, যা মানুষের মনের আবেগকে ছুঁয়ে যেত। তার প্রথম কবিতার বই আলো ও ছায়া 1889 সালে প্রকাশিত হয়। এছাড়াও তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নির্মাল্য, গুঞ্জন, সনেট সংগ্রহ, অশোক সঙ্গীত, নাট্যকাব্য, অম্বা, জীবনপথে ইত্যাদি। কামিনী রায় শুধু কবি ছিলেন না, বা শুধুমাত্র নিজের শিক্ষা অর্জনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন না, তিনি সমাজে নারীদের অবস্থার উন্নতির জন্য কাজ করেছেন। কখনো স্তব্ধ হয়েছেন, আবার নতুন করে তাঁর কাজে ঝাঁপিয়ে পড়েছেন। যিনি লিখতে পারেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।

0: এটাই হয়তো স্বাভাবিক তার ক্ষেত্রে। কামিনী রায়ের জীবন এবং সাহিত্যকর্ম আমাদের দেখায় কিভাবে একজন নারী নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সমাজের জন্য আলো ছড়াতে পারে। তার কবিতা শুধু ব্যক্তিগত অনুভূতির নয়, সমাজের অবক্ষয় এবং নারীর প্রতি বৈষম্যের প্রতিবাদ হিসেবেও দাঁড়িয়েছিল। তিনি নিজে নারী শিক্ষার আদর্শ উদাহরণ হয়ে উঠেছিলেন এবং সেই সময়ের নারী আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। কামিনী রায় ছিলেন সে যুগের নারীদের স্বাধীনতার প্রতীক, যিনি প্রমাণ করেছিলেন নারীরা শুধুমাত্র অন্তঃপুরে থাকার জন্য জন্মগ্রহণ করে না, তাদেরও স্বাভাবিকভাবে চিন্তা, সামাজিক কাজে অংশ নেওয়ার অধিকার আছে। তার বিভিন্ন সাহিত্যকর্মে এই মানসিকতা বারবার প্রতিফলিত হয়েছে। জীবনের শেষ ভাগে কামিনী রায় রোজকার সামাজিক জীবন থেকে কিছু দূরে সরে গিয়েছিলেন। তিনি ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর পরলোক গমন করেন, কিন্তু তার লেখা এবং কাজ বাংলা সাহিত্য এবং নারী আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কামিনী রায়ের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন সুযোগ একটুখানি আমাদের অনুষ্ঠানগুলো সম্পর্কে একটু ঝালিয়ে নেওয়ার। আপনাদের মনে আছে নিশ্চয়ই এই অনুষ্ঠানটির বিষয়।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আর এখন আমাদের অনুষ্ঠানে কিন্তু এসে লেগেছে পূজোর আমেজ।
3: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
4: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
3: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: পায়ের তলায় সর্ষে।

0: হাসে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গাঙ্গুলী।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গাঙ্গুলির কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য ইলিশের বিকল্প পেঙ্গুয়া নিয়ে, বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ইলিশের বিকল্প পেঙ্গুয়া, এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
2: পেঙ্গুয়া নামটা শুনেই মনে হচ্ছে পেঙ্গুয়া, এটা আবার কি কথা? তো বাংলার সঙ্গে তো কোনো মিলছে না। ঠিকই তাই, কারণ পেঙ্গুয়া মাছটা হচ্ছে মণিপুরের, নামটা ওই রকমই। পেঙ্গুয়া মাছটা মণিপুর এবং চীন দেশে হয়। মণিপুর আমরা জানি যে চীনের গায়ে লেগে আছে আমাদের মণিপুর রাজ্যটা, পেঙ্গুয়া সেই রাজ্যেরই একটি মাছ। এই মাছটা মণিপুরে একটা বিখ্যাত লেক আছে, যারা বেড়াতে ভালোবাসেন যে গেছেন তারা জানেন, সেই লেকটার নাম হচ্ছে লোকতাক লেক, যেখানে এত বড় বড় ঘাস আছে যে ঘাস দিয়ে অনেক আইল্যান্ড আছে, যে আইল্যান্ডের উপরে আপনি ঘুরে বেড়াতে পারেন, হাঁটতে পারেন। তাহলে বুঝুন কত বড় লেক, যে ঘাসের উপরে আপনি হেঁটে বেড়াচ্ছেন সেটা একটা দ্বীপ হয়ে গেছে এরকম। সেই লোকতাক লেকে এই পেঙ্গুয়া মাছটার আদি জন্মস্থান আমাদের ভারতবর্ষে, চীন দেশে আছে। তো পেঙ্গুয়া মাছটা কি মাছ? পেঙ্গুয়া মাছটা আমরা বলছি যে ইলিশের সমতুল্য। হ্যাঁ তাই, কারণ পেঙ্গুয়া মাছটা দেখতে অনেকটা ইলিশের মতোই, খেতে ইলিশ মানে আমাদের একটা ফ্লেভারের একটা ব্যাপার আছে। ইলিশ তেল দিয়ে ভাত খাই যখন আমরা, তার একটা গন্ধ, ইলিশ যখন বাড়িতে রান্না হচ্ছে তার একটা গন্ধ ছাড়া পাড়ায় ছড়িয়ে পড়ে। পেঙ্গুয়ার ক্ষেত্রে কিন্তু সেটা নেই, কিন্তু পেঙ্গুয়ার যে মাংসটা সেটা এত সফট এবং এত মিষ্টি, আর তাতে কাঁটা নেই। ইলিশের ক্ষেত্রে যেমন কাঁটা আছে, পেঙ্গুয়ার ক্ষেত্রে কিন্তু পিঠের মাংসে তো কোনো কাঁটা নেই, একদম ফিলের মতো পুরো উঠে আসবে। আর পেটের দিকে যে মাংস সেখানে কাঁটাগুলো এত সুন্দর করে সেটিং আছে যে আপনি হাত দিয়ে আস্তে করে টানলেই শুধু মাংসটা বেরিয়ে আসবে, কাঁটা একটুও লাগবে না। এটা হচ্ছে যারা মাছে কাঁটার জন্য মাছ খেতে ভালোবাসেন না বা ভয় পান, তাদের জন্য কিন্তু পেঙ্গুয়া মাছ একটি আদর্শ মাছ হতে পারে এবং হয়েওছে। তো পেঙ্গুয়া মাছটা কোন গোত্রের, কোন ফ্যামিলির? পেঙ্গুয়া মাছটা আমাদের যে কার্প, আমাদের রুই, কাতলা, মিগেল, পুঁটি ইত্যাদি যেগুলো বলি, অনেকটা একটা পুঁটি জাতীয় মাছ, কার্প ফ্যামিলি, সাইপ্রিনিডি ফ্যামিলির মাছ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অস্টিওব্র্যাংমা বেঙ্গালিরি, এটাকে বলে মণিপুরি ইলিশ। মণিপুর তো আমরা জানি ল্যান্ড লকড, এদের তো টোটালটা হচ্ছে জমি চারিদিকে, এখানে কোনো সমুদ্র নেই, সেখানে এটাকে মণিপুরের মানুষরা ইলিশ হিসেবে পছন্দ করে। মণিপুরে এই মাছটা সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে, ওদের রাজ্যে যেমন জামাই ষষ্ঠী বিখ্যাত, ওদের রাজ্যে ঠিক ওই একই সময়ে জ্যৈষ্ঠ মাসে ওদের হয় মেয়েদেরকে, অর্থাৎ মেয়ে মানে যে মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছে সেই মেয়ে বাড়িতে আসবে, তখন একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে নিগল চৌকোবা, বা যেটা জামাই ষষ্ঠীর মতো আমাদের ক্ষেত্রে জামাইদেরকে আদর যত্ন করায়, ওদের ক্ষেত্রে যে মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছে তাকে বাড়িতে আসবে, এসে তাকে সেই একই খাতির যত্ন ইত্যাদি করা হবে সেই অনুষ্ঠানে। এই পেঙ্গুয়া মাছটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা মাছ, মানে এই মাছটার একটা পদ হবে, তাহলেই সেই অনুষ্ঠানটা সার্থকতা লাভ করবে। এবার এই মাছটা আমাদের রাজ্যে কি হতে পারে? আমাদের রাজ্যে তো ছিল না, অবশ্যই হতে পারে। এই মাছটা আস্তে আস্তে সব রাজ্যে যেরকম হচ্ছে অনেক মাছ হারিয়ে যাচ্ছে, পেঙ্গুয়া মাছটাও হারিয়ে যাচ্ছিল। তো সেটা আমাদের ICR এর যে সিফা আছে ভুবনেশ্বরে, সেই সিফার বৈজ্ঞানিকরা এই মাছটাকে নিয়ে এসে ব্রিডিং করে তার বাচ্চা তৈরি করেছে। এই মাছটা একটা সমস্যা হচ্ছে যে শীত কাতুরি, অর্থাৎ শীত সহ্য করতে পারেন, অর্থাৎ এই মাছটাকে আমাকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে হারভেস্ট করে নিতে হবে, না নিলে তার বিশেষ ব্যবস্থা নিতে হবে যাতে করে সে না মরে যায়। এই মাছটার চাষ পদ্ধতি একদম আমাদের যে কম্পোজিট ফিশ কালচার করি, রুই, কাতলা, মিগেল, যেভাবে পুকুর তৈরি করি সেই একইভাবে পুকুর তৈরি করা, অর্থাৎ পুকুরে জল ঢোকানো, মহুয়া দেওয়া, চুন দেওয়া, সার দেওয়া, খাবার দেওয়া, সব কিছু একই পদ্ধতিতে করতে হবে। কিন্তু এই মাছটা একটু ঘাস জাতীয় খাবার খেতে ভালোবাসে, তাই জন্য পুকুরে গ্র্যাস কার্প ছাড়া চলবে না, গ্র্যাস কার্পের বদলে এই মাছ ছাড়তে হবে। 3-4 হাজার সংখ্যায় মাছ ছাড়া যাবে, গ্র্যাস কার্প কিন্তু একটিও ছাড়া যাবে না, কারণ গ্র্যাস কার্পও যা খায় এও সেই জাতীয় খাবারই খায়। আর আমরা যে ফ্লোটিং ফিড ব্যবহার করে থাকি কার্প মাছ চাষের ক্ষেত্রে, সেই ফ্লোটিং ফিড আমরা যদি দিই, তাহলে আমি যেটা বললাম যে 400-600 গ্রাম সাইজের মাছ পাওয়া যাবে। এবং এই মাছটা বাজারে যখন উঠবে, এরা জামাই ষষ্ঠীর সময় সব থেকে ভালো সময় এই মাছটা যদি আমরা তুলি, তাহলে ইলিশের বিকল্প আমরা হিসেবে জামাই ষষ্ঠীতে ব্যবহার করতেই পারি। তারপরে যারা

0: ফ্রাই খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা অত্যন্ত স্বাদু এবং খুব ভালো মাছ। এই মাছটার বিক্রি মূল্য যখন আমরা বাজারে বিক্রি করবো তখন বিক্রি মূল্য 600 থেকে 800 টাকার মধ্যে, যে আমার সীমার একটু বেশি হবে। আর সারা বছরে যে যখন বিক্রি হয় তখন 500 থেকে 600 টাকার নিচে কখনোই বিক্রি হয় না, কারণ বুঝতেই পারা যাচ্ছে যে এই মাছ চাষে অনেক বেশি লাভবান হতে পারবে। এবং যারা কাটা যুক্ত মাছ খেতে ভয় পায় তাদের জন্য, যারা ফ্রাই খেতে ভালোবাসেন তাদের জন্য এই মাছ অত্যন্ত সুস্বাদু এবং একটি চাষযোগ্য মাছ।
1: শুনলেন ইলিশের বিকল্প পেংবা, এই বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হলো প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

এখন জানিয়ে দেব, আজ অর্থাৎ 12ই অক্টোবর সোমবারে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় থাকছি আমি সেমন্তী মুখোপাধ্যায়। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় থাকছি আমি সেমন্তী মুখোপাধ্যায়। সকাল 8:30 শুনবেন অতিথি, শুনবেন রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রীতমা মুখোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শ্রীমতী মারুতি মহতা। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 10:30 রামধন অনুষ্ঠানে রাগ প্রধান গানে শিল্পী রাগেশ্রী দাস এবং আধুনিক গানে থাকবেন শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। সকাল 11:00 সংগ্রহশালা থেকে গান শুনবেন, 11:15 শুনবেন নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষ, 11:30 রম্যগীতি, বেলা 12:00 অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 12:30 শুনবেন লোকসঙ্গীত। দুপুর 1:00 নাটক বেলামোর গুপ্তধন, কাহিনী তপন কুমার চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজনা শোভন পাঠক। 1:40 বাংলা ব্যান্ডের গান, আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 2:30। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের সূচনা 3:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 পথের বাঁকে গল্পের ডাকে, উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য, 4:35 বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন সুদীপ্ত মিত্র এবং ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে শুনবেন দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী আলোচনা, আলাপচারিতায় ডক্টর প্রদীপ রায়, ব্যোমকেশ মণ্ডল ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা, অতিরিক্ত প্রসাধনে সাবধান, দ্বিতীয় পর্ব শুনবেন ডক্টর অবন্তী সাহা। সন্ধে 7:00 নাটক বেলামোর গুপ্তধন অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকছেন শ্রীরূপা মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল শিল্পী মারুতি মহতা।

10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং রাত 11টায় শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ 12ই অক্টোবর সোমবার আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি, তিনটি লোকগান, একটি পূর্ণ দাস বাউলের কণ্ঠে, পরেরটি কার্তিক দাস বাউলের কণ্ঠে এবং তারপর লক্ষণ দাস বাউলের কণ্ঠে।

লোকগীতির অনুষ্ঠানটি শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে আসুন বেরিয়ে যান ভারতে।

আবারও আরেকটা গন্তব্য নিয়ে চলে এসেছি আপনার মৈত্রী বন্ধু আমি সেমন্তী। আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, আমাদের চেনা চেনা দায়িত্ব থাকে আপনাদের নিয়ে বেরিয়ে পড়ার। ভারতের নানান দিকে, নানান অলিতে গলিতে, মাঠে প্রান্তরে নদীতে, আজ আমরা যাব এমন এক জায়গায় যেখানে পৌঁছানোর রাস্তাটাই বছরের অর্ধেক সময় বরফে ঢাকা থাকে, যেখানে নদীর জল পান্না সবুজ, পাহাড়ের গায়ে কাঠের ঘর, আর মানুষ কথা বলে এমন এক ভাষায় যা কাশ্মীরের বাকি অংশের মানুষও বোঝেন না। জায়গাটার নাম গুরেজ উপত্যকা, স্থানীয় মানুষ বলেন গুরেজ ভ্যালি। উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিয়ন্ত্রণ রেখার খুব কাছে এই উপত্যকা। কাশ্মীরের মধ্যে একে অনেকে বলেন লুকোনো স্বর্গ। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি। গুরেজ যেতে হলে প্রথমে পৌঁছতে হবে শ্রীনগর। কলকাতা থেকে শ্রীনগরের সরাসরি বা এক স্টপের বিমান পাওয়া যায়, বা ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকেও। ট্রেনে গেলে নামতে হবে জম্মু তাওয়াই বা কাটরায়, তারপর সড়ক পথে শ্রীনগর। শ্রীনগর থেকে গুরেজের মূল শহর দাওয়ার প্রায় 125-130 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 6-8 ঘন্টা। রাস্তাটা এমন যে দূরত্ব দেখে সময় আন্দাজ করা যায় না। পথটা এরকম, শ্রীনগর থেকে বান্দিপোরা, সেখান থেকে উঠতে থাকবেন পাহাড়ে, মাঝখানে পড়বে ত্রাগবাল, সবুজ ঢালু মাঠ, নিচে ওলার লেকের দৃশ্য। তারপর আসবে এই যাত্রার সবচেয়ে বড় পরীক্ষা, রাজদান পাস। উচ্চতা প্রায় 11,600 ফুট। শীতকালে এখানে বরফের দেওয়াল উঠে যায়, রাস্তা কিন্তু একদম বন্ধ হয়ে যায়। তাই বলছি গুরেজ যাওয়ার সব থেকে ভালো সময় মোটামুটি জুন থেকে সেপ্টেম্বর। অক্টোবরেও যাওয়া যায়, তবে তখন ঠান্ডাটা বেশ বেশি, আর যে কোনো সময় প্রথম তুষারপাত হতে পারে। একটা কথা মনে রাখবেন, ভাড়ার গাড়ি নিন অভিজ্ঞ স্থানীয় চালক সহ, আর পাস পার হতে হবে সকালের দিকে, দিনের আলো থাকতে থাকতে। তাই আগে ভাগেই কিন্তু বলে রাখলাম, বছরখানেক সময় নিয়ে পরের সঠিক সময়, পরে সেপ্টেম্বরের মধ্যে, মানে ওই যে জুন থেকে সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু আপনি লক্ষ্য রাখতে পারেন। রাজদান পাস পার হয়ে নামতেই চোখের সামনে খুলে যায় গুরেজ। প্রথমে পাবেন দাওয়ার গ্রাম, কিষাণগঙ্গা নদীর পাড়ে কাঠের বাড়ি, ছাদে ঘাস শুকোচ্ছে, উঠোনে হাঁস মুরগি। এই দাওয়ার গ্রামকে কয়েক বছর আগে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সেরা পর্যটন গ্রাম সম্মান দিয়েছে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল কিষাণগঙ্গা নদী। জলের রং এমন সবুজ নীল যেন মনে হবে কেউ রং গুলে দিয়েছে। নদীর

পাহাড়ে বসে চুপচাপ এক কাপ নুন চা খেলেই অনেকটা ক্লান্তি চলে যাবে। দ্বিতীয় আকর্ষণ হাব্বা খাতুন পাহাড়। উপত্যকার মাঝখানে একটা পিরামিডের মতো চূড়া মাথা তুলে দাঁড়িয়ে আছে। সকালে রোদ পড়লে সেটার যেমন সোনালি দেখায়, সন্ধ্যের পড়ন্ত আলোয় গোলাপি। এই চূড়ার নামের পিছনে একটা গল্প আছে, একটু পরে বলবো। তৃতীয় আকর্ষণ তুলাইল উপত্যকা। দাওয়ার থেকে আরো ভেতরে গাড়িতে ঘন্টা দেড়েক। ফাঁকা মাঠ, ছোট ছোট গ্রাম, দূরে দূরে বরফের চূড়া। এখানে গিয়ে মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে যেন চলে এসেছি। আর যারা হাঁটতে ভালোবাসেন তাদের জন্য আছে ট্রেকিং এবং ক্যাম্পিং। কিষাণগঙ্গার জলে ট্রাউট মাছ ধরার ব্যবস্থাও আছে, তবে তার জন্য স্থানীয় অনুমতি লাগবে। এবার বেড়াতে যাওয়ার মোটামুটি একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার একটু গল্প। গুরেজের মানুষদের বলা হয় দারদ। এরা পশ্চিমবঙ্গ, এরা একেবারে কাশ্মীরের প্রাচীনতম জনগোষ্ঠীগুলির একটি। এদের ভাষা সিনা, কাশ্মীরি নয়। আরো মজার একটা কথা, এই উপত্যকা একসময় ছিল প্রাচীন সিল্ক রুটের একটা শাখা। গুরেজ থেকে বুরজিল পাস হয়ে একসময় ব্যবসায়ীরা যেতেন গিলগিট আর মধ্য এশিয়ার দিকে। সেই পুরনো পথের ছায়া এখনো এখানকার পাহাড়ে ঘুরে বেড়ায়। আর হাব্বা খাতুনের গল্প বলছিলাম। লোককথা বলে ষোড়শ শতকে কাশ্মীরি গ্রামে এক মেয়ে ছিলেন, তার নাম জুন। তার গান এত মিষ্টি ছিল যে কাশ্মীরের শেষ স্বাধীন সুলতান ইউসুফ শাহ তার সঙ্গে তার বিয়ে হয়। তার নাম হয় হাব্বা খাতুন, অর্থাৎ আনন্দের রানী। কিন্তু একদিন মুঘল সম্রাট ইউসুফ শাহকে বন্দি করে নিয়ে গেলেন। তারপর বিরহী রানী নাকি উপত্যকায় উপত্যকায় ঘুরে ঘুরে কেবল গান গাইতেন। সেই গান আজও কাশ্মীরের লোকসঙ্গীতে বেঁচে আছে। গুরেজের এই চূড়া সেই রানীরই নামে। স্থানীয়রা বলেন চূড়ার দিকে তাকালে এখনো সেই গানের সুর শোনা যায়। এটা লোককথা। ইতিহাসবিদরা খুঁটিনাটি নিয়ে একমত নন, কিন্তু গল্পটা কিন্তু গুরেজ উপত্যকার হাওয়ায় মিশে আছে। গুরেজ উপত্যকা গেলে অন্তত তিন রাত থাকুন সেখানে। প্রথম দিন পথেই চলে যায়, দ্বিতীয় দিন দাওয়ার আর কিষাণগঙ্গা, তৃতীয় দিন তুলাইল বা আশেপাশের গ্রাম। চাইলে আরও এক দুদিন কাটালে ভালোই লাগবে। থাকার জন্য আছে সরকারি পর্যটন কুটির, ছোট ছোট হোটেল, স্থানীয় হোমস্টে। আর হোমস্টেতে যদি থাকেন চিনবেন সত্যিকারের গুরেজকে। রাতে কাঠের উনুনের পাশে বসে স্থানীয় পরিবারের সঙ্গে গল্প করতে পারবেন। রাজমা আর আলু এখানকার দুটো বিখ্যাত জিনিস, সঙ্গে গরম ভাত, কাশ্মীরি নুন চায়, আর পেলে তাজা মাছ। কয়েকটা জরুরি কথা, সীমান্ত এলাকার কাছে তাই পরিচয়পত্র সঙ্গে রাখুন। অনেক সময় বিভিন্ন স্থানীয় পারমিশন বা পারমিট লাগে, সেটা অবশ্যই নিয়ে যাবেন। কোথাও যদি বারণ থাকে ছবি অবশ্যই তুলবেন না। আবহাওয়ার উপর কোনো ভরসা নেই, গরমের দিনেও রাতে তাপমাত্রা খুব নেমে যায়। গরম জামা সঙ্গে নেবেন যথাযথ পরিমাণে। মোবাইল নেটওয়ার্ক অনেক জায়গায় দুর্বল, ইন্টারনেট প্রায় নেই। নগদ টাকা তাই সঙ্গে রাখবেন, এটিএম সব জায়গায় পাবেন না। আর বান্দিপোরা গুরেজ রাস্তা যাওয়ার আগে, রওনা হওয়ার আগে একটু জেনে নেবেন রাস্তার পরিস্থিতি। শ্রোতা বন্ধুরা, গুরেজ এমন একটা জায়গা নয় যেখানে আপনি যাবেন, ঘুরবেন, ছবি তুলবেন, চলে আসবেন। আপনাকে এখানে গিয়ে থামতে হবে, নদীর শব্দ শুনতে হবে, পাহাড়ের গায়ে আলোর রকমারি বদল দেখবেন। হাব্বা খাতুনের গানের গল্পটা মনে আছে তো? হয়তো পাহাড়ের দিকে তাকিয়ে সেই গল্পটা আপনার বিশ্বাস করতে ইচ্ছে করবে, হয়তোবা আপনার কানেও সেই সুরটা এসে ধরা দেবে। সন্ধেবেলা নদীর পাড়ে বসে থাকবেন খোলা আকাশের তলায়। আসলে বেড়াতে যাওয়া মানে তো আমাদের কাছে এটুকুই আনন্দ, হই হুল্লোড়, অত্যন্ত চেনা কিছু ছবির বাইরেও আমাদের কত কত জায়গা রয়ে যায় যেখানে আমরা আমাদের মনটাকে মেলে ধরি। আর
আকাশ।

প্রকৃতি, নদী আর সেখানকার মানুষজন তাদের গল্প নিয়ে আমাদের সামনে আসেন। আজ আমরা বললাম গুরেজ উপত্যকার কথা, আগামী অনুষ্ঠানে অন্য কোনো জায়গায় আমরা অবশ্যই পৌঁছে যাব। সঙ্গে ছিলাম সেমন্তী মুখোপাধ্যায়। আজকের আসন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে। অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে পরের গন্তব্যে। আসুন বেরিয়ে যান ভারতে এখানেই শেষ হলো, শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনের বেশি। হামলার নিন্দা করেছেন বিশ্বনেতারা। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন 4.5 বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। আইআইটি মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে। ভারতীয় তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ের জয়গোপাল গারোডিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের জন্য ভারতে প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি তাদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণা ও বিভিন্ন সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের ভবিষ্যৎই নয় বরং বিশ্বের ভবিষ্যৎকেও গড়ে তুলবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আকাঙ্ক্ষাগুলি পূরণ করা সম্ভব বলে তিনি আস্থা প্রকাশ করেন। ভারতে উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রের প্রসার ঘটায় তরুণদের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে এবং প্রকৌশল পণ্য রপ্তানি ও নতুন রেকর্ড স্পর্শ করেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। 2014 সাল থেকে বৈদ্যুতিন পণ্য রপ্তানিও 11 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিষেবা সম্প্রসারণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 2014 সালে মাত্র 5টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যেত, বর্তমানে বৃদ্ধি পেয়ে 25 দাঁড়িয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গতকাল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফের আঘাত হানা হয়। এর ফলে যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। নতুন এই হামলা 1 জনের মৃত্যু হয়েছে ও 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে এবং সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বিমানবন্দরটিতে হামলা চালানো হয়েছে বলে হুথি বিদ্রোহীরা জানিয়েছে। তাদের দাবি, সৌদির সব বিমানবন্দরই তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা এবং সানা বিমানবন্দরে বিমান হামলার প্রতিবাদে এই হামলা চালানো হচ্ছে বলে বিদ্রোহীরা জানিয়েছে। সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল এই ভারতীয় প্রাণ হারান। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস। মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সহ প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের জন্য ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।

0: আর কার্নি এই হামলার নিন্দা করেছেন। পাকিস্তান, কাতার, জর্ডান ও মালয়েশিয়া সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছে। এক বার্তায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছেন। তিনি আরও বলেন, সাধারণ নাগরিক ও অসামরিক পরিকাঠামোর উপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সুপ্রিম কোর্ট দিল্লি প্রশাসনকে নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ জানিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলে এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী মেট্রো ট্রেন পরিষেবা স্বাভাবিক চলতে দিতে হবে। এছাড়াও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। নতুন দিল্লির ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা OSCHR এর বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। এই বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার নাক গলানো একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোতে সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে তারা কোনো কথা বলে না। এমন দ্বিমুখী আচরণের জন্যই এরকম সংস্থার গ্রহণযোগ্যতা কমছে এবং বহুপাক্ষিকতার ওপর মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, এমটি পেট্রো ডলফিন নামে একটি জাহাজ দ্রোণ হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এমটি ফ্যালথেরা নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজেও অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা দূর থেকে নিক্ষেপ করা বস্তুর আঘাতে আগুন ধরে যায়। তবে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। মাস্কটে ভারতের দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। নিখোঁজ ভারতীয় নাবিকদের উদ্ধারে এবং জাহাজের ভারতীয় কর্মীদের সবরকম সহায়তা দিতে ওমানের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট জাহাজ পরিচালনকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে দূতাবাস। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত বলেছে, এর ফলে ইতিমধ্যেই অস্থির থাকা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বন্দর জাহাজ চলাচল জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ এমটি ভ্যালথেরার 11 জন ভারতীয় নাবিকের সকলে নিরাপদ রয়েছেন। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, ড্রোন হামলার শিকার হওয়া এমটি পেট্রো ডলফিন নামে অন্য একটি জাহাজের 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 9 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা গেলেও 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকের সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ওয়াকফ সংস্কার, একটি প্রতিবেদন।
1: দেশের প্রশাসনিক সংস্কার, স্বচ্ছতা এবং জনস্বার্থে বিভিন্ন নীতি ও আইন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ওয়াকফ সংস্কার। এই সংশোধনীর মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ, ডিজিটাল তথ্য ভাণ্ডার, ওয়াকফ বোর্ডের গঠন এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। ওয়াকফ সংস্কারের ফলে মুসলিম মহিলাদের ক্ষমতায়ন হয়েছে বলেও মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: কিন্তু বর্তমানে সরকার বলেছে ওয়াকফে আওলাদের ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি মেয়েরা পায় এবং মেয়েদের কাছে যায় তাহলে সেই সম্পত্তি কখনোই ওয়াকফে যাবে না। অর্থাৎ কোনো সম্পত্তি একবার মেয়েরা উত্তরাধিকার সূত্রে পেলে সেই সম্পত্তিকে আর ওয়াকফ করা যাবে না। এটি নিঃসন্দেহে মেয়েদের ক্ষমতায়ন করার পক্ষে, মেয়েদের এম্পাওয়ারমেন্ট করার পক্ষে একটা বড় পদক্ষেপ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে EIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন 4.5 বছর ধরে চলা যুদ্ধে জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। তবে তিনি এই যুদ্ধবিরতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক মাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় গতরাতে ট্রাম্প জানান, অবিলম্বে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মস্কোর পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সকলের জন্যই সুখবর। ক্রিকেটে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতরাতে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 224 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 209 রান তোলে। সিমরান ওয়াটমান সর্বাধিক 43 রান এবং কামিন পুরাল 42 রান করেন। অর্শদীপ সিং 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের

0: আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300 জনের বেশি। হামলার নিন্দা করেছেন বিশ্ব নেতারা। খবর এখানে শেষ হল, পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে সকালের আড্ডা।

আজ 12ই অক্টোবর, পূজো এখন একেবারে দৌড় করায়। জাস্ট এক দুদিন আগেই পেরিয়ে এলাম আমাদের মহালয়া। আজ সকালের আড্ডায় সঙ্গে রয়েছি আপনার মৈত্রী বন্ধু আমি শ্যামন্তী মুখোপাধ্যায়। আর আজকের সকালের আড্ডা জুড়ে পুজো পুজো গন্ধ থাকবেই, শহরের হাওয়ায় সেটা টের পাওয়া যাচ্ছে। ছাতিমের গন্ধটা একদম পুজোর আগ দিয়ে শহরের বাতাসটাকে ভারী করে রাখে। কোথাও গিয়ে সেই ফুলটা যেন অজান্তেই আমাদের পুজো পুজো ভাবের সঙ্গে মিশে গেছে, তাই না? মোড়ে মোড়ে বাঁশ বাঁধা চলছে, প্যান্ডেলের কাঠামো তৈরি হচ্ছে, রঙিন কাপড়ের দড়ি জড়িয়ে জড়িয়ে একরঙা বাঁশ তৈরি করছে অদ্ভুত অদ্ভুত সুন্দর সব মণ্ডপ। কোথাও আলোর তোরণ বসছে, কোথাও থিমের কাজ শেষ করার তাড়া। কুমোরটুলিতে বিভিন্ন কুমোরটুলি, শুধু শহর কলকাতার কুমোরটুলি নয়, প্রতিমার মুখে শেষ তুলির টান পড়ছে। বনেদি বাড়িগুলোর ঠাকুর দালানে ঝাড়পোঁ চলছে, আর ঢাকিরা যে যার মতো প্রস্তুতি নিচ্ছেন। পুজো মানে তো শুধু চার পাঁচটা দিন নয়, এই অপেক্ষা, এই প্রস্তুতি, রাস্তায় বেরোলেই চোখ আটকে যাওয়া, তার নানান অলিতে গলিতে, এই সবই পুজোর অংশ। আর এই যে সাজো সাজো রব, এর মধ্যে আজকে আমরা খুঁজব নানান আড্ডা, গান, গ্রাম শহরের দূরত্ব মুছিয়ে এই যে প্রাণের টানের পুজো, সেই নিয়েই আজকে আমাদের সকালের আড্ডা। কারণ আজকের আকাশটা বা আজ থেকে বেশ কিছুদিনের আকাশটা যতই অংশত মেঘলা থাকুক, কোথাও গিয়ে যেন কল্পনার পেঁজা তুলো নিয়ে হাজির হবেই।

সত্যি এই আলো নিয়ে যখন সকাল হয়ে যায়, কখন যে ঠিক অন্ধকার থেকে সকালটা হয় আমরা বুঝতে পারি না। আমরা ছোটবেলায় একটা সময় পড়েছিলাম যে যত সাদা ফুল আছে সেসব সাদা ফুল রাতের মধ্যেই ফুটে যায়, আর সকালে তাদেরকে আমরা ফোটা দেখতে পাই। আমাদের সকালটা মনে হয় তাই, আমাদের বন্ধ চোখের পাতার মধ্যে কখন যে সকাল হয়ে যায় বোঝা যায় না। আর আমাদের দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, তাই এখনের সকালগুলো হয়তো একটু সত্যি আলাদা, তাই সকালের আড্ডা জুড়েও সেই আলাদা স্বাদ থাকবে। আমাদের গানে একদম শুরুতে আমরা ছাতিমের কথা বললাম, গানের শিউলির কথা শুনলাম, বলুন তো আর কোন দুটো ফুলের কথা এখন আমি বলতে পারি? কারণ এই যে সাজ, সেজে ওঠা রাস্তাঘাট, অলিগুলি, ঘর, দালান, পদঘাট সবই তখন সেজে উঠছে। কোথাও আলপনা দেওয়া হচ্ছে, কোথাও প্যান্ডেল মণ্ডপ তৈরি হচ্ছে, দেবীর গহনা পরানো হচ্ছে। আর প্রকৃতি সাজবে না তা তো হতে পারে না, কারণ প্রকৃতি শরতের সাজে সেজে ওঠে। তাই হয়তো এই উৎসব, এই আনন্দ, এই পুজো আমাদের এতটা

সার্বিকভাবে মাতিয়ে রাখে। তাই প্রকৃতির সাজের মধ্যে যেমন ছাতিম আছে, যেমন শিউলি আছে, তেমন কিন্তু আছে আরও দুইজন, কাশ আর পদ্ম। তাদের নিয়ে কিছু মজার গল্প বলি। আপনারা হয়তো অনেকেই জানেন, তাই নদীর ধারে সাদা কাশের ঢেউ, নীল আকাশে সাদা মেঘ, এই ছবি ছাড়া কিন্তু আমাদের বাংলার শরৎ আর শরতের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কিন্তু অসম্পূর্ণ। কিন্তু কাশ আসলে কি বলুন তো, কাশ একটা ঘাস। বৈজ্ঞানিক নাম বললে বিজ্ঞানীরা বলবেন স্যাকারাম স্পন্টেনিয়াম, অর্থাৎ ঘাসের পরিবার এর অংশভুক্ত হচ্ছে এই কাশ। ধান গম আখের সঙ্গে এর আত্মীয়তা আছে। আখের বৈজ্ঞানিক নামও কিন্তু স্যাকারাম দিয়ে শুরু, কারণ আখ আর কাশ একই গণের। মজার তথ্য, এই যে আমরা যাকে কাশফুল বলি সেটা আসলে কিন্তু পুষ্পমঞ্জরি। এর কোনো রঙিন পাপড়ি নেই, এমনকি গন্ধও নেই। হাওয়ায় পরাগযোগ হয় বলে হাওয়ায় ভেসে বেড়ানোর জন্য রূপলি রেশমি তন্তু সম্বলিত এর ফুলগুলি। আরেকটা জরুরি কাজ কিন্তু কাশ করে থাকে। কাশের শিকড় মাটির অনেকটা নিচে ছড়িয়ে যায়, তাই নদীর পাড় আঁকড়ে রাখতে এর ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। নদীর পাড়, চর, জলাশয়, এমনকি রেললাইনের পাশের পতিত জমিতেও কাশ দেখা যায়। তেমন কোনো গন্ধ নেই, তেমন কোনো বর্ণের ছটা নেই, পাপড়ির বিন্যাস নেই, তবু সেই যে আমাদের চিরপরিচিত অপু দুর্গার ছবি আমাদের মনের মধ্যে যেন একদম সারা জীবনের মতো অমর হয়ে আছে। কিন্তু কাশের সরলতা, কাশের সহজ মেঠো গন্ধ যেমন রয়েছে, তারই সাথে রয়েছে পদ্ম, নীলাম্ব, নুসিফেরা। পদ্ম আর শাপলা কিন্তু এক নয়। শাপলা নিমফিয়া গণের উদ্ভিদ। পদ্মের পাতা আর ফুল উঁচু বোটায় জলের উপর দাঁড়িয়ে থাকে, শাপলা কিন্তু জলে ভাসে। পদ্ম পাতায় জল ধরে না, জলের ফোঁটা মুক্তর মতো গড়িয়ে যায়, যাওয়ার সময় ধুলোও সঙ্গে নিয়ে যায়। বিজ্ঞানীরা একে বলেন লোটাস এফেক্ট। পাতার উপরে সূক্ষ্ম কাঠামোই এর কারণ। এর ভাবনা থেকে তৈরি হয়েছে যেসব কাপড় আমরা ব্যবহার করি, যা কিনা নিজেই নিজে পরিষ্কার হয়ে যায়, এবং সেরকমই রং বা কাপড় যা তৈরি হয়, যা কিনা সেলফ ক্লিনিং, অনেক সহজে নোংরা বা অপরিষ্কার কিছু জিনিস ধরে রাখে না, সেই বিষয়টি তৈরি হয়েছে কিন্তু পদ্মপাতার যে গঠন তার থেকে সাহায্য নিয়ে। আর পদ্মফুলের আরেকটা মজার জিনিস, সে কিন্তু নিজের তাপ তৈরি করতে পারে। চারপাশের বাতাস ঠান্ডা থাকলেও ফুল নিজের তাপমাত্রা অনেকটা গরম রাখে, এটা কিন্তু উদ্ভিদ জগতে একদম বিরল। কাদায় জন্ম তবু পঙ্কজ, আমাদের অন্তরের শুদ্ধতার প্রতীক। আপনারা কি ভেবেছিলেন সেই 108 নীল পদ্ম, যার একটি হারিয়ে যাবে, তাই জন্য শ্রীরামচন্দ্র তার নিজের চোখটি উৎসর্গ করতে যাবেন সন্ধি পুজোর সময়, সেই পদ্মই এই পদ্ম? যাই হোক, আমাদের পুজো, আমাদের আনন্দ, তার অনুষঙ্গে বোধহয় ইশিউলি, কাশ, পদ্ম থাকবেই। আর এই চেনা ছবি নতুন নতুন সাজে প্রতিবার আমাদের সামনে উপস্থিত হবে।

সত্যি বছর ঘুরে আমাদের একই আনন্দ স্রোতে ভাসা, তবু যেন প্রতি বছর নতুন লাগে, তাই না? সকালের আড্ডায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন আমার সাথে গান আর আড্ডা রচি সুমন্তি মুখোপাধ্যায়। আর সকালের আড্ডা মানে যেমনটা হয়ে থাকে আমার কাছে অন্তত, যে একটা দিন শুরুর আগে আমাদের একটু একটু সময় নিজেদের জন্য, একে অপরের জন্য একটুখানি কথা বলা, গল্প, সারা দিনটাকে ফিরে দেখা। আর এখন তো বটেই, আস্তে ধীরে আমাদের ব্যস্ততার আটোসাটো পোশাক ঢিলে হবে, আমাদের নতুন পোশাক যে যতটা আমাদের সাধ্যমতো সংগ্রহ করতে পারবো সেটুকুই আমরা ভাগ করে নেব একে অপরের সাথে। অনেকেই এই সময় বাড়ি ফিরবেন, অনেকেই বন্ধুদের সঙ্গে যাদের সাথে বহুদিন আগে দেখা হয়েছে, অনেক দিন দেখা হয়নি তাদের সাথে দেখা করার পরিকল্পনা করবেন, কিছুদিন ঘরে থাকা, আবার বা তৈ তৈ হই হই, এই সব মিলিয়ে কটা দিন আনন্দের স্রোতে ভেসে যাওয়া। তারই সঙ্গে আজকের দিনটা 12ই অক্টোবর আরও একটি বিশেষ দিন, দেবী পক্ষ, মাতৃশক্তির আরাধনা করি আমরা এই সময়ে। আমরা যেমন দেবী দুর্গাকে একজন ঐশী শক্তি হিসাবে দেখি যা কিনা অসাধ্য সাধন করেছিলেন, আবার আমরা তাকে কন্যা হিসেবে, মা হিসাবে, কখনো কখনো খুব আপন একজন, নিজেদের মতো একজনকে, একজন হিসেবে ভাবি বই কি। আজকে 12ই অক্টোবর একজন অসামান্য, তার জন্মদিন, কবি কামিনী রায়। মনে হতে পারে কবি হওয়া এমন কি অসামান্য ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে সময়টা 1864 সাল।

0: তিনি বর্তমান বাংলাদেশের বাকেরগঞ্জ জেলায় বাসুন্দা গ্রামে জন্মেছিলেন কবি কামিনী রায়। তার বাবা চণ্ডীচরণ সেন ছিলেন বিচারক ও লেখক। সাহিত্যের পরিবেশে বড় হয়েছিলেন কামিনী রায়। কলকাতার বেথুন স্কুল ও কলেজে পড়াশোনা আর 1886 সালে সংস্কৃতে অনার্স সহ স্নাতক। তিনি ব্রিটিশ ভারতের প্রথম মহিলা অনার্স স্নাতক। সেই যুগে একটি মেয়ের পক্ষে এই পথে হাঁটা কতটা কঠিন ছিল, আজ আমাদের কারোর পক্ষেই সেটা কল্পনা করাও সম্ভব নয়। পরে বেথুন কলেজে তিনি শিক্ষকতাও করেছেন। 1889 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া। এরপর এসেছে নির্মাল্য, পৌরাণিকী, অশোক সঙ্গীত, দীপ ও ধূপ প্রভৃতি। তার কবিতায় আছে সংযত ভাষা, গভীর মমতা আর নৈতিক চেতনা। তিনি শুধু কবি ছিলেন না, তিনি কিন্তু নারী শিক্ষার প্রসার এবং নারীর ভোটাধিকারের দাবিতেও সক্রিয় ছিলেন। তিনি নারীদের যে অবমাননা বা অবদমন তা বিষয়ে কিন্তু খুব সচেতন ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী পদক দিয়ে সম্মানিত করে। 1933 সালের 27 সেপ্টেম্বর তার জীবনাবসান হয়। কিন্তু খুব খুব বড় করে তার জন্মদিন আমরা পালন না করলেও তিনি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে প্রতিবাদ কেমন হতে পারে। আমরা সবাই জানি তার ভীষণ পরিচিত দুটি পঙ্ক্তি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কোথাও গিয়ে হয়তো আমরা ভুলে যাই মাঝে মাঝে যে আমাদের কি বলার থাকতে পারে, আমাদের কি করার থাকতে পারে। আমরা সব দায় কোন এক অলিক রাষ্ট্র, কোন এক অলিক দায়িত্বপ্রাপ্ত কর্মী বা কোন এক সুপারভাইজার বা কোন একজন ব্যক্তির ওপর দিয়ে নিজেরা যেন কোথাও গিয়ে দায়মুক্ত হতে চাই। কিন্তু অনেক সময় অন্য কারুর বা অন্য কিছুর অপেক্ষায় না থেকে আমরা নিজেরাই যদি এক পা এক পা করে এগোতে পারি তাহলে কিন্তু মনে হয় পৃথিবীটা অন্যরকম হবে। কামিনী রায়, কবি কামিনী রায়ের জন্মদিনে তাকে না হয় একটু মনে রাখি। আর এ দেবীপক্ষে আমাদের পুজোর আনন্দ তো থাকছেই, সে পুজোর আনন্দ যেন একে অপরের সঙ্গে ভাগ করে নি।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: পুজোর মধ্যে রাস্তাঘাটে চলার সময় যেটা মনে রাখতে হবে তা যেন আমরা ভুলেও না যাই এত কিছু আনন্দের মধ্যে।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব।

0: আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম, নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: দেখতে দেখতে কথায় নানান কথায় আলোচনায় আমরা চলে এসেছি এখন দৃষ্টিকোণের সময়ে। গতকাল একজন বিশেষ মানুষের জন্মদিন পেরিয়ে এসেছি আমরা, আজকে দৃষ্টিকোণে তারই কথা থাকবে।

প্রথম ছবি ফ্লপ। বেতারে অডিশন দিতে এসে যোগ্যতার গন্ডি নাকি তিনি পেরোতেই পারেননি। শুটিং করতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। শুধু তো কর্মক্ষেত্র নয়, ব্যক্তি জীবনে নানান ঘাত প্রতিঘাত, চড়াই উত্থান পতন উত্থান, লড়ে জিতে নেওয়ার নামই

0: জঞ্জির থেকে দেওয়ার থেকে পিঙ্ক, এক অপ্রতিরোধ্য গতি, টল ডার্ক হ্যান্ডসাম সুপারস্টার যথার্থই পৌঁছন নজিরবিহীন উচ্চতায়।
1: वहमो गुमान से दूर दूर, यकीन की हद के पास पास, दिल को भरम ये हो गया, उनको हमसे प्यार है।

হিট ছবির নাম বা সংখ্যা গোনার চেষ্টা থাক, তবে ব্যক্তিজীবনের প্রেম পরিণয়ের স্পষ্ট প্রতিফলন যেন ঋষিকেশ মুখার্জির চিরমধুর ছবি অভিমানে। অমিতাভ জয়ার এই ছবি

দৃষ্টিকোণ অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আমরা শুনছিলাম আমাদের অনেক অনেকেরই খুব পছন্দের একজন অভিনেতার কথা, তার জন্মদিন পেরিয়ে এলাম আমরা। আর আমরা কথা বলছিলাম যে আমাদের আকাশে, আমাদের চারপাশে যে পুজো পুজো গন্ধ রয়েছে, আর চারপাশে যে পুজোর সাজ শুরু হয়েছে। পুজোর সাজ বললেই রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে পড়ে যায়, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে, পূজার সময় এলো কাছে, এবার মধুবিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। এবার তাদের জামা প্রয়োজন নতুন, কিন্তু ফতুয়া ছিটের কাপড়ের জামা তাদের পছন্দ হয়নি, তাই গুপির জামা ধরে টানাটানি। শেষমেশ তাদের সেই অনুভূতিতে পৌঁছানো যে যতটুকু যা কিছু নতুন, যা কিছু যতটুকু আমরা পাচ্ছি সেটাই সুন্দর। আমরা যেমন আমাদের সাজের কথা বলছি, একটুখানি আলোচনা বা আমাদের আড্ডাটাকে নিয়ে যেতে চাইছি দেবীর সাজ নিয়ে। আমাদের শিল্পীরা, মৃৎশিল্পীরা অত্যন্ত নিখুঁত যত্নে খড়ের কাঠামোর ওপর মাটির প্রলেপ দিয়ে দিয়ে দিয়ে দিয়ে একটা অসাধারণ মাতৃ প্রতিমা তৈরি করেন। দশ হাতে তার সেই রুদ্র তেজ যেমন ধরা দেয়, তেমন কিন্তু ধরা দেয় তার অসম শক্তি এবং মাতৃত্ব একই সঙ্গে। কিন্তু এই যে দেবী প্রতিমার মধ্যে কিছু এক একটা অনুষঙ্গ সাজের থাকে, যেমন তার এই যে মেঘের মতো কোঁকড়া চুল, এই কোঁকড়া চুল কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়। হাওড়ার বরগাছিয়ার কাছে পার্বতীপুর নামে একটি গ্রাম আছে, দেবদেবীর প্রতিমার কৃত্রিম চুল তৈরির জন্য এই গ্রাম বিশেষভাবে পরিচিত। এখানকার বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে। উপকরণ পাটের আঁশ, প্রথমে জট ছাড়ানো, তারপর কালো রং করা, প্রক্রিয়াকরণ করা এবং শুকিয়ে নেওয়া, শেষে যত্ন করে সাজিয়ে গোছা বাঁধা, যাতে প্রতিমার মাথায় বসালে ঠিক চুলের মতো দেখায়। কখনো যদি যান দেখবেন কাঠের লাঠির ওপরে, পাটকাঠির ওপরে এই চুলগুলো পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা থাকে। সেখান থেকে শিল্পী বেছে নিয়ে প্রতিমার কেশসজ্জা করেন। এই চুল পৌঁছে যায় পার্বতীপুর থেকে প্রতিমা নির্মাণের বিভিন্ন কেন্দ্রে। মজা হচ্ছে, ধর্মের বিভেদ না মেনেই কিন্তু কারিগরেরা এই কাজ করে।

করেন, এমনকি এয়ারলুম, হেয়ারলুম বলে একটি তথ্যচিত্র রয়েছে এই শিল্পী বা কারিগরদের নিয়ে। কেশসজ্জাত হল এবার মুকুট, গহনা, সাজের সেই উপকরণের কথা এখন বলবো যা এতটাই নরম আর স্পর্শকাতর যে তা দিয়ে যে এত সূক্ষ্ম কারুকাজ করা যেতে পারে সেটাই অবাক লাগে। কি বলছি বলুন তো, শোলার কথা বলছি। শোলা একটি জলজ উদ্ভিদ, তার ভেতরে সাদা হালকা স্পঞ্জের মতো নরম অংশটাই হচ্ছে শোলা। এই শোলা দিয়ে মুকুট, টোপর, চাঁদমালা, ফুল, নানান অলংকার তৈরি করা হয়। ঐতিহ্যগতভাবে মালাকার সম্প্রদায়ের শিল্পীরাই কাজ করেন। ছুরি আর বিশেষ সরঞ্জামে শোলাকে কাগজের মতো পাতলা পাতলা করে কাটা হয়, তারপর নকশা ফুটিয়ে ছোট ছোট অংশ একটা একটা করে জুড়ে গড়ে ওঠে মুকুটের পাপড়ি আর পাতা। এতে অসামান্য পরিমাণ ধৈর্য লাগে, লাগে অসাধারণ দক্ষতা। পূর্ব বর্ধমানের বনকাপাশি, বীরভূমের সুরুল, মুর্শিদাবাদের খাগড়া, নদিয়ার কৃষ্ণনগর, হাওড়ার আমতা, এসব জায়গায় শোলা শিল্পের বিশেষ কেন্দ্র রয়েছে। কলকাতার কুমোরটুলি, মানিকতলাতেও রয়েছে শোলার সাজ, পুজো সামগ্রী তৈরির কারিগরেরা। আর এছাড়া তো বিয়ের প্রয়োজনে থাকেই শোলার কাজ। তবে এই যে শোলার মুকুট, গহনা, কত যত্ন নিয়ে কিন্তু শিল্পীরা বানান। এই আভরণ সোনার গহনার মতো অনেক দীর্ঘস্থায়ী নয়, কিন্তু এই কাজ, এই যে কারিগরি দক্ষতা, এটা কিন্তু অসাধারণ। আর কোনটা পড়ে রইল আলোচনায়? পড়ে রইল ডাকের সাজ, যা কিনা দুর্গা প্রতিমার সঙ্গে ওতপ্রোত হয়ে আছে। ডাকের সাজ হলো সোনার শোলার ওপরে সোনালি রূপলি পাতলা পাত বা জরির কাজ দিয়ে তৈরি ঝলমলে সাজ। মুকুট, কানের গয়না, ফুলের নকশা সব মিলিয়ে প্রতিমার যে চেনা চকচকে ঝকঝকে রূপ, তার অনেকটাই এই ডাকের সাজ। লোকমুখে প্রচলিত কথা, এই চকচকে পাত একসময় বিদেশ থেকে ডাকযোগে আসত, তাই এর নাম ডাকের সাজ। সব শেষে এই যে দশপ্রহরণধারিণী মূর্তি, তার পিছনে থাকে যে অর্ধবৃত্তাকার খিরানের মতো কাঠামো, সে যেখানে ছবি আঁকা থাকে বা কখনো কখনোই রঙিন কারুকার্য করা থাকে, সেটাই হলো চালচিত্র। একচালা প্রতিমায় দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে একসঙ্গেই থাকেন, তার পিছনে থাকে চিত্রপট। কখনো কখনো পটুয়া শিল্পীরা তার পিছনে এঁকে দেন দশাবতার, রামায়ণ, মহাভারতের দৃশ্য, কখনো দেবীর মহিমার কাহিনী, কখনো কখনো কেবলই কারুকাজ। আর ছোটোবেলায় দেখবেন নজরে পড়ত সেই চালচিত্রের ওপরে মহাদেবের, শিবের একটি ছবি, আর শিব দুর্গার মান অভিমানের গল্প। এসব মিলিয়ে চুল, মুকুট, শোলার কাজ, ডাকের সাজ আর চালচিত্র, খুব যত্নে ধীরে ধীরে দেবী প্রতিমা এভাবেই তৈরি হয়ে ওঠে, নানা রূপে, বহু যত্নে। আমাদের সকালের আড্ডায় এইসব আলোচনার মাঝেই রাখছে এই গানটি, কারণ মানুষ, নারী, দেবী কখনোই এক রূপে নন, বহু রূপে বিরাজমান।

দেখতে দেখতে ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। সঙ্গে রয়েছে আমি শ্যামন্তী মুখোপাধ্যায়, সকালের আড্ডায়। আমাদের একবার মনে করে নিতে হবে আজকের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি সেলসিয়াস কম ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা 31.9 ডিগ্রি 0.7 ডিগ্রি কম ছিল স্বাভাবিকের তুলনায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মান সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 63%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল যৎসামান্য। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো আবহাওয়ার সতর্কবার্তা নেই, যদিও আকাশ

তো মেঘলা থাকার কথা বলা আছে, তবু আমাদের মনের মধ্যে রোদ্দুরের লুটোপুটির কোনো কমতি নেই। এখন সময় জানা অজানার, শুনে নেব আজকের জানা অজানা।

0: जाना और जाना।
1: জানা অজানায় শুনছেন অ্যান্টি কিথেরার গোলকধাঁধা দুই পর্বের ধারাবাহিক, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। এটি লিখেছেন কমল বিকাশ বন্দ্যোপাধ্যায়।
2: ১৯০২ সালের ১৭ই মে দুবছর ধরে অনুসন্ধানে যেসব পুরাকীর্তি পাওয়া গিয়েছিল সেগুলি জাদুঘরে নিয়ে যাওয়ার জন্য গ্রিক পুরাতত্ত্ববিদ ভ্যালেরস স্টাইস এর তত্ত্বাবধানে তালিকা তৈরি করা হচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি অদ্ভুত দর্শনের এব্রোখেব্রো পাথর। তুলে নিলেন পাথরটি, অবাক হয়ে গেলেন সেটি দেখে। পাথরটার মাঝখানে গেঁথে আছে গিয়ারের মতো দেখতে একটি গোলাকৃতি বস্তু, যদিও দীর্ঘদিন জলের নিচে থাকায় তখন সেটার কাজ করছিল না। স্টাইসের যন্ত্রপাতি সম্পর্কে হালকা ধারণা ছিল। তিনি বুঝতে পারলেন এটা একটা সাধারণ পাথর নয়। তিনি পাথরটিকে আলাদা করে রেখে দিলেন। পাথরটিকে খুঁটিয়ে লক্ষ্য করে স্টাইস এইটুকু বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ পাথর নয়, একটা যন্ত্র। তবে যন্ত্রটি কি কাজের জন্য তৈরি করা হয়েছিল তা তিনি কিছুতেই বুঝতে পারলেন না। অবশেষে এক সম্মেলনে বৈজ্ঞানিকদের সামনে তিনি পাথরটিকে তুলে ধরলেন। ১৭ সেন্টিমিটারের মতো চওড়া পাতলা গড়নের যন্ত্রটি দেখে বিজ্ঞানীরা তো অবাক। তাঁরা এক বাক্যে স্বীকার করলেন যে এমন যন্ত্র তাঁরা আগে কখনো দেখেননি। যন্ত্রটি কি কাজে লাগে তাও তাঁদের অজানা, এর নামও কেউ কোনোদিনও শোনেননি। যন্ত্রটিকে চিহ্নিত করার জন্য একটা নাম তো থাকা দরকার, তাই সকলে মিলে দ্বীপের নামানুসারে যন্ত্রটির নাম রাখলেন অ্যান্টিকিথেরা। অ্যান্টিকিথেরার রহস্য বিজ্ঞানীরা ৭৫ বছর ধরে চেষ্টা করেও উদ্ঘাটন করতে পারেননি। এর অন্যতম কারণ ছিল প্রযুক্তির অভাব। বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিজ্ঞানীদের হাতে এমন কোনো প্রযুক্তি ছিল না যা দিয়ে এই যন্ত্রটির অবিকল প্রতিরূপ দিয়ে রহস্য উন্মোচন করা যায়। কম্পিউটার হাতে আসার পর ১৯৭০ সালে বিজ্ঞানীরা যন্ত্রটির এক্স রে ইমেজিংয়ের মাধ্যমে একটি নমুনা নকশা তৈরি করে যন্ত্রটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন। এর ফলে জানা যায় যে যন্ত্রটির সাহায্যে সূর্য, চন্দ্র এবং তৎকালীন আবিষ্কৃত ৫ গ্রহের গতিবিধির নিখুঁত হিসেব রাখা হতো। এরপরে ২০০৬ সালে যন্ত্রটির সিটি স্ক্যান করা হয়। এর ফলে আরও অনেক খুঁটিনাটি তথ্য জানা গেল। সেই সঙ্গে খুঁজে পাওয়া যায় যন্ত্রের গায়ে গ্রিক ভাষায় লেখা একটি ম্যানুয়াল। ওই বছরের শেষের দিকে যন্ত্রের গায়ে পুরনো গ্রিক ভাষায় লেখা ম্যানুয়ালে পাঠোদ্ধার হলে বিজ্ঞানীরা যন্ত্রটির রেপ্লিকা তৈরি করান। এতে সবটুকু না হলেও অ্যান্টিকিথেরা যন্ত্রের অধিকাংশ রহস্যের সমাধান করতে তাঁরা সমর্থ হন। এই অদ্ভুতরে যন্ত্রটি প্রাচীন যুগের জ্ঞানবিজ্ঞান চর্চা সম্পর্কে আমাদের ধারণাটাই পাল্টে দিয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা একটি ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন, যন্ত্রটি তৈরি হয়েছিল ১৫০ খ্রিস্টপূর্বাব্দে এবং জাহাজের সঙ্গে এটির সলিল সমাধি হয়েছিল ৬০ খ্রিস্টপূর্বাব্দে। পুরাতত্ত্ববিদ আলেকজান্ডার জোন্স এর ভেতরে কলকব্জা নিরীক্ষণ করে জানিয়েছেন এর প্রস্তুতকারক সম্ভবত রোডস দ্বীপের বাসিন্দা ছিলেন। ছোটখাটো ঘড়ির মতো দেখতে এই যন্ত্রটির সাহায্যে আর যেসব হিসেব নিকেশ করা যেত সেগুলি হল, এর সাহায্যে চন্দ্র, সূর্য এবং ৫টি গ্রহকে নির্দেশ করা যেত। চন্দ্র সূর্যের গতিবিধি ছাড়াও চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কাল নির্ণয় সম্ভব হতো। জ্যোতির্বিজ্ঞানের হিসেব নিকেশ ছাড়াও এই যন্ত্রটির সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সমীকরণ সমাধানের মতো গাণিতিক হিসেবগুলো করা যেত। অ্যান্টিকিথেরা তৈরি হওয়ার সময় থেকে পরবর্তী ৫০০ বছর পর্যন্ত গ্রহের গতিবিধি ৯৫% নির্ভুলতার সঙ্গে নির্দেশ করতে সক্ষম ছিল। ঋতু এবং দিনক্ষণের হিসেব রাখতে এই যন্ত্রটি ছিল অবিশ্বাস্য ক্ষমতা। অ্যান্টিকিথেরা যন্ত্রটির সব রহস্য বিজ্ঞানীরা এখনও উদ্ঘাটন করতে পারেননি, তাই গবেষণা এখনও চলছে। যেখানে এই যন্ত্রটি পাওয়া গিয়েছিল গবেষকরা সেখানে মাঝে মাঝেই ছুটে যাচ্ছেন, যদি আরও একটি এ ধরনের যন্ত্র খুঁজে পাওয়া যায় সেই আশায়। যদিও বিজ্ঞানীদের সেই আশা এখনও পর্যন্ত

0: অঙ্কুরণ হয়নি। অ্যান্টিকিথেরা কি বিশ্বের সবচেয়ে প্রাচীন অ্যানালগ কম্পিউটার? সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় প্রকাশিত ব্রিটিশ ইতিহাসবেত্তা ডেরেক প্রাইসের একটি প্রবন্ধে এমনই দাবি করা হয়েছে। এই যন্ত্রটিকে কম্পিউটার আখ্যা দেওয়া যায় কিনা তা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এই জটিল যন্ত্রটি যাঁরা তৈরি করেছিলেন তাঁদের জ্ঞানবিজ্ঞান চর্চা যে অনেক উন্নত মানের ছিল তা নিয়ে আধুনিক বিজ্ঞানীদের মধ্যে কোনো দ্বিমত নেই। খ্রিস্টপূর্বকালীন জটিল যন্ত্র অ্যান্টিকিথেরা তৈরি হয়েছিল সূর্যভিত্তিক সৌরজগতের ধারণা থেকে। বিজ্ঞানীরা ভেবে পাচ্ছেন না গ্রিক পণ্ডিতদের জানা এই বিজ্ঞান মধ্যযুগে হারিয়ে গিয়েছিল কিভাবে যে কোপারনিকাসকে পুনরায় আবিষ্কার করতে হয়েছিল।
1: এতক্ষণ শুনলেন দুই পর্বে অ্যান্টিকিথেরার গোলকধাঁধার দ্বিতীয় তথা শেষ পর্ব। এটি লিখেছেন কমল বিকাশ বন্দ্যোপাধ্যায়।
2: দেখতে দেখতে একেবারে সকালের আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি। রয়েছি সেমন্তী মুখোপাধ্যায়। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, পুজো পুজো ভাব আমাদের চারপাশে, দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে চরমে। এই একটা সপ্তাহের, একদম এই সপ্তাহেই পুজো শুরু হয়ে যাবে, আর দেবীপক্ষ থাকবে, আর দেবীদের কথা থাকবে না তা তো নয়। জাস্ট মনে পড়ছিল, একটু জাস্ট মনে হচ্ছিল যে ভাবি না যে এবছর কমনওয়েলথ গেমসে যে 13টি সোনা পেয়েছে ভারতবর্ষ, তার মধ্যে 8টি সোনায় কিন্তু মেয়েরা জিতেছেন। মীরাবাই চানু, অরুন্ধতী চৌধুরী বক্সিংয়ে, প্রিয়া ঘাঙ্ঘাস এশিয়ান গেমস এই আগের মাসেই যা শেষ হলো, সেখানেও মেয়েদের জয় জয়কার। কুমকুম মোহর মহিলা হকি দল 44 বছর পর জিতে নিলেন পদক। ভিথিয়া রামরাজ মহিলা ক্রিকেট দল, বিশ্বকাপ জয়ী দলে হরমনপ্রীত কৌর, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রড্রিগেজ, এ সকলের কথা বলতে ইচ্ছে করে। এমনকি প্রতিমা পোদ্দার ও টুম্পা দাস, যারা কিনা বাংলার প্রথম মহিলা বাস চালক প্রতিমা আর প্রথম মহিলা শ্মশান কর্মী পশ্চিমবঙ্গের টুম্পা, তারাও তাদের মতো করে লড়াই করছেন। রিচা ঘোষ মহিলা ওয়ানডে বিশ্বকাপে বিশেষ জায়গা নিয়ে এসেছেন। এমনকি অন্নপূর্ণা সুব্রহ্মণ্যম জ্যোতিপদার্থবিদ্যায় পেলেন এক অসামান্য বিক্রম সারাভাই পদক। পদ্মশ্রী পেলেন সবিতা পুনিয়া, মহিলার হকি দলের গোলরক্ষক, পশ্চিমবঙ্গের তৃপ্তি মুখোপাধ্যায়। প্রায় 4 দশক ধরে যিনি কাঁথার শিল্পে প্রচার করছেন, মহিলাদের, গ্রামের মহিলাদের জীবিকার নির্বাহের কাজ করছেন, কর্ণাটকের সুশীল আম্মা, যিনি শিশু মহিলা প্রান্তিক মানুষদের শিক্ষা এবং প্রশিক্ষণের এবং স্বাস্থ্যসেবার কাজ করছেন। নাম তো কয়েকজনের নিতে পারলাম, পদক তালিকায় হয়তো কয়েকজনের নামই উঠে আসবে, কিন্তু সারা বছর প্রতিদিন প্রতি মুহূর্তে অসামান্য পরিশ্রম শুধু নয়, অসংখ্য অসংখ্য প্রতিরোধকে তোয়াক্কা না করে দেবীরা, বা বলা ভালো নারীরা, নাহি দেবী নহি সামান্য নারী, এই দুয়ের মাঝে কোন এক অভূতপূর্ব শক্তি নিয়ে যারা এগিয়ে যাচ্ছে তাদের সালাম জানিয়ে দেবীপক্ষে এই সকালের আড্ডা এখানে শেষ করছি এই গান দিয়ে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলোর প্রস্তুতি নিন, সকলকে ভালো রাখার প্রস্তুতি নিন, নিজেকে ভালো রাখার প্রস্তুতি নিন।

0: সকালের আড্ডা এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি রেজওয়ানা চৌধুরী বন্যা, আলাপচারিতায় শ্রীতমা মুখোপাধ্যায়। আপনারা শুনছেন অতিথি। অতিথি যারা প্রথম পর্বে শুনেছেন তারা তো উন্মুখ হয়ে আছেন দ্বিতীয় পর্বটা শুনবেন বলে, আর যারা প্রথম পর্বটা মিস করেছেন তাদের জন্য বলি দ্বিতীয় পর্বে কে আছেন। ওই প্রথম পর্বের আমরা যেমন রেশ বহন করছি, তিনিও রবীন্দ্র গানের রবীন্দ্র চর্চার বিশুদ্ধতার লেগাসি বহন করছেন আমাদের প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এপার বাংলা এবং শান্তিনিকেতন তার গান শেখার প্রসঙ্গ সেটা তো আমরা শুনলাম, এবারে যদি একটু ফিরে যাই যে মানুষটার যেখানে শুরু অর্থাৎ নিজের দেশ বাংলাদেশ, সেইখানে সেই ছোটবেলায় তো মামার কাছে গান শেখা শুরু, সেই ছোটবেলার দিনগুলোতে যদি একটু ফিরি।
2: ছোটবেলা আমার জন্ম অ্যাকচুয়ালি বাংলাদেশের রংপুরে, কিন্তু পরে বাবার চাকরি সূত্রে আমরা ঢাকাতে চলে আসি। তো আমার এই যে মামার কাছে আমার হাতে খড়ি, তার নাম ছিল আব্দুল আলী। উনি খুব মানে গান পাগল একজন মানুষ ছিলেন, সারাক্ষণ গান গাইতেন, কিন্তু প্রচার প্রসারে বিশ্বাস করতেন না, কখনো রেডিওতে গান করেনি, টেলিভিশনে গান করেনি। কিন্তু যারা ওর গান শুনেছেন, মানে ওর যারা ওর কিছু নিজস্ব শ্রোতা ছিল যারা ওর সাংঘাতিক ভক্ত ছিলেন, তো মামা ওই বাচ্চাদেরকে দেখলে, আমাদের পরিবারের বাচ্চারা, আমার আরো কাজিন টাজিনরা, আমাদেরকে ওই একসাথে মিলিত হলে বলে আসো গান করি গান করি। তো এই আমরা হারমোনিয়াম নিয়ে বসতাম, ওই উনি বাচ্চাদের আমাদেরকে গান করাতেন আর কি। তো সেই থেকে আমার শুরু, হাতে খড়ি বলা যায় না, ওটাকে হাতে খড়ি বলবো না, কিন্তু গানের প্রতি আগ্রহ এবং আকর্ষণ সেই থেকেই শুরু। তারপরে আমি গান সত্যিকার অর্থে শিখতে শুরু করলাম ছায়ানটে। 1967 সালে আমি ছায়ানটে ভর্তি হই, তখন ওখানে সঞ্জিদা খাতুন ছিলেন, আরো অনেকে ছিলেন, জাহিদুল হক ছিলেন, তো ওদের কাছে আমি তখন শুরু করি একদম শুরু থেকে। ওই ওখানে কিছুদিন করলাম, করার পরে যেটা হলো, ওই সময় বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলনের যে সূচনাটা, হ্যাঁ 71-এ তো যুদ্ধ শুরু হলো, এটা তো শুরু হয়েছে তোমার মানে জাগরণ, যে গণজাগরণ বা গণ আন্দোলন, সেটা কিন্তু 59 সাল থেকেই শুরু হয়ে গেছে, মিটিং মিছিল হরতাল এইসব নানা রকমের এইসব। তো এর জন্যে আমার ছায়ানটে যাওয়াটা বন্ধ হয়ে গেল, কারণ রোজকার পরিস্থিতি, আজকে মিছিল আজকে হরতাল এটা ওটা করে সেই উত্তাল সময়টা আর কি। তো সেই জন্য তখন যাওয়াটা বন্ধ হলো, তখন আমি বাড়িতে কিছুদিন করলাম, একজন শিক্ষক এসে বাসায় শেখাতেন, হারুনুর রশিদ ছিল ওনার নাম। তারপরে তো শুরু হয়ে গেল 71-এর যুদ্ধ, একদম শুরুতেই, 70 থেকেই শুরু হয়ে গেছে, তারপরে মারাত্মক আকার ধারণ করলো 71-এ। পুরো সময়টা তখন তো স্কুল বন্ধ, পড়াশুনো বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, আমাদের মানে এমন একটা পরিস্থিতি হলো যে বারান্দাতে পর্যন্ত দাঁড়ানো যেত না। হ্যাঁ, পাছে ওই মিলিটারিরা যখন করে, ওরা জানে এই বাড়িতে মেয়ে আছে যেন এটা ইয়ে না হয়, বন্দি জীবন এক ধরনের। আমার বাবা সরকারি চাকরি করতেন, কাজে আমাদের পক্ষে ঢাকা ছেড়ে এই দিকে আসা সম্ভব ছিল না, কাজে আমরা ঢাকাতেই পুরোটা সময় ছিলাম 10 মাস, একদম ধরতে গেলে বন্দি জীবনে ঘরের মধ্যে। এবং তখন আমাদের স্কুল বন্ধ, পড়াশোনা বন্ধ, একটা অনিশ্চিত জীবন। পড়াশোনা যে করব, মানে পড়াশোনা করতে ইচ্ছে করতো না, এই জন্য যে কবে পরীক্ষা হবে, কবে স্কুলে যাব, কোনো ঠিক নাই, বাঁচবো কিনা তারই ঠিক নাই, তো পড়াশোনা করে কি করব।

0: আমরা ওই সেই সময় সেলাই পড়াই, গল্পের বই পড়া, একটু আস্তে আস্তে গান করা যাতে বাইরে আওয়াজ না যায়, দরজা বন্ধ করে রেডিও শোনা, এইভাবে দশ মাস পুরো পার করলাম। তারপরে 72 সালে আমার ম্যাট্রিক পরীক্ষা মানে SSC দিলাম। তখন তো মানে স্বাধীনতার পরপরই পড়াশোনার চাপ খুব শুরু হয়ে গেল, যেহেতু এতদিন পড়াশোনা বন্ধ ছিল, তো ওই সময়টা ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তার 2 বছর পরে ইন্টারমিডিয়েট দিলাম। তারপরেই ওই সময়টা ওই যে আমি কাগজে দেখলাম যে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, কিন্তু এই পুরোটার সময় গানটা আমি আমার মতন করে করেছি, আমার মতন করেছি মানে গান যে ব্যাপারটা আমি সবাইকে বোঝাতে পারি না, যে আমার কিন্তু তখন কোনো লক্ষ্য ছিল না যে আমি রেডিওতে গাইব বা টেলিভিশনে গাইব বা বড় আর্টিস্ট হব, ওসব কিছু না, কিন্তু গানটা আমার সবচেয়ে ভালোবাসার ভালো লাগার জায়গা। আমার বয়সী ছেলেমেয়েরা যখন মানে তখন আমি যখন ছোট 5-6 পড়ি, বা আমার বয়সী ছেলেমেয়েরা যখন বাইরে খেলছে বিকেলবেলা, আমি তখন ঘরের মধ্যে বসে হারমোনিয়াম প্যাপা প্যাপা করে বাজাচ্ছি, আর আমি যেটুকু জানি সেটা, কারণ ওইটা আমার বেস্ট ফার্স্ট টাইম,
1: তো ওইটাই আপনার আনন্দ।
0: হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার আনন্দ, সারাক্ষণ গান করছি, একটা গান হয়তো জানি, সে গানটা আই করছি, ক্লান্তিহীন ভাবে করে যাচ্ছি, কারণ আমার ওটা করতে ভালো লাগছে। তো এইভাবে আমার ভালো লাগা থেকে আমার গানের চর্চাটা আর কি।
1: এবং তার পাশাপাশি তো আপনি পড়াশোনাটাও খুব ভালো করে করে,
0: পড়াশোনা তো করতেই হতো, কারণ আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে পড়াশোনাটা অনিবার্য, করতেই হবে, বাবা ম্যাট্রিক ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করতে হবে, তোগুলো তো ছিল, এটার তো একটা চাপ ছিল, কিন্তু গানের কোনো চাপ ছিল না, গানটা ভালো লাগা থেকে করতাম। গানের যে চাপ সেটা আমার নিজের চাপ, আর পড়াশোনার চাপ হচ্ছে পারিপার্শ্বিকের চাপ, পরিবারের চাপ, এই আর কি।
1: তার পরবর্তীকালে যখন এগিয়েছেন মেয়েদের ক্ষেত্রে, তো এই যে যখন গান নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, তখন কোথাও কোন রকম বাধার সম্মুখীন হয়েছেন?
0: আমি যখন আমি তো ইকোনমিক্সে ভর্তি হলাম, তো আমি যখন শান্তিনিকেতনে আসবো তখন আমার বাবা খুব আপসেট যে ইকোনমিক্সটা তুমি শেষ করলে না, এত ভালো সাবজেক্ট। তখন আমি বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ফিরে গিয়ে এটা শেষ করছি, কারণ তখনও তো আমি জানি না যে আমি গানটাকে পেশা হিসেবে নিতে পারবো। আমি যাচ্ছি বিকজ আমি গান ভালোবাসি, আমি গান আরও গান শিখতে চাই, আমি শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পরিবেশটার মধ্যে একটু থাকতে চাই, ফিরে যাব গিয়ে আবার আমার নিজের জায়গায় গিয়ে আমি পড়াটা শেষ করব, বাবাকে এটা প্রমিস করে এসেছিলাম।
1: আচ্ছা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, বারবার শান্তিনিকেতনই কেন, মানে কিভাবে এই টানটা তৈরি হয়েছিল?
0: আমার বাবা খুব রবীন্দ্র ভক্ত ছিলেন, রবীন্দ্রনাথের সব ম্যাক্সিম রবীন্দ্রনাথ রচনাবলী থেকে শুরু করে সব আমাদের বাড়িতে পড়ে
1: শোনাতেন।
0: এবং রবীন্দ্রনাথের একটা শান্তিনিকেতন আশ্রম ছিল খালি পায়ে, ওখানে ছেলেমেয়েরা যায়, বিভিন্ন এর ওর লেখা থেকে পড়ে টড়ে, আমার একটা স্বপ্নের জায়গা ছিল শান্তিনিকেতনটা, স্বপ্নের একটা জায়গা, তো সেই স্বপ্নের জায়গাটায় যেতে পারছি, এটা একটা সাংঘাতিক একটা আগ্রহ ছিল আমার আর কি।
1: ওই ওইখানে বাবার কাছে একটু বাধা পেলেন যে সঙ্গীতের ক্ষেত্রে আসার সময়?
0: আমি এটাকে বাধা বলবো না, বাবা একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। হ্যাঁ, যে কারণ ধরো গানটা কিন্তু আমি এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতায় দেখেছি, গানটা কার সাথে থাকবে এটা কিন্তু আমরা নির্ধারণ করি না, এটা উপরওয়ালা নির্ধারণ করে দেন। মানে ধরো আমাদের ব্যাচে যারা আরো অনেক ভালো রেজাল্ট করেছিল, ভালো গাইতো, তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে, খুব তাদের যেমন এখানে দাঁড়ানোর কথাই ছিল, কিন্তু এটা ভাগ্য নির্ধারণ করে দেয় যে কে দাঁড়াবে আর কে দাঁড়াবে না, গান কার সাথে থাকবে আর কার সাথে থাকবে না, তো সেই বিষয়টা ওটা তো আমাদের হাতে না, আমিও জানতাম না। কাজে আমার আরেকটা পরিকল্পনা ছিল যে ফিরে যাব, পড়াশোনা শেষ করব, করে একটা জেনারেল লাইনে চাকরি বাকরি করবো বা যাই করি, গানটা আমার প্যাশন হিসেবে সাথে থাকবে। কিন্তু যখন ফিরে গেলাম, তখন যাওয়ার পরে কিছুদিন পরে দেখি এক জায়গায় একজন গান করতে ডাকলো, তখন তো কেউ আমাকে চেনে না, তো গান করলাম, সেখানে গান শুনে ওই অনুষ্ঠানে আরেকজন এসে বলল যে আমাদের একটা অনুষ্ঠান আছে অত অমুক তারিখে, তা আপনি যদি আসেন তো খুব ভালো হয়। তো আমি বললাম যে কোথায়, তখন তো আমার মানে আমি একদম বিয়েটিও হয়নি, তো ওইসব অনুষ্ঠানে বাবা মা যাবেন সাথে, মাকে নিয়ে গেলাম সেই অনুষ্ঠান করতে। সেই অনুষ্ঠানে বাংলা একাডেমির এক ভদ্রলোক বললেন যে আমাদের কি একটা কি উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, ওইখানে আপনি গান করবেন। তারপরে এটা করতে করতে ছায়ানটে সঞ্জিদা আপা বললেন যে তুমি ছায়ানটে গান শেখাও, করতে করতে ওই শেখানোর একটা জায়গা শুরু হলো, আর ওই বাংলা একাডেমিতে গান করে আমাকে 500 টাকা দিল ওরা। তো ওই আমার অর্জন শুরু, যে মুহূর্তে যখন থেকে এই অর্জনটা মানে কামাই করতে শুরু করলাম, তখন বললো যে এটাকে তো মোটা, এবং একটার পর একটা হচ্ছে, এটা শেষ করছি, তারপরে কিভাবে কিভাবে লোকেরা যোগাযোগ করে নিচ্ছে আমার সাথে, যে আমাদের অনুষ্ঠান আছে আসেন, অমুকে একটা রেকর্ডিং আছে, অমুকের সাথে একটা গান গাইতে হবে, আমরা চিত্রাঙ্গদা করব, আপনি করেন চিত্রাঙ্গদা, বিভিন্ন ক্লাব সংগঠন, এভাবে আস্তে আস্তে আস্তে আস্তে পরিচিতিটা বাড়তে থাকলো। এবং আমি যতই ওগুলোর সাথে যুক্ত হতে শুরু করলাম, ততই পড়াশোনাটা শেষ করার ওই যে ইয়েটা ছিল তাগিদটা, সেটা থেকে দূরে যেতে শুরু করলাম। তারপরে তো একটা সময় এমন ভাবে জড়িয়ে গেছি যে আর ওটা থেকে এখন আর গান, এখন গানই নেশা এবং পেশা।
1: এবার পরবর্তীকালেও ধরুন সংসার, তারপরে এপার বাংলা, ওপার বাংলা এবং দেশ বিদেশ ঘুরে বেড়ানো, সবটা মিলিয়ে কিভাবে সব সূত্রটুকুকে বাঁধ দেন?
0: সত্যি কথা বলতে আমার পরিবার কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে। যখন আমি এই গানটাকে পেশা নিলাম, আমার ছেলে মেয়েরা বাড়িতে, তখন আমার বাবা মা, আমার বোনেরা অনেক সাপোর্ট করেছে, আমার স্বামীও সাপোর্ট করেছে। মানে বাইরে যখন যেতাম বাচ্চাদের স্কুলের পড়াশোনা, ওদেরকে নেওয়া আনা স্কুল থেকে, সব আমার বাবা মা ওরা করতেন। এই সাপোর্টটা পেয়েছি বলেই আমি এগোতে পেরেছি, আদারওয়াইজ হয়তো পেতাম না। এবং আজকে পদ্মশ্রী পাওয়ার পরে আমার প্রথমে এটাই মনে হয়েছিল যে মুহূর্তে যদি বেঁচে থাকতেন আর আমার বাবা মা যদি বেঁচে থাকতেন, সবচেয়ে খুশি হতেন ওরা। মুহূর্তে তো সবসময় বলতেন একটা কথা যে শোনো, কলকাতা হচ্ছে আসল গানের জায়গা, এখানে যদি একটা নিজের জায়গা করতে পারো তাহলেই বুঝবে যে কিছু হলো, ও ঢাকা ফাঁকা করে কিছু হবে না, এরকম বলতেন। হ্যাঁ, এবং আমি ওই যে উনি তো চাইতেন যে সারাক্ষণ আমি ওর কাছে থাকি, তো আমি তো ঢাকা সেটেল, বাচ্চারা ঢাকায়, আমি ওই যে প্রতি মাসেই আসতাম যতদিন মর্দি ছিলেন, কিন্তু ওই মর্দি গিয়ে নেমে যে ওই প্রণামটা করার পরে প্রথম কথাটা জিজ্ঞেস করতে, কবে যাবে, মানে ফিরে যাবো কবে, আগেই ওই প্রশ্নটা। হ্যাঁ, তার মানে মাত্র তো এলাম, থাকি কয়েকদিন তারপর যাবো, বলছে না বলো না কদিন থাকবে। হ্যাঁ, মানে ওইটা আর কি, কেন যাচ্ছি, তখন বলতেন যে তুমি যত যাই বলো, ঢাকা ফাঁকা কিছু হবে না, কলকাতায় তোমার জায়গা করতে হবে। কিন্তু কলকাতার জায়গাটা তো আর আমার হাতে না করা, এটা আমি বলবো এখন বিশেষ করে পদ্মশ্রী পরমরে মনে হচ্ছে যে এটা মুহূর্তের আশীর্বাদ, আমার ঈশ্বরের আশীর্বাদ যে আমি কলকাতায় এসে তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা সাংঘাতিক একটা ভালোবাসা, আমার সবচেয়ে বড় অর্জন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বছর ১৯২৪ মুহূর্তির জন্ম, শতবর্ষ আমরা পালন করছি, মুহূর্তিও পদ্মশ্রী পেয়েছিলেন। হ্যাঁ, তো এটা কাকতালীয়,
1: কিন্তু আমার জন্য
0: মুহূর্তির একটা আশীর্বাদ, ভারত সরকার আমাকে পদ্মশ্রী দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা মুহূর্তির আশীর্বাদ আমার জন্য।
1: ঠিক, যে তার শতবর্ষে দাঁড়িয়ে এরকম পদ্মশ্রী প্রাপ্তি, এই যে বিশ্বাসটা তিনি আপনার মধ্যে বুনে দিয়েছিলেন বা এই পরম স্নেহ পাওয়াটা, এইটা আপনি আপনার পরবর্তীতে গান নিয়ে চিন্তা ভাবনায় কিভাবে এগিয়েছেন?
0: দেখো, আমার গানের যে বাংলাদেশে এখন যে আমার সুরের ধারা, আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠান, ওটা কিন্তু মুহূর্তেরই আগ্রহ এবং নির্দেশে। কারণ উনি সবসময় বলতেন যে যখন আমি ওর কাছে যখন ফিরে যাব আর কি, ফিরে যাওয়ার সময় হয়ে এসছে, চলে যাবো, তখন উনি বারবার বলছেন তুমি কিন্তু এবার ঢাকায় গিয়ে নিজের স্কুল করবে, আর এখানে ওখানে শেখাবে না। কারণ আমার, আমি শৈলজাদার কাছ থেকে যা শিখেছি, শৈলজাদার রবীন্দ্রনাথের কাছ থেকে যা নিয়েছেন, এটা একটা ধারাবাহিকতা আছে। আমার থেকে তুমি যেটা নিলে, এই যে মানে এটাকে আমি ঘরানা বলবো না, কিন্তু স্টাইলিং অফ প্রেজেন্টেশন, মানে ধরো কলকাতার একটা এক ধরনের গাইবার ধরন, শান্তিনিকেতন আরেক ধরনের গাইবার ধরন, মুহূর্তি বাচ্চুদির শৈলজাদার একটা স্পেশাল প্রেজেন্টেশনের ধারা ধরন আছে, সেইটা উনি বারবার বলছেন যে তুমি এটা এক আলাদা করে রাখতে হবে, নাহলে ওটা মিক্সড হয়ে যাবে। নিজেই নাম ঠিক করে দিলেন সুরের ধারা, ধারাবাহিকতাটা যাতে থাকে। তুমি গিয়ে ওখানে, আমি খুব একটু সংশয় ছিল যে পারবো কিনা, তো উনি বলছেন হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে, না পারার কোনো কারণ, তুমি শুরু করো, শুরু করলেই পারবে। হয়তো বুঝতে পেরেছিলেন যে পারবো, তো সেই থেকেই পথ চলা শুরু সুরের ধারা নিয়ে। সুরের ধারাতে মর্দি গেছেন, গিয়ে দেখে ঠেকে এসছেন সবকিছু চালু করার পর, তো খুব খুব ছাত্রীদেরকে দেখে খুব ওখানে গানও শিখিয়েছেন, ছাত্রীদের কয়েকটা গান শেখালেন। এই মুহূর্তে যেভাবে বলে গেছিলেন, ওই আমি ওইটাই চেষ্টা করি ধরে রাখতে, যে ওই ওই ধারাবাহিকতাটা যাতে থাকে। তবে আমার স্কুল এখন মোটামুটি, আমার মনে হয় যে মোটামুটি একটা পায়ের নিচে শক্ত মাটি পেয়ে গেছে, আর হয়তো অত অসুবিধা হবে না। আর আমরা এখন খালি গান শেখাই না, গানের পাশাপাশি আমরা অনেক ধরনের কাজ করি। এটাও দেখেছি রবীন্দ্রনাথ যেরকম মানুষের কথা বলেছেন, মানবিকতার কথা বলেছেন, এবং শান্তিনিকেতনের যে কারিকুলাম তার মধ্যে আশেপাশের যে পিছিয়ে

0: জনগোষ্ঠী, তাদেরকে বিশেষ করে সাঁওতালদের জন্য এখানে যে সবাই গিয়ে কাজ করতো, ওদের চিকিৎসার দেওয়া করা, ওইগুলো আমার পড়ে মনে হয়েছে যে আমাদেরও উচিত কিছু করা। তো আমরা ঢাকার আশেপাশে যে সমস্ত বস্তি আছে স্লাম, ওখানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। এটার এই প্রজেক্টটার নাম হচ্ছে মিউজিক ফর ডেভেলপমেন্ট। আমাদের এখন প্রায় 100 উপরে ছাত্রছাত্রী আছে, আশেপাশের বস্তি থেকে ওরা আসে। এবং ওই আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে সঙ্গীতের মাধ্যমে ওদের জীবন মান উন্নয়নের চেষ্টা করা। জীবন মান তো আর সঙ্গীতের মাধ্যমে হয় না, কিন্তু ওদের মানসিকতা, ওদের আত্মবিশ্বাস, ওদের সৃষ্টিশীলতা এবং আত্মনির্ভরতাটা যাতে বাড়িয়ে দেওয়া যায়। কারণ গান বাজনা করলে ওদের একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি তো পারি, আমি অন্যদের মতো পারছি। তো সেইটা আমাদের এখন একটা বেশ বড় প্রজেক্ট, খুব সাকসেসফুল একটা প্রজেক্ট। আমাদের যেসব বাচ্চারা প্রথমে এসেছিল 2009 সালে শুরু করেছিলাম, তারা এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে। বস্তির বাচ্চারা, চারটা বাচ্চা ইউনিভার্সিটিতে যায়, একজন নার্স হয়ে গেছে, তারপরে একজন ICCR স্কলারশিপ পেয়েছে।
1: এটাও একটা পরম প্রাপ্তি যে সেই সত্যি সত্যি সেই সুরের ধারা প্রবহমান। আর এই সুরের ধারা যিনি বহন করে চলেছেন তিনি রেজওয়ানা চৌধুরী বন্যা, অতিথি অনুষ্ঠানে যার কথা শুনছেন। এবারে যদি একেবারে আপনার কাজের কথায় আসি, ধরুন ধারাবাহিকভাবে সেই ক্যাসেটের যুগ থেকে এখন পেনড্রাইভ, সিডি, বা এখন তো ওই নানানভাবে ভিডিওর মাধ্যমে, এখন তো সিডির চেয়েও বড় কথা রেকর্ড করে মানুষ ইউটিউবে দেখছে, সেইখানে আরো কোন ইচ্ছা বা আক্ষেপ আছে যে এইটা করতে পারলাম না, এই নিয়ে আগামী দিন এইভাবে চিন্তা আছে, এইরকম কোন চিন্তা এবং আক্ষেপ দুটো একই সঙ্গে?
0: আমার যেটা মনে হয় যে এখন আমার যেটা মনে হয় যেটা করে যেতে পারলে ভালো হতো সেটা হচ্ছে যে অনেক গান আছে যেগুলো ধরো মোহরদির কাছে করেছি কিন্তু কিছু সুরান্তর স্বরলিপির সাথে মেলে না, কিন্তু মোহরজি সৌলজাদার কাছ থেকে শিখেছিলেন, ওই গানগুলো যদি রেকর্ড করে কিছু করেছি, অনেকগুলো করেছি, এখনো অনেকগুলো করা হয়নি, নানা কারণে হয়নি। তো সেইগুলো করে রেখে যেতে পারলে ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধা হতো। আমাদের যে মানসিকতা সেটা মানে যারা স্বরলিপি দেখে গান করে তারা ভাবেন যে স্বরলিপিটাই একমাত্র, কিন্তু এর বাইরেও তো রবীন্দ্রনাথের আরো মানে রবীন্দ্রনাথ নিজেই যেটা করেছেন, স্বরলিপিতে হয়তো একটা সুর বেরিয়ে গেছে কিন্তু তার বাইরে আরো অনেক সুর আছে যেটা স্বরলিপিতে নেই। হ্যাঁ, সেই ধরনের সুরগুলো না রেখে গেলে তো রবীন্দ্রনাথের গানের ভান্ডারটা সংকীর্ণ হয়ে যাবে, ওগুলো তো থাকছে না, ওগুলো তো রাখার দরকার। সেইটা আমার মনে হয় যে ওটা একটা আমার কাজ বাকি রয়ে গেছে, ওটা চিন্তা ভাবনা করছি যে কি করা যায়।
1: আর বাকি যে কাজগুলো করেছেন তার থেকে যদি নিজেকে বাঁচতে বলা হয় যে দেখো এই কাজটা করে আমার ভীষণ ভালো লেগেছে, এরকম ভাবে 1-2-3 কোনো কাজ যে এই কাজগুলো করে আমি ভীষণ আনন্দ পেয়েছি?
0: এটা আমি একটা বড় কাজ করেছি এবং আমি মনে করি যে এটা আমাদের একটা খুব ভালো কাজ হয়েছে, সেটা রবীন্দ্রনাথের সার্ধশত বর্ষে আমরা বাংলাদেশে তো রবীন্দ্রনাথের গানের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের আমাদের বাঙালি বাঙালি হিসেবে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা বিরাট ভূমিকা আছে। তো আমরা যেটা করেছি সার্ধশত বর্ষে বাংলাদেশে এ পর্যন্ত মানে 47 এর পর থেকে যারা রবীন্দ্রসঙ্গীত গাইতেন তাদের সবাইকে নিয়ে এখনকার যারা গাইছেন এবং যারা ভবিষ্যতে গাইবেন তরুণ প্রজন্মের খুব প্রমিসিং যারা, এদের প্রায় 450 শিল্পীকে নিয়ে আমরা গীতবিতানের সমস্ত গান আর্কাইভ করেছি, রেকর্ড করেছি, নাম দিয়েছি শ্রুতি গীতবিতান। এটা শ্রুতি কিন্তু পুরো গীতবিতানটা, তো সেটা একটা খুব বড় কাজ হয়েছে। এটাতে আমাদের মানে যে কেউ যদি কোনো গান জানতে চান, শুনতে চান এবং বাংলাদেশে রবীন্দ্র চর্চার ইতিহাস নিয়ে যদি কেউ গবেষণা করতে চান তো এটা তাদের অনেক কাজে লাগবে। আমরা
1: আকর
0: হ্যাঁ হ্যাঁ মানে ধরো যে সমস্ত শিল্পীরা এখন আর নেই বাংলাদেশে, একদম প্রথম যুগে ছিলেন, যেমন ধরো কলিম শেরাফি, আফসারি খানম, এরা সব এখন তো আর নেই, সবাই প্রয়াত, কিন্তু ওদের গানগুলো আমরা সব আর্কাইভ করেছি।
1: দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পেরিয়ে এলো। এবারে এই যে আমাদের আজকের যে অতিথি অনুষ্ঠান, এখানে তো দুই বাংলার শ্রোতা বন্ধুরাই শুনছেন, তো দুই বাংলার শ্রোতা বন্ধুদের জন্য যদি বিশেষ কিছু বার্তা থাকে আপনার কাছে?
0: আমার নিজের যেটা মনে হয় যে রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমার জীবনযাপন, জীবন আচরণ সবকিছুই, তো রবীন্দ্রনাথ এমন একটা খুঁটি বলো যে যেটাকে ধরে আমরা দুই বাংলার মানুষরা বেঁচে আছি, বেঁচে থাকব, এবং যেখানে রবীন্দ্রনাথ সেখানে আমাদের কোনো ভৌগোলিক দূরত্ব নেই, কোনো রাজনৈতিক দূরত্ব নেই, কোনো ধর্মীয় দূরত্ব নেই। হ্যাঁ, আমরা বাংলা ভাষা ভাষাভাষী মানুষ।

0: আমাদের ওই রবীন্দ্রনাথকে আশ্রয় করেই সবার জীবনের চলা।
1: সত্যি তো, তিনি আমাদের দুই বাংলার আশ্রয়, কারণ আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। এপার বাংলার শিল্পীদের সঙ্গে, এপার বাংলার শিল্পীরা যারা গাইছেন আর ওপার বাংলার শিল্পীরাও যারা রবীন্দ্রনাথের গানের চর্চা করছেন, কোথাও কি মনে হচ্ছে যে এপারে কোথাও ভাষাটা, মানে বাংলা ভাষাটা কোথাও অবহেলিত হচ্ছে বলে সেখানে গানের অবক্ষয়, আর ওখানে বাংলা ভাষাটা এখনো অনেক বেশি সমাদৃত বলে সেই জায়গায় বাংলা গানের চর্চা বা বাংলা গান আরো বেশি বেশি করে হচ্ছে?
0: সেটা তো হতেই হবে, কারণ বাংলা হচ্ছে একটা প্রাদেশিক ভাষা। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে হচ্ছে আমাদের জাতীয় ভাষা, আমাদের সবকিছু বাংলাতে হচ্ছে, কিন্তু এইখানে মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলেই বাংলাকে ছেড়ে হিন্দি বা ইংরেজি ধরতেই হচ্ছে। তো কাজেই সেখানে একটা প্রাদেশিক ভাষা আর একটা জাতীয় ভাষার মধ্যে তো কিছু পার্থক্য থাকবেই।
1: তবে এক্সপেরিমেন্টের কথা যদি বলেন, সেক্ষেত্রে কি ওপার বাংলার চেয়ে এপার বাংলার এক্সপেরিমেন্ট, যে কোনো গান নিয়ে, গান নিয়ে যে কাজ বা সৃষ্টিশীলতার দিকটা, সেটা কি এপার বাংলার শিল্পীদের বা এপার বাংলার স্রষ্টাদের ক্ষেত্রে বেশি?
0: না, আমি যতদূর, আমার যতদূর এক্সপোজার, আমি দেখি যে ওইদিকেও এখন এই এক্সপেরিমেন্টটা ইয়াং ছেলেমেয়েরা বেশি করছে, ওরা নানান ধরনের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে। আমাদের ওইদিকেও তাই, এইদিকেও তাই, কারণ এখন তুমি যতই বলো, এখন এই প্রযুক্তিগত কারণে, এই ইন্টারনেট কারণে পৃথিবী কিন্তু এক হয়ে গেছে। পৃথিবীতে আর পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডন, ঢাকা, কলকাতা বলে কিছু নেই, এটা এক পৃথিবী। এক মুহূর্তের মধ্যে একটা খবর সবাই জেনে যাচ্ছে, একটা গান সবাই শেয়ার করছে। তো কাজে এখন ওই বাংলার তরুণরা যে ধরনের চিন্তাভাবনা করছে, এই বাংলার তরুণরা সে ধরনের চিন্তাভাবনা করছে, এবং এই চিন্তা ভাবনার ক্ষেত্রে ওদের মধ্যে একটা যোগাযোগ আছে। কাজে এই এক্সপেরিমেন্টটা দু বাংলাতেই সমান হচ্ছে, আমার অভিজ্ঞতা তাই বলে।
1: এই এক্সপেরিমেন্টের কথা যখন বারবার এসে পড়ে, তখন আরও একটা কথা এসে পড়ে যে রবীন্দ্রনাথ নিজেই নিজের গান নিয়ে এত এক্সপেরিমেন্ট করেছেন এবং বিশ্ব থেকে সংগ্রহ করে মনে হয় সবকিছু তার গানের মধ্যে যথাযথভাবে রেখে গেছেন। একজন শিক্ষাগুরু হিসেবে আপনি নতুন প্রজন্মকে কি বলবেন, রবীন্দ্রনাথকে চিনবে তারা কিভাবে, রবীন্দ্রনাথের গানের সাথে নিজে সেই পথটা খুঁজে পাবে কিভাবে?
0: রবীন্দ্রনাথকে পড়তে হবে, রবীন্দ্রনাথকে চিনতে হবে। খালি রবীন্দ্রনাথের গানটাই শুনলাম, গানটাই গাইলাম, সেটা করলে ওই গানের মধ্যে রবীন্দ্রনাথ আটকে থাকবে, কিন্তু রবীন্দ্রনাথ তো আরো অনেক ব্যাপক। কাজে সেইটা রবীন্দ্রনাথকে না পড়লে, না বুঝলে, না চিনলে, গান রবীন্দ্রনাথের একটা অংশ, এবং গানের মধ্যে যে দর্শনটা আছে সেটা বুঝতে গেলে রবীন্দ্রনাথকে বুঝতে হবে। তো এবং সেটা না বুঝলে এই এক্সপেরিমেন্ট, ফিউশন এগুলো চলতেই থাকবে, এবং পুরো জিনিসটা একটা খণ্ডিত উপস্থাপনা হবে। একটা সম্পূর্ণ রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, উপস্থাপন করতে গেলে, গানটা তো গাইবার আগে গানটা সম্পর্কে, খালি গানটা না, গানটা সম্পর্কে পড়তে হবে, গানটার রবীন্দ্রনাথের সেই সময়টা বুঝতে হবে, গানের পারিপার্শ্বিকটা বুঝতে হবে, সবকিছু বুঝে তারপরে।
1: সেক্ষেত্রে তো বোধহয় শিক্ষকেরও একটা বড় ভূমিকা থেকে যায়, যিনি পথ দেখাচ্ছেন।
0: অবশ্যই,
1: কিভাবে দেখাচ্ছেন তিনি, কিভাবে রবীন্দ্রনাথের গানকে তার কাছে উপস্থাপন করছেন।
0: রবীন্দ্রনাথকে তো চেনানো, হাত ধরে চেনাতে হবে, শিক্ষককে চেনাতে হবে, ছাত্রছাত্রীদের কাছে তার কাছে পৌঁছে দিতে হবে, তারপরে বাকিটা আবিষ্কার তো তাদের ইচ্ছের উপরে নির্ভর করবে, কিন্তু পৌঁছে দেওয়াটা শিক্ষকের দায়িত্ব।
1: শহর কলকাতার কথা তো বারবার এসে পড়েছে, এবং আপনার গুরুও বলেছেন যে দেখ, যতক্ষণ কলকাতায় না প্রতিষ্ঠিত হতে পারছিস ততক্ষণ কিন্তু সার্বিকভাবে হবে না। তো এই কলকাতার কথা যদি একটু বলেন, অর্থাৎ কলকাতা আপনার কাছে কেমন?
0: কলকাতা তো গান বাজনার জন্য অনেক, মানে কি বলবো, একেবারে শিল্পীদের জন্য, এবং খালি রবীন্দ্রসঙ্গীত না, যে কোনো শিল্পীর পক্ষেই কলকাতাটা হচ্ছে একদম আসল জায়গা, কেন্দ্র। তো কাজে কলকাতাতে প্রথম যখন আমি গান করি, সেটা বাংলাদেশ থেকে এসেছিলাম ওই কালচারাল টিমের সদস্য হিসেবে, সেটা হাইকমিশনের অনুষ্ঠান ছিল, করেছি। কিন্তু কলকাতা থেকে আমি নিজে যখন গাইতে শুরু করলাম, তখন কলকাতার যে সঙ্গীত বোদ্ধা এবং সঙ্গীত সচেতন মানুষদের সাথে আমার একটু একটু করে যোগাযোগ হতে শুরু করলো, যারা অনুষ্ঠান অর্গানাইজ করেন, যারা অনুষ্ঠানে, কিছু কিছু শ্রোতাদেরকে সব অনুষ্ঠানে দেখি, যারা সব অনুষ্ঠান ফলো করেন এবং আসেন। তো এই, কিন্তু সত্যি কথা বলতে কি, কলকাতার এই যে সঙ্গীত বোদ্ধা সমাজের সাথে কিন্তু আমার পরিচয় মোহর্দির মাধ্যমে। মোহর্দির কাছে গল্প শুনে, মোহর্দির কাছে গল্প শুনতাম, কলকাতাতে গান করতে সেই হয়েছে, কলকাতাতে গান করতে সেই হয়েছে, কলকাতা একবার রবীন্দ্রসদনে গাইতে গিয়ে কি হয়েছিল, নানা সব গল্প শুনে শুনে ওই যে
1: পরিমণ্ডলটা,
0: পরিমণ্ডলটা আমার কাছে

0: একদম পরিচিত ছিল, কাজে আমি যখন নিজের এটার মধ্যে ঢুকলাম তখন আমার মনে হয় যে এটা একটা সম্পূর্ণ অপরিচিত সমাজ, এটা আমার মাথায় আছে, জানি আমি যে জিনিসটা, কিন্তু ওটা আমার নিজের অভিজ্ঞতা তার সাথে আর একটু কিছু মানে যোগ করলো, যোগ করলো তো। এবং এখন তো যেটা আমার নিজের একটা আলাদা চেনা মহল তৈরি হয়ে গেছে, গান বাজনা শিল্পীদের সাথে সবার সাথে ওঠা বসা, যেহেতু একসাথে গান করি, তারপরে শ্রোতা মন্ডলীদের সাথেও, আয়োজকদের সাথেও, সবার সাথে এখন একটা, এখন আর কলকাতাতে আমার কলকাতাকে আমার দূরের কিছু মনে হয়
1: না,
0: বরং ঢাকা যেতে আপন মনে হয়, কারণ অনুষ্ঠান বেশি আমি কলকাতাতেই করি, অনেক বেশি কলকাতা,
1: আমরাও অপেক্ষা করে থাকি যে আপনি কখন এখানে আসছেন।
0: সেই কলকাতার ছাত্রছাত্রী আছে, বন্ধু বান্ধব আছে আমার, আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, 75 সালে আমি যখন শান্তিনিকেতনে আসি সেটা তো আমার ধরো 16-17 বছর বয়স, বাড়ির বাইরে প্রথম আসা একটা মেয়ের, তো আমার বেস্ট বন্ধুরা, সবচেয়ে প্রিয় বন্ধুরা তো সব কলকাতায় থাকে, কাজে কলকাতা আমার সবচেয়ে সুন্দর সময়টা কেটেছে, আর বন্ধু বান্ধবদেরও একটা খুব সুন্দর পরিমণ্ডল আছে, আর খুব অনুরাগী আছে অনেক যারা সাংঘাতিক ভাবে, কাজে কলকাতা আমার মানে কলকাতা সম্বন্ধে বলতে গেলে আমার পুরো রাত পার হয়ে যাবে, এত এত কিছু বলার, প্রতিটা অনুষ্ঠান নানান জায়গায় গেছি কলকাতার, ছোট বড় এবং কলকাতার বাইরেও, খালি কলকাতা বলে না, কলকাতার বাইরেও ছোট ছোট জায়গায় গিয়েও গান করেছি, সেগুলো সব একটা অনন্য অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা।
1: আমরাও চাই এই রকম ভরে থাক আমাদের সময়টা যেভাবে ভরে ছিল, তাই শেষটুকু শেষ করতে চাই এত সবার শ্রোতাদের জন্য একটু সুরের ছোঁয়া দিয়ে।

0: এই গান তিনি শুনিয়ে চলেছেন, আর সেই সুরের ধারায় আমরাও স্নাত হয়ে চলেছি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই সুর ছড়িয়ে যাবে এই বিশ্বাস, আর এই বিশ্বাসটুকু রেখেই আজকের মতো অতিথি অনুষ্ঠান শেষ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে সম্মানিত আমাদের সকলের প্রিয় শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা। আর আরও একবার এত একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাকেও, যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে।
0: আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন রেজোয়ানা চৌধুরী বন্যা। আলাপচারিতায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা অনন্যা মজুমদার।
2: অতিথি অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন খেয়াল, শিল্পী মারুতি মহতা, শুনবেন রাগ ভৈরব।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ভৈরব রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী মারুতি মুহাতা। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন রূপক মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

সেই পরম্পরার অঙ্গ হিসেবে মনের মতো গান একটা হাতিয়ার আমাদের কাছে। আজকের মনের মতো গানের অনুষ্ঠান শুরু করব এমন একটা গল্পের কয়েকটি লাইন বলতে পারেন, কিংবা উপমা বলতে পারেন, সেই কথা দিয়ে। আসলে যে সময় আমরা এই মুহূর্তে রয়েছি সেটা এমন একটা সময়, আমরা চাই কি না চাই আমাদের মনটা ভালো হয়ে যায়, কারণ আমাদের মাথার উপরে ছাউনি হয়ে শরৎ আকাশ ডাক দেয় এবং সেই আকাশের ডাকে আমাদের মন সাড়া দেয়। এই গল্পে যেমন একটি একটি করে দিন যায়, একটানা বৃষ্টি কমে এসেছে, দেখতে দেখতে আকাশের ঘন কালো মেঘে ফাটল ধরে, একটু একটু করে নীল আকাশ বেরিয়ে আসে, উঠোনের শেউলিগুলো বৃষ্টির ফোঁটায় থেতলে যায়, তবু সন্ধে থেকে তারা পুজোর গন্ধ বিলোয়ে, বর্ষার তাণ্ডব শান্ত হয়ে আসে ক্রমে। এক একদিন বিকেলে খেলার মাঠ থেকে শিরীষের শাড়ির ফাঁকে ফাঁকে দেখতে পাই অপরূপ পশ্চিম আকাশ, লাল হলুদ কমলায় মেশানো সেই আশ্চর্য রঙের ছটা আমাদেরকে স্বপ্নিল করে তোলে। খেলা ফেলে সবুজ ঘাসে শুয়ে শুয়ে দেখি আকাশে মেঘে মেঘে রঙের বিস্তার, সেই মেঘ আর ঘন কালো নয়, বরং কোথাও সাদা কোথাও কালো, বাতাসের কোলে বসে মেঘেরা নানান আকার নেয়, পরস্পর বলাবলি করি বন্ধুরা, ওই যে ওই মেঘটা ঠিক সিংহ, আর ওটা অসুর রে অসুর। আমাদের চোখের দেখা কল্পনায় মিশে সুদূর মহাকাশে নিয়ে চলে যায় আমাদের মনকে, মনে হয় মেঘের বেশে সত্যি আকাশে ভেসে রয়েছে বুঝি মা দুর্গার পরিবার।

আসলে যেই রং বদল হয় তার ক্যানভাসের, আমাদের মনও বদলে যায় তার সাথে সাথেই। বিশাল সেই ক্যানভাসে আমরা হারিয়ে যাই, আমরা মেতে উঠি, আমরা ব্যথা পাই, আমাদের হৃদয় নিংড়ে ওঠে, কখনো গভীর দুঃখে, আবার কখনো আশ্রয় মেলে তারই এই বিপুল বিস্তৃত নীলাভ শামিয়ানায়। এবারে যে গানটি শোনাব, সেই গানটি না শোনালে বা সেই গানটি যদি না বাজাই, তাহলে আজকের এই পর্বটি কোনোভাবেই সম্পূর্ণ হতে পারবে না। শিল্পী দেবব্রত বিশ্বাস, আকাশ ভরা সূর্য তারা।

আসলে বোধ হয় একটা সীমাহীন অসীমতার বিপুল এক সমারোহ, আর তারই নাম বোধ হয় আকাশ। আর সেই ক্যানভাসের নাম আকাশ।

আমাদের মনের সঙ্গে যেন তার কোথাও নাড়ির একটা টান, বা বলতে পারেন অদৃশ্য কোনো সুতো যেন বাঁধা আছে ওই অসীমের কাছে, কিংবা ওই আকাশের সাথে আমাদের অনুভূতির। আর যেখানেই অনুভূতি সেখানেই তো সুর, সেখানেই তো গান। তাই আজকে আমাদের মনের মতো গানে আকাশকে সঙ্গী করে আর আকাশের অনুষঙ্গের গানকে সঙ্গী করে আপনাদের সঙ্গে কাটাবো অনেকটা সময়। আরও এই মুহূর্তে রইল আনন্দের গান, যার অনুষঙ্গেও সেই আকাশ রয়েছে, শিল্পী অনুপ ঘোষাল। দেখুন তো, চিনতে পারেন কিনা গানটা?

আসলে আকাশ আলো খুশি আনন্দ হাত ধরাধরি করে জীবন্ত হয়ে ওঠে আমাদের প্রতিদিনের নানান অভিজ্ঞতায়। আর সেই অভিজ্ঞতাকে কখনো সিনেমায়, কখনো উপন্যাসে, কখনো গল্পে, কখনো গানে, কখনো কবিতায় রং দেন শিল্পীরা, আকাশও রাঙিয়ে উঠে থাকে। নতুন রং নতুন সকাল ডেকে আনে, সবই তো সেই আকাশকে ঘিরে। কি বলুন, নীল সীমানাকে ছাড়ানোর হাতছানি রয়েছে যে গানের পরতে পরতে, আর সেই গানের সঙ্গে কোরাস যেন বয়ে আনে সমবেত একটা আনন্দ ধারা আর তার উচ্ছ্বাসকে, যা ভীষণভাবে প্রকৃতির সঙ্গে জুড়ে রয়েছে, যা আমাদের মনকে ছুঁয়ে যায় ভীষণ রকমের। আর অবশ্যই সিনেমার দৃশ্যে সাইকেল চালিয়ে বন্ধুদের খুশির সেই পরশ আজও সেই কারণে

উনি কানে এবং তৈরি করেছে একটা সজীব দৃশ্যপট, যেখানে আলোর জোয়ার সেই আকাশ জুড়ে শুনব ও আকাশ সোনা সোনা।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান, আর আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী মৈত্রী বন্ধু পঙ্কজ। আসলে আকাশের বিস্তৃতি, যাকে কখনো কখনো হিন্দিতে বলে বরাপ্পান, সেটা এত বড়, সেই কারণে আমাদের হৃদয়টাও কোথাও যেন প্রকাশিত হয়। আকাশ আসলে ডাকে ভীষণভাবে আমাদেরকে, আকাশের একটা হাতছানি রয়েছে, সেটা নানান গানে আমরা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আকাশ যেমন আসলে বিস্তৃতভাবে আমাদের মাথার উপরে ছাউনি হয়ে থাকে, তেমন আমাদেরকে মুক্ত করে, স্বাধীন করে, যে কথা বলছিলাম, আমাদেরকে ডাক পাঠায় আমাদের বাউল মনকে, এবং আমাদের পুরনো যা কিছু ভালো দিনের ভালো লাগা অনুভূতি, আনন্দ অনুভূতি, সেই সকলগুলোকে রেখে আগামীর উদ্দেশ্যে

ডানা মেলে যেন উড়ান দিতে চায়। আসলে এই আকাশের ডাককে আমাদের কারোরই বোধহয় অস্বীকার করবার কোনো উপায় থাকে না, বিশেষ করে রসিক মনে, এবং এই শরৎ আকাশে তো বটেই বটে।

কি বন্ধুরা, আকাশের এই উদাত্ত আহ্বানে সাড়া না দিয়ে কি আমরা পারি? বিশেষ করে এই সময় যখন পুজো পুজো গন্ধ আকাশময়,

এবং আমার সঙ্গে নিশ্চয়ই আমার যে সমস্ত কিশোর বন্ধুরা আছেন, যে সমস্ত যুবক যুবতী বন্ধুরা রয়েছেন, তারা তো আরও বিশেষ করে, এবং অবশ্যই শিশুরা তো আছেই, তারাও নিশ্চয়ই অনুভব করবে আকাশের এই হাতছানিটাকে। আসলে আকাশ এমন একটা শাশ্বত বিষয়, তার নানান রকম রহস্যময় উপাদান আমাদের মনের মধ্যেও, সেগুলোর আনাগোনা কিন্তু নিরন্তর চলতে থাকে। আধুনিক গানে কি বলুন সিনেমার গানে কি বলুন, নানান রকম, কি কখনো নজরুল সঙ্গীতে, কখনো রবীন্দ্রসঙ্গীতে, আমাদের কাছে শাশ্বতভাবে যেন আকাশের এই যে পরশ, সেই পরশ আমরা অনুভব করি প্রতিদিন। এখন যে গানটি শোনাবো, সেই গানটার লাইনটা, মানে শুরু যে লাইনটা, মুখটা, সেই এত সুন্দর, সেই গানের শুরু একটা খাতার উপরে আকাশ দিলাম ঢেলে, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি এবার শুনবো।

হ্যাঁ বন্ধুরা, তাহলে খাতার উপরেও আকাশ ঢেলে দেওয়া যায়। আসলে কবির যে রসিক মন, এক্ষেত্রে এই গানটির লেখক যিনি, গীতিকার যিনি, সৈকত কুণ্ডু, এবং অবশ্যই এত সুন্দর সুর আরোপ করেছেন গানটির জয় সরকার। শিল্পী তো আপনারা জানেনই, বিখ্যাত শ্রীকান্ত আচার্য। তার কণ্ঠে আমরা এই আকাশের সঙ্গে গানের যে মাখামাখি রকমের, সাহিত্যের যে মাখামাখি রকমের একটা সম্পর্ক, সেটা ভীষণ রকমের অনুভব করলাম। এবং এই অনুভূতি থেকে সরাসরি চলে যেতে ইচ্ছে করছে যে জায়গাটায়, সেটা হচ্ছে একটু পুরনো দিনের গানে। এটা তো একটা খুব বেশি দিন পুরনো একটা গান নয়, একটু পুরনো গানে যেখানে আকাশ, চাঁদ, প্রেমিকার খোঁজ, এ যেন প্রায় অমোঘ একটা নিয়মের মতো করে বাংলা গানে ধরা দিয়েছিল। কিন্তু আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে দেখতে, কখনো অরুন্ধতির কথা, কখনো সাথীর কথা, কখনো সপ্ত ঋষির খেলা দেখতে গিয়ে প্রেমিকার সাথে একরকম তুল্যমূল্য জোছনার আলোর বিচার খুব কম রোম্যান্টিক গানেই ছিল বা এরকমটা পাওয়া যায়। এই গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর নচিকেতা ঘোষের। শিল্পী প্রেম বিরহের যেন একজন প্রতীক কণ্ঠ। হ্যাঁ, ঠিক ধরেছেন, ধরবেনই তো মান্না দে। এবং গানটি আকাশ পানে চেয়েছে। শোনাবো আরও একটি পুরনো দিনের গান। আগে মান্না দের গানটি শুনুন, তারপরে শোনাবো শিল্পী সুপ্রীতি ঘোষের কণ্ঠে একটি গান।

আচ্ছা, আকাশে লক্ষ তারার দিওয়ালির গান তো আমরা শুনছি, আকাশের শরৎ রঙের কথা, আনন্দময় আকাশের কথা, সেই অনুভূতির সমস্ত বিকিরণ যেন আকাশের থেকে গানের উপরে এসে পড়ছে এবং সেই গানগুলো আমাদের কানে একটা মধুর রোমন্থন বোধহয় তৈরি করে দিচ্ছে। কিন্তু সমস্ত কোলাহল কলরব কখনো কখনো থেমে যায়, আকাশও বোধহয় নিরবতার কথা মানুষের কানে কানে পৌঁছে দেয়, পৌঁছে দেয় তার শূন্য হৃদয়ের কোনো নিংড়ে ওঠা দুঃখের কথা। একটা সময় হয়তো প্রকৃতির নিয়মেই অসীম নীল আকাশে তখন নিকষ কালো ঘন অন্ধকার নেমে আসে, ঘনিয়ে আসে রাত্রি। সে রাত্রি হয়তো শুধু আকাশের নয়, সে রাত্রি আমাদের মানব জীবনেরও। অভিমানী মন তখন প্রশ্ন ছড়ে যেন সেই অসীমের কাছে, তার অসীম কষ্টের দুঃখের জীবনে যে কেবল তার আশ্রয়টুকুই সম্ভব, আকাশ ছাড়া তার কাছে আর কেউ নেই, সাক্ষী যেন সেই কেবল একা তার এই দুঃখের দুর্দশার। মানুষের এই মর্মগাথার সঙ্গেও, এই দুর্নিবার আরতির সঙ্গেও মিশে রয়েছে আকাশের কথন, আকাশের গান। পরপর শুনে নেব দুটি গান, একটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, একটি শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আচ্ছা, আজকের মনের মতো গানে আপনাদের আকাশের রঙে ভাসিয়ে দিতে এই গান শোনাবার আয়োজন, এবং তার সঙ্গে এই আকাশের আখ্যানগুলোকে জুড়ে দেওয়া একটা ভাবনা মাথায় এলো। সবার আকাশ তো সমান রকমের নীল হয় না। গত যে গান দুটো শুনালাম আপনাদেরকে একটু আগেই, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নীল আকাশের নিচে এবং প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে ন্যাংটো ছেলেটা আকাশে হাত বাড়ায়, এই দুটো গানের অভিঘাত একেবারে অন্য। সেখানে তাদের মাথায় কিন্তু শরতের নীল আকাশের হাতছানি, তার উদাত্ত আহ্বান, আনন্দ অনুভূতির রেশ নেই। তেমনি আবার কিন্তু বহু আকাশের আনন্দ উচ্ছ্বাস, সেগুলো আমাদের মনে বারবার একটা অন্যরকমের ভালো লাগাকে ভালো লাগায় আবিষ্ট করে। সেটা কখনো খোলা আকাশের হতে পারে, সেটা কখনো বসন্ত আকাশের হতে পারে, শরৎ আকাশের হতে পারে। নানান সময়ে এই আকাশের অনুষঙ্গগুলো কিন্তু আমাদের মনে একটা ভালো লাগার বোধ তৈরি করে, এবং সেই বোধ থেকেই আকাশের সম্পর্কে, আকাশের কথা সম্পর্কে বিভিন্ন গায়ক তার নানান রকম গান করেন, এবং সেই গানের যারা গীতিকার হন বা যারা সুরকার হন, তারা কিন্তু সেই মতো করে সেই মনের অনুষঙ্গগুলোকে কোথা থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসেন আমাদের মনে, সেই আবেগগুলোকে, সেই আবেশগুলোকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। এখন যে গানটা শোনাব, শিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে, আকাশটা আজ।

হ্যাঁ বন্ধুরা, আকাশটা কিন্তু সত্যিই এখন আলোয় মাখামাখি, আর সেই কারণেই তো আপনাদের সঙ্গে আকাশের এতগুলো কাজ, এতগুলো কথা, এতগুলো গান ভাগ করে নেওয়া। এবার যে গানটা শুনবো সেটি একটু ভিন্ন স্বাদের, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। এবার শোনাবো একটি নজরুল গীতি, আকাশের তৃষ্ণার কথা বর্ণিত রয়েছে এই গানে।

বন্ধুরা, দেখতে দেখতে প্রায় একটা ঘন্টা শেষ হয়ে গেল এই আকাশের সঙ্গে, এবং অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলে গান শুনিয়ে। কখনো সেই আকাশ আলোয় আলোকময়, কখনো একটু ধূসর, কখনো একটু কালো, কিংবা কখনো রৌদ্র করোজ্জ্বল নীলাভ সেই আকাশ। সেই নীলাভ আকাশের সঙ্গ নিয়ে যেতে যেতে আর একটা গান আপনাদের শোনাব। যেদিন পাব তার দেখা, বলবো আমার মনের সব কথা। আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ, জ্যোৎস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না, রোদ আমার হাসি। কি করলে বুঝবে বন্ধু, তোমায় আমি ঠিক কতটা ভালোবাসি।

মনের মতো গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আপনাদের সঙ্গে ছিলেন আমি মৈত্রী বন্ধু পঙ্কজ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। প্রথমে রাগ প্রধান শিল্পী রাগেশ্রী দাশ।

শুনছেন অনুষ্ঠান রামধনু। প্রথমে শুনলেন রাগ প্রধান গান, শিল্পী ছিলেন রাগেশ্রী দাস। এবারে আধুনিক গান, শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান রামধনু। আজকের রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলেন রাগ প্রধান গান, শিল্পী ছিলেন রাগেশ্রী দাস, এবং শেষে শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সংগ্রহশালা থেকে গান।

এতক্ষণ শুনছিলেন সংগ্রহশালা থেকে গান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দেবিকা ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রম্যগীতির অনুষ্ঠান।

ব্রহ্মগীতির অনুষ্ঠানের আজকের প্রথম গানটির শিল্পী সাগর সেন, এ গানটির গীতিকার ইন্দিরা দেবী, সুরকার বিমান ঘোষ।

শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। এবারের গানটির শিল্পী মণীন্দ্রচন্দ্র দাস। গানটির সুরকার এবং গীতিকার প্রচলিত।

শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। এবারে শিল্পী মন্দিরা ঘোষ। এই গানটির গীতিকার এবং সুরকার প্রকাশকালী ঘোষাল।

এবারে শুনবেন শিল্পী সুরেন চক্রবর্তী এবং সম্প্রদায়ের কণ্ঠে পরপর দুখানি গান। এই গান দুটির গীতিকার এবং সুরকার প্রচলিত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন।

0: কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: যদিও দেখেছি অশনির ছায়া দুলছে,
1: শ্যামলী ভট্টাচার্য।

0: দিশা রায়।
1: ডাকছে নদী আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখা।
0: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান। ১৬ই অক্টোবর থেকে ২১শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল ৮:৩০ ও রাত ৯:০০, মৈত্রীতে সকাল ১১:৩০, এফএম রেইনবোতে সকাল ১১:০২ ও এফএম গোল্ডে দুপুর ১:১০। শারদীয়া পুজোর গান।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়।

কেমন আছো বন্ধু? স্টুডিওয়ে ঘড়ির কাঁটা বলছে যে ভারতীয় সময় বেলা 12:01, আর এখন এই সময়টা তো তুমি জানোই যে যুববাণীর অল্প অল্প গল্প কথার। আর আজকে তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি তোমার অনিয়ার বন্ধু আমি অন্বেষা। গল্প তো হবেই, তার আগে সকলকে জানাই শুভ শারদীয়া, শুভ দ্বিতীয়া, কারণ দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। চারিদিকে উৎসবের আমেজ, একটা শারদ উৎসবের গন্ধ কিন্তু চারিদিকে আমরা পাচ্ছি, তাই না? এই যে তোমার সঙ্গে গল্প করতে তো আমি বললাম চলে এসেছি, আর যখন আসছিলাম মানে স্টুডিওয় আকাশবাণীতে যখন আসছিলাম, আমি না দেখছিলাম যে বাইরের পরিবেশটা কত সুন্দর, একদম ঝলমল করছে, সেজে উঠেছে। আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, একেবারে বেশ সুন্দর রোদ উঠেছে, একটা দারুণ ওয়েদার, মানে একদম পুজো পুজো ভাইব কিন্তু অলমোস্ট চলে এসেছে আমাদের সকলের। আর তার সঙ্গে সেজে উঠেছে গোটা কলকাতা শহর এবং শহরতলির বিভিন্ন জায়গা। আর তার সঙ্গে আরও একটা জিনিস সেজে উঠেছে, কি বলতো? প্রকৃতি। হ্যাঁ, কারণ প্রকৃতিই আমাদের জানায় যে শারদ উৎসব বা দুর্গাপুজো কিন্তু এবার চলে এসেছে, তাই না? তাই প্রকৃতির সাজে তো প্রকৃতি সেজে উঠেছে, এবং তার সঙ্গে গাছপালারাও ভীষণ ভালোভাবে তারা সেজে উঠেছে। কোনো কোনো গাছকে দেখলাম জানো কি সুন্দর একটা শেপ করে কেটেছে, মানে একটা আকৃতির মতন করে না কেটেছে। সেই গল্প তোমাকে বলবো। আজকে তো তোমরা যারা দেখেছো যে অল্প অল্প গল্প কথার পোস্টার, তারা তো বুঝতে পারছো যে আজকে আমরা কী নিয়ে গল্প করব। আর যারা দেখোনি তাদের জন্য বলে দিচ্ছি, আজকে আমি টোপিয়ারি নিয়ে গল্প করব। তো এই যে বললাম কি সুন্দর গাছপালাগুলো একেবারে নতুন শেপে সেজে উঠেছে, কোনো কোনো গাছে তো আবার এই অটোমের একটা

রং ধরেছে, ঠিক আছে? মানে কোনো একটা গাছ ধরো হলুদ, কোনো একটা হচ্ছে গেরুয়া, এরকম কালারের, আর সবুজ রং তো অবশ্যই রয়েছে, প্রকৃতি মানেই সবুজ। তবে যেটা তোমাকে বলার কথা, এই যে টোপিয়ারি, টোপিয়ারি কী কী বৃত্তান্ত সবটাই আমরা আলোচনা করব, কিন্তু তুমি একটু দেখো, এখন তো নয় পুজোর একটা আমেজ চলছে, কিন্তু যদি আমরা এই পুজোর সময়টুকু বাদ দিয়ে দেখি, মানে সারা বছর কলকাতা বা কলকাতার এই শহরতলির অঞ্চলগুলো খুবই ব্যস্ত থাকে, সেটা তো তুমি জানোই বলো। এবার তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, তখন দেখতেই পাচ্ছি যে কত মানে একদম বহুতল হাইরাইজ বিল্ডিং, তার সঙ্গে রয়েছে ট্রাফিক জ্যাম, এবং তার সঙ্গে শহরের একটা গাড়ির শব্দের হর্ন ধোঁয়া সবটা মিলিয়ে তো আমাদের এই শহর। এবং যখন আমরা যখন হেঁটে যাচ্ছি, তখন মনে করো আমাদের মাথার ভেতরে তো প্রতিদিনের একটা হাজারটা কাজের চাপ থাকেই, এবং এই যে চাপ থাকাকালীন যেটা হয় যে অফিসের একটা ডেডলাইনের মধ্যে কাজটা শেষ করার চাপ, কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমার অ্যাসাইনমেন্ট ঠিক টাইমে জমা দেওয়ার একটা চাপ, সমস্ত কিছু থাকে। আর তার সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের ফোন, ফোনের মধ্যে হাজার একটা নোটিফিকেশন। কিন্তু দেখো, তুমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তখন না তোমার একটা জায়গায় চোখটা আটকে গেল, একটু ভাবো, ঠিক আছে? এবার তুমি দেখলে এটা গাছ, কিন্তু তুমি একটু যখন কাছে গেলে সেই গাছটার, তুমি দেখছো যে না, এটা তো একটা বেশ মানে হাতির মতো দেখতে আকৃতির কিছু একটা গাছ, বা ময়ূরের মতো, বা অন্য কোনো একটা প্রাণীর মতো। এবার তুমি তখন ভালো করে দেখলে যে এটা তো একটা গাছ, মানে জীবন তো একদম একটা গল্প যাকে বলে, এই জন্যই মানে এই জন্যই টোপিয়ারিকে বলা হয় যে জীবন্ত ভাস্কর্য বা লিভিং স্কাল্পচার। দেখো, স্কাল্পচার তো আমরা সবাই জানি যে কোনো একটা ধরো কাঠ, মূর্তি বা মাটি বা পাথর, প্লাস্টার অফ প্যারিস, তো এই সমস্ত দিয়ে যে একটা স্কাল্পচার তৈরি হচ্ছে সেটা তো আমরা সবাই জানি, যে একটা মূর্তি তৈরি হচ্ছে, এবং সেই মূর্তিটা কোনোভাবেই না ওই কি বলে তারা নড়াচড়া করতে পারছে না, স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু টোপিয়ারি কি করছে না, টোপিয়ারি অবশ্যই নড়াচড়া করছে না, সেও এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে ফিল করতে পারছে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা, বুঝলে? মানে সে কিন্তু উপলব্ধি করতে পারছে, কারণ আমরা সবাই জানি গাছেরও প্রাণ আছে, তাই না? এবং সেও নিজের মতন করে বাড়ছে, বেড়ে চলছে, তার ডালপালা গজাচ্ছে, এবং একটা আকৃতিতে সে পরিণত হচ্ছে। এই গল্পটা নিয়েই আজকে অল্প অল্প গল্পকথার আসর। সঙ্গে রয়েছে অন্বেষা, এবং এখন তোমার জন্য রয়েছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটা সুন্দর গান, আর সামনেই হচ্ছে দুর্গাপুজো। তুমি চাইলে তোমার প্রিয় মানুষটাকে কিন্তু এই গানটা শুনিয়ে দিতেই পারো। তাহলে শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

রেলাম একটা সুন্দর গান শুনে আজকের অল্প অল্প গল্প কথার আসরে। আর তোমার সঙ্গে রয়েছি অন্বেষা, যেটা বলছিলাম যে আজকে গল্প করব বন্ধু টোপিয়ারি নিয়ে। তাহলে যদি আমরা সেই টোপিয়ারির দিকে একটুখানি দেখি, যে এই যে বললাম যে লিভিং স্কাল্পচার বা জীবন্ত ভাস্কর্য, মূলত সে তো একটা গাছ, তার পাতা আছে, ডাল আছে, নিজস্ব একটা তার মানে শেপ রয়েছে, সে তো ঋতু পরিবর্তনের সঙ্গে তারও পরিবর্তন হচ্ছে, তার রং বদলাচ্ছে, আর তাকে তাই জন্য নিয়মিত যত্ন করতে হচ্ছে। আর এই যে একটা যখন শেপ আমি বলছি, তো তোমাকে একটা কথা বলি, মনে করো একটা ময়ূর, এইরকম একটা ময়ূরের মতন দেখতে আমি একটা গাছকে আকার দিতে চাই, তার জন্য আমার কি দরকার? প্রথম যেটা দরকার সেটা হচ্ছে গাছকে তো পরিচর্যা করা, নিয়মিত তাকে জল দেওয়া, তাকে সুন্দর করে যত্নে রাখা, এবং তার মানে আগেও যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ধৈর্য। কারণ সে তো আর একদিনে কোনো একটা গাছ একটা ময়ূরের আকৃতি নিতে পারবে না, তার জন্য তাকে সময় দিতে হবে, তাই না? তাই সময়ের জন্য ধৈর্যটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর সে আস্তে আস্তে বেড়ে চলবে, এবং সেই জীবন্ত স্কাল্পচারের জগতেই টোপিয়ারি কিন্তু আমাদের সামনে একটা দারুণ প্রশ্ন তুলে ধরে, যে স্কাল্পচার নিজেই সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে, তাকে কি আমরা তাহলে শুধু স্কাল্পচার বলতে পারি, নাকি তাকে আমরা একটা জীবন্ত গল্প বলবো বলতো? কারণ একটা টোপিয়ারির দিকে তাকালে আমরা তো শুধু মানুষের সেই ক্রিয়েটিভিটিটা দেখছি না, তার সঙ্গে আমরা দেখতে কি পাচ্ছি না, প্রকৃতির গ্রোথ। মানে দেখো, শিল্পী তার চোখে সে ভাবছে আজকে আমি এই একটা আকৃতির গাছ, এই একটা শেপ দেব, তো তার জন্য তার যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে গাছটার নিজস্ব একটা বৃদ্ধি ব্যবস্থাপনা, ঠিক আছে? তো এই যে একটা সেই অদ্ভুত সুন্দর জায়গাটার কথাই কিন্তু বারবার এখানে আছে, মানে উঠে আসে, যে মোটামুটি সহজভাবে বললে এটাই দাঁড়ায় যে গাছপালাকে নির্দিষ্ট আকারে এবং বিভিন্ন যে নকশায় মানে ছেঁটে তৈরি করা এক ধরনের উদ্ভিদ শিল্প হলো এই যে লিভিং স্কাল্পচার বা টোপিয়ারি। যেমন বিভিন্ন আকৃতির হতে পারে, সেটা হচ্ছে গোল, চৌকো, তারপর স্পাইরালের মতো বিভিন্ন রকম জিওমেট্রিক শেপ, মানে ধরো একটা কাটা কম্পাস তুমি একটা আকৃতি দিতে চাইছো, নিশ্চয় দিতে পারো। এবং জানো তো, বিভিন্ন দেশের মানে যারা ফেমাস খেলোয়াড় তাদের কিন্তু ওই জীবন্ত ভাস্কর্য কিন্তু বানানো হয় গাছ দিয়ে, মানে ভাবতে পারছো জিনিসটা কতটা বেশি ইউনিক। এবং এটা শুরু কিন্তু একদিনে হয়নি, মানে কেউ একজন হঠাৎ করে একদিন যে ভাবলেন যে আমি টোপিয়ারি বানাবো, সেটা কিন্তু না, এর পেছনেও একটা ইতিহাস রয়েছে জানো তো বন্ধু। ইতিহাসটা কি না সেটা তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে টোপিয়ারির ইতিহাস বহু পুরনো, এবং এর প্রাথমিক বিকাশের সঙ্গে প্রাচীন রোমের বাগান সংস্কৃতির কিন্তু সম্পর্ক পাওয়া যায়। মানে পরবর্তীকালে ইউরোপে যখন আমরা রেনেসাঁ যুগ, এই কথাটা বারবার বলি, যখন মানে সমাজ বদলের একটা যুগ, বদলের একটা হাওয়া চলছিল, মানে হাওয়া বদলের গল্প যাকে আমরা বলতে পারি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই টোপিয়ারির সূচনা হলো, ঠিক আছে? মানে এই যে ধরো, মানে অভিজাত শ্রেণীদের তাদের সাজানো বাগান, বিভিন্ন রকম অর্নামেন্টাল গার্ডেনের সঙ্গে কিন্তু টোপিয়ারির খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। মানে এই যে বড় বড় রাজপ্রাসাদ, তারপর হচ্ছে বড় বড় এস্টেট, একদম সুন্দর মানে প্রিন্সদের একদম বাড়ি, তাদের যে বাগান, সেইখান থেকে কিন্তু উঠে এসেছে টোপিয়ারির নিজস্ব কনসেপ্ট। আর এই জায়গাটাতেই আসছে ক্রিয়েটিভিটির কথা। কারণ একটা গাছকে, ওই যে বললাম তুমি ময়ূরের শেপ দেবে কি হাতির শেপ দেবে, সেটা সম্পূর্ণ শিল্পীর ব্যাপার, কিন্তু সেটা শেপ দেওয়া মানে যে তার সঙ্গে মানে তাকে মানে গাছটাকে যে একটা কাঁচি দিয়ে একটা ডাল কেটে ফেললাম, সেটা তো নয়। আগে ভাবতে হবে যে তার শরীর, তার কান, তার সুর, সব কিছুর প্রপোর্শন, মানে তার দেখতে তাকে কীরকম হবে আকৃতিতে। এই যে মানে এটা বানানোর জন্য মানে অনেক সময় যেটা করা হয়, এটা খুব ইজি একটা ওয়ে, সেটা হচ্ছে যে লোহার সরু সরু জাল বা তার ব্যবহার করে সেই গাছের ওপর বসিয়ে দেওয়া হয় এবং গাছটাকে ধীরে ধীরে বাড়তে দেওয়া হয়। এবং ধরো জালটা হচ্ছে একটা হাতির শেপের জাল, এবার তুমি একটা গাছের মধ্যে সেটা বসালে এবং তাকে বাড়তে দিলে, নিয়মিত যত্ন করছো, পরিচর্যা করছো, জল দিচ্ছ, সবটা করে মানে জল, সূর্যের রোদ সবটা মিলিয়ে সে হচ্ছে ওই জালটার ভেতর থেকে তার পাতা বেরিয়ে আসছে, আর হয়ে উঠছে সে একটা হাতি, সে একটা ভাল্লুক এবং সে একটা ময়ূর। আর যখন সেই মুহূর্তে সেই আকৃতিটা হয়ে যাচ্ছে, তখন জালটাকে আমরা কি করছি না, সরিয়ে ফেলছি, তাহলে দেখতে লাগবে একদম সেই সবুজ রঙের ভাল্লুক বা সবুজ রঙের ময়ূরের মতো, তাই না? তো টোপিয়ারির বিভিন্ন রকম এই নকশাগুলো তো তৈরি হয়, মানে একটু ভাবো যে একজন শিল্পী, তার কাছে কিন্তু ক্যানভাসের বদলে সেই শিল্পীর যদি একটা জীবন্ত গাছকে তার মাধ্যম মানে সাবজেক্ট করে নেয়, মানে আমরা যারা আঁকা করি তারা তো জানি যে যারা আমরা আঁকতে ভালোবাসি, যে আমাদের কাছে ক্যানভাস মানে হচ্ছে একটা হোয়াইট রঙের হোয়াইট বোর্ড, এবং তার সঙ্গে রং তুলি আমাদের নিজস্ব মানে চিত্র যেটা আমরা আঁকতে চাইছি। এবার এই সেম ব্যাপারটা আমাদের
আঁকার ভেতরে সীমাবদ্ধ নেই, গাছের মধ্যে, প্রকৃতির মধ্যে কিন্তু ছড়িয়ে পড়লো। কিরকমভাবে ছড়িয়ে পড়লো, এই যে বললাম, শিল্পী ভেবে নিচ্ছেন এই প্রকৃতিটাকে তার ক্যানভাস, এবং গাছকে, মানে নির্দিষ্ট গাছকে ভেবে নিচ্ছেন তার

সাবজেক্ট। এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে এক একটা টপিয়ারি। এবার তোমাকে আমি টপিয়ারির বিভিন্ন রকম ফেমাস কিছু জায়গার কথা বলছি, শোনো। সেটা হচ্ছে যে দেশ বিদেশের গল্প, হ্যাঁ, মানে ইংল্যান্ডের লেভেন্স হলের সামনে যে একটা হিস্টোরিক্যাল টপিয়ারি গার্ডেন রয়েছে সেটাও কিন্তু দেখার মতো। এরপর আমি বলতে পারি, যদি আমেরিকার কথা বলি, সেখানে হচ্ছে গ্রিন অ্যানিমালস টপিয়ারি গার্ডেন, এবং বিভিন্ন সেখানে মানে প্রাকৃতিক মানে প্রাণীদের আকৃতি এত সুন্দরভাবে করা হয়েছে যে সেটা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে রয়েছে ল্যাডো টপিয়ারি গার্ডেন, তারপর এলাবোরেট গার্ডেন হাউস, মানে সিনস বিভিন্ন রকম। এর সঙ্গে রয়েছে যে আমরা দেখি না রূপকথার জগৎ, এখন ওটিটি বলো বা আমরা ছোট পর্দায় বড় পর্দায় সবসময় এখন দেখতে পাচ্ছি বেশ ফিয়ারি টেলের ওয়ার্ল্ড, সেটা তো আজ থেকে না অনেক বছর থেকে হয়ে আসছে। তো সেখানেও আমরা যখন সেই প্রকৃতিগুলোকে দেখি, অনেক সময় একটু খেয়াল করে দেখবে কোনো একটা কার্টুনের আমরা দেখছি পরিবেশটা দেখানো হচ্ছে কি, একটা গাছ সে একটা নিজস্ব নকশায়, মানে ধরো সে একটা মানুষ বা সে একটা প্রজাপতি এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেটা গাছ। এভাবেই কিন্তু আস্তে আস্তে এরকম টপিয়ারি ফেমাস হয়ে উঠেছে, আর সেটাই কিন্তু লিভিং স্কাল্পচারে কিন্তু পরিণত হয়েছে। আর এটার সঙ্গে মানে দেখো, টপিয়ারি নিয়ে গল্প করছি সেটা তো খুব ভালো কথা, কিন্তু গাছের সঙ্গে আমাদের জীবনেরও কিন্তু একটা মিল আছে। ভাবছো তো যে গাছের সঙ্গে আমাদের মিল সেটা আবার কীভাবে? সেটা হচ্ছে যে এই যে আমাদের ছোট থেকে আমরা যখন বেড়ে উঠছি বড় হচ্ছি, তখন আমাদের না অনেক মানুষ আসে যে নির্দিষ্ট কোনো একটা শেপ দিতে। কারণ ছোটবেলায় শুনবে তুমি যে অনেকে বলেন যে বড় হয়ে ডাক্তার হও বা বড় হয়ে কোনো একটা সরকারি চাকরি কর, জীবন তাহলে একদম সিকিওর হয়ে যাবে, খুব ভালো হবে। কিন্তু আবার দেখো, যখন তুমি একটু একটু একটু রেগে গিয়ে কথা বলছো বা একটু অন্যরকম কিছু বলছো, তখন বলছে যে না এভাবে কথা বলিস না, ওর মতন কথা বল, ওর মতন হওয়ার চেষ্টা কর। এই যে তারাও কিন্তু আমাদের শেপ দিতে চাইছে। এখানে বলার কথা এটাই যে দেখো, জীবনে তো পরিবার, শিক্ষক, বন্ধু সবাই আসবেন, ওয়েল উইশার্সরা অবশ্যই আসবেন, কিন্তু তুমি কার কথাটা শুনবে এবং কার কথাটা শুনবে না, তুমি নিজে কি হতে চাও সেটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা গাছকে আমি চাইছি একটা প্রজাপতি করতে করতেই পারি, কিন্তু আমি মানুষ হিসেবে অন্য একজন মানুষকে কি করে শেপ দেবো বলো? যদি আমার ইচ্ছে হয় যে না আমি এমন একটা কাজ করব যেটা আমার ভালো লাগে, সেটা আমার নিজস্ব শেপ, তেমনি গাছের সঙ্গে যে আমাদের একটা কানেকশন সেটা কিন্তু খানিকটা ওই টপিয়ারি শেপের মতো, কি বলো? আর এখন তোমার জন্য রয়েছে অন্বেষা দত্তগুপ্ত এবং জয় সরকারের কণ্ঠে একটা সুন্দর গান, শুনতে থাকো, ফিরে আসছি গানের পর।

ফিরিলাম একটা সুন্দর গান শুনে। আজকের অল্প অল্প গল্প কথার আসরে তোমার সঙ্গে রয়েছে অন্বেষা, আর গল্প করছি বন্ধু সবুজ স্থাপত্য নিয়ে, মানে টোপিয়ারি নিয়ে। তো যেমনটা বলছিলাম যে গানে যাওয়ার আগে যে আমাদের জীবনের সঙ্গে কিন্তু টোপিয়ারি খুব ভালোভাবেই জড়িয়ে, মানে একটা গাছকে যদি তুমি সময় না দাও সে কিভাবে একদিনে বেড়ে উঠবে, আর আমাদের স্বপ্নগুলো কি এতটাই ঠুনকো যে সেটা একদিনে হয়ে যাবে। ওই যে কথাই আছে না যে একদিনে হবে না কিন্তু একদিন সব হবে। একটা গাছ যদি একদিনে একটা নতুন মানে ধারণা বা নতুন একটা শেপে নিজেকে দেখতে পারে বা তৈরি হতে পারে, তাহলে আমাদের স্বপ্নগুলোই বা এভাবে ভেসে যাবে কেন বলো তো? দেখো, সেটা শুধুমাত্র আমাদের স্বপ্ন হতে পারে, সেটা আমাদের ক্যারিয়ার হতে পারে, বা আমরা যারা অনেক দূর পড়াশোনা করতে চাই, একটা ঠিক জায়গায় পৌঁছতে চাই, সেটাও কিন্তু একদিনে হবে না কিন্তু একদিন হয়ে যাবে, ঠিক ওই টোপিয়ারিটার মতো। আর যদি আমরা দেখি যে এখন রিলেশনশিপের কথা যদি একটু আসি, কারণ এটাও তো একটা মানে বলার বিষয় বলো, আর কোনো একটা রিলেশনশিপ বা কোনো একটা ট্রাস্ট রেসপেক্ট সেই জায়গাটা কিন্তু একদিনে হয় না, সেটার জন্য বুঝতে হয়, জানতে হয়, মিশতে হয় এবং সেভাবেই ধীরে ধীরে এগিয়ে চলতে হয়। যদি দেখো সেই মানুষ তোমার জন্য ভালো তাহলে ঠিক আছে, আর যদি দেখো যে না তার সঙ্গে তোমার কিছু একটা মিল হচ্ছে না, তবে বলবো একটু সময় নাও। যদি দেখো তারপরেও না হচ্ছে তাহলে বেরিয়ে এসো। আর এসব তো গেল নিজের মনের কথা। এবার যদি আমি তোমাকে বলি, মানে একটা প্রশ্ন আমার কাছে, মানে আমার তোমার কাছে করার আছে, সেটা হচ্ছে এই যে টোপিয়ারি নিয়ে গল্প করছি, তুমি আমাকে বলো তো যে তোমাকে যদি একটা টোপিয়ারি বানাতে দেওয়া হয়, মানে বানাতে দেওয়া না, তোমাকে যদি বলা হয় যে তুমি কীরকম টোপিয়ারি বানাতে চাও, তাহলে তুমি কীরকম টোপিয়ারি বানাবে, মানে বলবে আর কি তোমার ইমাজিনেশন কীরকম ছবি আঁকছে, কোনো একটা কার্টুন বা কোনো একটা অন্য কোনো প্রাণী বা হোয়াট এভার, তুমি যেটা চাইছো সেটাই আমাকে বলো। কোথায় বলবে? অল্প অল্প গল্প কথার পোস্টারে, আজকের পোস্টারে সবুজ স্থাপত্য, তার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমাকে যদি একটা টোপিয়ারি বানাতে দেওয়া বা বানানোর কথা বলা হয়, তাহলে তুমি কোন টোপিয়ারির কথা বলবে। তোমার কমেন্ট কিন্তু পড়তে আমি চাই, আর তাই জন্যই তোমাকে প্রশ্নটা করলাম। আর এই মুহূর্তে তোমার জন্য আরও একটা সুন্দর গান অপেক্ষা করছে অরিজিৎ সিং এবং কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে। চলো শুনে আসি।

ফিরলাম একটা গান শুনে। আজকের অল্প অল্প গল্প কথার আসরে তোমার সঙ্গে রয়েছি অন্বেষা, আর গল্প করছি টোপিয়ারি নিয়ে। এ তো গেল আমাদের জীবনের গল্প, আমাদের প্রকৃতির গল্প, গাছেদের গল্প। আর এবার যদি আমি বলি যে তোমার বাড়িতে তুমি একটু ভালো করে দেখো, মানে তুমি দেখতে পাবে, মানে অনেকেরই আছে গার্ডেনিংয়ের স্বপ্ন, সেটা রুফটপ হতে পারে, সেটা ব্যালকনি হতে পারে, বিভিন্ন রকম তারা টবে গাছ বসান এবং নিয়মিত চর্চা করেন। তিনি কিন্তু শুধুমাত্র যে গাছকে জল দিচ্ছেন সেটা একেবারেই না, তিনি কিন্তু মাঝে মাঝে গাছেদের হেয়ারস্টাইলও ঠিক করে দেন। হ্যাঁ, ভাবছো তো যে গাছেদের হেয়ারস্টাইল আবার কীরকম ব্যাপার, সেটা তো তোমাকে আমি বললাম। কিন্তু এই যে ধরো বাড়িতে আমাদের মা বাবা কিংবা দাদু কিংবা পিসি, তারা অনেক সময় দেখেন যে গাছটাকে একদম পরীক্ষা নিরীক্ষা করেন যে কখন কোন সময় পাতা ঠিকঠাক আসবে, তখন তারা খুব আনন্দিত হন, এবং যখন একটু শুকিয়ে যায় তখন আবার তাদের মন খারাপ হয়ে যায়। এবং তাই তোমাকে একটা কথাই বলার, যদি দেখো, মানে হতেই পারে তোমার গার্ডেনিংয়ে কোনো ইন্টারেস্ট নেই, নাই থাকতে পারে, তো তুমি যদি দেখো যে তোমাদের পরিবারে কেউ এরকম আছে যে গাছকে বিশেষভাবে যত্ন করছে, ভালোবাসছে, তাহলে তাকে গিয়ে শুধুমাত্র বলো না যে তুমি গাছ কাটছো কেন, তাকে এটা বলতে পারো যে তুমি এটা কী করছো বলো তো, তুমি এটাকে কোন শেপ দিতে চাইছো আমাকেও দেখাও। হতেই পারে এখান থেকে তোমার একটা ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্ট গ্রো করে যেতে পারে। আর সবসময় যে ছবি আমরা গ্যালারিতে দেখবো সেটা কিন্তু নয় বন্ধু, কখনো কখনো একটা জীবন্ত ক্যানভাস আমাদের বাড়ির বারান্দার টপ থেকেই শুরু হতে পারে, কি বলো? তাই পরের বার যেটা বললাম যে নিজের মতন একটু দেখো গাছের সঙ্গে কথা বলে, আর যেটা বলার কথা সেটা হচ্ছে, প্রথমেই আমি বলেছিলাম যে গাছ কিন্তু উপলব্ধি করতে পারে। তাই তোমার যদি মনে হয় যে একটা গাছ তুমি কিনবে, কারণ দেখো সামনে তো দুর্গাপুজো, আর আমি জানি যে তোমরা মোটামুটি সবাই টুকটাক শপিং করছো, আমিও করছি, শপিং করার পাশাপাশি একটা চারা গাছ কিনো পারলে। কেন বলছি? কারণ আমি জানি হয়তো তোমার বন্ধুর তালিকা অনেক, তোমার বন্ধুর সংখ্যা অনেক, কিন্তু বিশ্বাস করো বন্ধু, যদি তুমি একটা গাছকে নিজের বন্ধু বানাও তাহলে তার মতো বিশ্বস্ত বন্ধু কিন্তু তুমি আর দুটো পাবে না, এটা বলতে পারি। সে তোমার মানে নাম্বার ওয়ান ফ্রেন্ড হয়ে থাকতে পারে, কারণ তুমি সারাদিনের ক্লান্তি, তোমার সারাদিনের যাবতীয় ঘটনা তাকে বলবে, সে কিন্তু তোমার কথার উত্তর দেবে না, কিন্তু গাছ উপলব্ধি করতে পারে। তুমি তাকে বলে নিজেই অনেকটা হালকা হবে, বলে না টাইমস হিলস ইউ, হিল তো তুমি হবে, কিন্তু গাছের সঙ্গে কথা বললে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মানে মস্তিষ্কে অনেক রকম ব্যাপার ঘোরে সব সময়, কারণ আমরা একটা চিন্তা নিয়ে থাকি না। এই যে তোমার সঙ্গে আমি কথা বলছি, আমি তো শুধুমাত্র এই একটা জিনিস ভাবছি না, আমি তো অনেক কিছু ভাবতে পারি, তাই না? তো এই গাছকে সমস্ত ভাবনা তুমি যদি বলে দিতে পারো, তোমার মনটা অনেকটা হালকা হয়ে যাবে, আর সে তো চুপ করে তোমার কথা শুনবে। তাই এবারে দুর্গাপুজোর শপিং, জামা কাপড়ের পাশাপাশি একটা চারা গাছ পারলে কিনো। আর একটা আবদার তোমার কাছে আমার কিন্তু রয়েছে বন্ধু, একটু আবদার করছি, সেটা হচ্ছে এই যে দুর্গাপুজো, না এটা দুর্গাপুজোর জন্য নয়, এটা সবসময়ের আবদার, একটুখানি মনে রেখো, সেটা হচ্ছে আমরা যে ভালো মন্দ রাস্তায় খাবো একদম রাস্তার ধারে স্টলে, তো এই যে প্লাস্টিকের পাতা, তারপর প্লেট, প্যাকেট, এইগুলো প্লিজ কোনো গাছের সামনে ফেলো না, বা গাছের পাশে, বা একদম গাছের ওপরেই ফেলে দিও না। একটু চেষ্টা করো, আশেপাশে ডাস্টবিন তুমি অবশ্যই পেয়ে যাবে, তো প্লিজ সেই নোংরাগুলো ডাস্টবিনে ফেলো। আর কি, তাহলে আমাদের এই যে পরিবেশটা আরও একটু ভালো হয়ে যাবে। আর আরেকটু ভালো যখন পরিবেশটা হবে, তখন তুমি চারিদিকে যখন তাকাবে তখন মনে হবে যে না আর এই জায়গাটা এত বেশি তো মানে জঞ্জাল নেই, কি সুন্দর লাগছে বলো তো। তা আমরা যদি সেটাই শুরু করতে পারি তাহলে ক্ষতি কী? চলো একটা ইনিশিয়েটিভ নিই যে আমরা কোনো খাবারের প্যাকেট গাছের সামনে বা গাছের গায়ে ফেলবো না, আমরা একটা ডাস্টবিনে ফেলবো, কেমন? তো এই ছিল মোটামুটি আজকে তোমার সঙ্গে আমার গল্প করা। আর ভারতীয় সময় বলছে যে 12:26 হয়ে গিয়েছে, আজকের তো অল্প অল্প গল্প কথার অনুষ্ঠান প্রায় শেষের পথে, আর এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম অন্বেষা। তবে আমরা তো শুধুমাত্র গল্প দিয়ে বিদায় করি না, আমরা আসি গান দিয়ে, তাই তোমার জন্য একটা সুন্দর গান রয়েছে, আর গল্প করতে চলে আসবো আবার অন্য কোনো দিন নতুন কোন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ শুনতে থাকো যুববাণী, আর হ্যাঁ, তোমার মুখের হাসির সঙ্গে তোমার মনের হাসিটাও অক্ষত রেখো। তাহলে আজকের মতো বাই। আর যেতে যেতে দেখে গেলাম বনি চক্রবর্তীর কণ্ঠে এই গানটা, চলো টাটা।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন অন্বেষা চট্টোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বপ্না চক্রবর্তী।

0: এবারে শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।
1: ওই ওই আর

0: মৈত্রী পূজা তরঙ্গে এতক্ষণ শুনছিলেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক
1: দিদি এসেছে।
2: দিদি মানে মৌসুমী? কেন কেন মীনাক্ষী?
1: দিদির নামটা তাহলে মনে রেখেছেন?
2: মীনাক্ষী, তুমি কি বলতে চাও?
1: বলার সত্যি কি আর কিছু আছে পঙ্কজদা?
2: আমি জানি, আমি জানি সারা জীবন আমায় এই প্রশ্নটা বয়ে বেড়াতে হবে, কিন্তু মীনাক্ষী বিশ্বাস করো, সেদিন আমার আর কোনো উপায় ছিল না।
1: আমার বিশ্বাসে আপনার কি এসে যায় পঙ্কজদা?
2: মীনাক্ষী,
3: আজকের নাটক বেলামোর গুপ্তধন, কাহিনী তপন কুমার চট্টোপাধ্যায়, বেতার রূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক। নাটক বেলামোর গুপ্তধন।
1: আরে পঙ্কজদা, না পঙ্কজদা, পঙ্কজদা!
4: মীনাক্ষী, তুমি?
1: একটু একটু দাঁড়া ভাই। এত বছর বাদে গ্রামের রাস্তায় আপনাকে দেখব, সত্যি ভাবিনি পঙ্কজদা।
2: আমি কি ফিরেছি? তা এখানে কোথায় এসেছো মীনাক্ষী?
1: তার আগে কি জানতে পারি বিলেত ফেরত ডাক্তারবাবু এই অজ পাড়াগায় কি করছেন?
2: আমি এখানকার হেলথ সেন্টারের ডাক্তার।
1: আচ্ছা, তাহলে আপনার সে দেশ সেবার প্যাকেজ ড্রিমটা সত্যি কার্যকরী করলেন?
2: ঠাট্টা করছো?
1: না, ঠাট্টা করবো কেন? এবার বলুন, ইতিমধ্যে একজন ডাক্তার নিয়েও জুটিয়ে ফেলেছেন কিনা?
2: ডাক্তার নেই? ও না না, তার হলো কই, ওসব কথা থাক। এই বেলামোর গ্রামে কি মনে করে এসেছো সেটাই বলো।
1: এখানে একটা আশ্রম আছে না?
2: আশ্রম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি, মাতাজির আশ্রম, যাইনি কখনো।
1: ওই আশ্রমে দিন কয়েক হলো দিদি এসেছে।
2: দিদি মানে মৌসুমী? কেন কেন মীনাক্ষী?
1: দিদির নামটা তাহলে মনে রেখেছে?
2: মীনাক্ষী, তুমি কি বলতে চাও?
1: বলার সত্যি কি আর কিছু আছে পঙ্কজদা?
2: আমি জানি, আমি জানি সারা জীবন আমায় এই প্রশ্নটা বয়ে বেড়াতে হবে, কিন্তু মীনাক্ষী বিশ্বাস করো, সেদিন আমার আর কোনো উপায় ছিল না।
1: আমার বিশ্বাসে আপনার কি এসে যায় পঙ্কজদা?
2: মীনাক্ষী, আমার প্রশ্নের জবাব কিন্তু তুমি দিলে না। জগৎ সংসারে এত জায়গা থাকতে মৌসুমী হঠাৎ এই বেলামোড়ে মাতাজির আশ্রমে কেন? হাসছো?
1: ভাবছেন দিদি আপনার বিরহে সংসার বিভাগী হয়ে সন্ন্যাস নিল কিনা?
2: তুমি আবার ঠাট্টা করছো মীনাক্ষী। শুনেছিলাম

0: মৌসুমি বিয়ে করেছিল কোন এক অপরেশ চৌধুরীকে।
1: তার মানে তো দিদির খবর অনেকটাই আপনি রাখেন, আর এ খবরটা রাখেন না।
0: খবর কি খবর
2: দিদিমণি, আর কতক্ষণ দাঁড়াবো বটে?
1: হ্যাঁ চলো।
0: কিন্তু আমার প্রশ্নের উত্তরটা মীনাক্ষী, একটু দাঁড়াও।
1: যদি আবার কোনোদিন দিদির সঙ্গে দেখা হয় জেনে নেবেন।
0: যদি

0: কতগুলো বছর কেটে গেছে।
1: দাদা, এই আমার বন্ধু মৌসুমী।
2: না না,
1: তুমি আমাদের গ্রামে এসেছো শুনে ও তোমার সঙ্গে আলাপ করতে এসেছে।
2: কি হচ্ছে কি? নমস্কার।
3: নমস্কার
1: মৌসুমী, তোমার লেখা দারুণ ফ্যান দাদা।
2: বিনা
1: পত্রপত্রিকায় তোমার যেসব লেখা বেরোয় ও ঠিক খুঁজে নিয়ে পড়ে।
3: এ তো আমার সৌভাগ্য।
1: দেখছিস মৌসুমী, আমার এই দাদাটি কত বিনয়ী। একাধারে মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, সাহিত্যসেবী, রূপে
3: বিনা তোকে আর ফাজলামি করতে হবে না।
1: ও তুমি ভাবছো বুঝি তোমার শুধু সুখ্যাতি শোনাতেই আমার বান্ধবীকে নিয়ে এসেছি? তোমার সম্পর্কে মৌসুমীর গুরুতর অভিযোগ আছে।
2: ইমানা,
3: অভিযোগ
2: কেন বিনা রসিকতা করছিস?
1: রসিকতা? হায় আমার কপাল, আমি এলাম বন্ধুর অভিযোগে সওয়াল করতে, আর মাঝখান থেকে আমি দুধে মিশে গেল, আর আমি হয়ে গেলাম আটি।
2: এই বিনা,
3: অভিযোগটা কি সেটাই শোনা যাক না?
2: না, এটা ঠিক অভিযোগ নয়, বরং বলতে পারি একটা প্রশ্ন।
3: প্রশ্ন? বেশ,
1: তাহলে তোমরা দুজনে প্রশ্ন উত্তরের পালাটা শুরু করো দাদা, আর আমি ততক্ষণে চট করে ভেতর থেকে দু কাপ চা করে নিয়ে আসি।
3: চা পালা।
1: মৌসুমী চালিয়ে যা, চালিয়ে যা,
2: যা।
3: আমার এই বোনটির কথা কিছু মনে করবেন না, ও না বরাবরই এমন ফাজিল।
2: বিনা আমার ছোটবেলার বন্ধু, ওর কাছ থেকেই তো আপনার লেখাগুলো পড়তে পাই।
3: আপনার এই মনোযোগ আমার মতো এক ক্ষুদ্র লেখকের কাছে আশাতীত। বিনা চিঠিতে আপনার কথা আমি অনেক জেনেছি।
2: আমি কিন্তু নেহাতি এক সাধারণ মেয়ে।
3: যদি বলি এই সাধারণ মেয়েটিকে দেখবার জন্যেই এবার কলেজে ছুটি পড়তেই দিন কয়েকের জন্য এখানে চলে এলাম।
2: সত্যি বলছেন?
3: কেন বিশ্বাস হচ্ছে না? আসলে শহরের ছেলে হলেও গ্রাম আমার ভীষণ প্রিয়।
2: হ্যাঁ, আমার প্রশ্ন তো এটাই।
3: প্রশ্নটাই তো জানলাম না।
2: ও আচ্ছা, আপনার সর্বশেষ গল্পের নায়ক একজন শহরের ছেলে। সে দরিদ্র অবস্থা থেকে অনেক কষ্টে ডাক্তারি পাশ করলো, তারপর বিলেত ঘুরে এসে শেষ পর্যন্ত গ্রামের মানুষের সেবায় আত্মনিয়োগ করলো।
3: হ্যাঁ,
2: এখন আমার অভিযোগ আপনারা মানে আজকের লেখকরা নেহাত ভাববিলাসী।
3: মানে?
2: মানে যা বিশ্বাস করেন না তাই লেখেন।
3: মৌসুমী,
2: আচ্ছা আচ্ছা, আপনি নিজেও তো একজন ডাক্তারি ছাত্র, হয়তো একদিন বিলেত ফেরত ডাক্তারও হবেন, কখনো কি গ্রামের মানুষের কথা এভাবেই ভাববেন আপনি?
3: মৌসুমী, যদি বলি ওই গল্পের নায়ক আমারই স্বপ্নের চরিত্র।
2: সত্যি বলছেন?
3: সত্যি।
1: কি রে, প্রশ্নোত্তরের পর্বটা তোরা দুজনে বেশ জমিয়ে ফেলেছিস মনে হচ্ছে। গল্প নাটকে অবশ্য এমনই হয়, প্রথম দর্শনে বিরাগ, তারপর রাগ, তারপর অনুরাগের পালা।
3: আবার শুরু করেছিস, বড্ড ফাজিল হয়েছিস তুই বিনা।
1: দাদা, এটা কিন্তু তুমি মন থেকে বললে না।
3: হ্যাঁ, তুই তো সব বুঝিস। দে দে চাটা দে। কটা দিন যেন স্বপ্নের মধ্যে কেটে গেল, তাই না মু?
2: আমার বড্ড ভয় করছে পঙ্কজদা।
3: ভয়? কিসের ভয় মৌসুমী?
2: যদি এ স্বপ্ন ভেঙে যায়।
3: এ স্বপ্ন আমরা দুজনে মিলে বাঁচিয়ে রাখবো মু,
2: চিরদিন।
3: চিরদিন?
2: বিনা বলছিল আগামীকালই নাকি তুমি কলকাতা ফিরে যাচ্ছ।
3: হ্যাঁ, ছুটি ফুরিয়ে গেল মু।
2: আবার কবে আসবে?
3: এবার একেবারে পরীক্ষার পর, খুব বেশি দেরি নেই।

0: দিদি দিদি দিদি, তুই এখানে? আর আমি সব জায়গায় তোকে খুঁজে বেড়াচ্ছি।
1: আমার এই ছোট বোন মীনাক্ষী, তোমার সঙ্গে বোধহয় আলাপ হয়নি।
0: সে চান্স আর পেলাম কোথায়? কি বলুন পঙ্কজদা, তার আগেই তো দিদির সঙ্গে আলাপ প্রলাপ।
2: এখন চলছে বিলাপ পর্ব মীনাক্ষী।
0: সে কি এত তাড়াতাড়ি?
1: পঙ্কজদা আগামীকালই কলকাতা ফিরে যাচ্ছে রে।
0: বিলাপের কারণটা এবার বোঝা গেল। দেখিস দিদি, তোর না শেষ পর্যন্ত শ্রী রাধিকার দশা হয়।
1: মীনাক্ষী,
0: আমি যাচ্ছি দিদি, তুই কিন্তু বিলাপ পর্বটা তাড়াতাড়ি শেষ করে আয়, বেশি মাছ হচ্ছে।

0: ডাক্তারবাবু? অ ডাক্তারবাবু!
1: হ্যাঁ, ও দীননাথ।
0: এ কি ডাক্তারবাবু, রিক্সা নিয়ে যাচ্ছিলাম, পথে দেখি আপনি একা ঠায় দাঁড়ায়, কতক্ষণ হর্ন বাজাইছি।
1: হ্যাঁ হ্যাঁ, ওই একটু আনমনা হয়ে পড়েছিলাম।
0: কিছু কি হারাইছি ডাক্তারবাবু?
1: হ্যাঁ, না না, ওই হেলথ সেন্টারের দিকে যাচ্ছিলাম।
0: তবে আসেন, বসেন ডাক্তারবাবু, বসেন।
1: তোমার রিক্সায়?
0: হ্যাঁ, আমি তো উদিক পানি যেই ঠিক
1: না, এইটুকু পথ ও আমি।
0: বসেন না কেন, আপনি এগায় দেবতা বটে, গেল শোনে, আপনি না দেখলে আমার বেটা তো বাঁচত না বটে।
1: দীননাথ, আমি ডাক্তার, ওটা আমার ডিউটি।
0: হ, সবাই যদি অমন ডিউটি করত গরিবের দুঃখ আর থাকতো না গো।
2: কেন
1: গোপীদা, আপনি এই হেলথ সেন্টারের পুরনো কম্পাউন্ডার, এখানে আপনি তো আমার অভিভাবকের মতো।
2: স্যার, এটা আপনার মহত্ব, আমি সামান্য গ্রাম্য কম্পাউন্ডার, আর আপনি হলেন গিয়ে বিলেত ফেরত ডাক্তার।
1: কি বলছিলেন তাই বলুন।
2: বলছিলাম, কদিন যাবত আপনাকে কেমন আনমনা দেখছি স্যার। হরি, মানে আপনার রাত দিনের কাজের লোকটি, সেও বলছিল আজকাল রাতে নাকি আপনার ভালো ঘুম হচ্ছে না।
1: হরি বলেছে বুঝি? হ্যাঁ গোপীদা, ঠিকই, আজকাল সারাদিন ডাক্তারি সেরে যখন ঘরে ফিরি, এই পেরামোর গ্রামের আকাশটা কেমন অচেনা লাগে। তারপর যখন রাত নামে, আকাশ জুড়ে কুয়াশার ঢল, ঘুম আসে না, মনে হয় আমি আমার সমস্ত পৃথিবীটা ছেড়ে এসেছি অন্য কোনো স্টেশনে, যেখান দিয়ে গাড়ি চলে যায়, রিক্সার হর্ন, গাড়ি।
2: স্যার,
1: হ্যাঁ ও হো, গোপীদা কিছু মনে করবেন না।
2: না না, ঠিক আছে, একটা কথা বলবো স্যার, যদি অভয় দেন।
1: আবার অভয়? বেশ বলুন।
2: এবার আপনি স্যার একটা বিয়ে করুন।
1: ঘটকালি করবেন বুঝি?
2: না না স্যার, সে আপনার উপযুক্ত কোনো
1: না, আমার উপায় নেই গোপীদা।
2: ও স্যার, আর একটা কথা বলবো, যদি
1: অভয় দিলাম,
2: বলছি মনের কোণে যদি কোনো পুরনো সেন্টিমেন্ট থেকেও যায়, তার জন্য সারা জীবনটা খরচ করা বোধ হয় ঠিক নয় স্যার।
1: পুরনো সেন্টিমেন্ট, পুরনো সেন্টিমেন্ট।
3: না না, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না পঙ্কজ, তুমি এখন স্বাভালক হয়েছ, তোমার সেন্টিমেন্টের দাম তো আমার দিতেই হবে।
1: বাবা, আমি বলছিলাম কি,
3: আমি জানি, আমি জানি তুমি কি বলবে, একদিন তোমার বয়স তো আমারও ছিল, আর এই বয়সটাই তো হলো আবেগে ভেসে চলার বয়স।
1: কিন্তু আমি তো কোনো যুক্তিহীন আবেগের কথা বলছি না বাবা।
3: তা কি আমি জানি না, শশাঙ্ক দত্ত ছেলে কখনোই যুক্তিহীন কথা বলতে পারে না, তাই তো আমি বলছি পঙ্কজ, ডাক্তারি পরীক্ষায়

0: পাস করেছো, সামনে বিরাট কেরিয়ার, একটা বিলিতি ডিগ্রি না থাকলে তো কেউ পাত্তা দেবে না বাবা।
1: বাবা বাবা, আমি চাই একজন সত্যিকারের ডাক্তার হতে।
0: অফকোর্স, তাই তো এরই মধ্যে তোমার পাসপোর্ট ভিসা সব আমি রেডি করে রেখেছি, আর বাকি কাজগুলো ও মাসখানেকের মধ্যেই হয়ে যাবে। আশা করছি আগামী মাসেই তুমি ফ্লাইট ধরতে পারবে।
1: আগামী মাসে? কিন্তু বাবা, আমি বলছিলাম
0: না না না, কথায় বলে শুভস্য শীঘ্রম অশুভস্য কালো হরণম।
1: বাবা,
0: আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পঙ্কজ, বিলিতি ডিগ্রি নিয়ে তুমি লন্ডন থেকে ফিরবে, তারপর এখানে তোমার প্র্যাকটিস শুরু হবে পুরোপুরি 3 অঙ্কের ভিজিট নিয়ে।
1: বাবা,
0: গো অ্যাহেড মাই সান, গো অ্যাহেড।
2: স্যার, স্যার।
1: ও গোপীদা।
2: হ্যাঁ স্যার।
1: বলুন, আজ আর কোনো পেশেন্ট আছে?
2: না স্যার, যদি আসে আমি সামলে নেব। আজ আপনি বরং একটু তাড়াতাড়ি বাড়ি যান স্যার, আপনার একটু বিশ্রাম দরকার।
1: তাই যাই গোপীদা, যদি কোনো ইমার্জেন্সি কেস আসে খবর দেবেন।
2: হ্যাঁ নিশ্চয়ই দেবো, সে আপনি ভাববেন না।

0: যাই।
1: ডাক্তার দাদা, আজ যে বড় তাড়াতাড়ি, শরীর ঠিক আছে তো দাদা?
2: হ্যাঁ হরি। তাহারে তুই নাকি কম্পাউন্ডার গোপীদাকে বলেছিস আমি আজকাল রাতে ঘুমোই না?
1: তা ভুল কি বলেছি শুনি, পরপর দুরাত দেখলুম না ঘুমিয়ে সারা রাত শুধু পাইচারি করেই কাটালে, এভাবে কি শরীর থাকবে ডাক্তার দাদা? সে কিসের এত চিন্তা তোমার বলতে পারো?
2: যদি বলি আজকাল রোজ রাতে ভূত এসে কথা বলে যায় আমার সঙ্গে,
1: রাম রাম,
2: বেড়া মোড়ের উপত্যকায় হেঁটে বেড়ায় ছায়া মূর্তি,
1: রাম রাম রাম। ডাক্তার দাদা দেখো আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, তোমার কথা ভালো বুঝি না, তবে হ্যাঁ একটা কথা কিন্তু বুঝতে পারি।
2: কি কি কি সেটা?
1: মনটা তোমার আজকাল কেমন দোলা চলে দুলছে।
2: দোলা চলে দুলছে, দোলা চলে দুলছে।
3: হ্যাঁ দাদা, এ তোমায় মানতেই হবে, সারা জীবন মনটা তোমার দোলাচলেই দুললো, না হলে সব ব্যাপারটা এরকম দাঁড়াবে কেন?
4: বিনা বিনা তুই বিশ্বাস কর, বাবার হুকুম তামিল করতে বিলেত না গিয়ে আমার উপায় ছিল না। সেখান থেকে মৌসুমীকে অনেকগুলো চিঠি দিয়েছিলাম কিন্তু একটারও জবাব পাইনি।
3: উত্তর দেওয়া মৌসুমীর পক্ষে সম্ভব ছিল না দাদা।
4: কেন?
3: তুমি কি জানো তোমার বাবা মানে আমার মামা মৌসুমীর বাবাকে বাড়ি বইয়ে অপমান করে গিয়েছিলেন?
4: বিনা,
3: মৌসুমীর বাবা নাকি মেয়েকে এগিয়ে দিয়ে বামুন হয়ে চাঁদ ধরার ফাঁদ পেতেছিলেন।
4: বিনা,
3: শুধু কি তাই, পরে শুনেছি মামা নাকি এখানকার পোস্ট অফিসেও ব্যবস্থা করে রেখেছিলেন, মৌসুমীর নামে তুমি যেসব চিঠি পাঠাতে সেগুলো মামাই হস্তগত করে ছিঁড়ে ফেলতেন।
4: থাম থাম থাম বিনাচ্ছি, ছি ছি ছি, এই যে আমি আর শুনতে পারছি না রে বিনা।
3: মাফ করো দাদা, আমি শুধু যা জেনেছি তাই বললাম।
4: বিনা, সেই জন্যই কি মৌসুমি এইভাবে আমার উপর শোধ নিল? শুনেছি অপরেশ নামে যে ছেলেটিকে বিয়ে করেছে সে নাকি কোনো অংশেই ওর যোগ্য নয়, চরিত্রহীন, মৌসুমীর উপর উৎপীড়নও করে।
3: দাদা তোমরা পুরুষ, মেয়েদের মন তোমরা কি বুঝবে? আচ্ছা দাদা
4: বল,
3: মামার আশা তো পূরণ হলো, বিলেত থেকে মস্ত ডাক্তারি ডিগ্রি নিয়ে এসেছো, এবার কি করবে? নিশ্চয় শহরের কোনো বড় হাসপাতাল বা নার্সিংহোমে?
4: না বিনা, আমি সব ঠিক করে ফেলেছি।
3: কি?
4: আর দোলা চলে দুলব না।
3: তাহলে?
4: রাঢ় বাংলায় খুব সুন্দর একটা গ্রাম আছে বেলামুর, সেখানকার হেলথ সেন্টারে জয়েন করছি আগামী সপ্তাহে।
3: কিন্তু তোমার বাবা?
4: বাবার সুপুত্র হতে না পারি আর আমায় আত্মপ্রবঞ্চক হতে হবে না বিনা?

0: Dada?
1: হরি,
0: এখনো বসে রয়েছ? চা এনেছি, চাটা খেয়ে হাত মুখটা ধুয়ে এসো, যাও।
1: দে,
0: আবার যেন ভাবতে বসো না, আমার হয়েছে যত জ্বালা।
1: গোপীদা, স্যার
2: স্যার এসেছেন।
1: হ্যাঁ, এদিকে সব ঠিক আছে তো গোপীদা?
2: হ্যাঁ স্যার, দুজন পেশেন্ট ওষুধ নিতে এসেছিল, দিয়ে দিয়েছি।
1: বাহ, ভেরি গুড।
2: ও, আজ সকালের ডাকে আপনার নামে চিঠিটা এসেছে স্যার, মনে হচ্ছে পার্সোনাল লেটার।
1: চিঠি কই দেখি? হ্যাঁ, ফিকে নীল খাম। আঁকা বাঁকা ভাবে কয়েকটা মাত্র লাইন লেখা।
3: মীনাক্ষীর মুখে সব কথা শুনলাম। পুরুষের অহংকার থাকা ভালো পঙ্কজদা, আমার সব পাওনাটুকু বেঁধে রেখেছি আমার এই ছোট্ট আঁচলে।
1: ইতি মৌসুমি, মৌসুমি, মৌসুমি, আমি আমি তোমার এই চিঠির সংকেত বুঝেছি, আমি বুঝেছি, বুঝেছি।

0: পঙ্কজ দা, আমি জানতাম অন্তত একবার না এসে আপনি পারবেন না।
1: আশ্রমটা ভারী সুন্দর, কিন্তু মীনাক্ষী তুমি এখনো আশ্রমে রয়েছো যে?
0: কি করি বলুন, দিদির এই অবস্থায়।
1: মানে মৌসুমী কোথায় মীনাক্ষী?
0: আপনি কি কিছুই জানেন না?
1: কি জানবো, কেন এত হেঁয়ালি করছো মীনাক্ষী? মৌসুমীর কি হয়েছে, ও কেন এসেছে মাতাজির আশ্রমে? মীনাক্ষী,
0: উত্তরটা এবার নিজেই খুঁজে নিন পঙ্কজদা। আসুন, এদিকে আসুন।
1: এদিকটা তো, এ তো আশ্রম হাসপাতাল।
0: হ্যাঁ, এদিকে এদিকে পঙ্কজদা, ওই ঘরটায়।
1: মীনাক্ষী, আমি কিছু বুঝতে পারছি না, তুমি
0: দিদি
1: কই? হাসপাতাল ঘর, সারি সারি বেড,
0: ওই তো চিনতে পারছেন না না, দিদি শুয়ে রয়েছে।
1: মৌসুমী,
0: একটু দাঁড়ান, দিদিকে ডাকি, বোধহয় ঘুমোচ্ছে।
1: মৌসুমী, সত্যি কি, কোথায় সেই অপরূপ দেহ, চন্দন রং মুখ, সুডল বাহু, কই? তার বদলে সেনাই যেন এক শুষ্ক কঙ্কাল শরীর।
0: দিদি, দিদি দেখ কে এসেছে, চোখ মেলে দেখ দিদি, কে কে? মীনাক্ষী, কে কে? পঙ্কজদা,
1: মৌসুমী,
0: চিনতে পারছো না তো, কি করে চিনবে, যেদিন একের পর এক রক্ত গরমে সাজিয়ে অপেক্ষা করেছি সেদিন তো এলে না।
1: মৌ, মৌ, আমি তোমার চিঠি পেয়েছি মৌ,
0: তোমার সব খবর আমি জানি গো, তুমি হার মাননি পঙ্কজদা, আমি কিন্তু হেরে গেলাম।
1: কি কি হয়েছে তোমার, আমায় বলো, বলো।
0: জানতে চাও ডাক্তার মশাই? এই যে দেখো এই ভাঁজ করা কাগজটা।
1: কি কি এটা?
0: আমার তৃতীয় প্রেমিকের ঠিকানা।
1: তৃতীয় প্রেমিক?
0: হ্যাঁ গো, আমার জীবনের প্রথম প্রেমিক তুমি, দ্বিতীয় প্রেমিক আমার স্বামী।

0: কেউই টিকল না। তবে আমার এই তৃতীয় প্রেমিক বোধ হয় আমাকে ছেড়ে যাবে না।
1: এ তো দেখছি ব্লাড রিপোর্ট, WBC 75,000, নিউট্রো 2%, মনো 0%, লিউকোমিয়া, ব্লাড ক্যান্সার।
0: ওই তো আমার তৃতীয় প্রেমিক, দেখছো না আমার রক্তে মিশে গেছে ওর পরিচয়।
1: মৌসুমি,
0: খুব দুঃখ পেলে বুঝি পঙ্কজদা?
1: অপরেশবাবু এখন কোথায় মৌসুমি?
0: আমার স্বামী
2: বাপ্পার জন্ম হবার পর অপরেশদার সঙ্গে দিদির সেপারেশন হয়ে গেছে।
0: হ্যাঁ গো ডাক্তার সাহিত্যিক, আদালত রায় দিয়েছে যেদিন বাপ্পার 18 বছর বয়স হবে ভোট দেবার অধিকার পাবে সেই দিনই ও ঠিক করবে কার কাছে থাকবে। আচ্ছা আচ্ছা পঙ্কজদা
1: বলো,
0: জীবনে তো কখনো তুমি হারোনি, পড়াশোনা সাহিত্য চর্চা খেলার মাঠ সব জায়গায় তুমি ফার্স্ট বয়, পারো না পারো না তুমি আমি জিতিয়ে দিতে?
1: জিতিয়ে দিতে?
0: এই বেলামোর তো তোমার খুবই প্রিয়, এখানে কি ফুল ফোটে বলতে পারো?
1: কি ফুল তুমি চাও?
0: রক্ত করবি?
1: হ্যাঁ হ্যাঁ তাও ফোটে, রাঢ়ভূমির রক্ত মৃত্তিকায় ফোটে রক্ত করবি।
0: তা কি রক্ত ক্যান্সারের চেয়েও রঙিন?
1: মৌসুমি
0: আমি আমি বাঁচতে চাই পঙ্কজদা, এখানকার রক্ত মৃত্তিকায় দাঁড়িয়ে একটা একটা করে রক্ত করবি চড়ো করতে চাই। পঙ্কজদা তুমি আমায় নিয়ে যেতে পারো ওই বেলামোর পাহাড়ে, যখন জ্যোৎস্না নেমে আসে নদীর জলে দোল খায় চাঁদ ঝর্ণারা গান গায়। পঙ্কজদা
2: দিদি
0: আমি আমি তো চোখ ভরে সবকিছু দেখতে চাই।
2: দিদি দিদি তুই অত উত্তেজিত হোস না।
1: মৌসুমি
0: বলো পঙ্কজদা আমি তুমি নিয়ে যাবে বলো
2: দিদি
0: বলো দিদি পঙ্কজদা
1: মৌ
0: পঙ্কজদা কথা দাও কথা দাও।

0: আমার বড্ড ভয় করছে পঙ্কজদা।
1: ভয়? কিসের ভয় মৌসুমী?
0: যদি এ স্বপ্ন ভেঙে যায়।
1: এ স্বপ্ন আমরা দুজনে মিলে বাঁচিয়ে রাখবো মৌ,
0: চিরদিন।
1: চিরদিন? হ্যাঁ হ্যাঁ মৌসুমী, আমি কথা দিচ্ছি, আমার ডাক্তারি বিদ্যার সবটুকু উজাড় করে আমি তোমায় বাঁচাবো, তোমায় ঘুরিয়ে দেখাবো বেলামোরের সব গুপ্তধন। এখানে পাহাড়ের উপর ফুটে থাকে রক্ত করবি, রক্ত করবি। তুমি আঁচল ভরে কুড়িয়ে নেবে মৌসুমী, এবার আমরা দুজনে একসঙ্গে জিতব, একসঙ্গে। বেলামোরের সবটুকু গুপ্তধন আমরা একসঙ্গে ভাগ করে নেব।
0: আমি সেরে উঠব পঙ্কজদা, আমি সেরে উঠব
1: মৌসুমী,
0: আমি সেরে উঠব পঙ্কজদা, আমি সেরে উঠব।

বেলামোর গুপ্তধন নাটকটি এখানেই শেষ হল। কাহিনী তপন কুমার চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ, গৌরীশঙ্কর পাণ্ডা, মৌসুমী, কৃষ্ণা কুমার, শশাঙ্ক, দীপেন্দ্রমোহন আচার্য, বীণা, দীপ্তি শীল, গোপীনাথ, বিপ্লব কেতন চক্রবর্তী, হরি, কালীশঙ্কর কর্মকার, দীননাথ, দিলীপ গোস্বামী এবং মীনাক্ষীর ভূমিকায় নীলাঞ্জনা ঘোষ।

যন্ত্রাংশে শিউলি বসু ও প্রীতিময় দত্ত, সম্পাদনা প্রলয় রুদ্র বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত হস্তক্ষেপ করবে। কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী জলযান ম্যাংরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ 13 জনের মৃত্যু, আহত 300-এরও বেশি। হামলার ঘটনার তীব্র নিন্দা বিশ্ব নেতৃত্বের। দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে বলে সরকার জানিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস আর আইএসএল ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে। আজ নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের জন্য আত্মমর্যাদা, সমতা, স্বাধীনতা এবং সুবিচারের ব্যাপক সংস্থান রয়েছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনগুলোকে যে কোনো ধরনের অভিযোগের তদন্ত, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা চিহ্নিত করা এবং মানুষের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নিতে হবে।
1: Courts must intervene when constitutional rights are violated. Human rights commissions must investigate complaints, identify systemic failures and ensure that concerns which may otherwise remain invisible receive institutional attention. Civic society can bring ground realities into the forefront while international institutions can contribute scientific knowledge, experience and cooperation. Water itself teaches us something consequential. It crosses boundaries. Our response to it must do the same.
0: প্রধান বিচারপতি বলেন, মানবাধিকার মানবিক মর্যাদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর মধ্যে স্বাস্থ্য পরিষেবা, খাদ্য, আশ্রয়, জীবন জীবিকা এবং পরিচ্ছন্ন ও পরিবেশ সুনিশ্চিত করার বিষয়গুলিও রয়েছে। আজকের এই অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি জাতীয় মানবাধিকার কমিশনের একটি মোবাইল অ্যাপের সূচনা করেন। কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ম্যাংরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। আজ সকালের মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে এক অনুষ্ঠানে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসের কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন ডুবোজাহাজ বিধ্বংসী এই যুদ্ধজাহাজটিকে নৌসেনার হাতে তুলে দেন। গুজরাটের জুনাগড় জেলার উপকূলীয় শহর ও গুরুত্বপূর্ণ মৎস্যবন্দর ম্যাংরোলের নামানুসারে এই জাহাজটির নামকরণ করা হয়েছে। 80%-এরও বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই যুদ্ধজাহাজটি সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগে তৈরি করা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, আহত 300-এরও বেশি। শনিবারের পর গতকাল এই হামলা চালানো হয়। অন্যদিকে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফের আঘাত আনা হয়। এর ফলে যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। নতুন এই হামলায় একজনের মৃত্যু হয়েছে ও 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে এবং সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার প্রেক্ষিতে হুতিদের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে কিনা।

নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গান্ধী বলেন, তিনি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে নির্বাচনে আয়োজিত ত্রুটি বিচ্যুতি নিয়ে ভারতের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন। শ্রী গান্ধী জানান, বিগত কয়েকদিন ধরেই তথাকথিত ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলছে। তার অভিযোগ, বিক্ষোভকারীদের দিল্লিতে পৌঁছতে বাধা দেওয়া হচ্ছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC জানিয়েছে, নিরাপত্তার কারণে আজ বিকেল 4টে পর্যন্ত নতুন দিল্লির 6টি মেট্রো স্টেশনে ঢোকা ও বেরোনো বন্ধ থাকবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বর্তমানে বিশ্ব যখন প্রত্যেকটি দেশ একে অপরের সঙ্গে একসূত্রে বাঁধা, তখন পারস্পরিক সহযোগিতা শুধু একটি কূটনৈতিক বিষয় নয়, বরং বিশ্বজুড়ে শান্তি নিরাপত্তা উন্নতির জন্য এটি একটি অত্যন্ত প্রয়োজনীয়। নতুন দিল্লিতে 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন বলেন, আন্তর্জাতিক সহযোগিতার আসল উদ্দেশ্য হল একে অপরের প্রয়োজন ও স্বার্থকে সম্মান জানানো এবং সবাই মিলে একসঙ্গে কাজ করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। নতুন দিল্লিতে কয়লা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 29শে সেপ্টেম্বর পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ব্যবহারের জন্য 1,80,00,000 মেট্রিক টন কয়লা মজুত ছিল। এই মাসের 10 তারিখে এই পরিমাণ বেড়ে 1,80,00,205 টন হয়েছে। মন্ত্রক জানিয়েছে, কয়লার মজুত ভাণ্ডারের ওপর নজর রাখা হচ্ছে। প্রতিদিন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে 469টি কয়লা বোঝাই রেক পাঠানো হচ্ছে। গত মাসের তুলনায় এই সংখ্যা বাড়ানো হয়েছে বলেও মন্ত্রক জানিয়েছে। কেন্দ্রীয় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাস্তুতন্ত্রের সুরক্ষার ওপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিকদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। ভারতের বনাধিকারীরা যেভাবে অরণ্য, বন্যপ্রাণ এবং বাস্তুতন্ত্রের ঐতিহ্যের সুরক্ষায় কাজ করছেন তিনি তার প্রশংসা করেন। বন্যপ্রাণ সুরক্ষা, অরণ্যের আয়তন বৃদ্ধি, জলাভূমি সংরক্ষণ সহ বিভিন্ন কাজে তিনি নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি এবং সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের PTI দলের সরকার ভেঙে দেওয়ার ঘটনার পর হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ থামাতে পুলিশ গুলিবর্ষণ করেছে বলেও খবর পাওয়া গেছে। গতকাল পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের পক্ষ থেকে ইসলামাবাদ অভিযানের সময় পুলিশের বাধাদানের ফলে গণ্ডগোল শুরু হয়। পুলিশ 59 জনকে গ্রেপ্তার করেছে। রাশিয়া থেকে ডিজেল কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন আমেরিকারই বেশ কয়েকজন সেনেটর। ট্রাম্পের এই সিদ্ধান্ত বেআইনি বলে তারা অভিযোগ করেছেন। সেনেটররা বলেছেন, 2022 সালের একটি আইন অনুযায়ী ইউক্রেন যুদ্ধ না থামানো পর্যন্ত রাশিয়ার সঙ্গে এরকম ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তর কোরিয়া আজ আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী জানিয়েছে, দেশটি তাদের পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাজধানী পিয়ংইয়াং এর আশেপাশের এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করা হয়। শারদীয় নবরাত্রির প্রথম দিনেই মোট 47,348 জন তীর্থযাত্রী জম্মু ও কাশ্মীরের পবিত্র বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়েছেন। মাতার আশীর্বাদ পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখন জম্মুর কাটরায় বেস ক্যাম্পে পৌঁছেছেন। 9 দিন ধরে চলা এই উৎসবে আগামী দিনগুলোতেও ভক্তদের এই ভিড় বজায় থাকবে বলে মনে করছে প্রশাসন। শারদীয় নবরাত্রির দ্বিতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নবরাত্রির এই দিনটি দেবী ব্রহ্মচারিণীর পূজায় উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দেবী ব্রহ্মচারিণী তপস্যা, ত্যাগ এবং দৃঢ় সংকল্পের প্রতীক। দেবী ব্রহ্মচারিণী যাতে সবাইকে অসীম সাহস ও আত্মসংযমের শক্তিতে আশীর্বাদ করেন এই প্রার্থনাই জানান তিনি। সমাজবাদী চিন্তাবিদ তথা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ড রাম মনোহর লোহিয়ার প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, ড রাম মনোহর লোহিয়ার জীবন রাজনীতিতে সততা, সামাজিক ন্যায় বিচার এবং পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে চিরকাল অনুপ্রেরণা যোগাবে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ব্রিক্স দেশগুলির থিয়েটার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক এই উৎসবের আয়োজন করেছে। আগামী 14 অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। ব্রিক্স দেশগুলির বিভিন্ন গোষ্ঠী এই উৎসবে যোগ দিয়েছে। দিল্লি সরকার মহিলা ও রূপান্তকারী মানুষদের জন্য জীবিকার সুযোগ তৈরি করতে দুর্গা নামের একটি নতুন ই অটো প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল তাদের স্বাবলম্বী করা এবং পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা। সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে মোট 1,300টি পিঙ্ক বা গোলাপী রঙের ইলেকট্রিক অটো দেওয়া হবে। এর মধ্যে 1,170টি ই অটো মহিলা উপভোক্তাদের জন্য এবং 130টি রূপান্তরকামী উপভোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের ISL অভিযান শুরু করছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেড FC এর মুখোমুখি হবে তারা। খেলা শুরু হবে সন্ধ্যা

7:30 শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত হস্তক্ষেপ করবে। কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী জলযান ম্যাংরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় এক ভারতীয় সহ 13 জনের মৃত্যু, আহত 300-এরও বেশি। হামলার ঘটনার তীব্র নিন্দা বিশ্ব নেতৃত্বের। মোহনবাগান সুপার জায়ান্টস ISL ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড FC-র মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি বাংলা ব্যান্ডের গান নিয়ে আপনাদের সঙ্গে, আপনাদের শ্রবণ সঙ্গী পঙ্কজ। আসলে যে ব্যান্ডের গান দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করব, সেই ব্যান্ডের পথ চলা শুরু হয়েছিল অনেক বছর আগে, 1999 সালে। একটা কথা এই ব্যান্ডের সম্পর্কে না বললেই নয়, নিউ ইয়র্কের ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্সে একটা একক অনুষ্ঠান হয়েছিল 2006 সালের জুলাই মাসে। কেবল প্রথম ইন্ডিয়ান ব্যান্ডই নয়, এশিয়ান প্রথম ব্যান্ড ওই ড্যাগ হ্যামারশোল্ড অডিটোরিয়ামে, সেই মঞ্চে আমাদের আগে, মানে ভূমির আগে, ভারতীয় লেজেন্ড ওস্তাদ আলী আকবর খান, শুভ লক্ষ্মীজি, পণ্ডিত রবিশঙ্কর এবং লতা মঙ্গেশকর অনুষ্ঠান করেছিলেন। সেই মঞ্চকে প্রণাম করে আমাদের এই ব্যান্ডটি, মানে ভূমি আর কি, তাদের দল নিয়ে তসরের পাঞ্জাবি কোঁচানো ধুতি পরে ফুল মাঞ্জা মেরে 1.5 ঘন্টার উপরে প্রোগ্রাম করেছিল, পুরোপুরি একটা আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে। হলের ক্যাপাসিটি 450 থেকে 500 উপরে ছিল, কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, সব সিট শুধু ভরাট নয়, আইলগুলো পর্যন্ত ভরাট হয়েছিল, এবং তারা গলা মিলিয়েছিল সমস্ত ভূমির গানের সঙ্গে, নাজুম নাজুম থেকে শুরু করে আরও সমস্ত বিখ্যাত ভূমির গানের সঙ্গে। সেই ভূমির ব্যান্ডের গান দিয়ে শুরু করছি ব্যান্ডের গান।

অনেক ভাঙনকে উপেক্ষা করে একজোট হয়েছে অনেক ব্যান্ড, তার মধ্যে অন্যতম একটা ব্যান্ডের নাম হচ্ছে পরশ পাথর। প্রায় দু দশক পরে তারা একত্রিত হয়েছে, সেটাও হয়ে গেল, বছর গড়িয়ে গেল তার। চারিদিকে রিলসের এই রমরমার পরিসরে কি করে কোনো ব্যান্ড তাদের নিজেদের পথ খুঁজে পাবে? আবার বছর কুড়ি পরে মোহিনের ঘোড়াগুলোর অ্যালবামের এই নাম এখন প্রযোজ্য পরশ পাথর ব্যান্ডের জন্য। বাস্তবেই তারা প্রায় কুড়ি বছর পরে জোট বেঁধেছে আবার। দু হাজারের আশেপাশে, দু হাজার সালের আশেপাশে সাড়া ফেলেছিল

এই ব্যান্ডের বেশ কয়েকটি বাংলা গান, এবং অন্যান্য ব্যান্ডের মধ্যেও এই ব্যান্ড আলাদা করে তাদের স্বকীয়তার গুণে জায়গা করে নিয়েছিল বাঙালি শ্রোতাদের মনে এবং কানে। এবার শোনাব সেই পরশপাথর ব্যান্ডের একটি গান।

পরশ পাথর ব্যান্ডের ওঠা পড়া ভাঙা গড়ার গল্প একটু বললাম আপনাদেরকে, এবং সেই পথের হাত ধরেই অনেকটা রাস্তা পেরিয়ে পরশ পাথর থেকে একদিন শহর বলে একটা ব্যান্ড তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, অনিন্দের শহর। সেসব ঘটনা কোনোদিন সুযোগ হলে অবশ্যই শোনাব, কিন্তু সেই শহর ব্যান্ডের গান একটা তো না শোনালেই নয়। আসুন

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: প্রথমেই জানিয়ে দেব আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 31.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 60%। বৃষ্টিপাত হয়নি। সমুদ্রে মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এটুকুই।

এবারে জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর নিয়ে আপনাদের সঙ্গে থাকব মৈত্রী বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। 4:05 পথের বাকি গল্পের ডাকে উপস্থাপনায় থাকব আমি তন্ময়ী ভট্টাচার্য। 4:35 বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় সুদীপ্ত মিত্র এবং ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় নিয়ে স্টুডিওতে আমি তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী আলোচনা। আলাপচারিতায় ডক্টর প্রদীপ রায়, ব্যোমকেশ মণ্ডল ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য কথিকা অতিরিক্ত প্রসাধনে সাবধান শুনবেন দ্বিতীয় পর্ব উপস্থাপনায় দ্বিতীয় পর্ব বলবেন ডাক্তার অবন্তী সাহা। 7:00 নাটক বেলামোর গুপ্তধন কাহিনী তপন কুমার চট্টোপাধ্যায়, বেতানাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক। নাটকটি পুনঃপ্রচারিত হবে 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী মারুতি মোহতা, রাগ মালকোষ। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন সমাপ্ত। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অনুরোধের আসর।

আমরা যেমন ভীষণ উৎকণ্ঠার মধ্যে থাকি, আগ্রহ নিয়ে থাকি কখন আপনাদের অনুরোধের গানগুলি আপনাদের কাছে পৌঁছে দেব, জানি আপনাদেরও এই সময়টা সমস্ত কাজ সরিয়ে রেখে রেডিওতে ভালো লাগার, ভালোবাসার গান শোনা আর পরিচিত অনুরোধকারী বন্ধুদের নাম শোনা, এই তো আমাদের নিত্যকারী রুটিন। আজ যে গানগুলো শোনাব তার মধ্যে অনেকটাই দুর্গাপুজো উপলক্ষে গানের অনুরোধ রয়েছে, সেগুলো তো এখন প্রতিদিন এই সময়টা ঘিরে থাকবে, তাই সমস্ত গান সেটিকে কেন্দ্র করেই রাখব না, নানা রঙের গান শোনাব নিশ্চয়ই। তবে প্রথমেই দুর্গাপুজো উপলক্ষে আপনাদের অনুরোধের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর দ্বৈত কণ্ঠে শুনতে চেয়েছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে, এবং একই গান শুনতে চেয়েছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনাদের সবার জন্য রইল আপনাদের পছন্দের গান আর আমার তরফ থেকে সমস্ত মৈত্রী বন্ধুর জন্য।

অনুষ্ঠান থাকে, গান শোনানো থাকে, আর তার সঙ্গে এই নিয়মিতির মধ্য দিয়ে আমাদেরও কিন্তু ভালো থাকা মন্দ থাকার আদান প্রদান হয়, খবরাখবর বিনিময় হয়, তাই না বন্ধুরা? আমার কাছে তো ঠিক তাই। অনেক দিন আপনাদের পরিচিত নামগুলি না এলে মনে পড়ে ভালো আছেন তো। আবার নতুন নতুন বন্ধুর নাম যখন আমরা পাই তখন কিন্তু ভারী আনন্দ হয়, আরও কিছু নতুন বন্ধু আমাদের মাঝখানে এলেন, আমরা নতুন কিছু বন্ধুর কাছে পৌঁছলাম, আর মধ্যে সেতুর মতন থাকে আপনাদের অনুরোধের এই গানগুলি। পরের গানে চলে যাই, তবে তা একটু ফেলে আসার সময়ের নস্টালজিক করে দেওয়া গানের তালিকা থেকে, ঝুলি থেকে তুলে নেওয়া। শুনতে চেয়েছেন আমাদের বন্ধু অসীম কুমার মণ্ডল বেতালন মঙ্গলপুর মাকুড়া থেকে। আপনি যে শিল্পের নাম করেছেন তার গান আমাদের সংগ্রহ নেই, তবে যার কণ্ঠে শোনাব আমি জানি আপনার মন ভালো হয়ে যাবে, সঙ্গে আমাদের সমস্ত বন্ধুদের। রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে আপনার অনুরোধের গানটি।

প্রতিদিনের এই অনুরোধের আসর, আর তাতে আপনাদের নামগুলো যেন আমাদের কত চেনা, কত কাছের। এপার বাংলা, ওপার বাংলা, সর্বত্র মৈত্রী বন্ধুরা রয়েছেন।

এই উমা যে আমাদের ঘরের মেয়ে, বাপই জানে মেয়ের কত কষ্ট হয় শ্বশুর ঘরে। তার ভালো লাগার জিনিসগুলো ঠিক মনে রাখে বাড়ির সদস্যরা। এই অপত্য স্নেহ জুড়ে থাকে আমাদের উৎসবের সাথে, দুর্গাপূজার আগমনের সাথে। ধন্যবাদ বন্ধু, অনেকদিন পর আপনার অনুরোধের মাধ্যমে এই গানটি শোনানোর সুযোগ পেলাম আমরা। কিন্তু এই যে ভাবুন, এই যে আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, চারদিকে সাজো সাজো রব আসছে আসছে, মা আসছে, তার মধ্যে যারা এখনো ঘরে ফিরেনি বা পুজোতে আসতে পারবে না, তাদের ঘরের কথা যখন আশা ভোসলের কণ্ঠে ফুটে ওঠে, তখন সেই মানুষগুলোর অন্তরে গিয়ে লাগে, তাই না? এই ছবিটাও খুব স্পষ্ট আমাদের কাছে। এ গান শোনার জন্য অনুরোধ করেছেন অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে।

ওপার বাংলা থেকে বন্ধু কবির আল চপল জীবননগর ছোঁয়াডাঙ্গা থেকে শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মধুমালতী ডাকে আয়।

অশান্ত ঘূর্ণি ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এ গান শুনতে চেয়েছিলেন শ্রীনিবাস গুপ্তিপাড়া, জেলা হুগলি, এবং অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি ও মীনা বাগচি। অনুষ্ঠানের সময় কিন্তু শেষ হয়ে আসছে, আর হয়তো একটি গান আপনাদের শোনাতে পারবো। কি গান শোনাই শেষ গানটি? আজ সময় একদম হাতে বেশি নেই, সুতরাং আজকের অনুষ্ঠানের শেষ গান যদি বাজাতে হয় তাহলে রইল আপনাদের জন্য এই গানখানি।

কাজল নদীর জলে। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ করেছিলেন দেবাশিস ধারা, ছন্দা ধারা, ঋষিকা ধারা, কৌশিকী ধারা, আদর্শ ধারা, দীপঙ্কর ধারা, মিতালী ধারা ও নমিতা ধারা। আপনারা অনুরোধ করেছিলেন রায়না পূর্ব বর্ধমান থেকে। সময় একদম শেষ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুরোধের আসর রয়েছে প্রতিদিন এই সময় মৈত্রীতে আপনাদের জন্য। ভালো থাকবেন বন্ধুরা, শুভ শারদীয়া।

জুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগতম। সোমবার বিকেল 4:05 মানেই এক নতুন গল্পের অনুষ্ঠান, ঝুড়ি খুলে আপনাদের শোনানোর পালা। বিখ্যাত সেই সব গল্প যা সময়ের সাথে সাথে অনেকটা সময় পেরিয়ে এলেও পুরনো হয় না, ঝাঁপি খুলে বসলেই টাটকা সুবাস, কখনো ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, সেই সময়টা যখন বাড়িতে বড়দের কাছে গল্প বলো করে আবতার চলত। সেই রাজা রানী বিভিন্ন উপকথা লোককথা থেকে শুরু হতো, আর তারপর সারা জীবন জুড়ে বইয়ের পাতায় পড়া কত গল্প। সে গল্প পড়ে যেমন সুখ, তেমনি সে গল্প শুনিয়েও আনন্দ। আর এই গল্পের ভালো লাগা ফিরিয়ে আনতে বা আপনাদের এই ভালো লাগার কাছে পৌঁছতে নতুনভাবে নতুন রূপে মৈত্রী নিয়ে এসেছে পথের মাকে গল্পের ডাকে এই অনুষ্ঠান। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ভারতীয় সময় ঠিক বিকেল 4:05 আপনাদের শোনাব সেই সব গল্প। আজ কিন্তু আকাশে বাতাসে বেশ একটা খুশি খুশি মেজাজে ছড়িয়ে আছে মনে, তাই উৎসবের রং আনন্দ, ছোট বড় সবাই মিলে একটা ছুটি ছুটি মেজাজ। আর সেই মেজাজে বজায় রাখতে গল্পের আসরে আজ শোনাব একটু প্রাচীন উপকথা। ওই যে বলছিলাম ছোট্টবেলা ঠাকুমা দাদু বা বাড়িতে এরকম কোনো বৈঠকি গল্পের মেজাজের মানুষ যারা গুছিয়ে গল্প করতেন পানির বাটাটি নিয়ে কিংবা কাঁথা সেলাই করতে করতে, সেই রকম একটু নস্টালজিক করে দিতে ইচ্ছে করছে আপনাদের। আর শোনাব বাংলার উপকথা নয়, উড়িষ্যার উপকথা। তবে ছোটবেলায় আমরা যেমন ফিরে যাব, তেমন আজকের অনুষ্ঠানে যদি কোনো ছোট্ট বন্ধু থাকে বাড়িতে তাকেও শোনান। দেখুন তো এই গল্পের হাত ধরে সেই দিনগুলির কাছে পৌঁছে যেতে পারি কিনা আমরা। তবে গল্প শুরুর আগে আপনাদের জন্য থাকবে ওই ছোটবেলাটাকে ফিরিয়ে আনার মেজাজ নিয়ে আসতে একটা ছোটবেলার শোনা গান বা ছোটদের গান, চলুন শুনে নিই।

অন্তরা চৌধুরী কণ্ঠে। এই যে অন্যরকম গল্প শোনাবার আবদার, আর আজ আমিও উপকথা থেকে আপনাদের জন্য বেছে নিয়েছি এক অন্যরকম গল্প। ঠিক রাজা রানী সুখে শান্তিতে বাস করতে লাগল সেইটি বলে নোটে গাছ মুড়োনোর গল্প নয়। আজকের গল্প ওড়িশি উপকথা থেকে বরুণের বর। এই যে ওড়িশা রাজ্য, তার পাড় জুড়ে অনেকখানি সমুদ্র তীর, তাই না? সমুদ্রের তটে ঢেউয়ের আওয়াজ, আর তারই মধ্যে বাস করে সেখানকার মানুষজন। সমুদ্রের গর্জনে সকাল, আর সেই গর্জনের শব্দ শুনতে শুনতে রাতের আঁধার নেমে আসে, ক্লান্তির ঘুম জুড়োয় তাদের চোখ। তেমনি এক সমুদ্র ধারে ছোট্ট গ্রামের বাসিন্দা মথুয়া। মথুয়া একেবারে সোজা সরল একটি গ্রামের মানুষ, যে ভারী শীতে ভাবনার মানুষ, ঘুরিয়ে কথা বলা, কাউকে ঠকানো, নানানভাবে উপার্জনের চিন্তা করা, কিংবা একটু বুদ্ধি করে কি করে টাকা পয়সা উপার্জন করতে হয় সে বুদ্ধিটিও তার ভারী অভাব ছিল। তাই লোকজন তাকে একেবারেই বোকা ভাবত, হদ্দ বোকা। সে মানুষটি বড্ড ভালো, তাই সংসারে যত টানাটানি থাক, তার বউ যে ছিল ভারী বুদ্ধিমতী, সে কিন্তু টুকিটাকি কাজ করে ঠিক একটা খাওয়া পড়ার ব্যবস্থা করে ফেলত। কিন্তু মথুয়াকে খুব একটা আকথা কুকথা বলত না। এভাবেই চলছিল দুজনের টোনাটুনি সংসার। কিন্তু ভাগ্য বিরূপ হলে যা হয়, বাদশা আঁকল বউয়ের অসুখ। এমন অসুখে পড়ল তার স্ত্রী যে টাকা পয়সা উপার্জন করে ভালো মন্দ খাওয়া তো দূরে থাক, রোগীর জন্য একটু ওষুধ একটু পথ্যির ব্যবস্থা করতেও মথুয়া বড় অসহায়। সে গেল মানুষের দ্বারে দ্বারে, কেউ তো তেমন নেই যে একটি চাকরির সন্ধান দেয় তাকে। আসলে তার মতো নিষ্কর্মাকে দিয়ে চাকরি, এ ভাবতেই লোকে পিছিয়ে যায়। কি আর করে মথুয়া, মন খারাপ নিয়ে দিন কাটে তার। ওদিকে বউটা চোখের উপর না খেতে পেয়ে দিনকে দিন ক্লান্ত অসুস্থ হয়ে পড়ছে। এতটাই মন খারাপ মথুয়ার যে সে বেরিয়ে পড়ল, ভাবল না, কাজের সন্ধান না করে সে কিছুতেই বাড়ি ফিরবে না। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘুরে ঘুরেও যখন সে কোথাও কাজের সন্ধান পেল না, তখন সমুদ্রের ধারেই বসে রইল। এই বসে থাকায় তাকে ঘিরে ধরল হতাশা। জীবন এত কঠিন, যে জীবন থেকে সে সামান্য একটু রোগীর পথ্য, একটু প্রয়োজনের ওষুধ তাও নিয়ে যেতে পারে না তার ঘরে অসুস্থ স্ত্রীর জন্য। সমুদ্রের পাড়ে মথুয়া ভাবতে লাগল কি করা যায়। খানিকক্ষণ মনের দুঃখে কান্নাকাটি করল, তারপর সমুদ্রের দিকে তাকিয়ে এক কঠিন ভাবনা এলো তার মনে। কি সেই ভাবনা শোনাব। তবে মথুয়ার মনের এই যে টানাপোড়েন, এই যে যন্ত্রণা, এই যে সংগ্রাম, তা আমরা কিছুটা সমুদ্রের কাছে তার মনের দুঃখ উজাড় করে বলার সময় দিই। সেই সময়টুকু মথুয়া বরং একা কথা বলুক এই নিষ্ঠুর সময়ের বিপরীতে
সমুদ্রের কাছে, তটের কাছে।

দুঃখের কথা ভাবতে ভাবতে একসময় হতাশ হয়ে কোনো দিশা না পেয়ে মথুয়া ঝাঁপ দিল সমুদ্রের বুকে। সমুদ্রের দেবতা কিন্তু সব দেখছিলেন, ঠিক বুঝতে পারলেন মথুয়ার অসহায় মনের কথা, কিন্তু তিনি মথুয়াকে টেনে না নিয়ে বাঁচিয়ে দিলেন, বালির উপর ফেললেন অজ্ঞান অবস্থায়। তারপর ঠান্ডা এক ঝলক সমুদ্রের হাওয়া মুখে লাগতেই মথুয়া উঠে বসল। অবাক হয়ে দেখল সামনে দাঁড়িয়ে লম্বা সুন্দর নীল রঙের এক মূর্তি। তার শরীরে বড় বড় মুক্তোর মালা শোভা পাচ্ছে। মথুয়া বুঝতে পারলেন এ নিশ্চয়ই সমুদ্রের দেবতা বরুণ। কানের কাছে শঙ্খ ধরলে যেমন একটা শোঁ-শোঁ শব্দ হয়, সেই রকম এক জলদ গম্ভীর গলায় বরুণ দেব বললেন, টাকা কড়ির চেয়ে প্রাণের দাম অনেক বেশি রে মথুয়া, অমন করে হেলায় প্রাণটিকে হারাতে আছে? তার চেয়ে এই শাকটি ধরো, এর কাছে যা চাইবে তাই পাবে। মথুয়া অবাক হয়ে দেখতে লাগল বরুণদেবকে। ঘোর কাটতে না কাটতে যেই মাত্র শাকটি হাতে নিয়েছে মথুয়া, সেই মুহূর্তে নীল মূর্তিটি মিলিয়ে গেল। ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে শাকের গুণের সে পরিচয়টি পেল। মুখের সামনে শাকটি ধরে একটা মোহর চাইল, অমনি টুপ করে ঘরের মাঝে একটা মোহর পড়ল। ভারী অবাক হয়ে গেল মথুয়া, এবং সে বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই সে আরো কিছু মোহর চাইল। এবারেও টপা টপ মোহর পড়তে লাগলো ঘরের ঠিক মাঝখানে। আনন্দে খুশিতে উৎপেল হয়ে মথুয়া কি করে, সেই মোহর নিয়ে ছুটল বাজারে। বত্তি ডাকল, ওষুধ কিনল, খাবার কিনল, দেখতে দেখতে তার স্ত্রীও সেরে উঠল। ওদিকে মথুয়ার কিন্তু কপাল ফিরে গেল। তার মাটির কুড়ে ঘরের জায়গায় হলো একটা বাড়ি। দিনে দিনে তার অবস্থা ভালো হতে লাগল। ব্যাস কথা রুটে গেল ধীরে ধীরে গ্রামের চারপাশে, আর সে কথা যেতে যেতে রাজার কানেও উঠল। অমনি গুপ্তচর পাঠালেন রাজা যাচাই করতে, মথুয়ার বড়লোক হওয়ার, এই হঠাৎ বড়লোক হওয়ার আসল রহস্য কি। মথুয়া তো অত সাত পাঁচে জানে না, সে সহজ সরল মানুষ। তাই যেই না রাজার গুপ্তচর তাকে জিজ্ঞেস করল, অমনি সে বলে দিল তার শাক প্রাপ্তির কথা, বরুণদেবের কথা। শুনে হিড় হিড় করে টেনে নিয়ে গেল রাজার গুপ্তচর সেই শাক। রাজার আদেশে সে শাক নিয়ে চলল রাজবাড়িতে। তারপর আবার যাকে তাই, আবার দুর্দশা নেমে আসলো মথুয়ার জীবনে। ধীরে ধীরে তার অবস্থা পড়তে লাগল। ওদিকে রাজার তো দারুণ সুদিন ফিরল। রাজা কেবলই সোনা চান, মুক্ত চান, মোহর চান, আর ঝপা ঝপ সেগুলো রাজার ভাণ্ডারে জড়ো হতে থাকে। এদিকে মথুয়া আবার ফিরে গেল তার দুর্দশাগ্রস্ত জীবনে। তারপর কি হলো,

সমস্ত টাকাকড়ি খুইয়ে উপায়ন্ত না দেখে মথু আবার ফিরে গেল সমুদ্রতটে। এবারেও সে প্রাণ বাজি রেখে ঝাঁপ দিতে গেল সমুদ্রে। কিন্তু বরুণ দেব আবার উঠে এসে বাধা দিলেন তাকে, বললেন, দুঃখ করো না, এবারে তোমায় আরও বড় শাক দেব, তবে এবারে যা চাইবে তার দশ গুণ পাবে, আর এই দশ গুণ তো তোমার প্রয়োজন নেই, তুমি রাজার কাছে শাক নিয়ে যাবে, তাকেই শাকটি দেবে, আর তুমি তার তোমার পুরনো শাকটি নিয়ে এসে এই রাজ্য ছেড়ে আজ রাতেই চলে যাবে। মথুয়া সেই বড় শাকটি নিয়ে পৌঁছল রাজদরবারে। সব শুনে রাজা ভাবলেন, মথুয়া তো ভারী বোকা, সত্যিই বোকা। সে খুশি মনে তার ছোট্ট শাকটি ফিরিয়ে দিয়ে বড় শাকটি নিয়ে নিল। ওদিকে মথুয়া ফিরে তার স্ত্রীকে নিয়ে রাতের অন্ধকারে রাজ্য ছেড়ে অজানার পথে পাড়ি দিল।

গল্পের নটে গাছটি এখানেই মুড়োতে পারত, কিন্তু রাজার কি হল জানতে ইচ্ছে করে তো। তাই রাজা যে বড় লোভী সে কথা বরুণদেব জানতেন, তাই ছোট শাকের বদলে যেই না বড় শাকটি পেয়েছে, বড় শাক পেয়ে রাজা আরও বেশি বেশি হিরে মানিক মুক্ত দাও দাও বলে চিৎকার করে তার আবদার জানাতে লাগল। কিন্তু কি সর্বনাশ, বলবা মাত্র শাকের ভেতর থেকে দুটি নীল হাত বেরিয়ে এসে রাজার দুই গালে একেবারে 82 শিক্কা ওজনের দুটি চর কষিয়ে দিল। আর শাখের মধ্যে থেকে কে যেন বলে উঠে বলল, ওরে লোভী রাজা, তোর এত টাকা করি তারপরেও তুই খুশি নস? ওই গরিব মানুষটির একটি শাখ চুরি করলি, তোর যথেষ্ট আছে, তা নিয়ে যদি খুশি না থাকিস তাহলে আবার লোভ করলে আবার চর খাবি। রাজা তখন ভয়ের চোটে একদম চুপ। কিন্তু রাজার স্বভাব যাবে কোথায়, মথুয়াকে ধরে আনবার জন্য আবার তিনি পাইক পেয়াদা বরকন্দাজ পাঠালেন, কিন্তু কোথায় মথুয়া, সে তখন রাজ্য ছেড়ে বহু দূর পথে পাড়ি দিয়েছে। তাই তারা নিষ্ফল হাতে ফিরে এসে জানালো মথুয়াকে আর পাওয়া গেল না। ওদিকে অনেক দূরের এক রাজ্যে গিয়ে মথুয়া আর তার স্ত্রী পরম সুখে বাস করতে লাগল। মথুয়া বেশি চাইতে জানে না যে ঠিক যতটুকু যার প্রয়োজন ততটুকু পেয়েই সে মহাখুশি, আর সেজন্যই তাকে বরুণদেব দিয়েছেন বরুণের বর সেই জাদু শঙ্খ।

কাজ শুনলাম ওড়িশা রূপকথা বরুণের বর। সময় কিন্তু একদম শেষের পথে। মৈত্রীতে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনাদের জন্য এসেছে নতুন গল্পের আসর, সঙ্গে ভালো লাগা গান। অনুষ্ঠানের নাম পথের বাঁকে গল্পের ডাকে। কেমন লাগছে বন্ধু আপনাদের অবশ্যই জানাবেন, আমাদের কি ধরনের গল্প শুনতে চান। আমরা একটু ফিরে দেখা বা আমরা ফিরে তাকাবো একটু পুরনো ফেলে আসা দিনে, যে গল্পগুলো হারিয়ে গেছে কিংবা শোনা হয় না বহুদিন, অথবা আমাদের ছোটবেলার সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে, আবার সেগুলো নতুন গল্পের মোড়কে নিয়ে আসতে চাই আপনাদের কাছে। কোনো কোনো দিন সাহিত্যের বাসুরে সেরা গল্পগুলি আসবে আপনাদের জন্য। আপনারাও জানাতে পারেন কেমন লাগছে, কি ধরনের গল্প শুনতে চান, কাদের গল্প শুনতে চান। আমরা অবশ্যই নতুনভাবে সে গল্প আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসব, গল্প পাঠ নয়, গল্প বলার মধ্য দিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে। আর হ্যাঁ, কেমন লাগছে নতুন এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন আমাদের চিঠি দিয়ে, ইমেইলে, যেমনটি আপনারা জানিয়ে থাকেন। আজকের সময় শেষ, বিদায় চেয়ে নেব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। ভালো থাকবেন বন্ধুরা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র ও ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস।

0: তাহলে বলি, অথবা কোনো তথ্য যদি দেওয়ার থাকে তাই জানাই। এভাবেই চলে অনুষ্ঠানটি। সবাই জানেন আমাদের এই ঠিকানা, যারা চিঠি লেখেন ইমেল করেন তারা তো জানেনই, তবু আরেকবার বলে দেওয়া, ইমেল হচ্ছে এইরকম, maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। আর ডাকযোগে যদি চিঠি পাঠাতে হয় তাহলে বন্ধু তোমারই জন্য, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আমরা চিঠি পড়ায় এবং আলোচনায় ঢুকতে পারি। আজকে আমরা রয়েছি, আমি মানস প্রতিম, আমার সঙ্গে সুদীপ্ত মিত্র। তাহলে সুদীপ্ত, আমরা ইমেল দিয়ে শুরু করি।
1: হ্যাঁ, প্রথম যে মেলটি আপনাদের পড়ে শোনাব, সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, চব্বিশ পরগনা থেকে। প্রিয় বন্ধু, তোমারই জন্যে, অনেকদিন আগে শেষবার শোনা দুটি নাটকের কথা মনে পড়ছে। সে নাটক দুটি আর বাজানো হয় না। একটির নাম ভাত, নাটকটির রচয়িতা হলেন প্রখ্যাত অভিনেতা স্বরাজ বসু। দ্বিতীয়টির নাম তোমরা সবাই ভালো। এই নাটকের কাহিনীকার সম্ভবত মানিক বন্দ্যোপাধ্যায়। এই নাটক দুটি ফিরে শুনতে ইচ্ছে করছে, শোনাবেন? শনিবার তো সাধারণত তুলনামূলক একটু বড় নাটকই শোনানো হয় দুপুর 12:30 থেকে। যে কোনো শনিবার এই নাটক দুটি পর্যায়ক্রমে শোনানোর অনুরোধ রইল।
0: আমাদের নাটক বিভাগ থেকে বিভিন্ন প্রচার তরঙ্গে নাটক শোনানোর ব্যবস্থা থাকে এবং এই নাটক সম্পর্কে মানুষের আগ্রহ, সেটা খুব স্বাভাবিক এবং বহুদিন ধরেই সেটা রয়েছে। এবার কিছু কিছু নাটকের ক্ষেত্রে অবশ্যই, যেটা উনি নির্দেশ করতে চাইছেন, হয়তো বেশ কিছুদিন বাজানো হলো না বা পুনঃপ্রচার হলো না, সেটা পুনঃপ্রচার করার অনুরোধ উনি করেছেন। এরকম আরও অনেকেই করেন। উনি নির্দিষ্ট করে দুটি নাটকের কথা বলেছেন। আমরা অবশ্যই দেখব যে আমরা শেষ কবে বাজাতে পেরেছি, শোনাতে পেরেছি, তারপরে আমরা শোনাবো আপনাদের অবশ্যই। এবং আমাদের অনুষ্ঠানের যে পরিচিতি আমরা দিই, হাইলাইটস, সেখানে তো আমরা বলেই দিই কবে কি বাজানো হচ্ছে। পরের দিনেরটা তো তোমরা তো বলোই
1: একদম
0: অনুষ্ঠান করার সময়, তো সময়টা একটু বলে দাও আমরা কখন সেই অনুষ্ঠান পরিচিতিটা দিই।
1: অনুষ্ঠান পরিচিতিটা তো আমরা দুবার করে দিই,
0: সকালেও দিই,
1: সন্ধ্যাতেও দিই, সন্ধ্যাবেলা তো একবার দিই।
0: তো এই যে ব্যাপারটা করা হয়, এটা এই কারণে যে যারা শুনছেন তারা যেন অবহিত হতে পারেন যে তাদের পছন্দের নাটক বাজছে কিনা পরের দিন, সেটা এভাবেই আমরা জানাবো আপনাদের এবং নাটক আমরা যাকে বলে শোনানোর ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ আপনাকে সবকিছু খেয়াল রেখে আমাদের এই বিষয়গুলো মনে করিয়ে দেওয়ার জন্য। ডাকযোগে চিঠিতে যেতে পারি। নিয়মিত চিঠি লেখেন প্রসেনজিৎ পাত্র, প্রযত্নে শর্মা পাত্র, গ্রাম ধরমপুর, পোস্ট ইন্দপুর, জেলা বাঁকুড়া থেকে। এটা অনেক আগের চিঠি, মে মাসের। তিনি লিখেছেন, আজ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এবার যেভাবে লেখা সেটা পড়তে বেশ অসুবিধা হচ্ছে, পেট ভার এটুকু বুঝলাম। এই বিষয়ে কথিকা শুনে ভালো লাগলো, বললেন ডাক্তার দেবাশিস মিশ্র। বেশ, ভালো থাকুন উনি বলেছেন, আপনিও ভালো থাকুন অবশ্যই। আপনার আরও একটি চিঠি আছে, এটাও ওই রকম সময় লেখা। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে এবারের ভাবনা এবং এই দিনটির তাৎপর্য, এই বিষয়ে কথিকা শুনে ভালো লাগলো। দুটি লিখেছেন প্রসেনজিৎ পাত্র, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে। এবং তিনি যে নিয়মিতভাবে চিঠি লেখেন এবং সেই চিঠিগুলো দেখা যায় যে এই সময়ে অনুষ্ঠান শোনার ভিত্তিতে লেখা, সাধারণভাবে সন্ধ্যের দিকে, সেটাও আমরা দেখতে পাই এই আর কি। আর একটা চিঠি আমরা পড়তে চাইব যা ডাকযোগে এসেছে। এটা এসেছে গ্রাম ও পোস্ট পান্না, থানা ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখেছেন সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, কবিতা চৌধুরী, বিশ্বনাথ চাকি, নিতাই দলই। এরকম সমবেত পত্র লেখা এটা সত্যি বিরল ব্যাপার, কিন্তু বেশি লাইন নেই। ধরুন যদি প্রত্যেকের ভাগে দু চারটি করে শব্দও পড়ে তাহলেও খুব কম পড়ে যাবে। লিখেছেন এইটুকু যে গানটি শুনতে চান। এখন এই গানটি তো বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আসার কথা নয়, আপনি

0: 3:35 অনুরোধের আসর শোনেন, আপনি জানিয়েছেন, মান্নাদের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, কিন্তু সেই গান খুব স্বাভাবিকভাবে আমরা আশা করি যে সেই চিঠিতেই লেখা হবে যেটা অনুরোধের আসরের জন্য। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে আমরা আপনাদের ভাবনা, আপনাদের অভিযোগ অনুযোগ এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু গানের কথা এখানে আমরা রাখি কি করে?
1: গানের জন্য তো অনুরোধের আসর রয়েছে, সেখানে আপনারা অনুরোধ করতেই পারেন, সেখানে আপনারা চিঠি দেন, আমাদের মেল করেন, এবং গানের অনুরোধ তো প্রতি সপ্তাহে প্রচুর প্রচুর অনুরোধ পাই, আপনারা সেখানে অনুরোধ করবেন, নিশ্চয়ই আপনাদের গান আমরা শোনাবো।
0: ঠিক, একজন ঘোষকের কণ্ঠে আমরা যখন সেটা শুনে নিলাম তাহলে আমরা আশ্বস্ত হতে পারি, আর যে গানটি উনি লিখেছেন সে গানটি নিয়মিতভাবেই শোনানো হয়, প্রায়শই মান্নাদের কণ্ঠে এই গান শোনানো হয়। তোমার হাতে এই মুহূর্তে কি আছে?
1: হীরামন শেখ, রবীন্দা রেহেনা শেখ, গ্রাম গোংরা, পোস্ট রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ। এখান থেকে লিখেছেন প্রিয় আকাশবাণী মৈত্রী থেকে, কলকাতার ডায়েরি থেকে, কলকাতার পুকুর সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে, ঐতিহাসিক স্থান থেকে মুন্নান নিয়ে আলোচনা, এই প্রিয় দুটি বেতার শ্রোতা একটা, একসাথে দুটি অনুষ্ঠান মৈত্রী থেকে মনের মতো গান এবং গীতাঞ্জলি থেকে গানে গানে, আমরা নানা যদি প্রতিযোগিতায় নামলে শ্রোতারা কি করবে?
0: আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কিছু হচ্ছে আনন্দের প্রকাশ, যেমন কলকাতার ডায়েরি অনুষ্ঠান থেকে কলকাতার পুকুর সম্পর্কে তিনি জেনেছেন, মুন্নার নিয়ে আলোচনা সেটা ভালো লেগেছে, এরপরে গীতাঞ্জলির অনুষ্ঠানের কথা বলেছেন। এখন এটা তো আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটা করি মৈত্রী প্রচার তরঙ্গের বিভিন্ন পরিবেশনকে সামনে রেখে, তাহলে আমরা কি করে অন্য প্রচার তরঙ্গের কথা বলবো? এবার কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই, আপনি যদি নিয়মিতভাবে দুটো চ্যানেল শুনতে চান তাহলে কোথাও না কোথাও গিয়ে আপনার অসুবিধা হবেই। আমরা কিছু অনুষ্ঠান সরিয়ে হঠাৎ করে রাতে নিয়ে যেতে পারি না, কিছু অনুষ্ঠান রাত থেকে টেনে নামিয়ে বা এগিয়ে যেভাবেই বলি না কেন সকালে নিয়ে আসতে পারি না, তো এগুলো হবেই, এগুলো কিন্তু থাকবেই, এখানে প্রতিযোগিতার কোনো ব্যাপার নেই, বিভিন্ন সময়ই হচ্ছে। যাই হোক, আপনাকে তো বেছে নিতে হবে আপনি কোনটা শুনবেন, সব তো হয় না, শোনা যায় না, ধরুন আপনার কাছে 5টা বই আছে, এক মাসের মধ্যে শেষ করতে হবে, আপনি 5টা তো পারবেন না, তার মধ্যে 2টো বই শেষ করতে পারবেন বড় জোর, সেই রকম একটা চাপ থেকেই থাকে, আপনার পক্ষে সম্ভব হয় না, আমাদের কারো পক্ষেই হয় না। তো যাই হোক, এই রকম একটা ব্যাপার স্যাপার রয়েছে। আর এখানে একটা জিনিস বুঝতে পারছি না, হীরামন শেখ, রেহানা শেখ রয়েছে, মাঝখানে রবীন্দা আছে, এখন আপনারা তাকে রবীন্দা সম্বোধন করেন তাই রবীন্দা লিখেছেন, নাকি তার পদবী দা, সেটা তাহলে একটা চন্দ্রবিন্দু যুক্ত হবে সেখানে, সেটার অভাব পড়িয়াছে এখানে,
1: বা পাড়ার দাদাও হতে পারে রবীন্দ্র,
0: সেইটাই আমরা বুঝতে পারছি না যে তিনি কে, মানে এভাবে দা লিখলে তো মনে হয় যে তিনি দাদা, কিন্তু তার তো একটা পদবী থাকবে, তার সম্বোধন দিয়ে তো নাম তালিকাভুক্ত করা যায় না চিঠির শেষে, তো সেইটা একটা ব্যাপার, সেটা আমরা ঠিক বুঝলাম না, নিশ্চয়ই পরের বার বুঝিয়ে দেবেন, আপনারা তো নিয়মিত চিঠি লেখেন, ইমেল করেন, অনেক ধন্যবাদ। আবার একটি ডাকযোগে আসা চিঠিতে যাই, প্রিয়মজিৎ পাল, বাসুদেব দে, তারা কোথা থেকে লিখেছেন, কাপাসডাঙ্গা কলোনি হুগলি থেকে লিখেছেন, মন ময়ূরী মৈত্রী, সকলকে শ্রদ্ধা আর ভালোবাসা জানাই, এই মাত্র শেষ হলো হারানো দিনের গান, তার মানে এটা রাত্রিকালে লিখিত
1: 12টার পরে,
0: একেবারে নির্দিষ্ট সময় ধরলে তাই, তথ্যবহুল এই অনুষ্ঠান উপস্থাপন করেছেন শ্রীরূপা মুখোপাধ্যায়, তথ্য সংগ্রহের পরিশ্রম সার্থক, কারণ আমরা অনুষ্ঠান শুনে সমৃদ্ধ ও খুশি হয়েছি, ঘোষিকার জন্য আশীর্বাদ ভালোবাসা দুই রইল, এই রকম অনুষ্ঠান প্রচার করে সকলের মন জয় করে নেবে এ আমার কামনা। আচ্ছা, তারপরে লিখেছেন ভানু জহর রবি ঘোষের মতো হাস্যরসিকের পরিবেশনায় নাটক শুনতে চাই, এইটা বোঝা একটু কঠিন, তাদের আমরা কিভাবে ফিরিয়ে আনি, বা তাদের মতো কাউকে কি করে তৈরি আমরা করি,
1: না উনি বোধহয় রেকর্ডেড নাটকই শুনতে চাইছেন নাকি,
0: তিনি বলছেন হাস্যরসিকের পরিবেশনায় নাটক শুনতে চাই।
1: ও আচ্ছা আচ্ছা,
0: এবার তারা নাটক করেছেন একসঙ্গে বা আলাদা সেভাবে ভাবতে হবে, নাকি তাদের মতো গুণী মানুষ আমরা নিয়ে আসার চেষ্টা করব, কোনটা বলেছেন ঠিক ধরতে পারছি না। অংশুমান রায়ের কোনো সাক্ষাৎকার থাকলে শোনাবেন। অংশুমান রায়, বেশ বন্ধু, তোমারই জন্য অনুষ্ঠানে তার আরও কিছু চাহিদা আছে, সে চাহিদা বোধহয় পূরণ হয়েও গিয়েছে। এক কথায় আকাশবাণী দীর্ঘায়ু কামনা করি, মানে অনেকগুলো কথা তিনি লিখলেন, ওটার অর্থ হচ্ছে এক কথায় আকাশবাণী দীর্ঘায়ু কামনা করি। বাসুদেব দে, প্রিয়মজিৎ পাল, তারা লিখেছেন কাপাসডাঙ্গা কলোনি হুগলি থেকে চিঠিটা, এই পোস্টকার্ডটা তিনি লিখেছেন, তো অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠান তো আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের তথ্য জানানোর জন্য লিখি, এভাবেই তো লেখা হয়, সেভাবেই তো ভাবনাটা, তো অন্য কিছু তো নয়। দেখা যাক কতটা আমরা সফল হই, আমরা কখনোই দাবি করি না যে প্রতিটি অনুষ্ঠানে আমরা সবাইকে খুশি করতে পারবো, কেননা দেখুন আমরা তথ্য হয়তো অনেক সংগ্রহ করলাম, পরিবেশন যেটা হলো সেটা আপনার পছন্দ হলো না। এটা তো সত্যি যে একসঙ্গে অনেকগুলো কথা বলে গেলে, অনেকগুলো সালের উল্লেখ করলে, অনেকগুলো নামের উল্লেখ করলে, অনেকগুলো ঘটনার উল্লেখ করলে, পরিবেশনটা কোথায় কাট কাট হয়ে যায়, এটাও তো সত্যি। আবার কিছু কিছু ঘোষক উপস্থাপক তারা পারেন সেগুলোকে মিশিয়ে তার সঙ্গে যাকে বলে একটা আবেগ সেটাকে মিশ্রিত করে উপভোগ্য একটা পরিবেশন ভঙ্গি দিতে আর কি। আবার প্রতিদিন হয় না, বিষয় এমন থাকে, তো সবকিছু মিলিয়ে একটা জায়গায় আমরা
1: সবকিছু মিলিয়ে উনি কিন্তু আকাশবাণীর দীর্ঘায়ু কামনা,
0: দীর্ঘায়ু কামনা করেছে, ফলে সেটা আমাদের কোনো উদ্বেগের জায়গা রাখলেন না উনি, দীর্ঘায়ুটাই বড় কথা, তো দীর্ঘায়ু থাকলো।
1: নেমন্তন্ন চিঠি,
0: নেমন্তন্ন
1: লুৎফর রহমান, গ্রাম নাটাবেড়িয়া বাগদা, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রতিদিনে সুচেতন সুবন্ধু আকাশবাণী মৈত্রী, যদি বন্ধু হও যদি বাড়াও হাত, যেন থামবে ঝড় মুছে যাবে এই রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে এই সুপ্রভাত। প্রথমেই জানাই অন্তরে শুভেচ্ছা সিক্ত অভিনন্দন। প্রিয় মৈত্রী বন্ধু, জীবনপুরে তোমরা আমরা সকলেই পথিক, তোমরা অগ্রগ্রামী অগ্রনায়ক, আমরা অচেতন, হেলা ফেলার মধ্য দিয়ে আমাদের দিন কাটে রাত কাটে। কবির ভাষায় শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, চড়ুই বেতি হোক তোমাদের আমাদের প্রত্যয়ের বীজমন্ত্র, ধ্রুবতারার জন্যে উৎকণ্ঠিত হোক সকলের অন্তর। ১৬/১০/২০২৬ থেকে ২১/১০/২০২৬ বাঙালি শারদোৎসব, শরতের নীলাভ আকাশ জুড়ে ফুল, দক্ষিণ হাওয়ার মতো মাতামাতি, পলাশের রক্তিম শোভা, কাশফুলের দোলা, শারদীয়ায় পুজোর আগমনী গান, ঢাকের বাদ্যি, নববর্ষের আলিঙ্গন, নতুন ধানের নবান্ন, পিঠে পুলি পার্বণ, আবার শঙ্খচিল শরতের মতো হাওয়ায় চঞ্চল। বনগা অর্থাৎ ভারতের বাংলাদেশের স্থলবন্দর পেট্রাপল এবং বেনাপোলের থেকে ২০ মাইল উপকণ্ঠে বনগা পৌরসভা এলাকায় প্রতিবারই ৫৫০-এর মতো পুজো হয়। এই শারদীয়া উৎসবের মুহূর্তে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানাতে মন চায়। এবছর বনগা শহরের পুজো দেখতে আসুন। এপার বাংলায় বনগার উৎসবের মতো এত বড় উৎসব আর কোথাও হয় বলে জানা নেই। পুজোর প্রতিটা দিন এবং দিনে রাতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সরগরম হয়ে থাকে এখানকার পুজো। বনগার দুর্গাপুজো সবচেয়ে বড় পুজো, এটা উনি মনে করেন, কল্পনার সে তাগিদ অগ্রাহ্য করার নয়, অন্তত এবারটা তো একবার আসুনি। কজন যাব সেটা কিন্তু উনি বলেননি, কি সবাই মিলে যাব
0: সপরিবারে নেমন্তন্ন, নাকি না শুধু আপনাকে নেমন্তন্ন, এরকম নয়। হ্যাঁ, তুমি চিঠিটা পড়েছো যখন, হতে পারে তোমার অগ্রাধিকার আছে, তবে পুজোর উল্লেখ যখন হয়ে গেল তখন এটুকু তো বলা যায় যে এই পুজো ঘিরে যে উৎসব তার জন্য মৈত্রীও কিন্তু কিছু কিছু জিনিস সাজিয়ে রেখেছে। আমরা কিছু কিছু অনুষ্ঠানের কথা বলে দিয়েছি আমাদের ফেসবুক পেজে, যেমন আমাদের ফিল্মের সঙ্গে জড়িত যারা আসছেন অনুষ্ঠানে তাদের কথা আমরা বলেছি। বিভিন্ন ফিল্মের জন্য স্ক্রিপ্ট লেখেন পদ্মনাভ দাশগুপ্ত, তিনি থাকছেন ২১ তারিখে এবং ২৮ তারিখে আমাদের সিনেমা জগৎ অনুষ্ঠানে। বহু সিনেমাতে খুব কড়া রোলে

0: লোকনাথ দে অভিনয় করেছেন, তিনি থাকছেন সাক্ষাৎকারে আমাদের নান্দনিক অনুষ্ঠানে, এবং সেটাও পুজোর মধ্যেই। এছাড়াও আরও অনেক অনুষ্ঠান আছে। আর ধরো তোমরা তো বিভিন্ন পুজো মণ্ডপে চলেই যাও,
1: একদম।
0: হ্যাঁ, তোমরা গিয়ে তাদের সঙ্গে কথা বলো, মানে যারা আয়োজন করছেন এবং যারা ঘুরে ঘুরে দেখছেন, তো তোমার অভিজ্ঞতা কেমন? তুমি তো গতবারেও তো তুমি করেছিলে, কেমন মনে হয়েছিল?
1: পুজো যেমন আমরা দেখি তেমন এই যে প্রত্যেকটা পুজোয় যারা আয়োজন করেন, আপনারাও যারা এখানে বনগাঁয় পুজোয় আয়োজন করছেন, পুজোর আয়োজন করাটা তো একদিনের নয়, বহুদিনের একটা, মানে ৬ মাস ৭ মাস ধরে তার প্ল্যানিং থাকে, আরো বেশি অনেকেরই থাকে। তো সেখানে আমরা যখন যাই গিয়ে দেখি আপনাদের এই যে একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটাই হয়তো পুজোর সময় একটা অন্যরকম ভাবে সেজে উঠেছে, এবং প্রত্যেকটা পরতে পরতে খুলে যায় তাদের নতুন নতুন একটা ভালো লাগা। মানে যে পাড়াটা দিয়ে হয়তো আমি প্রতিদিনই যাই বা অন্য কোনোবারে গেছি, ওখানে গিয়ে দেখলাম একটা দারুণ কিছু হয়েছে, সেটা একটা অন্যরকম লাগলো। তো এইটা আমরা গত বছরে আমরা বেশ কয়েকটা পুজো মণ্ডপে গেছি এবং সেখানকার মানুষজনের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা সত্যি ভোলার নয়। তারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের আতিথেয়তা করেছেন প্রায় সব পুজো মণ্ডপে যারা যারা।
0: সেই এই যে মানে ধরো তোমাদের কণ্ঠ তারা নিয়মিত শুনছেন, কিন্তু যখন তোমাদের সঙ্গে সাক্ষাৎ দেখা হলো, তোমাদের যে বরণ করে নেওয়ার যে ধারাটা বা রীতিটা তারা বজায় রাখেন, সেটা মানে খুব উৎসাহিত করে
1: সত্যি তাই,
0: এবং মনে হয় যে সত্যি এদের জন্য আমরা অনুষ্ঠান সাজাচ্ছি, চোখে দেখতে পেলাম তাদের, তো সেটা একটা খুব বড় কথা। তো সেই রকম মণ্ডপ থেকে আমাদের যাকে বলে সরাসরি বলা সেটা তো থাকবে। আমরা ষষ্ঠী পাচ্ছি সপ্তমী
1: দুটো
0: দিন ব্যাপী, মানে আমরা এভাবে বলতে চাই যদি পঞ্জিকার ধারাটা মানি তাহলে দুটো সৌর দিবস জুড়ে, কারণ এই যে দিবসগুলো এটা হচ্ছে সৌর দিবস, আর তিথি যেটা সেটা হচ্ছে চান্দ্র তিথি। তিথি আর দিবস একদম গোটাগুটি মিলে যায় না, তিথি শুরু হতে পারে দিনের এমন একটা সময় যে তিথি শেষ হবে পরের সৌর দিবসে কোনো একটা সময়, তার ফলে দুটো সপ্তমী থাকছে, এবারে অষ্টমী নবমী থাকছে। এটা একটু
1: মানে একটা সপ্তমী বলছে আর একটা বলছে বোধ হয় মানে অধিক সপ্তমী,
0: হ্যাঁ যে কোনো জিনিসে অধিক হবে এটা শব্দটা, তো এইভাবেই হয়। অষ্টমী নবমী তো আছি, দশমীতে আমরা না কোনো মণ্ডপ থেকে আমরা কোনো সম্প্রচার করি না, সেভাবে আমাদের কোনো পরিকল্পনা থাকে না। অতিথিরা আরও অনেকে আসছেন, আমরা জানাতে থাকব, আমাদের ফেসবুক পেজেও লক্ষ্য রাখবেন আপনারা, এইটুকু ধারণা আমাদের আছে।
1: মানুষদের বেড়াতে যাওয়ার ব্যাপারটা কিন্তু মাথায় রাখ,
0: হ্যাঁ বেড়াতে যাওয়া শুধু সপরিবারে হবে, মানে সব উপস্থাপক উপস্থাপিকা সহ হবে নাকি,
1: মানে আমরা কি বাসটাস ভাড়া করে যাব কিনা?
0: ঠিক, আপনারা শুনছেন বন্ধু তোমারই জন্য, আমরা রয়েছি, আমি মানস প্রতিম, আমার সঙ্গে সুদীপ্ত মিত্র। পরবর্তী ইমেল সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে লিখেছেন, এবং সেই লেখার মধ্যে তিনি কিছু সময় সংক্রান্ত উল্লেখ করেছেন। উনি দেখেছেন যে ভারতীয় সময় এবং বাংলাদেশ সময় বলার মধ্যে যে ৩০ মিনিটের ব্যবধান থাকার কথা তা ঠিক মিলছে না, এবং কিছু কিছু উদাহরণ উনি দিয়েছেন আমাদের, সেখানে ৩০ মিনিট পার হয়ে গিয়েছে। অধিবেশন উল্লেখ করে বলেছেন, অধিবেশনের মধ্যে আবার সময়ও উল্লেখ করেছেন, ভোর ৫:৫৬ এইরকম, তখন হওয়ার কথা ৬:২৬, বেশি বলা হয়ে গেছে। কিছুদিন ঠিক চলছিল, আবার একই অবস্থা, আশা করি বিষয়টি দেখবেন। এটি লিখেছেন সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে। তো দেখার তো বিষয়, এরকম তো হওয়া উচিত নয়, কিন্তু হয়েছে, আপনি যখন শুনেছেন গানে আমাদের এ ব্যাপারে নজর থাকবে। ধন্যবাদ আপনার মনোযোগ দিয়ে শুনে আমাদের বিষয়টা জানানোর জন্য। পরবর্তী চিঠি ডাকযোগে, তাই তো?
1: হ্যাঁ, ডাকযোগে গয়াচরণ রানু, গ্রাম ধানদলসা, নিরোল, পূর্ব বর্ধমান, থানা কেতুগ্রাম। এই চিঠিটা বেশ মজার। তিনি বলছেন যে, বন্ধু তোমারই জন্যে পরিচালক সমীপেশু, গত ৩/৯/২০২৬ উত্তম কুমারের জন্মদিনে ৯:৩০ মনের মতো গান রমা ঘোষের উপস্থাপনায় খুব ভালো অনুষ্ঠান করলেন। উত্তম কুমার অভিনীত ছবির গান শুনতে শুনতে আমার কাটোয়া যাওয়ার ট্রেনটা ফেল করলাম।
0: আচ্ছা,
1: মানে ওদিন উনি কাটোয়া যেতে পারলেন না আমাদের অনুষ্ঠানের জন্য, এটা কিন্তু বেশ মজা লাগলো বিষয়টা। একইভাবে সপ্তাহে একদিন ভক্তিগীতি পুরাতন শিল্পীর গাওয়া গানের অনুষ্ঠান প্রচার করুন, ৭৬ বছর বয়সে এগুলো শুনতে আমার খুবই ভালো লাগবে।
0: ধন্যবাদ আপনার চিঠির জন্য। ভক্তিগীতির

0: শ্রোতা বা ভক্তিগীতি পছন্দ করেন এরকম শ্রোতা যথেষ্ট সংখ্যায় আছে। আসলে গানের যে বাণী, গানের যে সুর, যেখানে এই মিলটা আকর্ষণীয় হয়, যেখানে সংযোগটা আকর্ষণীয় হয়, সেটাই শুনতে ভালো লাগে। না হলে কে আর মন দিয়ে শুনতে যাবে? তো সেই রকম গান আমরা শোনাই, বিভিন্ন সময় শোনাই। আমাদের এই অনুষ্ঠানগুলো মিশেল আর কি। ধরুন উত্তম কুমার, তিনি বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন, এবার সেই সব সিনেমায় নানা রকম গান আছে, সেই গানের কোনো একটি হয়তো ঠাকুর ঘরে বসে গাওয়া গান, অথবা পূজোর মণ্ডপে বসে গাওয়া আরাধনা সংক্রান্ত বা নিবেদন সংক্রান্ত গান, সব রকম গানই ঘুরে ফিরে আসে। এবার অন্য কেউ, মানে অন্য কোনো নায়ক, অন্য কোনো গীতিকার সুরকার, তার ক্ষেত্রেও ব্যাপারটা হতে পারে, তো মিলেমিশেই থাকে। আমরা চেষ্টা করি সব রকম শোনাতে, আমরা আলাদা করে কীর্তন নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করি। লোকগীতি তো আমাদের থাকেই, লোকগীতির মধ্যেও আরাধ্য যিনি তার প্রতি একটা নিবেদনের ভাব থাকে বহু সময়। আবার কোনো কোনো সময় এমন দর্শন থাকে যেখানে কেমন যেন সব, যাকে বলে বিভাজন রেখা, আপছা হয়ে যায়, মেদুর হয়ে যায় পুরো ব্যাপারটা। এসব মিশেই থাকে আর কি। তো যাই হোক, এরকমভাবে থাকবে। এবং আপনার যে কাটোয়া যাওয়ার গাড়ি মিস হয়ে যাওয়া, এইটার জন্য আমরা কোন মানে ঠিকানায় চিঠি লিখবো? উত্তম কুমারের স্মৃতির উদ্দেশ্যে চিঠি লিখবো, নাকি যিনি উপস্থাপন করেছেন তার উদ্দেশ্যে বলবো? এইটা একটা প্রশ্ন থেকে গেল। কিন্তু সামগ্রিকভাবে আপনি আমাদের অনুষ্ঠানকে পছন্দ করেছেন, এটাই বড় কথা। আপনারও দীর্ঘায়ু কামনা করি এবং আপনি ভালো থাকুন, এটা চাই।
1: এবারে বাণী মুখার্জি টেলিগ্রাম আরামবাগ জেলা হুগলি থেকে, তিনি দুটো কথা বলেছেন। একটা বলেছেন যে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানটি বন্ধু সবারই জন্য হলে বেশ ভালো হয়। আর একটা বলেছেন, সেটাও নেমন্তন্ন চিঠি, যে একদিন বেড়াতে এসো সবাই মিলে। আমার বয়স বেশি, তোমাদেরকে যেটা বলি, কাঁচা শালপাতাতে গরমা গরম ভাত, বিউলির ডাল, উচ্ছে চচ্চড়ি, লঙ্কা পোড়া দিয়ে টমেটো পিউরি, আর পুকুরের টাটকা মাছের ঝাল, আর গাঁদাল পাতার বড়া খাওয়াবো।
0: না, এটা আমি বুঝতে পারছি, এটা সুদীপ্ত মিত্র আজকের অনুষ্ঠানে আছে বলে এই চিঠিগুলো হাতে উঠে।
1: হ্যাঁ, সত্যি একটার পর একটা খাবার, বেড়াতে যাওয়ার,
0: না হলে এটা হতো না। কিন্তু
1: কলেবর খাটো নয়, তিন মন প্রায়োজন।
0: তাহলে যিনি বা যার উদ্দেশ্যে চিঠি

0: যেন রাখতে পারি। এবং এটা আমার প্রশ্ন সুদীপ্ত, এই যে বন্ধু তোমারই জন্য তুমিটা কে?
1: সেটা তো বটেই,
0: আর তুমিটা নির্দিষ্ট নয় বলেই আসলে এটা সবারই জন্য। এই অনির্দিষ্ট ব্যাপারটাই সবারই জন্য করে তুলেছে।
1: আসলে যে শুনছে সেই তুমি।
0: হ্যাঁ, আমাদের ভাষা ব্যবহারের মধ্যে কতগুলো ছদ্ম রীতি আছে, মনে হয় যেন নির্দিষ্ট কাউকে বলছি, কিন্তু বোঝাই যায় সেটা সবার উদ্দেশ্যে

0: নিবেদিত। যাই হোক, এইভাবেই আমরা অনুষ্ঠানটা চালাই। শেষে একটা চিঠি পড়তে চাই, যিনি শাস্ত্রীয় সঙ্গীতের অত্যন্ত ভক্ত এবং শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে অনেক কিছু জানেন, এটুকু আমার অন্তত ধারণা হয় তার চিঠি পড়ে। তিনি পোস্টকার্ডেই লেখেন, দিলীপ মান্না, ধরমপুর, চুঁচুড়া, হুগলি থেকে। তিনি লিখছেন, নিবেদন এই, প্রধান শিল্পী রাহুল বাবুর এর পরেরটা বোধ হয় বিভাস লিখছেন না বিভাব লিখছেন, আমার মনে হয় ওখানে, তারপর ব্র্যাকেটে গীতাঞ্জলি, চেয়ে সাবলীল, আমরা না বুঝতে পারি না। আসলে আমাদের জানা বোঝাটা তো খুবই কম। তারপর আপনি লিখেছেন, এই রাগ কেউ ধরতে চান না, ওনার হাতে রাগ যেন প্রাণ পায়। তারপরে লিখেছেন, যদি রাত্রে মিয়াকিমালার ধরেন, মানে আপনার অনেক দিনের বাসনা পূরণ হয় সেটা বলতে চাইছেন। বেশ, এটুকু আমরা জানলাম। সঙ্গীত বিভাগও নিশ্চয়ই জানবে, সেরকম অনুষ্ঠানও তারা করবে। আপনাকেও ধন্যবাদ নিয়মিত অনুষ্ঠান শোনার জন্য। আজকে বিদায় নিই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান থেকে। সুদীপ্ত মিত্রের সঙ্গে আমি ছিলাম মানস প্রতিম, এবং এই অনুষ্ঠান আপনারা জানেন প্রত্যেক সোমবার বিকেল 4:35 শোনানো হয়। আপনাদের চিঠি, আপনাদের ইমেল, এগুলো নিয়েই অনুষ্ঠান। তো আপনারা লিখবেন, আমরা পাঠ করব, এভাবেই চলবে। আর একটা চারদিকে উৎসব উৎসব ভাব চলে আসছে, সেটা উপভোগ করুন। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র ও ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশটা ভেঙেছে বা।
1: দিলাশা
3: চৌধুরী।
1: দিশা রায়।
3: ডাকছে নদী বয়ে যায়, আকাশ পাঠালো নীল খাম।
1: সুদেষ্ণা
3: গঙ্গোপাধ্যায়।
1: শারদীয়া পুজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
5: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com।

0: স্ত্রীকথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

নিউ বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? বেশ একটা উৎসবের সুর আকাশে বাতাসে সবার মনে, এবং আমাদের নিত্যদিনের কাজকর্মে বেশ একটা অন্যরকম খুশির ছোঁয়া। বাজারঘাটে ব্যস্ততা, ছুটোছুটি, একটা ছুটির মেজাজ আসছে। তার আগে ঠিক এই মুহূর্তে ভীষণ ব্যস্ত সবাই, শেষ মুহূর্তের কেনাকাটা, গোছগাছ, বাড়িঘর পরিষ্কার, ঝকঝকে তকতকে করে ফেলার একটা ঐকান্তিক চেষ্টা। আমাদের ভিতরে বাইরে আমরা কিন্তু এই ঠিক এই সময়ের প্রকৃতির মতোই ছলমলে হয়ে উঠতে চাই, মেঘমুক্ত এবং ফুরফুরে একটা মেজাজ এমনিতেই কোথা থেকে এসে মনে ভর করে, আর তার প্রভাব আমাদের মেজাজেও এবং আচরণেও। আজ ঠিক সেরকমই একটা খুশি খুশি মনে আপনাদের সঙ্গে আজ সন্ধ্যায় ডালি সাজিয়ে বসেছি, আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। আজ কিন্তু ভীষণ ইচ্ছে করছে যে আপনাদের সঙ্গে এই সময়টা আমিও একটু গা ভাসিয়ে দিয়ে একটু হালকা মেজাজে নানান রকমের খবর শোনাই আপনাদের। তবে ওই যে আজকের দিনকে কেন্দ্র করে যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলি থাকে, আজকের দিনে যাদের জন্মদিন এবং আজকের দিনটিকে ঘিরে যে বিশেষ উদযাপন, উৎসব বা আয়োজন, সেগুলোকে মনে করা, ফিরে দেখা, তার অর্থ খোঁজা, আর তার সঙ্গে টুকিটাকি কিছু খবর, এই সবটা নিয়ে আপনাদের সঙ্গে থাকব আপনাদের মৈত্রী বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। তাহলে প্রথমেই একটা গান শুনিয়ে দিই আপনাদের, মনটা যাতে আরও একটু খুশি খুশি হয়। তারপর আসছি নানা রঙের খবরে।

মনে পড়ে সেই কবিতার লাইনগুলি, যা আমাদের জীবনের সাথে বা আমাদের ভাবনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে? করিতে পারিনি কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে, আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে, হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে।

আছে লোকে কিছু বলে, কাঁদে প্রাণ যবে আঁখি সযত্নে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যাই উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। এই যে সমস্যা আমাদের নিত্য নিনের, কত কাজে, কত এগিয়ে যাওয়াকে পিছন থেকে টেনে ধরে, পাছে লোকে কিছু বলে। সেই যুগে দাঁড়িয়ে এই ভাবনাটি যিনি ভেবেছিলেন, যা আজও একই রকম প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়েও, যার হাত থেকে এই অমোঘ সত্য বেরিয়ে এসেছিল, তিনি কামিনী রায়। তার কথা আজকে নিতেই হবে, কারণ ঠিকই আজ তার জন্মদিন। সময়টা কিন্তু আজকের মতন এত খোলামেলা, এত চারপাশে আয়োজন বা সমস্ত দিক থেকে এত প্রগতিশীল ছিল না। সে তখন ১৯ শতকের বাংলা, সে সময় মেয়েদের উচ্চশিক্ষা অর্জন সে ছিল এক বিরাট চ্যালেঞ্জ। সমাজে নানা বাধা পেরিয়ে সেই অন্ধকারে শিক্ষার আলো জ্বেলেছিলেন যারা, তাদেরই একজন কবি, সমাজকর্মী এবং নারী অধিকার আন্দোলনের অগ্রদূত কামিনী রায়। আজকের দিনে যখন তার জন্মদিন, তখন একবার তার জীবনের কিছু উজ্জ্বল অধ্যায়ের দিকে আমরা চোখ রাখি। ১৮৬৪ সালের আজকের দিনে অবিভক্ত বাংলার বসুন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন কামিনী রায়। বাবা চণ্ডীচরণ সেন ছিলেন বিচারক ও লেখক, তাই ছোটবেলা থেকেই চারপাশে দেখেছেন বই আর বই, বাবার অগাধ বইয়ের সংগ্রহ। আর সেই সংগ্রহশালায় বোধহয় কামিনী রায়কে অনেক বেশি আকৃষ্ট করেছিল বইয়ের প্রতি, লেখার প্রতি, পড়ার প্রতি। এবং মাত্র ৮ বছর বয়স থেকেই কবিতা লেখারও শুরু। কলকাতার বেথুন স্কুলে পড়াশোনার পর বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ স্নাতক হলেন কামিনী রায়। কিন্তু সেইটি শুধু কথা নয়, আসলে সেই সময় তিনিই ছিলেন ব্রিটিশ ভারতে প্রথম মহিলা অনার্স স্নাতক। সেই সময় এই কৃতিত্ব তার ব্যক্তিগত সাফল্য কেবল ছিল না, বরং নারীদের উচ্চশিক্ষার ইতিহাসে এক স্মরণীয় মাইল ফলক। সাহিত্য জগতে তার প্রথম কাব্যগ্রন্থ আলো ছায়া, যা প্রকাশিত হল ১৮৮৯ সালে। এরপর নির্মাল্য, পৌরাণিকী, মাল্য ও নির্মাল্য এবং শিশুদের জন্য লেখা গুঞ্জন তার উল্লেখযোগ্য রচনা। তার লেখায় আবেগ, মানবিকতা এবং জীবনবোধের এক অদ্ভুত মেলবন্ধন দেখা যায়, যেটা তার লেখাকে একটা বিশেষ মাত্রা দেয়। তবে কামিনী রায়ের পরিচয় কেবল কবিতার পাতাতেই কি সীমাবদ্ধ? একেবারেই না। নারী শিক্ষা, নারী প্রগতি, নারীর মর্যাদা এবং সমান অধিকারের জন্য তিনি বরাবর সোচ্চার ছিলেন। ১৯২১ সালে বঙ্গীয় নারী সমাজের নেতৃত্ব থেকে নারীদের ভোটাধিকারের দাবিতেও আন্দোলন করেছিলেন তিনি। নারী শিক্ষার উদ্দেশ্যে যে নারীর পূর্ণ বিকাশ ও আত্মপ্রতিষ্ঠা, সে কথা তিনি বার বার তুলে ধরেছেন তৎকালীন সমাজের বুকে। তাই তার জীবনাদর্শ একটাই, শিক্ষা শুধু নিজের উন্নতির পথ কি, নাকি সমাজ বদলানোরও শক্তি সেই শিক্ষাতেই। এই প্রয়োজনটি তিনি এতটাই অনুভব করেছিলেন যে কেবল নিজের শিক্ষা নেওয়া নয়, অন্য নারীদের শিক্ষা লাভের জন্য যে সংগ্রাম, তাতে তিনি পথও দেখিয়েছেন। আজকের দিনেই তাই কামিনী রায়ের ভাবনা চিন্তা আমাদের প্রাণিত করে।

সেই সময় দাঁড়িয়ে যে কথা তখন ভেবেছিলেন, আজ শুধু আমাদের বিস্ময় তৈরি করে না, শক্তিও তো যোগায়। জন্মদিনে তার প্রতি রইল মৈত্রীর এই শ্রদ্ধার্ঘ্য।

এবারে একটু ইতিহাসের পথ ধরি। 1492 সালের 12ই অক্টোবর, অর্থাৎ আজকের দিনে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছিলেন। ইউরোপীয় ইতিহাসে এই যাত্রাকে আমেরিকা মহাদেশের সঙ্গে ইউরোপের যোগাযোগের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে কিন্তু দেখা হয়। আর সেই ঘটনাকে স্মরণ করতেই মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হয় আজ কলম্বাস ডে। কিন্তু ইতিহাসের আরেকটি দিকে তো রয়েছে, কলম্বাসের আমেরিকা আবিষ্কারের বহু আগেই আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করতেন নানান আদিবাসী জনগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, বিশ্বাস, জ্ঞান ও জীবনযাপনের ঐতিহ্য তো ছিলই, এবং এই ঐতিহাসিক বাস্তবতাকে সামনে রেখে আজ আমেরিকার বহু শহর ও অঙ্গরাজ্যে পালিত হয় ইন্ডিজেনাস পিপলস ডে, অর্থাৎ আদিবাসী জনগোষ্ঠী দিবস। এই দিনটি আমেরিকার আদি অধিবাসীদের দিবস, তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, অবদান এবং অধিকারকে সম্মান জানানোর একটি উপলক্ষ।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
3: ওই যে এই সময়কে বা এই সময়ের আবেদনকে পেরিয়ে আমরা কিছুতেই পা বাড়াতে পারি না। আজকের দিনে জন্মদিন বিশেষ নক্ষত্রের, সে কথা হলো আজকের দিনকে উপলক্ষ করে ইতিহাসের খানিকটা পথ চলা। আর আজ দেবী পক্ষের দ্বিতীয় দিন। প্রাচীন ধর্মীয় ঐতিহ্যে যদিও বসন্তকালে দেবী দুর্গার আরাধনার উল্লেখ রয়েছে, কিন্তু আজও বাসন্তী পুজো নামে তা পরিচিত। বাংলায় এই শরৎকালে যে অকাল বোধন, সে দুর্গাপুজো আজ জনপ্রিয়তার শীর্ষে, আর তাই তো তাকে ঘিরেই এত আয়োজন। এর গায়ে জড়িয়ে আছে রামায়ণের অকাল বোধনের কাহিনী। কম বেশি আমরা সবাই জানি, রামায়ণ অনুযায়ী রাবণের বিরুদ্ধে যুদ্ধ জয়ের আশায় শ্রীরাম শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। সেই থেকেই শারদীয় দুর্গোৎসবের মাহাত্ম্য ক্রমেই বাড়তে থাকল। আর এই ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় তাহিরপুরের রাজা কংস নারায়ণের নাম। ষোড়শ শতকের শেষ ভাগে তিনি বিপুল আরব

বিশ্বম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছিলেন বলেই প্রচলিত ঐতিহাসিক বিবরণে। তার পূজো বাংলার রাজা এবং জমিদারদের মধ্যে এই উৎসবকে জনপ্রিয় করে তুলতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তবে বাংলার প্রথম শারদীয়া দুর্গাপূজো ঠিক কে করেছিলেন তা নিয়ে কিন্তু ইতিহাসবিদদের মধ্যে বিস্তর মতভেদ রয়েছে। তবে কলকাতার দুর্গাপূজোর প্রাচীন ঐতিহ্যের কথা বলতে গেলে সবার আগে আসে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপূজোর নাম। প্রচলিত তথ্য অনুযায়ী 1610 সালে বরিশায় এই পরিবারের পুজো শুরু হয়। কলকাতার ইতিহাসের সঙ্গেও এই পরিবারের গভীর যোগ রয়েছে, কিন্তু সে তো অন্য প্রসঙ্গ। তাদের দুর্গোৎসব আজও বহন করে চলেছে বাংলার বনী তিওয়ারির ঐতিহ্য। কিন্তু দুর্গাপুজো কি চিরকালই ধনী সম্ভ্রান্ত পরিবারগুলির নিজস্ব সম্পদ? একেবারেই নয়। সময়ের সঙ্গে সঙ্গে তাই বারোয়ারি পুজো এবং পরে সর্বজনীন পুজোর প্রসার ঘটেছে। 1910 সালে কলকাতার বাগবাজার অঞ্চলে সর্বজনীন দুর্গাপুজোর সূচনা হিসেবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা উল্লেখ করতেই হয়। পুজো ক্রমে জমিদার বাড়ির অন্দরমহল ছেড়ে পৌঁছে গেল সাধারণ মানুষের দোরগোড়ায়। আজ তাই দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, আমাদের শিল্প সংস্কৃতি সম্প্রীতি আর মিলনের উৎসব। বসন্তের আরাধনা থেকে শরতের মহোৎসব, আর বনিদি বাড়ির পুজো থেকে সর্বজনীন মণ্ডপ। দুর্গাপুজোর এই দীর্ঘ যাত্রাই বাংলার ইতিহাসকে করে তুলেছে বর্ণময়।

পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে পুজোর গান, আর আকাশবাণীর সঙ্গেও এই পুজোর গানের দীর্ঘ ঐতিহ্য। শিল্পীরাও সারা বছর এক সময় তৈরি করতেন, সারা বছর ধরে প্রস্তুতি নিয়ে, আর তাকিয়ে থাকতেন এই পুজোর রেকর্ডের দিকে। একইভাবে শ্রোতারাও অপেক্ষা করতেন তেমন একটি বৃষ্টির গান, যা এরকমই পুজোর গানের আবহ বা এই সময়ে কখনো শিল্পীর বুক ভরা আশা নিয়ে শ্রোতাদের সামনে এসে হাজির হয়। সেখানে কি কি কেবলই পুজোর গান মানেই শুধু কেবলই ঋতু বা সময়ের গান, তা কিন্তু নয়। সারা বছর ধরে একটু একটু করে যে গানগুলির প্রস্তুতি, সেগুলোই এক গুচ্ছ ছিল পুজোর উপহার। একটু সময়ের সাথে ফিরে যাওয়া সেই সব দিনে, আজকের দিনকে কেন্দ্র করে কিন্তু আরেকটি বিশেষ উপলক্ষ রয়েছে। প্রতি বছর আজকের দিনকে কেন্দ্র করে পালিত হয় বিশ্ব আর্থরাইটিস দিবস। হ্যাঁ, এই আর্থরাইটিস ঘরে ঘরে এক সমস্যা, তাই না? আর যারা আর্থরাইটিস আক্রান্ত তাদের কষ্ট কি বৃষ্টি, কি বাদল, কি দিন, কি রাত, একটু ভালো তো অনেকটা খারাপ। 1996 সালে আর্থরাইটিস অ্যান্ড রিউমাটিজম ইন্টারন্যাশনাল এই দিনটি চালু করে। উদ্দেশ্য একটাই, আর্থরাইটিস এবং অন্যান্য রিউমাটিক এবং পেশি হাড় জয়েন্টের রোগ সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়ানো। তবে আর্থরাইটিস বলতে শুধু বয়স্ক মানুষদের হাঁটুর ব্যথাকেই কিন্তু বোঝায় না, এর বিভিন্ন ধরন রয়েছে। অস্টিওআর্থ্রাইটিসে জয়েন্টের ক্ষয় হতে পারে, আবার রিউমাটয়েড আর্থরাইটিসের মতন রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়ায় হাঁটু বা গোড়ালিতে ব্যথা হয়। শিশু থেকে প্রাপ্ত বয়স্ক, বিভিন্ন বয়সের মানুষও এই ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, পৃথিবীতে প্রায় 171 কোটি মানুষ কোনো না কোনো পেশি বা হাড় সংক্রান্ত সমস্যায় ভুগছেন। এই সমস্যাগুলি চলাফেরা, কাজকর্ম এবং দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলছে যেমন, তাই বিশ্ব আর্থরাইটিস দিবসে এর গুরুত্ব অপরিসীম। মনে রাখতে হবে, দীর্ঘদিনের জয়েন্টের ব্যথা, ফোলা, শক্ত হয়ে যাওয়া কিংবা সকালে ঘুম থেকে উঠে নড়াচড়ায় অসুবিধাকে একেবারেই অবহেলা করে রাখা ঠিক নয়। সময় মতন চিকিৎসকের পরামর্শ এবং সঠিক রোগ নির্ণয় অনেক ক্ষেত্রেই রোগ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত ব্যায়াম, ফিজিওথেরাপি এবং চিকিৎসাও দৈনন্দিন জীবনকে অনেকটা সহজ করে তুলতে পারে। প্রতিদিনের জীবনযাপনকে যাতে একটু সহজ করে তোলা যায়, এই রোগ থেকে কি কি বিষয়ে সচেতন হতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের এই সময়ে শ্রুত একটি শব্দ লাইফস্টাইল, যা বিভিন্নভাবে আমাদের গানে আসছে, তার কোথায় একটু সচেতনতা, একটু খেয়াল, একটু যত্ন আপনাকে আরেকটু সুস্থভাবে বাঁচার স্বস্তি দেবে। এই কথাই প্রতিদিন যাতে আমরা মনে রাখি, প্রতিদিনের চলাই সেদিকটি খেয়াল রাখি, তাই এমন একটি দিনের উপলক্ষ আজ বিশ্ব আর্থরাইটিস দিবস।

কেউ একটা এসে আমাদের সমস্ত জড়ত্ব, আমাদের চিন্তা ভাবনার যত প্রতিবন্ধকতা, আমাদের সমস্ত জড়া মুক্তি থেকে এভাবেই আমাদের চারপাশের দেখতে না পাওয়া এই লোহার বেড়ি থেকে মুক্তি দিয়ে যদি অসীম আনন্দে ভাসিয়ে দিতে পারত তাহলে বড় ভালো হতো। সত্যি জীবনে তো ভাঙা গড়া ওঠা পড়া লেগেই থাকে, তবে এই যে প্রকৃতি সাজিয়ে নিয়ে এসেছে একটা উৎসবের মেজাজ, আর মনে ঘরে বাইরে যে প্রস্তুতি যে আয়োজন তা থাকুক, খারাপ সময়টাকে পেরিয়ে আসার পথে এ বড় উৎসাহ যোগায়, তাই না? তাই তো আমরা সমস্ত দুঃখ কষ্ট না পাওয়া গুলোকে পাশে সরিয়ে রেখে আনন্দে ভাসি, যার যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট মনে সবাইকে নিয়ে আলো ভাসায়, আলোতে মুড়ি, আলোয় ফিরি, আর অপেক্ষা করি সুদিনের। ভালো থাকুন বন্ধুরা, শুভ শারদীয়া, দুর্গাপুজোর উৎসবে মেতে উঠুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তন্ময়ী ভট্টাচার্য।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে বুধাদিত্য মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব খেলাধুলোর নানান টুকরো খবরে, অর্থাৎ বিশ্বের নানান খেলার টুকরো খবরে, যার নাম এক নজরে। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 140 রানে হারাল ভারত। অভিষেক শর্মা ও অর্শদীপ সিংয়ের ব্যাটিং বোলিং নৈপুণ্যে সিরিজ 2-1 ফলে এগিয়ে গেল ভারত। রঞ্জি ট্রফিতে এলিট সি গ্রুপে বাংলা বনাম দিল্লি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে আজ বাংলা 3 উইকেটে 304 রান করে অনবদ্য অপরাজিত জোড়া 100 রান সুদীপ কুমার ঘরামি ও অভিষেক পোড়েদের। অন্যদিকে রঞ্জি ট্রফিতে এলিট বি গ্রুপে সৌরাষ্ট্র বনাম ছত্তিশগড়ের খেলায় প্রথম ইনিংসে সৌরাষ্ট্র 392 রান করে। সৌরাষ্ট্রের হয়ে অনবদ্য 100 রান করলেন রবীন্দ্র জাদেজা, 100 রান করলেন প্রেরক মানকরও। জবাবে ছত্তিশগড় 3 উইকেটে 97 রান করেছে। আইএসএল এ আজ মোহনবাগান মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেডের। শিল্ড জয়ের পর আজকের ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী মোহনবাগান। আগামীকাল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে মুখোমুখি ইস্ট বেঙ্গল ও ইরাকের ক্লাব আল শোর্তা এসসি। দু দলই ডুবে নিবিড় অনুশীলনে। ডারবানে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত 6 উইকেটে 314 রান করেছে। দ্বিতীয় ইনিংসে চা পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার রান দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 314। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল 390, জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল 284 রানে। অস্ট্রেলিয়া কিন্তু এই টেস্টে চালকের আসনে, কারণ 420 রান ইতিমধ্যেই তারা এগিয়ে গিয়েছে এবং চা পানের বিরতির সময় কিন্তু তারা ডিক্লেয়ার ঘোষণা করেছে 6 উইকেটে 314 রানে তারা ডিক্লেয়ার ঘোষণা করেছে। তাই এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে জিততে গেলে করতে হবে 421 রান। আর আজকে ম্যাচের কিন্তু চতুর্থ দিন, চা পানের বিরতির পর দক্ষিণ আফ্রিকা নামবে। অন্যদিকে আবুধাবিতে কিন্তু চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যে যে টেস্ট ম্যাচ, তারও চতুর্থ দিনের খেলা আজ এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান 2 উইকেটে 93 রান করেছে। আর খেলা এখনও চলছে, 37.3 ওভার হয়েছে আফগানিস্তানের ইনিংসে। আফগানিস্তান 2 উইকেটে 93 রান করেছে, আরও 386 রান দরকার জেতার জন্য। বাংলাদেশও এই টেস্টে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে বলা যায়, কারণ বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল 346, জবাবে প্রথম ইনিংস আফগানিস্তান করে 240 রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে 7 উইকেটে 372 রান এবং ডিক্লেয়ার করে দেয়। তারপরেই এখনও পর্যন্ত কিন্তু রান তারা করতে নেবে 2 উইকেটে 93 রান করেছে, আরও 386 রান করতে হবে আফগানিস্তানকে জয় পেতে গেলে এই টেস্টে। শুটিং বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেল পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের উদয়বীর সিধু। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি 3-0 গোলে হারালো লিভারপুলকে। অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেস 3-1 গোলে হারালো নটিংহ্যাম ফরেস্টকে। হাল সিটি বনাম এভারটনের ম্যাচটি 2-2 গোলে অমীমাংসিত। আর আজ ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি নিউক্যাসল ও কভেন্ট্রি রাত 1টায় বাংলাদেশীয় সময় খেলা। আর

আলিগায় আজ মুখোমুখি লেভান্তে ও সেভিয়া রাত একটায়, আজও কিন্তু এই খেলা বাংলাদেশীয় সময়। তাই আজ কিন্তু এক নজরে এই পর্যন্তই, আবার আগামীকাল এক নজরে ক্রীড়াঙ্গনে আপনারা শুনবেন।

0: আতশ কাঁচের তলায়।
1: শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি আতশ কাঁচের তলায়। আর আতশ কাঁচের তলায় আজ আমরা প্রথমে চলে যাচ্ছি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ গতকাল হলো ইন্ডোরে, ভারত কিন্তু সেখানে জয়লাভ করেছে। রাঁচিতে 249 রান করেও জিততে পারেনি ভারত। বোলারদের পিটিয়ে সেই রান সহজে তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু ইন্দোরে ছন্দে ফিরেছেন অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব, নমন ধীরেরা। দ্বিতীয় ইনিংসে শিশির না পড়ায় তাদের কাজ কিছুটা সহজ হয়েছিল। প্রথমে ব্যাট করে 223 রান করেছিল ভারত, সেই রান তাড়া করতে নেবে 7 উইকেটে 209 রানে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। 14 রানে হারলো তারা। চলতি সিরিজে এই প্রথম কোনো ম্যাচ রান তাড়া করা হলো না, প্রথমে ব্যাট করা দল জিতল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারেই মাত্র 3 রানের মাথায় আউট হন সঞ্জু স্যামসন, তবে দ্বিতীয় উইকেটে ইনিংস সামলান অভিষেক শর্মা ও ঈশান কিশন। অভিষেক বিধ্বংসী ব্যাটিং শুরু করেন, পাওয়ার প্লে কাজে লাগান তিনি, ওয়েস্ট ইন্ডিজের পেসারদের বলের গতি ব্যবহার করেন, ভালো খেলেন। টি টোয়েন্টি ক্রমতালিকার প্রথম দুই ব্যাটারের মধ্যে 108 রানের জুটি হয় মাত্র 40 বলে। 18 বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন অভিষেক শর্মা। এই ম্যাচে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম 2000 রানও করেন তিনি। মাত্র 1024 বলে এই রেকর্ড গড়েন তিনি, ভাঙেন সূর্যকুমার যাদবের রেকর্ড, যিনি ছিলেন ভারতের টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন। অর্থাৎ বিশ্বকাপে যে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল তার অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব। তার রেকর্ড গতকাল অভিষেক শর্মা ভেঙে দেন দ্রুততম 2000 রান করে টি টোয়েন্টি ক্রিকেটে। এর আগে সূর্যকুমার যাদবই ছিলেন দ্রুততম 2000 রানের অধিকারী। পাশাপাশি 5 ছক্কা মেরে এক বছরে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও করেন অভিষেক শর্মা। এই বছর 68 ছয় মেরেছেন তিনি। 2022 সালেও সূর্যকুমার যাদব 68 ছয় মেরেছিলেন, তবে চলতি বছর অন্তত আরও 7 ম্যাচ পাবেন অভিষেক, ফলে সূর্যকুমার যাদবের থেকে অনেকটাই এগিয়ে যাবেন তিনি, এমনটাই আশা করা যায়। অভিষেক ও ঈশান কিশন যখন খেলছিলেন দেখে মনে হচ্ছিল 250 রানও পার হয়ে যাবে, কিন্তু আচমকা খেলার ছবি বদলে যায়। ভারতের আগ্রাসী মানসিকতার জন্যই তা হয়। রস্টন চেসকে একটি ছক মারার পর আবার ছয় মারতে গিয়ে স্ট্যাম্প আউট হন ঈশান, 18 বলে 37 রান করেন। সেই ওভারেই 1 রানের মাথায় অধিনায়ক শ্রেয়স আইয়ারকে আউট করেন চেস। পরের ওভারে শামার স্প্রিঙ্গারের বাউন্সারে পরাস্ত হন অভিষেক, 30 বলে 69 রান করে আউট হন তিনি। তার পরের ওভারে গুরাকেশ মোটির বলে ছয় মারতে গিয়ে আউট হন নমন ধীর, 15 বলের মধ্যে 4 উইকেট পড়ে যায় ভারতের 4 বড় শট মারতে গিয়ে। তিলক বর্মা ও নীতিশ রেড্ডি জুটি করেন, হাওয়ায় শট না খেলে 4 মারার চেষ্টা করছিলেন তারা, ভালোই দেখাচ্ছিল দুজনকে। ঠিক তখনই নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে রান আউট হন তিলক বর্মা। ভারতের ইনিংসের 17 ওভারে মোটি বল করছিলেন, লেগ সাইডে ফুল টস বল করেছিলেন মোটি, আকসার জোরে সেই বল ফ্লিক করেন, তারা একটি খুচরো রান নিল, পরক্ষণেই মাঝ পিচে ফিরে এসে কথা বলতে থাকেন, 2 রান নেওয়ার চেষ্টা করেননি, ভেবেছিলেন বলটি 4 হয়ে গিয়েছে, একে অপরের সাথে হাতও মেলান। পরে আকসার নিজের কিচের দিকে হাঁটতে শুরু করে দেন, কিন্তু বল 4 হয়নি, বাউন্ডারির কাছে ঝাঁপিয়ে বলটি থামান কামিল পুরন। বল বাউন্ডারির দিকে এগিয়ে যাবার সময় উঠে দাঁড়িয়ে বলটি আবার ধরে ফেলেন পুরান, সেই বল ছুঁড়ে উইকেটকিপার সেই হোপের কাছে দিয়ে দেন তিনি। ঘটনাটি কি হচ্ছে দেখতে পেয়ে দ্রুত ক্রিজে ব্যাট ঠেকান হয়ে রান আউট হননি আকসার। তিলক পিছন ফিরে হাঁটছিলেন, তিনি কিছুই দেখতে পাননি, হোপ সেই বল ফেরত পাঠান বোলিং প্রান্তে থাকা মোটির কাছে। তিলক তখনও নিজের ক্ষেতের থেকে অন্তত ফুট 4 দূরে ছিলেন।

তিনি হেঁটে হেঁটে ক্রিজে ফিরছিলেন, এমন সময় মুঠি বল ধরে উইকেট ভেঙে দিয়ে আউটের আবেদন করেন। মাঠের আম্পায়ার ব্যাপারটি বুঝতে না পেরে তৃতীয় আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে বলেন। তৃতীয় আম্পায়ার প্রথমে দেখেন যে বাউন্ডারিতে ঠিক করে পুরান বল আটকেছিলেন কিনা, তা নিশ্চিত হতেই রান আউটের ঘটনাটি তিনি দেখেন এবং রিপ্লে দেখে তিলক বার্মাকে আউট দিয়ে দেন। ক্রিজে জমকীয়ভাবে আউট হওয়ায় হতাশায় মাথা নাড়তে নাড়তে বেরিয়ে আসেন তিলক। ডাগ আউটে থাকা কোচ গৌতম গম্ভীরও খুশি হতে পারেননি। আর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসেরও শুরুটা ভালো হয়নি। এই সিরিজে তাদের সেরা ব্যাটার সেই হোপকে দ্বিতীয় ওভারে আউট করেন আর্শদীপ, মাত্র 5 রান করে বোল্ড আউট হয়ে যান তিনি। বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। অপর ওপেনার কামিল পুরান শুরুতে দ্রুত খেলতে পারছিলেন না, কিন্তু সিমরান হেটমায়ার রানের গতি কমতে দেননি, ভালো খেলছিলেন তিনি। 26 বলে 43 রান করে নামানের বলে আউট হয়ে যান হেটমায়ার। রান পাননি রহমান পাওয়েল, তিনি 5 রান করেন। শুরুতে বড় শট না মারতে পারলেও একটা সময় পরে কিন্তু হাত খুলে খেলতে শুরু করেছিলেন পুরান। নামানকে 1 ওভারে 3টি 6 মারেন তিনি, যদিও ওই ওভারেই 42 রানের মাথায় আউট হয়ে যান তিনি। আগের 2 ম্যাচে দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় বোলারদের সমস্যা হচ্ছিল, কিন্তু গতকালের ম্যাচে শিশির পড়েনি, ফলে বোলাররা কিছুটা সুবিধা পান। ভারত এই ম্যাচে পেসারদের ওপরই ভরসা করেছিল, নেওয়া হয়েছিল প্রিন্সকে, সেই সিদ্ধান্ত কাজে লাগে। ডেথ ওভারে ভালো ইয়র্কার করছিলেন গতকালের ম্যাচে প্রিন্স যাদব, ক্যাচ মিস না করলে রাদারফোর্ডের উইকেটও পেতেন তিনি। এই ম্যাচে সুযোগ পাওয়া কোয়েন্টিন স্যামসন 21 রান করে নীতিশের বলে আউট হয়ে যান। ওয়েস্ট ইন্ডিজকে জয়ে নিয়ে যাওয়ার পুরো দায়িত্ব গিয়ে পড়ে রাদারফোর্ডের ওপরে। আগের 2 ম্যাচে খুব ভালো ব্যাট করেছিলেন তিনি, এই ম্যাচেও করছিলেন। শেষ 18 বলে দরকার ছিল 56 রান, 32 রানের মাথায় আর্শদীপের বলে বোল্ড হয়ে যান রাদারফোর্ড, সেখানেই ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা শেষ হয়ে যায়। সামার স্প্রিঙ্গার শেষ পর্যন্ত লড়াই করেন, শেষ ওভারেও 22 রান নেন তিনি, কিন্তু দলকে জেতাতে পারেননি। আর্শদীপের 3, নামানের 2, অক্ষর ও নীতিশের 1 উইকেটের সাহায্যে ম্যাচ জিতে 2-1 সিরিজে এগিয়ে গেল ভারত।

শ্রোতা বন্ধুরা, আবারও আমরা চলে এসেছি সেই আতশ কাছের তলায়। এবং আতশ কাছের তলায় কিন্তু আজ আমরা চলে যাব যে ম্যাচটি রয়েছে আর কিছুক্ষণ বাদেই গুয়াহাটিতে ম্যাচটি রয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড বনাম মোহনবাগানের ম্যাচ। এবং আইএসএল অভিযান শুরু করার আগে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী মোহনবাগান। আসলে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে পানসের টিমের। আজ গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। ভারতীয় সময় 7:50 এবং বাংলাদেশীয় সময় 8:20-এ রাত 8:20-এ মুখোমুখি মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড। আলাদিনের আজেরাইদের নর্থ ইস্টের সঙ্গে চলতি মরশুমে দুবার মুখোমুখি হলেও তাদের সরাসরি হারাতে পারেননি মোহনবাগান কোচ প্যানোস। ডুরান কাপ সেমিফাইনালে শিলংয়ের মাঠে নর্থ ইস্টের সঙ্গে 90 মিনিটের ম্যাচ গোলশূন্য ছিল, টাই ব্রেকারে জিতেছিল সবুজ মরুন ব্রিগেড। আবার শিল্ডের গ্রুপ লিগের ম্যাচেও নর্থ ইস্টের বিরুদ্ধে জিততে পারেনি মোহনবাগান, শেষ হয়েছিল 1-1। সেখানেও আন্তোনিও আবাসের ইস্টবেঙ্গল কিন্তু শিল্ড সেমিফাইনালে নর্থ ইস্টকে 7-2 উড়িয়ে দিয়েছিল। যে টিমের ডিফেন্স ভাঙতে নাজেহাল হতে হয়েছে ইস্টার্ন কোলাসোদের, সেই টিমের ডিফেন্সকে টলিয়ে ইস্টবেঙ্গলের ডেভিড কী করে হ্যাট্রিক করেছিলেন তা নিয়েই চর্চা চলছে মোহনবাগান শিবিরে। নর্থ ইস্টের স্প্যানিশ কোচ খুয়ান পেড্রো ব্রেনালি শিল্ড ইস্টবেঙ্গলের কাছে 7 হজম করার পরে বেশ চাপে পড়ে গিয়েছেন। তিনি ডিফেন্সে নতুন বিদেশি নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই ম্যাচে মোহনবাগানের বড় সমস্যা জেমি ম্যাকলারেনের না খেলা। কুচকির চোট সারিয়ে তিনি প্র্যাকটিসে নামলেও টিমের সঙ্গে গুয়াহাটি যাননি। 5 স্কটিশ লি আরউইন খেললেও অ্যাটাকে তিনি একা পড়ে যাচ্ছেন, ফলে গোল আসছে না। এর সঙ্গে আবার ডেজান দ্রাজিচের মাথায় চোট, তার শুরু থেকে খেলার সম্ভাবনা কম। তার বদলে শুরু করতে পারেন মিগুয়েল, তিনি এখন নিজের সেরা ফর্মে নেই। তবে ভরসার জায়গা মনবীর সিং ভালো ফর্মে, নর্থ ইস্টের বিরুদ্ধে গোল করার জন্য তিনিই বড় ভরসা। মোহনবাগান কোচ পানুস অবশ্য শিল্ড জয়ের পরে এতটাই আত্মবিশ্বাসী যে পরিষ্কারই বলে দিয়েছেন তার টিমে কে আছে কে নেই তা নিয়ে তিনি ভাবছেন না।

টিমের সবাইকেই খেলিয়ে দেখে নিয়েছেন ডুরান্ড লিগ ও শিল্ডে, ফলে তার হাতে অপশান তৈরিই আছে। তিনি বলেছেন, আমার টিম দুটো ফরমেশনে খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছে, 3-4-3 অথবা 4-2-3-1 সিস্টেমে খেলতে পারে পরিস্থিতি অনুযায়ী। আজকের ম্যাচে কি ফরমেশনে খেলবে মোহনবাগান তা জানা যাবে খেলার সময়, আর আজকের ম্যাচে মোহনবাগান কি ফল করে তার দিকে তাকিয়ে থাকবেন এপার বাংলা ও ওপার বাংলার তাম ফুটবল প্রেমীরা। আর একই সঙ্গে শেষ হচ্ছে আজকের আতশ গাছের তলায়। শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বিশিষ্ট তথা প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনব আমরা। প্রথম পর্ব আপনারা ইতিমধ্যেই শুনেছেন, দ্বিতীয় পর্ব আজ শুনবেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ শুভ্র মুখোপাধ্যায়, সম্পাদনা স্নিগ্ধা চট্টোপাধ্যায়, আর প্রযোজনা আকাশবাণী কেন্দ্রের ক্রীড়া বিভাগ। চলুন শুনি প্রাক্তন ও বিশিষ্ট ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব।

0: সন্তদা, পারিবারিক মোহন বাগানের একটা বুনট কি আগে থেকেই ছিল?
1: না, একদম জন্মলগ্ন, মানে আমাদের যদি যতগুলো জন্ম মোহনবাগান যাবে থেকে স্থাপিত হয়েছে তার আগে, মানে আমার দাদুকে বহুবার মোহনবাগানে খেলার অফার দিয়েছিলেন, কার্তিক চন্দ্র গোষ্ঠবাবু মাপতি যারা ছিলেন, করুণা ভট্টাচার্য, ওনারা খুবই এ করতেন, ওনাদের প্রায় সমসাময়িক তার আগে
0: একদম পরিবার।
1: হ্যাঁ, ওই যেহেতু আমার পাড়া এবং বাড়ি সবটাই মোহনবাগানের, হয়েছে কি যখন কথা বলতে এসছে ঢুকতে দেয়নি, পাড়ায় আটকে দিয়েছে, না অসম্ভব আপনার বাড়ি চলে যান, তো ওরা তো বাড়ি না গিয়ে সোজা থানাতে চলে গেছে। থানাতে গিয়ে কমপ্লেন করেছে যে আমরা এরকম সত্যজিতের সাথে কথা বলবো, মনমানে সত্যজিৎ চট্টোপাধ্যায়,
0: ইস্ট বেঙ্গল
1: অফিসিয়ালরা, তার টপ টপ অফিসিয়ালরা, তো আমার মনে আছে পল্টুদা ছিলেন, মনে হয় সমীর দাশগুপ্ত, এনারা সব ছিলেন, জীবনদা ছিল, তো থানাতে বললো দেখুন আমরা যাবো কথা বলবো, আমাদের যেন কেউ বাধা না দেয়, তো বললো না আপনারা যান আমরা দেখছি, তো বাড়ির ওখানে তো প্রচুর ছেলে মেলে ছিল, তারা বললো থানা থেকে বললো যে দেখুন আপনারা ওনার কথা বলতে এসছেন, আপনার কথা বলতে, তো বাড়ি দিয়ে কথা টথা বলে যেত, বাড়ি আমি ছিলাম না, কিন্তু আমি ওখানে থাকিনি, আমি চলে গেছিলাম, তো ওরা যেটুকু কথা বলার বাড়িতে বলেছে তখন বলে ঠিক আছে আপনারা যান, বলে গেলেন তো আমি জানিয়ে দেবো, এইভাবে চলতো, মানে
0: থানা পুলিশ পর্যন্ত গড়াতো।
1: হ্যাঁ, থানা পুলিশ, মানে মাঝরাত্রি হঠাৎ আমি ঘুমোচ্ছি, টকটক করে দরজার আওয়াজ, কেউ একজন এলো আমার ওখানকার ইস্ট বেঙ্গলের, সে এসে আমার দাদা হয়তো জানলা খুললো, ভয়ে আছি, মানে সন্ধ্যে থেকে চলছে ব্যাপারটা, মাঝরাত্রি এসে দেখি মাঝরাত্রিও বাড়ি যায়নি, আর একটা বাড়িতে বসে আছে তারা, সব অফিসিয়াল কাকে একটা পাঠিয়েছে, তো আমার দাদা খুললো জানলা খুলেছে, দরজা খোলা চলবে না, বললো হ্যাঁ বলুন, বললো এরকম একটু বসে আছেন এনারা, একটু যদি কথা বললো জোরাত করে, দাদা বললো প্লিজ করবেন না, মোহনবাগান ছাড়বে না, ওকে সাথে কথা হয়ে গেছে, আপনারা চলে যান, এরকম বললো, আমরা কিন্তু রাত্রির দুটো আড়াইটে বাজে, আমরা যে ফিরিয়ে দেবেন একটু কথা অন্তত বলতে দিন, মানে এরকম ব্যাপার ছিল, যাই হোক সেটাও হয়নি, কিন্তু যেটা ঘটেছিল সেটা বলবো, আমি একটু নড়ে উঠেছিলাম, এত বছর ধরে এটা চলেছে, প্রায় একটা সময় গিয়ে ওরা হতাশ হয়ে গেছিল যে না আর নয়, তারপরে যখন কিষাণু আর বিকাশ যখন মোহনবাগানে সই করে তখন আমার উপর ঝাঁপিয়ে পড়ে,
0: কারণ তখন বিকল্প চাই,
1: হ্যাঁ বিকল্পের জন্য এবং টাকার অফার বড় ছিল, তো সেটা আমি কাটিয়ে উঠেছিলাম, ওটা একটা গেছিল। আর যেটা হয়ে গেছিল, যেবার আমরা আই লিগ জিতি 97 এ, সেইবার একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল,
0: চাটুনি কোচ
1: ওটা হয়ে গেল।
0: আচ্ছা,
1: এইবার ইস্ট বেঙ্গল এইখানে আমাকে মানে এমন একটা অফার দিল, শুধু বলল যে আমরা যাব, চেক দেবো, লিখবে তুমি, কিন্তু ওটা কিন্তু ফাইনাল হবে এখান থেকে, এই ফোনেই ফাইনাল হবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ তুমি না করতে পারবে না, তুমি যদি হ্যাঁ বলো এই ফোনে তাহলে তখন আমরা চেক দেবো, তোমার যা লেখা লিখে নেবে চেকে,
0: কিন্তু না নয়,
1: নাটা চলবে না, তুমি যদি হ্যাঁ বলো তাহলে কিন্তু আমরা গেলে কিন্তু ওটা হ্যাঁই হলো, আর কিন্তু তুমি ফিরতে পারবে না।
0: এই কঠিন শর্ত কিভাবে আপনি ওভারকাম করেছেন?
1: আমি তো ভাবলাম এত মহা মুশকিল, তার আগে কিন্তু আসলে মনমানে কথা হয়ে গেছে, তো আমি ভাবছি কি করি, এত মহা মুশকিল একটা বিরাট ব্যাপার আমাকে ভাবিয়ে তুলল একটুখানি, যতই হোক অর্থ একটা বিরাট ফ্যাক্টর, অনেক ভাবনা চিন্তা করে টোরে বাড়িতে কথা বলে, আর তখন হলো কি 97-98 এ স্পন্সার আসা শুরু হয়ে গেছে, তখন কিন্তু স্পন্সার ঢুকছে
0: কলকাতা,
1: সেই বছরই প্রথম মানে বড় টাকার একটা অফার সবার কাছেই আসছে, এইটা যখন ব্যাপার, আর আমার তো নিজের আমি কত লিখবো আমি নিজেও জানি না।

0: আমি ভাবলাম এটা করব, এটা আমার পক্ষে সম্ভব বলে বাড়ি টাড়িতে পাড়াতে বললো না করিস না, সবাই
1: এটা বিবেকের দংশন
0: না
1: কাজ
0: না
1: করেছে।
0: বলছে, সবাই বলছে মন মান ছাড়া মুশকিল। আমারও পক্ষে আমি বললাম, মানে খুব চুপ হয়ে গেছিলাম একদম, মানে আমি বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু আলটিমেট মনের জায়গাটাই জয়ী হয়েছে, যে মন সাই দিচ্ছিল
1: অর্থ
0: অর্থ অর্থ আর
1: সম্মান, যেটা
0: সম্মান ভালোবাসা,
1: ভালোবাসা
0: অর্থ এবং ভালোবাসার কাছে বোধ হয় ভালোবাসাটা জয়ী হয়েছে বোধ হয়, মানে না হলে কি করে হতো, জায়গাটা কি করে আটকাতে পারতাম। তো এগুলো খুব বড় বড় কথা মনে হবে কিনা জানি না, কিন্তু ভালোবাসাটা আজও মনে হয় আমার জীবনে যে আমি ঠিকই করেছিলাম
1: এতদিন পর্যন্ত।
0: আজও মনে হয় যে ভালোবাসা মন মানের যেটা আমি ফিরে পাই, সর্বক্ষেত্রে ফিরে পাই, সেটা মনে হয় ঠিকই হয়েছে। সেদিন গেলে হয় এই মোহনবাগান ব্যাপারটা আর থাকতো বলে মনে হয় না।
1: সত্যতা বালি অ্যাথলেটিক ক্লাব থেকে শুরু, তারপর উত্তরপাড়া স্পোর্টিং 1981, বালি প্রতিভা 1983 সাল, জর্জ টেলিগ্রাফ 1985 হয়ে মোহনবাগানে 1986 সালে, পাঁচ বছরের মধ্যে কলকাতার হেভিওয়েট দলে যোগদান। কৃতিত্ব তো আপনাকে দিতেই হবে, কিন্তু এর পরেও কি অন্য কারোর কথা মনে পড়ছে?
0: একটা কথা বলি যে আমি খুব ঈশ্বরে বিশ্বাসী মানুষ, মানে যদি বলেন যে আমার এই বসে থাকা আর আমার এখান থেকে আসা আজকে ইন্টারভিউ দেওয়া, সব আমি মনে করি ঈশ্বরের ইচ্ছাতেই হয়, জীবন ঈশ্বরের ইচ্ছাতেই চলে, এটা বলে রাখা ভালো, নাহলে নিজের কথা বারবার বলতে হবে তো সেটা শুনতে আমার ভালো লাগে না। আমি ইন্টারভিউ দিতেও চাই না এই কারণে, বিশেষ করে ইন্টারভিউ তুমি বলো যে খেলা কি হলো, খেলায় পর্যালোচনা করো, ব্যাখ্যা করো, এইসব ঠিক আছে।
1: ঈশ্বরে বিশ্বাসী স্বামী বিবেকানন্দ,
0: রামকৃষ্ণদেব, সারদা স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, আমি ঈশ্বরে বিশ্বাসী, সেটা আলোচনা করতে গেলে আলোচনা বন্ধ হয়ে যাবে, তো বলতে হবে তো আমাকে। এই জায়গা থেকে আমি এইটুকু বলি যে বহু মানুষ এর পেছনে আছে, তবু বলি আমার প্রথম কথা পরিবার, আমার পরিবার ফুটবলের পরিবার, আমার দাদু কার্তিকচন্দ্র চট্টোপাধ্যায়, কাকা কৃষ্ণমল চট্টোপাধ্যায়, নির্মল চট্টোপাধ্যায়, আমার বাবা, এরা সবাই কলকাতা মাঠে ফার্স্ট ডিভিশন খেলেছেন। আর যেটা হয়ে আছে সেটা হচ্ছে সবাই মনমান, প্রত্যেকে পাড়া, এবং পাড়াতে আমার জন্ম যেখানে, আমার বালি অ্যাথলেটিক ক্লাব জীবনে আমার একটা বলতে পারো একটা
1: মাইল ফলো,
0: মাইল ফলো আবেগ ভালোবাসা, সেখানে কি হয়েছে, সেখানে ওই কার্তিকচন্দ্র চট্টোপাধ্যায় একটা বড় ফ্যাক্ট ছিলেন, ছেলেরা কৃষ্ণ, এর সাথে সাথে যারা ছিল শচীন্দ্রনাথ মিত্র, ল্যাংচা মিত্র ওইখানকার, বদ্রু ব্যানার্জি ওখানকার, নীলেশ সরকার ওখানকার, এরকম রবীন পাত্র ওখানকার, ওখান থেকে এই বালির অ্যাথলেটিক ক্লাব মাঠ থেকে অন্তত তুমি আজকে বেশ কিছুদিন আগে অব্দি মোহনবাগানে খেলেছে প্রায় 25 জন, সই করেছে 25 জন, এরকম
1: ভারতের তিনটে একাদশ হয়ে
0: যাবে এতগুলো প্লেয়ার ওইখান থেকে কিন্তু উঠে এসছে, ওই ক্লাব থেকে
1: ছিল,
0: লং খেলতে পারিনি সেটা আলাদা কথা, এক বছর দু বছর খেলেছে কিন্তু দ্যাট এর থেকে। এবং কার্তিকচন্দ্র চট্টোপাধ্যায় বহুবার অফার পেয়েছে মনমানে খেলার, খেলিনি, জাননি। এই মানুষগুলো রবীন পাত্র, যার্তুত কাকা প্রদীপ চ্যাটার্জি, ল্যাংচা মিত্র থেকে শুরু করে বহু নাম আছে যাদের, আর একজনের নাম বললাম শঙ্কর সরকার, কলকাতা মাঠে যখন ঢুকলে বয়ে যাবে, কলকাতা মাঠে ঢুকলে শঙ্কর সরকার, অমল দত্ত, এদের কথা এসে যাবে, কিন্তু এই জায়গাতে এই পরিসরে এই মানুষগুলো যারা ছিলেন ওখানে, সুনীল মুখার্জি বলে একজন ছিল, দীপক চ্যাটার্জি, ওনার অফ খেলতেন উত্তরপাড়া স্পোর্টিং এর, উত্তরপাড়া স্পোর্টিং এ ছিল, বালি প্রতিভার অনেক মানুষ ছিল,
1: সব যোগদান মোহনবাগানে আসার পর।
0: তুমি বললে যে এই পিরিয়ডটাতে আমার কিন্তু এই মানুষগুলো প্রচুর ভাবে
1: কাজ করেছে। কোচ হিসাবে যখন অমল দত্তের কথা তুললেনি, সত্যজিৎ চ্যাটার্জিকে অমল দত্তের অবদান অনেক,
0: কলকাতা মাঠে আসার পর, মোহনবাগানে আসার পর বা বাংলা দলে আসার পর, এটা অদ্ভুত বলতে গেলে আমার আজও চোখে জল চলে আসে। প্রথম নামটা বলবো আমি কলকাতা মাঠে যার নাম, সেটা হচ্ছে পদ্মু দত্ত।
1: আচ্ছা,
0: পদ্মু দত্তর কাছে যখন, সুনীল মুখার্জি বলে একজন ছিলেন উত্তরপাড়া, উনি আমায় নিয়ে গেছিলেন জর্জ টেলিগ্রাফ সই করানোর জন্য, স্টেট ব্যাংকে উনি চাকরি করতেন। পদ্মুদা প্রথম বলেন, পদ্মুদা আমায় সই করান জর্জ টেলিগ্রাফে, ওনার একটা ব্যাপার আছে, উনি বলেছিলেন সত্যজিৎ তোমাকে আমি নেবো, কিন্তু বালি প্রতিভা যদি করে আমি কিন্তু তাহলে আমি সামু গাঙ্গুলিকে রেসপেক্ট করি। প্রথম এইটা এলো কলকাতা আমার। দ্বিতীয় যেটা পেলাম সেটা হচ্ছে শঙ্কর সরকার, জর্জ টেলিগ্রাফের কোচ হিসেবে, এর অবদান প্রচুর আমার, এ জর্জে খেলানো, জুনিয়ার ন্যাশনালে
1: সুযোগ দেওয়া,
0: মেট্রো রেলে ট্রায়াল দেওয়ানো, মেট্রো রেলে চাকরি পেয়েছিলাম আমি পরে, তারপরে রেলে নিয়ে যাওয়া, এই পোর্শনটা, তারপরে আইএফএ তে বলা, পদ্মুদাকে বলা, ইস্ট বেঙ্গলকে বলা, এই অবধি শঙ্কর সরকার ছিল। আমি সুদূর হিন্দুস্তান কেবলসে চাকরি করতাম রূপনারায়ণপুরে, তো ওখান থেকে আমার শঙ্করদা বলেছিল যে, আমি বলেছিলাম শঙ্করদা কাল আমি প্র্যাকটিসে আসতে পারবো না জুনিয়ার ন্যাশনাল, বলে কেন না আমি আজকে রাত্রিরে চলে যাবো রূপনারায়ণপুরে, বলে শোনো তুমি একটা কিছু বাঁচো, হয় এইটা বাঁচো নাহলে ওটা বাঁচো, এরম ভাবে হয় না, আমি মানে
1: এতটা
0: রাত জেগে যাতায়াত করছি, মানে মান্থ পর মান্থ আমি রাত জেগে যাতায়াত করছি, একবার এখানে প্র্যাকটিস করছি, আবার এখানে খেলা হচ্ছে, আবার ওখানে চলে যাচ্ছি, ওখানেও খেলার সিজন, ওখানেও খেলার জন্য চাকরি,
1: কর্মস্থলটাকে ঠিক রাখতে হবে।
0: এবং আমি 3 টাকা মাইনে পেয়েছিলাম আলটিমেট আমার মাসের শেষে ওই হিন্দুস্তানকে ভিসে, এরকম 2-3 মাস গেছে 3 টাকা 5 টাকা তোমাকে আজও পে স্লিপ আমি দেখাতে পারি, মানে এরকম মাইনে হয়েছিল, মানে উইদাউট পে হয়ে গেছে, কিন্তু

0: খেলাটাই অ্যাটেন্ড করতে হতো নাহলে, এবং শোকসের পর শোকস আমাকে অফিস থেকে, ওটা নিয়ম অনুযায়ী দিতেই হবে, কেন আমি অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি প্রচুর রাত, মানে রাত্রিরে ট্রেনে যাওয়া, সকালে প্র্যাকটিস করা বা বিকালে খেলা খেলে আবার রাত্রিরে ট্রেনে ব্যাক করে আবার এখানে এসে প্র্যাকটিস করা, সো এগুলো সব প্লেয়ারদের ক্ষেত্রেই ঘটে। এইবার প্রবেশ যখন সন্তুষ্টবিদ অমল দা, তো অদ্ভুত বলতে গেলে সন্তুষ্টবিদ রেয়াল আমাকে ডেকেছে, আমি খানিকটা সাবলীল হয়ে গেছি। তার আগে বলে দিই যে আমি মেট্রোলে চাকরি করতাম, মেট্রোল ছেড়ে কোল ইন্ডিয়ায় এখন আছি, কোল ইন্ডিয়ায় জয়েন করেছিলাম স্রেফ সন্তুষ্টবি খেলবো বলে, কেন আমি খেলতে পারছি, আমি রেলের হয়ে খেলছিলাম, এই কলকাতায় রেলের হয়ে খেলেছিলাম, ফাইনাল বাংলা রেল খেলা হয়েছিল, তো মেট্রো ছাড়ার কারণ আর কোনো কারণ ছিল না, কিন্তু সন্তুষ্টবি খেলবো,
1: সন্তুষ্টবি,
0: এটা কিন্তু তার আগের পিরিয়ড, এটা তখনও আমি হিন্দুস্তান খেলবেসেই চাকরি করি। এইবার হলো কি ট্রায়াল হয়েছিল এক মাসের ওপর, সব বড় বড় সব নাম করে সে বছর সবাইকে অমলদা ডেকেছে, মন মানে করছিল, তো রোজ প্র্যাকটিস হতো, রোজ প্র্যাকটিস হতো, আর ওইখান থেকে কিন্তু আমার মন মানে আগমন এই সন্তুষ্টবি ট্রায়াল থেকে, আর তার আগে কিন্তু ইস্ট বেঙ্গল ছিল,
1: ওটা শুরু একদম
0: এই প্র্যাকটিস থেকে, আমি প্র্যাকটিস করছি রেগুলার অমলদা, আমি রোজ যাওয়ার আগে প্র্যাকটিসে রবীন্দ্র সরোবরে প্র্যাকটিস শেষে ওখানে একটা ট্রেন ধরতাম, লেক গার্ডেন স্টেশন ছিল ওখান থেকে শুনতাম থেকে বাড়ি, বা ইন লাইন একটা বাস ছিল ওইটা ধরতাম গোল পার্কের সামনে থেকে, তো আমি অমলদাকে বলতাম, আমরা দাদাই বললাম, অমলদা আমরা আমি আসছি, বলে হ্যাঁ এসো, এই করতে করতে যখন জানতে পারলাম যে আজকে টিম তৈরি হচ্ছে আইপি অফিসে, প্র্যাকটিসের শেষে গেলাম অমলদাকে বললাম আমি আসছি, তাহলে অমলদা বলছে হ্যাঁ এসো, সাহস তো হয় না অমলদাকে কি বলি, তো অমলদাকে আমি সাহস করে একবার আমি একটা কথা জিজ্ঞেস করলাম, হ্যাঁ বল, এই অমলদা প্রদীপ দা
1: আর কি, আপনি কি দলে আছেন সেটাই
0: বল, না না মানে আমি এরা না খুব মানে দাদা দাদা বলতাম, কেন মান্না থাকে মান্না দা বলতাম, কেন এমন একটা কাছের হয়ে যেত না এরা, যে আর তখন আর ওনারাও তুতো গাড়িই করতো।
1: আচ্ছা,
0: বললাম যে অমলদা কি আছি দলে চান্স পাবো, তখন অমলদা বলল হ্যাঁ আমার লিস্টে আছিস, পরের দিন কাগজে দেখলাম আমি পেয়ে গেছি।
1: আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সত্যজিৎ চট্টোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার। অনেক গল্প হলো ময়দান নিয়ে, কলকাতা ময়দান তার উঠে আসা নিয়ে। আমার নাম সুব্র মুখোপাধ্যায়, আমি
2: স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ সুব্র মুখোপাধ্যায়, সম্পাদনা স্নিগ্ধা চট্টোপাধ্যায়, আর প্রযোজনা আকাশবাণী কেন্দ্রের ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা কেন্দ্রের ক্রীড়া বিভাগ। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আমরা চলে যাচ্ছি শ্রোতা বন্ধুরা, সময় সীমিত আজকের দিনে 12 অক্টোবর 1997 সালে আজকের দিনেই জন্মেছিলেন ভারতের এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটের যথেষ্ট উদীয়মান ও প্রতিভাবান ব্যাটসম্যান, তার নাম রিঙ্কু সিং, রিঙ্কু খানচাঁদ সিং। তিনি 2026 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ, 2025 এশিয়া কাপ এবং 2022 এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দল সোনা জিতেছিল তার সদস্য ছিলেন। এছাড়াও তিনি ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশ এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। তার যদি স্ট্যাটিস্টিকদের দিকে তাকানো যায় বা পরিসংখ্যানের দিকে তাকানো যায়, দুটি মাত্র একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, 45টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। 69 তার সর্বাধিক রান টি টোয়েন্টি ক্রিকেটে। আর আজকের দিনেই কিন্তু আরও এক অসাধারণ ব্যাটার কীর্তি গড়েছিলেন পাকিস্তানের হানিফ মোহাম্মদ। তিনি অমৃতসরে ভারতের নর্থ বা কী বলা যায় উত্তর অঞ্চলের এগেনস্টে বা বিরুদ্ধে দুটি সেঞ্চুরি করেছিলেন 2 ইনিংসে 102 ও 109 রান। তাই আজকের দিনেই কিন্তু রিঙ্কু সিনের জন্ম এবং হানিফ মোহাম্মদও অসাধারণ ইনিংস খেলেছিলেন 1952 সালের 12 অক্টোবর। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে আপনারা অবশ্যই আমাদের মেল করুন eirkolkatasports@gmail.com, নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন এআইআর কলকাতা স্পোর্টস আর লিখে জানান আপনাদের মতামত। সবার পুজো খুব ভালো কাটুক, এই নিয়ে শেষ করছি বা এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

0: শুনলেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, একটা প্রচলিত গান আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যে দুধ না খেলে হবে না ভালো ছেলে। কিন্তু গ্রামীণ এলাকায় যে সমস্ত শ্রোতা বন্ধুরা আছেন, শোনেন আমাদের অনুষ্ঠান, কম বেশি প্রত্যেকেরই বাড়িতে একটি করে গবাদি প্রাণী দেখতে পাওয়া যায়, গরু হতে পারে, ছাগল হতে পারে। সেখান থেকে আপনারা দুধগুলো সংগ্রহ করে কোনো একটা নির্দিষ্ট স্থানে, যেগুলো গ্রামীণ ভাষায় সমিতি বলা হয়, সেখানে আপনারা জমা করেন। তারপর যারা ব্যবসায়ী রয়েছেন, সেখান থেকে প্রসেসের মধ্য দিয়ে বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী করে বাজারজাত করেন। কিন্তু আবার কেউ কেউ এই যে ছোট খামার থেকে বাড়িতে যে গবাদি প্রাণী রয়েছে, সেখান থেকে তাদের চিন্তাভাবনা এলো যে যদি কিছু সংখ্যক দুগ্ধজাত সামগ্রী তৈরি করার জন্য কিছু সংখ্যক মানুষকে একত্রিত করে সেখান থেকে যদি বড় কিছু করা যায় এবং সেখান থেকে সফল ব্যবসায়ী হওয়া যেতে পারে। ঠিক তাই, আমরা আজকের এমন একজন মানুষকে পেয়েছি যিনি দুগ্ধ খামারি থেকে আজকের উদ্যোগী, তার সফলতার কাহিনী আমরা শুনব। পেয়েছি উদ্যোগী ব্যোমকেশ মণ্ডলকে। ব্যোমকেশ বাবু, আকাশবাণীতে আপনাকে স্বাগত, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছেন আমাদের বিশেষজ্ঞ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়। প্রদীপ বাবু, আপনাকেও স্বাগত,
3: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আর শুরুতে আমি একটু ব্যোমকেশ বাবু আপনার কাছে আসব। আপনি এই যে উদ্যোগী হয়েছেন, মোটামুটি প্রথমের দিকে একজন খামারি ছিলেন, এই জার্নিটা কেমন ছিল, শুরুর দিকে কেমন ছিল, শুরুটা কিভাবে হয়েছিল?
2: শুরুটা 2022 সালে, আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামের মানুষজনকে যারা দুগ্ধ চাষি, এরকম বেশ কিছু মানুষকে এক জায়গায় করে তাদের দুধটাকে একটা নির্দিষ্ট জায়গায় সংগ্রহ কেন্দ্র তৈরি করা হয়, সে সংগ্রহ করা হয় এবং সেখান থেকে আরো পার্শ্ববর্তী গ্রামের মানুষজন দুগ্ধ চাষি, তারাও দুধ দিতে শুরু করে এবং সেই দুধটা একটা জায়গায় ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে দুধের পরিমাণটা। তখন সেটা একটি বড় কোম্পানির কাছে আমরা বিক্রি করতে থাকি। তার পরবর্তীকালে এটা আমি উদ্যোগী হই, যে ভাবনা চিন্তা শুরু করি যে আমরা নিজে কিছু একটা হচ্ছে এই দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা প্রস্তুত করব।
1: আচ্ছা,
2: তখন থেকেই ভাবনা চিন্তা এবং কারখানা অলরেডি তৈরিও হয়ে গেছে, তার সমস্ত মেশিনারিজও বসে গেছে, প্রসেসিং শুরু হয়ে গেছে এবং এ ব্যাপারে সব থেকে বেশি যিনি আর কি আমার পাশে থেকেছেন আর কি ডক্টর প্রদীপ রায়, আমার আর এক বন্ধু আছে আবু নোমান কাজী, এরা সঙ্গে আছে আর কি।
1: বেশ, বাহ। আপনার আরো কিছু কথা শুনবো, তবে তার আগে একটু প্রদীপ বাবু আপনার কাছে আসবো। এই যে দুধ উৎপাদনের কথা বা দুগ্ধজাত সামগ্রী তৈরি করার কথা আমরা বলছি, যদি একটু বর্তমানে আমাদের দেশ হোক বা রাজ্যের দুধের উৎপাদনের অবস্থা কিরকম, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন।
3: হ্যাঁ, এটা একটা আমাদের কাছে গর্বের বিষয় যে বিগত 10 বছর ধরে আমাদের ভারতবর্ষ পৃথিবীতে দুধ উৎপাদক দেশ হিসেবে 1 নম্বর স্থানে রয়েছে। মোটামুটি এখন আমাদের দুধ উৎপাদন 245 মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার। তো এটা মোটামুটি পৃথিবীর 25% যা প্রোডাকশন হয়, তার 25% প্রোডাকশন আমাদের ইন্ডিয়া একাই করে, মানে উৎপাদন করে।
1: এটা একটা গর্বের বিষয়,
3: গর্বের বিষয়। কিন্তু সেই হিসেবে আমাদের ভারতবর্ষে ইউপি হচ্ছে প্রথম স্থানে আছে, যতগুলো আমাদের স্টেট আছে তার মধ্যে ইউপি হচ্ছে প্রথম স্থান অধিকারী, তারপর দ্বিতীয় রাজস্থান। সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গ বা রাজ্যে দুধের চাহিদা আছে এবং দুধের যোগানও আছে, কিন্তু দেশের সার্বিক যে চাহিদা তার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আছে, যার ফলে এখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে দুধের ব্যবসার একটা দিগন্ত খোলা যেতে পারে, মানে দুধের ব্যবসার একটা পজিটিভ সাইড আছে,
1: ভালো বাজার,
3: ভালো বাজার রয়েছে, ভালো চাহিদা রয়েছে।
1: আচ্ছা, গ্রাম বাংলার দিকে মূলত তো দুধটাই মানুষ বেশিরভাগই খান, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হলো, আমি ব্যোমকেশ বাবু আপনাকে বলি, যে হঠাৎ কি মনে হলো যে দুগ্ধজাত সামগ্রী যেগুলো আছে সেগুলো করা দরকার আছে?
2: দেখুন, এখন বিষয়টা হচ্ছে দুধ তো খাই, ঠিক আছে, কিন্তু দুধ থেকে যে আরো অনেক রকম দুগ্ধজাত পণ্য তৈরি হয় এবং যেটা শহরের মানুষ এবং পাশাপাশি এখন গ্রামের মানুষও সেই দিকে ঝুঁকে গেছে, মানে পনির খাওয়া, তারপরে ধরুন লস্যি খাওয়া, প্যাকেট দুধ খাওয়া।

0: এগুলো মোটামুটি গ্রাম বাংলার মধ্যে,
1: গ্রাম বাংলার মধ্যে পৌঁছে গেছে আর কি। এবার ভয়টা কি, এই যে এত পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, এই দুধটা যখন আমার যে অর্গানাইজেশন সেখানে যখন সবাই মিলে দুধটা দিচ্ছে, তখন আমার মনে হয়েছে যে আমি কেন শুধু শুধু অন্য কোনো একটা বড় জায়গায় আমি দুধটা দেব, আমি আমার নিজে ফ্যাক্টরি তৈরি করে সেখানে সমস্ত রকম প্রস্তুত করব। এবং আমি সেইভাবেই এই উদ্যোগী হয়েছে এবং উদ্যোগ নিয়েছি।
2: আরেকটা কথা আমি বলে দেব, দুধ খাওয়া আমাদের যেটা এখন জাতীয় গড় হিসেবে যথেষ্টই, 427 গ্রাম পার ডে খাওয়া উচিত, এবং সেটা
0: 427 ml প্রত্যেকটা মানুষের,
2: পূর্ণবয়স্ক একটা মানুষের খাওয়া উচিত, এবং সেটা আমরা পাই। কিন্তু আমরা যখন দুধ থেকে অন্য প্রোডাক্ট করব, সেখানে আমরা ভ্যালু অ্যাডিশন করি। ভ্যালু অ্যাডিশন করলে কি হয়, তাতে মুনাফাটা বেশি হয়, এবং সেটা হচ্ছে তার লংজিভিটি বা সেলফ লাইফ যেটাকে বলে, বেশি দিন আমরা রাখতে পারি। গুণমানটা আমরা অনেক কিছু সেখানে ভিটামিনস ইত্যাদি অ্যাড করতে পারি, আমাদের স্বাস্থ্যের পক্ষে আরেকটু উন্নতিকর। কিন্তু আবার অনেক সময় দেখা গেছে যে বিশেষত বাঙালিদের মধ্যে দুধ খাওয়ার পর একটা প্রবলেম হয়, একটা গ্যাসের প্রবলেম হয়, একটা লুজ মোশনের প্রবলেম হয়, যেটাকে আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স। তো সেই ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি যে দুধটা না খেয়ে দুগ্ধজাত প্রোডাক্ট খেলে তা ওনার পক্ষে সেটা উপকার হবে। যেমন টক দই খেতে পারেন, লস্যি খেতে পারেন, বা মিষ্টি দইও খেতে পারেন, বা পনির খেতে পারেন, ছানা খেতে পারেন, হয়তো সরাসরি দুধটা ওনার শরীরের পক্ষে সহ্য হচ্ছে না।
0: ঠিক ঠিক। এবারে ব্যোমকেশবাবু, আপনি তো একজন উদ্যোগপতি, উদ্যোগী হয়েছেন দুগ্ধজাত সামগ্রী দিয়ে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করার জন্য। যদি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, এমন কেউ হয়তো এগিয়ে আসতে পারেন আপনার মতো, তাহলে এগিয়ে আসতে গেলে একজন উদ্যোগী হয়ে তার প্রয়োজনীয় সামগ্রী, একদম আমি প্রাথমিক স্টেপসটা যেটা বলছি, যে প্রাথমিকভাবে তার কী কী থাকা দরকার, ইনফ্রাস্ট্রাকচার কেমন কী হবে?
1: দেখুন, একটা ছোটোখাটো ফ্যাক্টরি যদি কেউ তৈরি করতে চায়, তা সেক্ষেত্রে ল্যান্ড তো লাগবেই, সেটা নিজেরও হতে পারে, সেটা কারোর কাছ থেকে লিজ হিসেবেও নিতে পারে, তারপর তো ক্যাপিটাল, তারপর তো প্ল্যানিং, এগুলো তো থাকবেই। এবং আরেকটা জিনিস হতে পারে, এই ডেয়ারি বাই প্রোডাক্ট, এই যে তৈরি করার যে ট্রেনিং বা এ নিয়ে কিছু ধারণা তৈরি করার জন্য ডেয়ারি যে ডিপার্টমেন্ট টেকনোলজি মোহনপুর ক্যাম্পাসে আছে, সেখানে স্বল্পকালীন কোর্স হয়, সেটাও জানতে পারে।
0: সেটা কি আপনি করেছিলেন নাকি?
1: আমি করেছিলাম, এবং আমি এটা এই ফ্যাক্টরি করব বলেই এইসব প্রস্তুতিগুলো অনেক আগে থেকেই শুরু করেছি। এবার দেখুন, সরকারি অনেক রকম স্কিম আছে, যে স্কিমগুলোর মধ্যে দিয়ে গেলে খুব সহজেই কিন্তু মোটামুটি একটা ছোটখাটো ফ্যাক্টরি তৈরি করা যায়।
0: হ্যাঁ, সেই ফ্যাক্টরি তৈরি করতে গেলে মোটামুটি কি কি লাগছে আমাদের একজন কৃষক বন্ধু যদি কেউ এগিয়ে আসেন?
1: দেখুন, প্রথম ভালো দুধের যোগান, এটা এনশিওর করতে হবে, যে দুধের সাপ্লাই চেইনটা যেন ঠিক থাকে।
0: আচ্ছা,
1: তারপর এই যে ফ্যাক্টরি তৈরি করবে, ফ্যাক্টরি তৈরি করার জন্য প্রজেক্ট রেডি করতে হবে, যে আমি এত টাকার প্রজেক্ট করলাম, এবং সেটা ব্যাংক ফাইন্যান্স হতে পারে, গভর্নমেন্টের স্কিমে গেলে গভর্নমেন্ট সাবসিডি দেবে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ই এই ধরনের এন্টারপ্রেনার যারা হয় তাদের পাশে থাকে, বিভিন্ন রকম ভাবে থাকে, এবং সেই রকম সেইগুলো জানতে হবে। সেইগুলো জানার জন্য ওয়েবসাইট আছে, সেইগুলো জানার জন্য বিডিও অফিসে এই ধরনের ডিপার্টমেন্ট আছে, সেখানে এগুলো সব জানা যায়, সেগুলো জানা যায়। এবং তারপরে এই প্রদীপ বাবুর মতন যারা এই বিষয়ে বিশারদ, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
0: আর মূলধন কেমন লাগতে পারে?
1: মূলধন 20 লাখ 25 লাখ 30 লাখ, যাই যেমন করে করবে আর কি।
0: তবে তার আগে বোধ হয় ওই যে জিনিসটা নিয়ে আমি কাজ করতে চলেছি, তার প্রোডাক্টটা সাফিসিয়েন্ট যোগান থাকতে হবে।
1: হ্যাঁ, অবশ্যই ভালো দুধের যোগান থাকতে হবে,
0: তবেই ভাবতে পারবেন এইরকম কিছু।
1: তবেই মানে 10-12 কেজি দুধের কাজ এটা নয়।
0: ব্যোমকেশবাবু বলছিলেন যে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন স্কিম রয়েছে। প্রদীপবাবু, আপনার কাছ থেকে একটু জানি কিরকম কি সুযোগ সুবিধা রয়েছে?
2: সুযোগ সুবিধা বলতে, যেটা ব্যোমকেশবাবু বললেন যে রাজ্য সরকারি স্তরে বা কেন্দ্রীয় সরকারি স্তরে বিভিন্ন গভর্নমেন্টের স্কিম আছে, তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ব্যাংক আছে, কোঅপারেটিভ আছে, নাবার্ড আছে, সংস্থা আছে, বিভিন্ন স্কিম আছে। সেই স্কিমের মাধ্যমে একটা প্রজেক্ট তাদেরকে জমা দিতে হবে, এবং সেই প্রজেক্টটা এক্সপার্ট দিয়ে জমা করিয়ে দিলে তারা সেটাকে অ্যানালিসিস করবে, বিচার করার পর বেশ কিছু পরিমাণ সাবসিডি দেবে, এবং কিছু পরিমাণ যেটা ঋণ থাকে সেই ঋণের পরিমাণটাও যথেষ্ট পরিমাণে কম থাকে। কিন্তু এইটা।

0: করার আগে ভালোভাবে পর্যালোচনা করে নিতে হবে, আমরা কি প্রোডাক্ট তৈরি করতে চাই, কোথায় তৈরি করতে চাই, কতটা পরিমাণ দুধ নিয়ে আমরা কাজ করব, মানে শুরু করব, এই সমস্ত জিনিসগুলোর খুঁটিনাটি বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে।
1: সেক্ষেত্রে তাহলে তারা যোগাযোগ করবেন কোথায়?
0: সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে, সব থেকে ভালো যেটা হবে, যেটা ব্যোমকেশবাবু বললেন, যে গ্রামীণ যে বিডিও অফিস আছে সেখানে আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারে, অথবা এই ব্যাপারে SBI তারাও অনেকটাই উদ্যোগী হয়, SBI-এরও আলাদা ডিপার্টমেন্ট আছে, কৃষি ডিপার্টমেন্ট, সেখানেও যোগাযোগ করলে তারা বিভিন্ন স্কিম সম্বন্ধে বলে দিতে পারবে, কী কী করতে হবে সেই মতো পদক্ষেপ অনুযায়ী এগিয়ে যেতে হবে।
1: আর ব্যোমকেশবাবু আরেকটা কথা বলছিলেন যে প্রশিক্ষণের ব্যাপার, একটা দের যে ব্যবসায়ী হতে গেলে তার যে একটা ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাদের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে কি এরকম কোনো ব্যবস্থা রয়েছে?
0: হ্যাঁ, যখনই আপনি কোনো ঋণদাতার কাছে যাবেন, প্রথমেই আপনাকে বলবেন যে আপনার একটা ফর্মাল ট্রেনিং আছে কি না এই ব্যাপারে। তা যেটা ব্যোমকেশবাবু শুরু করার আগে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ে সেই সময় একটা ট্রেনিং চলছিল, উনি সেই ট্রেনিংটা কমপ্লিট করেছিলেন, কারণ ওনার মধ্যে সেই অদম্য আগ্রহ ছিল যে আমি এর উদ্যোগপতি হবই একদিন। তো সেই ট্রেনিংটা হওয়ার ফলে সেই সার্টিফিকেটটাকে শো করিয়ে উনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম থেকে অনেকটাই লোন পেয়েছেন এবং সেটা সাবসিডি আকারেই অনেকটা পেয়েছেন। এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় সময় সময় আমরা হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করি।
1: আমরা যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন এবং এমন যদি কেউ আগ্রহী হন, তাহলে প্রদীপবাবু যেমন বলছেন যে ওনাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, সেগুলো আপনারা যোগাযোগ করলে সরাসরি এই রকম যারা আগ্রহী হচ্ছেন তারা কিন্তু লাভবান হতে পারবেন। আচ্ছা, মোটামুটি এই যে দুগ্ধজাত সামগ্রী আপনি তৈরি করতে চলেছেন, কী ধরনের সামগ্রী আপনার পরিকল্পনা রয়েছে আগামী ভবিষ্যতে?
2: প্রথমত হচ্ছে ফার্ম ফ্রেশ মিল্ক, মানে যে যে দুধটা মানে খাঁটি দুধ আর কি, খাঁটি দুধ, সেটা প্যাকেটজাত দুধ নয়, কিন্তু সেটা বোতলিং হবে, বোতলিং থাকবে, কিন্তু সেটা পাস্তুরাইজ বা ওই ধরনের যে বিষয়গুলো আছে সেটা নয়, একদম খাঁটি গরুর দুধ সেটা থাকবে। তারপরে হচ্ছে পনির, পনির থাকবে, তারপরে হচ্ছে দই থাকবে, লস্যি থাকবে, ঘি থাকবে, খোয়া ক্ষীর থাকবে, খোয়া ক্ষীর থেকে প্যারা থাকবে, ছানা, মানে ছানার মানে যেটা স্যার আর কি, মানে স্যারের সাথে আমার এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, ছানার, ছানা তো আমরা মিষ্টির দোকানে গেলে পাই বা বাড়িতে কাটিয়ে হয়, আমরা যেটা প্ল্যানিং করেছি যে ছানার প্যাকেজিং করব। মানে এখন বাড়িতে অনেক বয়স্ক মানুষজন, তারা বাড়িতে লোক সংখ্যা কম, ছানা ওই দুধ কিনে এনে ছানা কাটানো এসব আর সেসব হয় না, সেজন্য আমরা ঠিক করেছি যে ছানার প্যাকেজিং করব। কি সেটা হবে সম্ভব? সেটা
1: মানে এরকম কিছু যে সমস্ত দুগ্ধজাত থেকে আরো ভালো কিছু প্রোডাক্ট, সেগুলো আপনারা পরিকল্পনা করছেন যে মানে ক্রেতাদের জন্য?
2: একদম একদম।
1: এবং যারা নতুন নতুন যারা আসছে বা আপনার থেকে যারা, এই যে আপনি একজন উদ্যোগপতি হয়ে আপনার একটা খামার সেট আপ করেছেন, সেখানে তো বহু সংখ্যক মানুষের একটা কাজের সুযোগ হচ্ছে,
2: হচ্ছে হবে,
1: মানে কতজন তবু এরকম রয়েছে আপনার কাছে?
2: দেখুন, এখন যেহেতু শুরু করতে চলেছে, শুরুতে একটা ভাবে অত লোক নিয়োগ হবে না, তাও মিনিমাম ধরুন 6-7 জন তো লোক নিয়োগ হবেই শুরুতেই। শুধু ভেতরে প্ল্যান্টের ভেতরে কাজ এমন বিষয় নয় কিন্তু যে দুধ আনতে যাবে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অনেক লোকেরই এখানে কর্মসংস্থান থাকবে।
1: আচ্ছা ব্যোমকেশবাবু, মোটামুটি আপনি তো প্ল্যান পাস করলেন এবং একটা বেশ ভালো অ্যামাউন্ট প্রদীপবাবু, বেশ আমরা তো শুনলাম যে 20-22 লাখ টাকা, সেটা তো আমাদের যারা শুনছেন সবার পক্ষে তো সম্ভব
0: না।
1: এবং এই যে অ্যামাউন্টটা আপনি বললেন, এটা যখন শুরুর দিকে আপনি যখন পাস করছেন, প্ল্যান পাস করাচ্ছেন, তার আগে তো আপনার একটা খামার ছিল, গরু মোষ্ঠ যেগুলো ছিল, সেখান থেকে করার জন্য যে একটা জায়গাও নিশ্চয়ই আপনার ছিল না? এখন আপনি মানে জায়গাটাকে আপনি লিজ নিয়েছেন না আপনার নিজের?
2: না, জায়গাটা আমি লিজ নিয়েছি।
1: লিজ নিয়েছেন, বেশ। তাহলে সেই একদম প্রাথমিক স্তর থেকে যদি আমি একটু জানতে চাই যে আপনার ওই জায়গা থেকে লিজ নিয়েছেন, তারও একটা খরচা, আবার এই যে একটা চারিপাশে জায়গা, 1 বিঘা হোক 2 বিঘা যে জায়গাটা আপনি লিজ নিয়েছেন, তার চারদিকে একটা ঘেরার খরচা, এইগুলো তাহলে কিভাবে শুরুটা করলেন?
2: প্রথমে জায়গাটা লিজ নিয়েছি, লিজ নেওয়ার পর সেখানে যিনি আমাকে জায়গাটা লিজে দিয়েছেন আর কি, তিনি আমাকে খুব স্নেহ করেন, যে জায়গাটা লিজ দিয়ে হয়েছে সেই জায়গাটা, যে পরিমাণের জায়গা এবং তার যে খরচ হতে পারে সেই খরচটা আমাকে প্রাথমিক পর্যায়ে বহন করতে হয়নি, উনি অনেকটাই আমাকে সাপোর্ট করেছেন।
1: এদিক থেকে আপনার একটা সুবিধা হয়েছে।
0: আসলে ওনাকে সহৃদয় ব্যক্তি এগিয়ে এসছেন, ওনার নিজস্ব একটা খামার আছে, প্রায় 20টার মতো গরু আছে, মোটামুটি 1000 লিটার মতো দুধ হয় সকাল বিকেল মিলিয়ে, এবং উনিও এটাতে যথেষ্ট আগ্রহী ছিলেন বলে ব্যোমকেশবাবুর আগ্রহ দেখে উনি নিজেই জায়গাটা ডেভেলপ করে দিয়েছেন এবং বলেছেন যে যখন ফ্যাক্টরি শুরু হবে বা যখন একটা মোটামুটি নো প্রফিট নো লস আসবে তখন একটা এগ্রিমেন্ট করা যাবে। তো শুরুটা বা প্রাথমিকভাবে উনি ওনাকে অনুমতি দিয়েছেন।
1: বা এটা এটা আপনার দিক থেকে এক প্রকার ভালোই হয়েছে যে নতুন একজন মানুষ করছে তাকে সাহায্যের একজন মানুষ এগিয়ে এসেছে, এটাই দরকার। আর আরেকটা গ্রামের দিকে যে সমস্যাটা হয় বেশিরভাগই বলে থাকেন যে দুধে জল মেশাচ্ছে, এবার এই যে আপনি বহু জায়গা থেকে বহু কৃষক বন্ধুরা তারা দুধ নিয়ে আসছেন আপনার ফ্যাক্টরিতে হোক বা আপনি যেটা করছেন, কিন্তু আপনি বুঝবেন কিভাবে সে তিনি দুধে জল মিশিয়েছেন কিনা?
2: দুধে জল মেশালে তবু রেহাই, কিন্তু দুধে আরো অনেক কিছু মেশানো যায়।
1: আচ্ছা,
2: অনেক কিছু মেশানো যায়, ডালনা মেশানো যায়, ইউরিয়া আছে ও সুগার আছে, নানা রকম ডিটারজেন্ট আছে,
1: এই যে জিনিসগুলো মেশানো যায় বা মিশিয়েছেন।
2: হ্যাঁ, এইবার দুধটা আসার পরে আমাদের নির্দিষ্ট ল্যাবরেটরি আছে।
1: আচ্ছা,
2: সেই ল্যাবরেটরিতে দুধের অ্যাডাল্ট্রেশন চেক করার জন্য কেমিক্যালস আছে, অন্যান্য মেশিনপত্র আছে।

0: করে দিয়েছিলাম, এবং এখানে যে মেশিনগুলো লাগানো হয়েছে সেটার হচ্ছে বলি আমরা বিএমসিউ, বাল্ক মিল্ক কুলার। অর্থাৎ এটার মানে হচ্ছে যে দুধটা গ্রাম থেকে এলো সেই দুধটা তো সঙ্গে সঙ্গে প্রসেসিং করি না আমরা, সেই দুধটাকে সঙ্গে সঙ্গে আমরা ওই ঠান্ডা শীতলীকরণ যন্ত্রে রেখে দিই, তার দু তিন ঘন্টা পর হয়তো আমরা প্রসেসিং করব, ততক্ষণ দুধটা আমাদের ভালো থাকবে। এরপর আমাদের কাছে একটা পাস্তুরাইজার আছে যেটাকে দিয়ে আমরা জীবাণু নির্মুক্ত করি, দুধের মধ্যে যেগুলো আমাদের প্যাথোজেনিক অর্গানিজম অর্থাৎ রোগ সৃষ্টিকারী যে জীবাণুগুলো সেগুলোকে আমরা মেরে ফেলি। তারপর কিছুটা ঘি করার জন্য আমাদের ক্রিম সেপারেটার আছে, তারপর পনির তৈরি করার জন্য আমাদের পনির কাটাবার একটা ট্যাঙ্ক আছে, তারপর পনির সেখান থেকে কাটাবার পর পনিরটাকে আমরা প্রেস করি, মানে চাপ দিয়ে জলটাকে বের করে দিই, সেই পনির চাপ দেওয়ার মেশিন আছে, তারপর সেই পনিরটাকে আমরা ওজন করে কেটে প্যাকিং করা হয়, এবং সেই প্যাকিংটাকে আমরা ভ্যাকিউম প্যাকিং করি। ভ্যাকিউম প্যাকিং করার মানে কি, প্যাকেট থেকে সমস্ত এয়ার বা বাতাসটাকে বের করে নিই, তাতে এতে পনিরের লংজিভিটি বা সেলফ লাইফটা যেখানে 7 দিন সেটা 15 দিন হয়ে যায়। এবার ডিপ ফ্রিজও আমাদের আছে, জেনারেটর রাখতে হয়েছে কারণ পাওয়ার কাট হয়, সুতরাং সেখানে জেনারেটরেরও ব্যবস্থা করা হয়েছে কারণ দুধ একটা অতি পচনশীল জিনিস, সুতরাং তার জন্য ব্যাকআপ সবসময় থাকা দরকার।
1: আচ্ছা, এই যে দুধ আপনার কথাই রেস্ট নিয়ে বলি যে দুধ অতি পচনশীল জিনিস, কিন্তু আপনারা যারা প্যাকেটজাত করছেন বিভিন্ন দোকানে বর্তমানে একটা দেখা যায় যে বিভিন্ন প্যাকেটের বিভিন্ন রকম দাম, কোনটা
0: মানে আপনি বলতে চাইছেন প্যাকেটে আমরা যেরকম দেখে নিই ডাবল টোন, সিঙ্গেল টোন বা ফুল ক্রিম মিল্ক,
1: এরকম আপনার আপনার কি এরকম কোন চিন্তা ভাবনা রয়েছে যে এরকম কিছু করবেন?
2: না, আমরা আমরা এই সিঙ্গেল টোন ডাবল টোন এগুলো যাব না, মানে দুধ পুরো পরিষ্কার খাঁটি দুধ, সেটাকে ল্যাবরেটরিতে টেস্ট হবে, সেই ল্যাবরেটরিতে টেস্ট হলে সেখান থেকে ফ্যাট বা অন্য কিছু ক্রিম তুলে নেওয়া এই পদ্ধতিতে আমরা যাব না, আমরা টোটাল খাঁটি দুধটাই ওখানে রাখবো।
1: আচ্ছা, এখন আপনার ফ্রেশ দুধ,
0: অর্থাৎ উনি বলতে চাইছেন যে গ্রাম থেকে আমরা দুধ যেটা নিলাম সেটা মোষের দুধ হোক বা গরুর দুধ হোক, সেটাকে আমরা ফ্যাক্টরিতে মিক্সড হয়ে গেল, সেইটাকেই আমরা ল্যাবরেটরি টেস্টিং এর মাধ্যমে যখন সেটা গ্রহণযোগ্য হলো সেটাকে আমরা জীবাণুমুক্ত করব পাস্তুরাইজেশন করার পর, তারপর সেটাকে শীতলীকরণ ঠান্ডা করে বোতলজাত করে তার উপর লেবেল দিয়ে আমরা গ্রামে বা যে কোনো আউটলেটগুলোতে আমরা দিয়ে দেবো। এই মুহূর্তে আমরা ওই যে সিঙ্গেল টোন ডাবল টোন ফুল ক্রিম
1: সেদিকটাতে
0: যাচ্ছি না, কারণ ওগুলোকে করতে গেলে আরো অনেক মেশিনের প্রয়োজন, আরো অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন, যেহেতু এটা এখন শুরুবাত প্রাথমিক, তাই আমরা ওই জটিলতার মধ্যে যাব না।
1: আরেকটা জিনিস চোখে পড়ে যে পনির তো আপনারা তৈরি করছেন, এবং এই যে পনিরের বিভিন্ন রকম টেস্ট থাকে বা দোকান থেকে নিলে বিভিন্ন প্যাকেটও পাওয়া যাচ্ছে আজকাল, তা এই পনিরের এই যে টেস্ট ভ্যারিয়েশন এগুলো কি ডিপেন্ড করে কিসের উপরে? পনির কি যে গরুর দুধ বা মোষের দুধ তার জন্য কি কোনো রকম পার্থক্য দেখা দিতে পারে নাকি?
2: হ্যাঁ, এটা তো নির্দিষ্ট পার্থক্য আছে, এবং এটা আরো স্যার আরো ভালো বলতে পারবেন, তো স্যার ওটা বলে দিক বিষয়টা কিভাবে।
0: আসলে যেটা পনিরটা আপনি ঠিকই বলেছেন সুব্রতবাবু, যে বাজারে বিভিন্ন ধরনের পনির আছে এবং তার উপরে সেটা কিন্তু লেখাই আছে। এখন মানুষের কি হয়েছে, পারচেসিং পাওয়ার সবাই সমান না, তো হোটেলসগুলোতে যেরকম আমরা কম দামের পনির, কম দামের পনির মানে হচ্ছে তাতে কম স্নেহ জাতীয় পদার্থ আছে, মানে ফ্যাট পার্সেন্টেজ অনেকটাই কম, অর্থাৎ ওই দুধ থেকে ক্রিম তুলে নেওয়া হয়েছে সেক্ষেত্রে, বা রেলের ক্যাটারিংয়ে এই টাইপের পনিরগুলো ইউজ হয়। আবার যেগুলো স্টার মলগুলো আছে সেখানে বিভিন্ন ক্রেতা যারা আছে তারা একটু ওয়েল অফ ফ্যামিলি, অর্থাৎ পারচেসিং পাওয়ার বেশি, তারা হচ্ছে একটু বেশি দামের পনির নিতে চায়, সুতরাং সেক্ষেত্রে ফুল ক্রিম পনির আছে। তো ফুল ক্রিম পনির যেটা হয় সেটা স্বাদে গন্ধে সবসময় ভালো হবে। আর এখানে আর একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের পশ্চিমবাংলাতে মোষের দুধের মানে যোগানটা কম, কিন্তু পনির সবচেয়ে ভালো হয় গরুর দুধ থেকে, মোষের দুধ থেকে ভালো পনির হয়। আর গরুর দুধ থেকে ছানা ভালো হয়, যেটা থেকে রসগোল্লা সবচেয়ে ভালো হয়। সেই হিসেবে কিন্তু যেহেতু পশ্চিমবাংলায় মোষের দুধের যোগানটা কম, তো গরুর দুধের ফ্যাট এবং এসএনএফ যথেষ্টই কম, যার ফলে পনিরটা একটু মনে হয় যেন স্বাদ গন্ধহীন, কিন্তু
1: তাহলে এটাই কারণ,
0: এটাই কারণ।
1: বেশ, আর ব্যোমকেশবাবু, এই যে

0: ধরুন আপনার প্ল্যান্টে এত কিছু সেট করেছেন আপনার ফ্যাক্টরিতে, এবং সেখানে যে পরিমাণে পনির হোক বা ছানা আপনারা তৈরি করবেন, সাপোজ আমি যদি বলি যে 50 কেজির মতো আপনি ছানা পনির এরকম তৈরি করছেন, এইগুলো অ্যাট এ টাইম আপনারা বিক্রি করবেন নাকি কিভাবে, বিক্রির পরিকল্পনা কি রয়েছে, মার্কেটিং এর ব্যাপারটা?
1: দেখুন, বিক্রি তো করতেই হবে, তাহলে কাকানা করলাম কেন? এবারে বিক্রির পদ্ধতিটা হচ্ছে, অনেকগুলো পদ্ধতি আছে এখন, যেহেতু মানে ডিজিটাল মার্কেটিং অনেক উন্নত হয়ে গেছে এবং মানুষ ঘরে বসেই পণ্য পেতে চায়, এটা একটা সিস্টেম আছে। তারপর ডিস্ট্রিবিউটার সিস্টেম আছে, কোন একটি শহরে কোন একটি মফস্বল জায়গা সেখানে ডিস্ট্রিবিউটার তৈরি হলো, সেই ডিস্ট্রিবিউটারের কাছে সমস্ত প্রোডাক্ট চলে গেল এবং সেটা সে তার রিটেলের মাধ্যমে দিয়ে বিক্রি হয়ে গেল। তারপরে ই কমার্স আছে, হ্যাঁ, আমাদের ই কমার্সের সাথে যোগাযোগ হয়েছে, তবে রিলের সাথে IRCTC সাথে যোগাযোগ হয়েছে যারা ফোন ইন নেবে। তারপরে আমাদের যে জায়গায় কারখানাটা অবস্থান আর কি, তার পাশেই একটি তীর্থস্থান আছে নবদ্বীপ ধাম, সেখানে প্রচুর মন্দির আছে এবং মন্দিরে নিরামিষ খাবার তো ওটাই হয়, নিরামিষ খাবার হয়, সেখানে পনিরের প্রচুর চাহিদা এবং অলরেডি সেসব মন্দিরের সাথে আমাদের কথাবার্তাও অনেকটাই মানে পাকাপাকি হয়ে রয়েছে আর কি। তো সুতরাং প্রোডাক্ট
0: বেচার ক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা হবে
1: না, না না না, কোনো সমস্যা নেই।
2: এখানে আমি আরেকটা কথা যোগ করবো ব্যোমকেশবাবুর সাথে, দেখুন মানুষ এখন কিন্তু পয়সা দিতে রাজি আছে
0: যদি ভালো,
2: যদি কোয়ালিটি প্রোডাক্ট হয়, আর কোয়ালিটি প্রোডাক্ট তখনই আসবে যখন আপনি কোয়ালিটি র মিল্ক ভালো নেবেন। তো আমাদের প্রথম যে পদক্ষেপ এবং প্রথম যে আমরা জোর দিয়েছি সেটা হচ্ছে গুড কোয়ালিটি র মিল্ক প্রোকিওর করা, তারপরে সেটাকে আমরা হাইজেনিক অর্থাৎ হাইজেনিক ওয়েতে সেটাকে প্রসেস করা এবং কোয়ালিটিটাকে কনসিস্টেন্ট মেনটেন করা, অর্থাৎ থ্রু আউট দ্য ইয়ার সবসময় একই কোয়ালিটি বা একই গুণমান যাতে বজায় থাকে সেই দিকে আমরা সবসময় নজর রাখব। তো আশা করি এই কোয়ালিটি প্রোডাক্ট যদি আমরা বাজারে দিতে পারি, কাস্টমার কিন্তু সবসময় কোয়ালিটি প্রোডাক্টটাকেই চায়।
0: একদম। আর মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, সবশেষে আপনাদের থেকে জানতে, উভয়ের কাছ থেকে জানতে চাইছি যে যে সমস্ত শ্রোতা বন্ধু হোক বা যারা আমাদের অনুষ্ঠান শুনে কেউ হয়তো আগ্রহী হলেন, আপনাদের মতো এইসব এত সুন্দর পরিকল্পনা শুনে কেউ আগ্রহী হলেন, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা রয়েছে? একজন নবাগত হয়ে তার কি কি প্রাথমিকভাবে থাকা দরকার বা কি কি সতর্কতা অবলম্বন করা দরকার যাতে তিনিও আপনাদের মতো একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন?
2: হ্যাঁ, এখানে একটা জিনিস আমি প্রথমেই বলবো যে দুধ এর ব্যবসা অনেক রকমের আছে, কিন্তু কেউ যদি দুধের ব্যবসায় নামতে চায় তাকে প্রথমে বুঝতে হবে দুধ জিনিসটা কি, এবং দুধ নিয়ে তাকে নাড়াচাড়া করতে হবে এবং দুধ সংগ্রহ করে কোনো শীতলীকরণ কেন্দ্রে দিয়ে কোনো নামি কোম্পানির এইটা দিয়ে তাকে শুরু করতে হবে। দ্বিতীয় পর্যায়ে কি, সে যদি একজন দুগ্ধ ব্যবসায়ী হতে চায় তাহলে তাকে হচ্ছে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং সেই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আর একটা এখানে কথা আছে যেটা আমার মনে হয়েছে, একা দ্বারা কখনো বিজনেসটা সাকসেসফুল হওয়া খুব ডিফিকাল্ট বা টাফ, সেই ক্ষেত্রে যদি আমরা 4-5 জন বন্ধু বা সহৃদয় ব্যক্তি অথবা স্বনির্ভর গোষ্ঠী একসাথে আমরা করি, সেক্ষেত্রে ব্যবসাটা কিন্তু
0: রান করাতে সুবিধা হবে,
2: যথেষ্টই সুবিধা হবে।
0: অনেক কিছু জানতে পারলাম, একজন সাধারণ খামারি থেকে কিভাবে আস্তে আস্তে দুগ্ধ ব্যবসায়ী হয়ে উঠবেন তার সফলতার কাহিনী, এবং এই ব্যাপারে আমরা আজকের আলোচনা করছিলাম। আমাদের মধ্যে ছিলেন উদ্যোগপতি ব্যোমকেশ মণ্ডল, আর সেই সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়। আপনাদের দুজনকে আকাশবাণীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ,
2: নমস্কার রইল আপনাদেরকেও।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্ত, নমস্কার।
2: নমস্কার
1: নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 kHz-এ।

আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন দিন শুনবেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব। বলছেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
2: গতকাল আমরা আলোচনা শেষ করেছিলাম যে স্টেরয়েড জাতীয় ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া। এখন আমরা জানব এই স্টেরয়েড জাতীয় ক্রিমগুলি কেন এত জনপ্রিয়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আজ এই 2026 সালেও আমরা মানুষের ত্বকের স্বাভাবিক রঙকে, অর্থাৎ যা সে জন্মগতভাবে পেয়ে থাকে, সেটাকে কিন্তু তার ব্যক্তিত্ব বা তার গুণের ওপরে আমরা জায়গা দিয়ে থাকি। এটি একটি সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধিরই বহিঃপ্রকাশ হল প্রসাধনী দ্রব্যের মাত্রাতিরিক্ত ব্যবহার বা ভুল ব্যবহার। স্টেরয়েডযুক্ত ক্রিমগুলি এই সামাজিক ব্যাধিটিকেই তার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। স্বল্প সময়ের জন্য স্টেরয়েড ক্রিম ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে চকচকে মসৃণ, সেটিকেই কালো রং ফর্সা হচ্ছে ধরে নিয়ে সাধারণ মানুষ, বিশেষত মহিলারা, নির্বিচারে মাসের পর মাস বা কখনো বছরের পর বছর ধরে ব্যবহার করে চলেন। ফলশ্রুতি হিসেবে মুখের চামড়া হয়ে ওঠে পাতলা, অবাঞ্ছিত রোমে ভর্তি, রক্তাভ, ব্রণযুক্ত এবং স্পর্শকাতর। আমাদের বুঝতে হবে জন্মগতভাবে প্রাপ্ত ত্বকের রং কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। ত্বকের কোনো অসুখ হলে তার চিকিৎসা করা যেতে পারে এই মাত্র। এই স্টেরয়েড জাতীয় ক্রিম দীর্ঘমেয়াদী ব্যবহার করার ফলে যে অসুবিধেগুলো ত্বকে দেখা যায় সেগুলিকে সারিয়ে তুলতে কিন্তু বেশ বেগ পেতে হয় ত্বক চিকিৎসকদের। অনেক সময় দুবছর বা তিন

0: চানাচুরো লেগে যায়। এই স্টেরয়েড যুক্ত ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে যে সমস্ত ত্বকের উপর, সেগুলিকে আবার তার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে বা কখনো কখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়তো সম্ভব হয় না। এবার আসি কেশ পরিচর্যায় প্রসাধনী ব্যবহারের বিষয়ে। মাত্রাতিরিক্ত প্রসাধনী দ্রব্য চুলে ব্যবহার করায় অনেক সময় তা মাথার তালুতে জমা হতে থাকে এবং প্রাদুর্ভাব ঘটে ফোড়া, চুলকানি বা এক্সিমার মতো ত্বকের রোগের। এখন আরেকটি জিনিসও খুব জনপ্রিয় হয়ে উঠেছে, সেটি হচ্ছে কৃত্রিম উপায়ে চুল স্ট্রেট করা বা সোজা করা বা স্মুথ করা। এইগুলি করার সময় অতিরিক্ত তাপ প্রয়োগ করা হয়, যার ফলে চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারায়, চুলের স্বাভাবিক নমনীয়তা হয় ক্ষতিগ্রস্ত এবং চুলের স্বাভাবিক সৌন্দর্য একেবারেই লুপ্ত হয়। তার জায়গায় দেখা যায় যে রুক্ষ, ভঙ্গুর এবং আঘাতপ্রাপ্ত চুলে মাথা ভরে গেছে, চুলের ডগা ফেটে যায় এবং অনেক সময় অতিরিক্ত মাত্রায় চুল পড়া শুরু হয়, যা আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনা বেশ কঠিন হয়ে পড়ে। এছাড়াও তো বলতেই হবে সাদা চুল কালো করা বা কলপ করা, সেগুলিও চুলের স্বাভাবিক সৌন্দর্যের পক্ষে কিন্তু হানিকর। খুব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল বেশিরভাগ কলপের মধ্যে থাকে প্যারাফিনিলিন ডাইয়ামাইন বা পিপিডিএ নামক পদার্থ, যা শুধু মাথার তালুতে নয়, সংবেদনশীল ব্যক্তির মুখ, গলা, কান এবং শরীরের অন্যান্য অংশ এক্সিমার প্রকোপ ঘটাতে পারে। সেই জন্য কলপ করার আগে ত্বকের সংবেদনশীলতা পরীক্ষা অবশ্য প্রয়োজনীয়। আজকে এখানেই শেষ করছি, আগামীকাল আসব এই আলোচনার তৃতীয় এবং শেষ পর্যায়ে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ ছিল দ্বিতীয় পর্ব। বললেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।

0: শুনলেন আপনার স্বাস্থ্য। ঘড়ির কাটা বলছে 6:55। একবার জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরেই অর্থাৎ 7:00 নাটক বেলামোর গুপ্তধন, কাহিনী তপন কুমার চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক। নাটকটি পুনঃপ্রচারিত হবে 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, জলবায়ু শিক্ষা সম্মেলন 2026। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল শিল্পী মারুতি মহাতা, রাগ মালকোষ। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠানগুলির কথা।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত

9টায়, মৈত্রীতে সকাল 11:30টায়, এফএম রেইনবোতে সকাল 11:02 ও এফএম গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9টায়। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নাটক। আজকের নাটক বেলামোর গুপ্তধন। নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: দিদি এসেছে।
2: দিদি মানে মৌসুমী? কেন কেন মীনাক্ষী?
1: দিদির নামটা তাহলে মনে রেখেছেন?
2: মীনাক্ষী তুমি কি বলতে চাও?
1: বলার সত্যি কি আর কিছু আছে পঙ্কজদা?
2: আমি জানি, আমি জানি সারা জীবন আমায় এই প্রশ্নটা বয়ে বেড়াতে হবে। কিন্তু মীনাক্ষী বিশ্বাস করো, সেদিন আমার আর কোনো উপায় ছিল না।
1: আমার বিশ্বাসে আপনার কি এসে যায় পঙ্কজদা?
2: মীনাক্ষী
3: আজকের নাটক বেলামোর গুপ্তধন, কাহিনী তপন কুমার চট্টোপাধ্যায়, বেতার রূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক। নাটক বেলামোর গুপ্তধন।
1: আরে পঙ্কজদা না, পঙ্কজদা, পঙ্কজদা!
4: মীনাক্ষী তুমি?
1: একটু একটু দাঁড়া ভাই। ও, এত বছর বাদে গ্রামের রাস্তায় আপনাকে দেখব, সত্যি ভাবিনি পঙ্কজদা।
2: আমি কি ফেরেছি? তা এখানে কোথায় এসেছো মীনাক্ষী?
1: তার আগে কি জানতে পারি বিলেত ফেরত ডাক্তারবাবু এই অজ পাড়াগায় কি করছেন?
2: আমি এখানকার হেলথ সেন্টারের ডাক্তার।
1: আচ্ছা, তাহলে আপনার সে দেশ সেবার প্যাকেজ ড্রিমটা সত্যি কার্যকরী করলেন?
2: ঠাট্টা করছো?
1: না, ঠাট্টা করবো কেন? এবার বলুন, ইতিমধ্যে একজন ডাক্তার নিয়েও জুটিয়ে ফেলেছেন কিনা?
2: ডাক্তার নেই? ও না না, তার হলো কই? ওসব কথা থাক, এই বেলামোর গ্রামে কি মনে করে এসেছো সেটাই বলো।
1: এখানে একটা আশ্রম আছে না?
2: আশ্রম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি, মাতাজির আশ্রম, যাইনি কখনো।
1: ওই আশ্রমে দিন কয়েক হলো

0: মানে মৌসুমী? কেন কেন মীনাক্ষী?
1: দিদির নামটা তাহলে মনে রেখেছেন?
0: মীনাক্ষী, তুমি কি বলতে চাও?
1: বলার সত্যি কি আর কিছু আছে পঙ্কজদা?
0: আমি জানি, আমি জানি সারা জীবন আমায় এই প্রশ্নটা বয়ে বেড়াতে হবে, কিন্তু মীনাক্ষী বিশ্বাস করো, সেদিন আমার আর কোনো উপায় ছিল না।
1: আমার বিশ্বাসে আপনার কি এসে যায় পঙ্কজদা?
0: মীনাক্ষী, আমার প্রশ্নের জবাব কিন্তু তুমি দিলে না। জগৎ সংসারে এত জায়গা থাকতে মৌসুমী হঠাৎ এই বেলামোড়ে মাতাজির আশ্রমে কেন? হাসছো?
1: ভাবছেন দিদি আপনার বিরহে সংসার বিভাগী হয়ে সন্ন্যাস নিল কিনা?
0: তুমি আবার ঠাট্টা করছো মীনাক্ষী। শুনেছিলাম মৌসুমী বিয়ে করেছিল কোন এক অপরেশ চৌধুরীকে।
1: তার মানে তো দিদির খবর অনেকটাই আপনি রাখেন, আর এ খবরটা রাখেন না?
0: খবর কি খবর?
2: দিদিমণি, আর কতক্ষণ দাঁড়াবো বটে?
1: হ্যাঁ চলো।
0: কিন্তু আমার প্রশ্নের উত্তরটা মীনাক্ষী, মীনাক্ষী, মীনাক্ষী একটু দাঁড়াও।
1: যদি আবার কোনোদিন দিদির সঙ্গে দেখা হয় জেনে নেবেন।
0: যদি

0: কতগুলো বছর কেটে গেছে।
1: দাদা, এই আমার বন্ধু মৌসুমী।
2: না না,
1: তুমি আমাদের গ্রামে এসেছো শুনে ও তোমার সঙ্গে আলাপ করতে এসেছে।
2: কি হচ্ছে কি? নমস্কার।
3: নমস্কার
1: মৌসুমী, তোমার লেখা দারুণ ফ্যান দাদা।
2: বিনা
1: পত্রপত্রিকায় তোমার যেসব লেখা বেরোয় ও ঠিক খুঁজে নিয়ে পড়ে।
3: এ তো আমার সৌভাগ্য।
1: দেখছিস মৌসুমী, আমার এই দাদাটি কত বিনয়ী। একাধারে মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, সাহিত্য সেবী, রূপে
3: বিনা তোকে আর ফাজলামি করতে হবে না।
1: ও তুমি ভাবছো বুঝি তোমার শুধু সুখ্যাতি শোনাতেই আমার বান্ধবীকে নিয়ে এসেছি? তোমার সম্পর্কে মৌসুমীর গুরুতর অভিযোগ আছে।
2: ইমানা,
3: অভিযোগ
2: কেন বিনা রসিকতা করছিস?
1: রসিকতা? হায় আমার কপাল, আমি এলাম বন্ধুর অভিযোগে সওয়াল করতে, আর মাঝখান থেকে আমি দুধে মিশে গেল, আর আমি হয়ে গেলাম আটি।
2: এই বিনা,
3: অভিযোগটা কি সেটাই শোনা যাক না?
2: না, এটা ঠিক অভিযোগ নয়, বরং বলতে পারি একটা প্রশ্ন।
3: প্রশ্ন? বেশ,
1: তাহলে তোমরা দুজনে প্রশ্ন উত্তরের পালাটা শুরু করো দাদা, আর আমি ততক্ষণে চট করে ভেতর থেকে দু কাপ চা করে নিয়ে আসি।
3: চা পালা।
1: মৌসুমী চালিয়ে যা, চালিয়ে যা,
2: যা।
3: আমার এই বোনটির কথা কিছু মনে করবেন না, ও না বরাবরই এমন ফাজিল।
2: বিনা আমার ছোটবেলার বন্ধু, ওর কাছ থেকেই তো আপনার লেখাগুলো পড়তে পাই।
3: আপনার এই মনোযোগ আমার মতো এক ক্ষুদ্র লেখকের কাছে আশাতীত। বিনা চিঠিতে আপনার কথা আমি অনেক জেনেছি।
2: আমি কিন্তু নেহাতি এক সাধারণ মেয়ে।
3: যদি বলি এই সাধারণ মেয়েটিকে দেখবার জন্যেই এবার কলেজে ছুটি পড়তেই দিন কয়েকের জন্য এখানে চলে এলাম।
2: সত্যি বলছেন?
3: কেন, বিশ্বাস হচ্ছে না? আসলে শহরের ছেলে হলেও গ্রাম আমার ভীষণ প্রিয়।
2: হ্যাঁ, আমার প্রশ্ন তো এটাই।
3: প্রশ্নটাই তো জানলাম না।
2: ও আচ্ছা, আপনার সর্বশেষ গল্পের নায়ক একজন শহরের ছেলে। সে দরিদ্র অবস্থা থেকে অনেক কষ্টে ডাক্তারি পাশ করলো, তারপর বিলেত ঘুরে এসে শেষ পর্যন্ত গ্রামের মানুষের সেবায় আত্মনিয়োগ করলো।
3: হ্যাঁ,
2: এখন আমার অভিযোগ আপনারা মানে আজকের লেখকরা নেহাত ভাববিলাসী।
3: মানে?
2: মানে যা বিশ্বাস করেন না তাই লেখেন।
3: মৌসুমী,
2: আচ্ছা আচ্ছা, আপনি নিজেও তো একজন ডাক্তারি ছাত্র, হয়তো একজন বিলেত ফেরত ডাক্তারও হবেন, কখনো কি গ্রামের মানুষের কথা এভাবেই ভাববেন আপনি?
3: মৌসুমী, যদি বলি ওই গল্পের নায়ক আমারই স্বপ্নের চরিত্র।
2: সত্যি বলছেন?
3: সত্যি।
1: কি রে, প্রশ্নোত্তরের পর্বটা তোরা দুজনে বেশ জমিয়ে ফেলেছিস মনে হচ্ছে।

0: কল্পনাটুকু অবশ্য এমনই হয়। প্রথম দর্শনে বিরাগ, তারপর রাগ, তারপর অনুরাগের পালা।
1: আবার শুরু করেছিস, বড্ড ফাজিল হয়েছিস তুই বিনা।
0: দাদা, এটা কিন্তু তুমি মন থেকে বললে না।
1: হ্যাঁ, তুই তো সব বুঝিস। দে দে চাটা দে। কটা দিন যেন স্বপ্নের মধ্যে কেটে গেল, তাই না মু?
2: আমার বড্ড ভয় করছে পঙ্কজদা।
1: ভয়? কিসের ভয় মৌসুমি?
2: যদি এ স্বপ্ন ভেঙে যায়।
1: এ স্বপ্ন আমরা দুজনে মিলে বাঁচিয়ে রাখবো মু,
2: চিরদিন।
1: চিরদিন?
2: বিনা বলছিল আগামীকালই নাকি তুমি কলকাতা ফিরে যাচ্ছ।
1: হ্যাঁ, ছুটি ফুরিয়ে গেল মু।
2: আবার কবে আসবে?
1: এবার একেবারে পরীক্ষার পর, খুব বেশি দেরি নেই।
3: দিদি, দিদি, দিদি, তুই এখানে? আর আমি সব জায়গায় তোকে খুঁজে বেড়াচ্ছি।
2: আমার এই ছোট বোন মীনাক্ষী, তোমার সঙ্গে বোধহয় আলাপ হয়নি।
3: সে চান্স আর পেলাম কোথায়, কি বলুন পঙ্কজদা? তার আগেই তো দিদির সঙ্গে আলাপ প্রলাপ।
1: এখন চলছে বিলাপ পর্ব মীনাক্ষী।
3: সে কি এত তাড়াতাড়ি?
2: পঙ্কজদা আগামীকালই কলকাতা ফিরে যাচ্ছে রে।
3: বিলাপের কারণটা এবার বোঝা গেল। দেখিস দিদি, তোর না শেষ পর্যন্ত শ্রী রাধিকার দশা হয়।
2: মীনাক্ষী,
3: আমি যাচ্ছি দিদি, তুই কিন্তু বিলাপ পর্বটা তাড়াতাড়ি শেষ করে আয়। বেশি মা।

0: ডাক্তারবাবু? অ ডাক্তারবাবু!
1: হ্যাঁ, ও দীননাথ।
0: এ কি ডাক্তারবাবু, রিক্সা নিয়ে যাচ্ছিলাম, পথে দেখি আপনি একা ঠায় দাঁড়ায়, কতক্ষণ হর্ন বাজাইছি।
1: হ্যাঁ হ্যাঁ, ওই একটু আনমনা হয়ে পড়েছিলাম।
0: কিছু কি হারাইছি ডাক্তারবাবু?
1: হ্যাঁ, না না, ওই হেলথ সেন্টারের দিকে যাচ্ছিলাম।
0: তবে আসেন, বসেন ডাক্তারবাবু, বসেন।
1: তোমার রিক্সা?
0: হ্যাঁ, আমি তো উদিক পানি যেয়েছি গো।
1: না, এইটুকু পথ ও আমি।
0: বসেন না কেন, আপনি এ গায়ে দেবতা বটে, গেলা শোনে, আপনি না দেখলে আমার বেটা তো বাঁচত না বটে।
1: দীননাথ, আমি ডাক্তার, ওটা আমার ডিউটি।
0: হ, সবাই যদি অমন ডিউটি করত গরিবের দুঃখ আর থাকতো না গ।
2: কেন
1: গোপীদা, আপনি এই হেলথ সেন্টারের পুরনো কম্পাউন্ডার, এখানে আপনি তো আমার অভিভাবকের মতো।
2: স্যার, এটা আপনার মহত্ব, আমি সামান্য গ্রাম্য কম্পাউন্ডার, আর আপনি হলেন গিয়ে বিলেত ফেরত ডাক্তার।
1: কি বলছিলেন তাই বলুন।
2: বলছিলাম, কদিন যাবৎ আপনাকে কেমন আনমনা দেখছি স্যার। হরি, মানে আপনার রাত দিনের কাজের লোকটি, সেও বলছিল আজকাল রাতে নাকি আপনার ভালো ঘুম হচ্ছে না।
1: হরি বলেছে বুঝি? হ্যাঁ হ্যাঁ গোপীদা, ঠিকই, আজকাল সারাদিন ডাক্তারি সেরে যখন ঘরে ফিরি, এই পেরামোর গ্রামের আকাশটা কেমন অচেনা লাগে। তারপর যখন রাত নামে, আকাশ জুড়ে কুয়াশার ঢল, ঘুম আসে না, মনে হয় আমি আমার সমস্ত পৃথিবীটা ছেড়ে এসেছি অন্য কোনো স্টেশনে, যেখান দিয়ে গাড়ি চলে যায়, রিক্সার হর্ন, গাড়ি।
2: স্যার,
1: হ্যাঁ ও ও গোপীদা, কিছু মনে করবেন না।
2: না না, ঠিক আছে, একটা কথা বলবো স্যার, যদি অভয় দেন।
1: আবার অভয়? বেশ বলুন।
2: এবার আপনি স্যার একটা বিয়ে করুন।
1: ঘটকালি করবেন বুঝি?
2: না না স্যার, সে আপনার উপযুক্ত কোনো
1: না, আমার উপায় নেই গোপীদা।
2: ও স্যার, আর একটা কথা বলবো, যদি

0: অভয় দিলাম।
1: বলছি, মনের কোণে যদি কোনো পুরনো সেন্টিমেন্ট থেকেও যায়, তার জন্য সারা জীবনটা খরচ করা বোধ হয় ঠিক নয় স্যার।
0: পুরনো সেন্টিমেন্ট, পুরনো সেন্টিমেন্ট।
2: না না, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না পঙ্কজ। তুমি এখন স্বাভাবক হয়েছ, তোমার সেন্টিমেন্টের দাম তো আমার দিতেই হবে।
3: বাবা, আমি বলছিলাম কি,
2: আমি জানি তুমি কি বলবে। একদিন তোমার বয়স তো আমারও ছিল, আর এই বয়সটাই তো হলো আবেগে ভেসে চলার বয়স।
3: কিন্তু আমি তো কোনো যুক্তিহীন আবেগের কথা বলছি না বাবা।
2: তা কি আমি জানি না, শশাঙ্ক দত্ত ছেলে কখনোই যুক্তিহীন কথা বলতে পারে না। তাই তো আমি বলছি পঙ্কজ, ডাক্তারি পরীক্ষায় পাশ করেছো, সামনে বিরাট কেরিয়ার, একটা বিলিতি ডিগ্রি না থাকলে তো কেউ পাত্তা দেবে না বাবা।
3: বাবা বাবা, আমি চাই একজন সত্যিকারের ডাক্তার হতে।
2: অফকোর্স, তাই তো এরই মধ্যে তোমার পাসপোর্ট ভিসা সব আমি রেডি করে রেখেছি, আর বাকি কাজগুলো ও মাসখানেকের মধ্যেই হয়ে যাবে। আশা করছি আগামী মাসেই তুমি ফ্লাইট ধরতে পারবে।
3: আগামী মাসে? কিন্তু বাবা, আমি বলছিলাম।
2: না না না, কথায় বলে শুভস্য শীঘ্রম অশুভস্য কালো হরণম।
3: বাবা,
2: আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পঙ্কজ, বিলিতি ডিগ্রি নিয়ে তুমি লন্ডন থেকে ফিরবে, তারপর এখানে তোমার প্র্যাকটিস শুরু হবে পুরোপুরি তিন অঙ্কের ভিজিট নিয়ে।
3: বাবা,
2: গো অ্যাহেড মাই সান, গো অ্যাহেড।
1: স্যার,
3: ও গোপীদা।
1: হ্যাঁ স্যার,
3: বলুন। আজ আর কোনো পেশেন্ট আছে?
1: না স্যার, যদি আসে আমি সামলে নেব। আজ আপনি বরং একটু তাড়াতাড়ি বাড়ি যান স্যার, আপনার একটু বিশ্রাম দরকার।
3: তাই যাই গোপীদা, যদি কোনো এমার্জেন্সি কেস আসে খবর দেবেন।
1: হ্যাঁ নিশ্চয়ই দেবো, সে আপনি ভাববেন না।

0: যাই।
1: ডাক্তার দাদা, আজ যে বড় তাড়াতাড়ি, শরীর ঠিক আছে তো দাদা?
2: হ্যাঁ হরি, তাহারে তুই নাকি কম্পাউন্ডার গোপীদাকে বলেছিস আমি আজকাল রাতে ঘুমোই না?
1: তা ভুল কি বলেছি শুনি, পরপর দুরাত দেখলুম না ঘুমিয়ে সারা রাত শুধু পাইচারি করেই কাটালে, এভাবে কি শরীর থাকবে ডাক্তার দাদা? সে কিসের এত চিন্তা তোমার বলতে পারো?
2: যদি বলি আজকাল রোজ রাতে ভূত এসে কথা বলে যায় আমার সঙ্গে,
1: রাম রাম,
2: বেড়ামোড়ের উপত্যকায় হেঁটে বেড়ায় ছায়া মূর্তি,
1: রাম রাম রাম। ডাক্তার দাদা দেখো, আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, তোমার কথা ভালো বুঝি না, তবে হ্যাঁ একটা কথা কিন্তু বুঝতে পারি।
2: কি কি কি সেটা?
1: মনটা তোমার আজকাল কেমন দোলাচলে দুলছে।
2: দোলাচলে দুলছে, দোলাচলে দুলছে।
3: হ্যাঁ দাদা, এ তোমায় মানতেই হবে, সারা জীবন মনটা তোমার দোলাচলেই দুলল, না হলে সব ব্যাপারটা এরকম দাঁড়াবে কেন?
4: বিনা বিনা তুই বিশ্বাস কর, বাবার হুকুম তামিল করতে বিলেত না গিয়ে আমার উপায় ছিল না। সেখান থেকে মৌসুমীকে অনেকগুলো চিঠি দিয়েছিলাম, কিন্তু একটারও জবাব পাইনি।
3: উত্তর দেওয়া মৌসুমীর পক্ষে সম্ভব ছিল না দাদা।
4: কেন?
3: তুমি কি জানো তোমার বাবা মানে আমার মামা মৌসুমীর বাবাকে বাড়ি বইয়ে অপমান করে গিয়েছিলেন?
4: বিনা,
3: মৌসুমীর বাবা নাকি মেয়েকে এগিয়ে দিয়ে বামুন হয়ে চাঁদ ধরার ফাঁদ পেতেছিলেন।
4: বিনা,
3: শুধু কি তাই, পরে শুনেছি মামা নাকি এখানকার পোস্ট অফিসেও ব্যবস্থা করে রেখেছিলেন, মৌসুমীর নামে তুমি যেসব চিঠি পাঠাতে সেগুলো মামাই হস্তগত করে ছিঁড়ে ফেলতে।
4: থাম থাম থাম বিনা, ছি ছি ছি ছি, এই যে আমি আর শুনতে পারছি না রে বিনা।
3: মাফ করো দাদা, আমি শুধু যা জেনেছি তাই বললাম।
4: বিনা, সেই জন্যে কি মৌসুমী এইভাবে আমার উপর শোধ নিল? শুনেছি

0: পরেশ নামে যে ছেলেটিকে বিয়ে করেছে সে নাকি কোনো অংশেই ওর যোগ্য নয়, চরিত্রহীন, মৌসুমীর উপর উৎপীড়নও করে।
1: দাদা, তোমরা পুরুষ, মেয়েদের মন তোমরা কি বুঝবে? আচ্ছা দাদা
0: বল,
1: মামার আশা তো পূরণ হলো, বিলেত থেকে মস্ত ডাক্তারি ডিগ্রি নিয়ে এসেছো, এবার কি করবে? নিশ্চয়ই শহরের কোনো বড় হাসপাতাল বা নার্সিংহোমে?
0: না বিনা, আমি সব ঠিক করে ফেলেছি।
1: কি?
0: আর দোলা চলে দুলব না।
1: তাহলে
0: রাঢ় বাংলায় খুব সুন্দর একটা গ্রাম আছে বেলামুর, সেখানকার হেলথ সেন্টারে জয়েন করছি আগামী সপ্তাহে।
1: কিন্তু তোমার বাবা?
0: বাবার সুপুত্র হতে না পারি, আর আমায় আত্মপ্রবঞ্চক হতে হবে না বিনা।
2: দাদা,
0: হরি,
2: এখনো বসে রয়েছ? চা এনেছি, চাটা খেয়ে হাত মুখটা ধুয়ে এসো, যাও।
0: দে,
2: আবার যেন ভাবতে বসো না, আমার হয়েছে যত জ্বালা।
0: গোপীদা।
3: স্যার, স্যার এসেছেন?
0: হ্যাঁ, এদিকে সব ঠিক আছে তো গোপীদা?
3: হ্যাঁ স্যার, দুজন পেশেন্ট ওষুধ নিতে এসেছিল, দিয়ে দিয়েছি।
0: বাহ, ভেরি গুড।
3: ও, আজ সকালের ডাকে আপনার নামে চিঠিটা এসেছে স্যার, মনে হচ্ছে পার্সোনাল লেটার।
0: চিঠি কই দেখি? হ্যাঁ, ফিকে নীলখাম। আঁকা বাঁকা ভাবে কয়েকটা মাত্র লাইন লেখা।
4: মীনাক্ষীর মুখে সব কথা শুনলাম। পুরুষের অহংকার থাকা ভালো পঙ্কজদা, আমার সব পাওনাটুকু বেঁধে রেখেছি আমার এই ছোট্ট আঁচলে।
0: ইতি মৌসুমী, মৌসুমী, মৌসুমী, আমি আমি তোমার চিঠির সংকেত বুঝেছি, আমি বুঝেছি।

0: পঙ্কজদা? আমি জানতাম অন্তত একবার না এসে আপনি পারবেন না।
1: আশ্রমটা ভারী সুন্দর, কিন্তু মীনাক্ষী তুমি এখনো আশ্রমে রয়েছো যে?
0: কি করি বলুন, দিদির এই অবস্থায়।
1: মানে মৌসুমি কোথায় মীনাক্ষী?
0: আপনি কি কিছুই জানেন না?
1: কি জানবো, কেন এত হেঁয়ালি করছো মীনাক্ষী? মৌসুমির কি হয়েছে? ও কেন এসেছে মাতাজির আশ্রমে? মীনাক্ষী,
0: উত্তরটা এবার নিজেই খুঁজে নিন পঙ্কজদা। আসুন, এদিকে আসুন।
1: এদিকটা তো, এ তো আশ্রম হাসপাতাল।
0: হ্যাঁ, এদিকে এদিকে পঙ্কজদা, ওই ঘরটায়।
1: মীনাক্ষী, আমি কিছু বুঝতে পারছি না, তুমি
0: দিদি
1: কই? হাসপাতাল ঘর, সারি সারি বেড।
0: ওই তো, চিনতে পারছেন না না, দিদি শুয়ে রয়েছে।
1: মৌসুমি,
0: একটু দাঁড়ান, দিদিকে ডাকি, বোধহয় ঘুমোচ্ছে।
1: মৌসুমি, সত্যি কি? কোথায় সেই অপরূপ দেহ, চন্দন রং মুখ, সুডোল বাহু, কই? তার বদলে বিছানায় যেন এক শুষ্ক কঙ্কাল শরীর।
0: দিদি, দিদি দেখ কে এসেছে, চোখ মেলে দেখ দিদি, কে? কে? মীনাক্ষী। কে? কে? পঙ্কজদা।
1: মৌসুমি,
0: চিনতে পারছো না তো, কি করে চিনবে? যেদিন

0: এক পর এক রক্ত গরমে সাজিয়ে অপেক্ষা করেছি, সেদিন তো এলে না।
1: মৌ মৌ, আমি তোমার চিঠি পেয়েছি মৌ।
0: তোমার সব খবর আমি জানি গো, তুমি হার মাননি পঙ্কজদা, আমি কিন্তু হেরে গেলাম।
1: কি কি হয়েছে তোমার, আমায় বলো বলো।
0: জানতে চাও ডাক্তার মশাই? এই যে দেখো এই ভাঁজ করা কাগজটা।
1: কি কি এটা?
0: আমার তৃতীয় প্রেমিকের ঠিকানা।
1: তৃতীয় প্রেমিক?
0: হ্যাঁ গো, আমার জীবনের প্রথম প্রেমিক তুমি, দ্বিতীয় প্রেমিক আমার স্বামী, কেউই টিকলো না। তবে আমার এই তৃতীয় প্রেমিক বোধ হয় আমাকে ছেড়ে যাবে না।
1: এ তো দেখছি ব্লাড রিপোর্ট, WBC 75,000, নিউট্রো 2%, মনো 0%, লিউকোমিয়া, ব্লাড ক্যান্সার।
0: হ্যাঁ ওই তো আমার তৃতীয় প্রেমিক, দেখছো না আমার রক্তে মিশে গেছে ওর পরিচয়।
1: মৌসুমী,
0: খুব দুঃখ পেলে বুঝি পঙ্কজদা?
1: অপরেশবাবু এখন কোথায় মৌসুমী?
0: আমার স্বামী
2: বাপ্পার জন্ম হবার পর অপরেশদার সঙ্গে দিদির সেপারেশন হয়ে গেছে।
0: হ্যাঁ গো ডাক্তার সাহিত্যিক, আদালত রায় দিয়েছে যেদিন বাপ্পার 18 বছর বয়স হবে ভোট দেবার অধিকার পাবে সেই দিনই ও ঠিক করবে কার কাছে থাকবে। আচ্ছা আচ্ছা পঙ্কজদা
1: বলো,
0: জীবনে তো কখনো তুমি হারোনি, পড়াশোনা সাহিত্য চর্চা খেলার মাঠ সব জায়গায় তুমি ফার্স্ট বয়।
1: মৌ,
0: পারো না পারো না তুমি আমি জিতিয়ে দিতে?
1: জিতিয়ে দিতে?
0: এই বেলামোর তো তোমার খুবই প্রিয়, এখানে কি ফুল ফোটে বলতে পারো?
1: কি ফুল তুমি চাও?
0: রক্ত করবি?
1: হ্যাঁ হ্যাঁ তাও ফোটে, রাঢ়ভূমির রক্ত মৃত্তিকায় ফোটে রক্ত করবি।
0: তা কি রক্ত ক্যান্সারের চেয়েও রঙিন?
1: মৌসুমী,
0: আমি আমি বাঁচতে চাই পঙ্কজদা, এখানকার রক্ত মৃত্তিকায় দাঁড়িয়ে একটা একটা করে রক্ত করবি জড়ো করতে চাই। পঙ্কজদা তুমি আমায় নিয়ে যেতে পারো, ওই বেলামোর পাহাড়ে যখন জ্যোৎস্না নেমে আসে, নদীর জলে দোল খায় চাঁদ, ঝর্ণারা গান গায়। পঙ্কজদা
2: দিদি,
0: আমি আমি তুই চোখ ভরে সবকিছু দেখতে চাই।
2: দিদি দিদি তুই অত উত্তেজিত হোস না।
1: মৌসুমী
0: বলো, পঙ্কজদা আমি তুমি নিয়ে যাবে বলো,
2: দিদি
0: বলো,
2: দিদি পঙ্কজদা
1: মৌ,
0: পঙ্কজদা কথা দাও কথা দাও।

0: আমার বড্ড ভয় করছে পঙ্কজদা।
1: ভয়? কিসের ভয় মৌসুমি?
0: যদি এ স্বপ্ন ভেঙে যায়।
1: এ স্বপ্ন আমরা দুজনে মিলে বাঁচিয়ে রাখবো মৌ,
0: চিরদিন
1: চিরদিন। হ্যাঁ মৌসুমি, আমি কথা দিচ্ছি, আমার ডাক্তারি বিদ্যার সবটুকু উজাড় করে আমি তোমায় বাঁচাবো, তোমায় ঘুরিয়ে দেখাবো বেলামোরের সব গুপ্তধন। এখানে পাহাড়ের উপর ফুটে থাকে রক্ত করবি, রক্ত করবি। তুমি আঁচল ভরে কুড়িয়ে নেবে মৌসুমি। এবার আমরা দুজনে একসঙ্গে জিতব, একসঙ্গে। বেলামোরের সবটুকু গুপ্তধন আমরা একসঙ্গে ভাগ করে নেব।
0: আমি সেরে উঠবো পঙ্কজদা, আমি সেরে উঠবো, আমি সেরে উঠবো পঙ্কজদা, আমি সেরে উঠবো।

0: বেলামোর গুপ্তধন নাটকটি এখানেই শেষ হল। কাহিনী তপন কুমার চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ, গৌরীশঙ্কর পাণ্ডা, মৌসুমী, কৃষ্ণা কুমার, শশাঙ্ক, দীপেন্দ্রমোহন আচার্য, বীণা, দীপ্তি শীল, গোপীনাথ, বিপ্লব কেতন চক্রবর্তী, হরি, কালীশঙ্কর কর্মকার, দীননাথ, দিলীপ গোস্বামী এবং মীনাক্ষীর ভূমিকায় নীলাঞ্জনা ঘোষ। যন্ত্রাংশে শিউলি বসু ও প্রীতিময় দত্ত। সম্পাদনা প্রলয় রুদ্র বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক।
1: শুনছিলেন নাটক বেলামোর গুপ্তধন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: দেখেছি রশনির ছায়া দুলছে,
2: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময়।

9:45 বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা এবং যে কেউ আদালতে আবেদন জানাতে পারেন। দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য তিনটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে বাজি পোড়ানোর ফলে সৃষ্ট বায়ু দূষণ মোকাবিলায় নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারির পরিবর্তে জনসচেতনতা বৃদ্ধির ওপর অধিক গুরুত্ব দিয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন ধরনের পরিষেবার হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য এবারের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তাদের এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। নতুন দিল্লিতে আজ দিল্লি ডায়ালগে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, 140 কোটি মানুষের বিশাল বাজার এবং তরুণ জনসংখ্যা ভারতের অন্যতম প্রধান শক্তি। বিশ্বের বহু দেশে যখন প্রবীণ জনসংখ্যার হার বাড়ছে, তখন ভারতে মানুষের গড় বয়স 30 বছরের নিচে রয়েছে। আগামী 3 দশকেও এই প্রবণতা বজায় থাকবে। শ্রী গোয়েল আশা প্রকাশ করেন, 2047 সালের মধ্যে ভারতের অর্থনীতি 30 লক্ষ কোটি মার্কিন ডলারে পৌঁছবে। এদিকে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, প্রত্যেকের জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা এবং যে কোনো সাধারণ নাগরিক বা নির্বাচিত সংস্থার যে কোনো সদস্যের কাছ থেকে আসা আবেদন সাদরে গ্রহণ করা হবে। নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকার রয়েছে আদালতে শরণাপন্ন হওয়ার এবং আদালত তাদের উদ্বেগের বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।
1: সুপ্রিম কোর্ট কে দ্বার সবকে লিয়ে খুলে হ্যাঁ, কোই ভি পিটিশন কিছু ভি কোই ভি চাহে ও

0: নির্বাচনে পরাজিত হলেও কংগ্রেস কখনো ইভিএম আবার কখনো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। কেবল অভিযোগ না করে কংগ্রেসের উচিত দেশবাসীর সামনে প্রমাণ পেশ করা। তিনি উল্লেখ করেন, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিষয়ে তারা যে অনিয়মের অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকেও রাহুল গান্ধী কোনো প্রমাণ দিতে পারেননি। এদিকে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন, বছরের পর বছর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ করে চলেছে কংগ্রেস।
1: পিছলে কই বর্ষোঁ সে কংগ্রেস লাগাতার সাংবিধানিক সংস্থাওঁ পর হামলে কর রহি হ্যায়। লেকিন আজ মে কহনা চাহতা হুঁ কংগ্রেস কে মিত্রোঁ সে, কংগ্রেস কি হার কা কারণ চুনাও আয়োগ নহি হ্যায়, কংগ্রেস কি হার কা কারণ স্বয়ং কংগ্রেস কা বিচার শূন্য নেতৃত্ব হ্যায়।
0: দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য তিনটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অনুরাগ কুমার আজ যন্তর মন্তরকে প্রতিবাদ ও বিক্ষোভের স্থান হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেন। এর পরিবর্তে দিল্লির রামলীলা গ্রাউন্ড, বুরারি এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডে বিক্ষোভ দেখানো যাবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে বিরোধী দলগুলির ডাকা প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আজ দিল্লিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশিকা জারি করে দিল্লির ট্রাফিক পুলিশ। এর ফলে জাতীয় রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দিল্লির মেট্রো ছটি স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হয়। পরে অবশ্য সবকটি মেট্রো স্টেশনেই পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। এদিকে বিরোধীদের প্রতিবাদ মিছিলের আগে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে আজ ভারত ব্রিটেন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটির ১৬তম বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক বাণিজ্য এবং অর্থনৈতিক অগ্রাধিকারগুলিকে এগিয়ে নিয়ে যাবার বিষয়ে আলোচনা হয়। শ্রী গোয়েল তাঁর বক্তৃতায় ধারাবাহিক সমন্বয়, সহযোগিতা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত কয়েক বছরে সরকার অস্ত্র ও প্রযুক্তি থেকে শুরু করে পোশাক, সরঞ্জাম এবং প্রশিক্ষণের মতো সমস্ত ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন ও আধুনিকীকরণের ওপর জোর দিয়েছে। নতুন দিল্লিতে আজ ভারতীয় সেনাবাহিনী এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, ভারত তার প্রতিরক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর একটি উল্লেখযোগ্য অংশ দেশেই উৎপাদন করছে। এই সমঝোতা স্মারক চুক্তির আওতায় যুদ্ধকালীন বা জরুরি প্রয়োজনে সেনাবাহিনী এফসিআই এর দেশব্যাপী গুদামঘর, পণ্য ওঠানামা বা ব্যবস্থাপনা সরঞ্জাম এবং কর্মীদের কাজে লাগাতে পারবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প বনবন্ধু কল্যাণ যোজনা এ বিষয়ে শুনবেন একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণা সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে বাজি পোড়ানোর ফলে সৃষ্ট বায়ু দূষণ মোকাবিলায় নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারির পরিবর্তে জনসচেতনতা বৃদ্ধি এবং বাজির পরিমিত ব্যবহারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, যেসব নিষেধাজ্ঞা বাস্তবে রূপায়ণ করা কঠিন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তার আরও কার্যকর ফল পাওয়া সম্ভব। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ জানিয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত না করেই বাজি পোড়ানোর ক্ষতিকর প্রভাব কমাতে ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবার হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। এর ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা নেওয়ার আগে সবকিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূর্ণসলিলা শ্রীবাস্তব আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে একথা জানান। শ্রীমতী শ্রীবাস্তব চিকিৎসা পরিষেবা মূল্যের হারের ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। এছাড়াও মেডিকেল এবং আয়ুষ ভিসাতে বিদেশ থেকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন তাদের সুবিধার্থে রাজ্য সরকারগুলিকে চিকিৎসা পরিষেবা প্যাকেজের হার প্রকাশ করার কথাও বলেছেন। ভারতে বার্ষিক ভিত্তিতে খুচরো মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বরে বেড়ে ৫.৪% পৌঁছেছে। এর ফলে চলতি বছরের মুদ্রাস্ফীতির হার টানা চার মাস আরবিআই নির্ধারিত ৪% লক্ষ্যমাত্রার থেকে বেশি ছিল। কেন্দ্রীয় সরকার জাতীয় ইস্পাত নীতি ভিশন ২০৪৭ খসড়া তৈরি করেছে। এই নীতিতে বিশ্বমানের প্রতিযোগিতামূলক, প্রযুক্তিগতভাবে উন্নত, পরিবেশবান্ধব এবং সম্পদের দক্ষ ব্যবহারের উপযোগী ইস্পাত শিল্প গড়ে তোলা

0: দীর্ঘমেয়াদী রূপরেখা তুলে ধরা হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য 2026 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, তাদের গবেষণার ফলে রাজস্ব নীতি ও আর্থিক নীতির তাত্ত্বিক ভিত আরও মজবুত হয়েছে। দুই অর্থনীতিবিদ এমন কিছু মডেল তৈরি করেছেন যেখানে ভবিষ্যতের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কিভাবে ব্যয় সঞ্চয় বিনিয়োগ এবং পণ্যের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয় তা বিশ্লেষণ করা হয়েছে। সরকারের নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঘোষণার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কি প্রভাব পড়ে তা বুঝতে এই দুই অর্থনীতিবিদের গবেষণা নীতি নির্ধারকদের সাহায্য করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাপানের সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে তিন বাহিনীর পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা জানিয়েছেন। ক্রীড়াবিদদের উদ্দেশ্যে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী তাদের শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও দলীয় সংহতির প্রশংসা করেন।
1: एक मेडल के पीछे बहुत सारी कहानियां होती हैं, बहुत सारे संघर्ष भी होते हैं, कितनी कठिनाइयों का आपको सामना करना पड़ता है, फिर भी आपका हौसला, आपका जज्बा बराबर बुलंद रहता है। आपके पूरे संघर्ष के पीछे आपके कोच की भी बहुत महत्वपूर्ण भूमिका है।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশের উন্নয়ন যাত্রায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা এবং যে কেউ আদালতে আবেদন জানাতে পারেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার, অর্থাৎ 594 কিলো হার্টজে। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে প্রথমেই শোনাব পরপর দুটি গান। প্রথম গানটি সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবং পরের গানে শ্রীকান্ত আচার্য।

শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান, পরপর দুটি গান শুনলেন। প্রথম গানটি শুনলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, পরের গানে শ্রীকান্ত আচার্য, এবারের গানে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

শুনছি আধুনিক গানের অনুষ্ঠান, আবারও শুনে নেব পরপর দুটি গান। প্রথম গানটি দুর্নিবা সাহার কণ্ঠে, পরের গানে উজ্জয়িনী মুখোপাধ্যায়।

0: আশ্বিনী মৈত্রী।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আর বাংলা ব্যান্ড মানে প্রথমেই শুরু করব বাংলা ব্যান্ড ভূমি দিয়ে। পুজো পুজো চারপাশে গন্ধ, তাই সেই রকমই একটা গান দিয়ে।

মাদুগা আসছেন এবং তার সঙ্গে সঙ্গে মন খারাপ করে যাচ্ছেন মহাদেবের। আর এই বাংলা ব্যান্ড বলতে বসলে বাংলা ব্যান্ডে এরকম খুব কম গান আছে যেগুলো আগমনীর গান বা মাদুগার গান বা শিবকে নিয়ে গান। তো তাই জন্যই মেনকা মাথায় দিল ঘোমটা, সেটা দিয়ে শুরু করলাম ভূমির কণ্ঠে আরও একটা গান ওই মাদুগা রিলেটেড। তাহলে শুনিনি সেই গান।

এইরকম গানের পর কি কোনো গান শুনতে ইচ্ছা করে? কারণ চারিদিকে পুজো পুজো একটা হাওয়া, পুজো পুজো ভাইব। কিন্তু যেহেতু বাংলা ব্যান্ডের গানে আছি, দুর্গা নিয়ে তো খুব যে বেশি গান আছে সেরকম নয়, তাই অন্যরকম গানও শোনাবো। আমাদের সঙ্গে থাকুন, মৈত্রী শুনতে থাকুন, কারণ এখন চলছে মৈত্রীতে বাংলা ব্যান্ডের গান। আর কোন বাংলা ব্যান্ড থেকে? পরপর দুটো গান শোনাবো বাংলা ব্যান্ড দোহার। সেখানেও কিন্তু একটা মাটির টান, একটা সোদামাটির গন্ধ এবং একটা ফোকলোর, সমস্ত কিছু এটা শোনা যায়। কোথাও গিয়ে বাঙালি জীবনযাপন উদযাপন সমস্তটাই আছে দোহারের গানে। শুনে নি দোহারের কণ্ঠে দুটি গান পরপর।

শুনছেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। কথায় গানে অনুষ্ঠানে আজকে আমরা অনুষ্ঠান করব আগমনের গান নিয়ে। আসলে সারা বছরের শুধু এই সময়টাতেই আমরা আগমনের গান শোনাতে পারি, সেই নিয়ে কথা বলতে পারি, তাই তো? সারা বছর আর আমরা শোনাতে পারি না আগমনের গান, তাই আজকে কথা কম কিন্তু গান বেশি, তাই আগমনের গানে গানে সারাটা সময় কাটাবো কথায় গানে।

হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গান শুনতে শুনতে আগমনীর গানের কথায় আসব। আসলে এই যে মা আসছেন, আমাদের দুর্গা আসছেন, দুর্গাকে আমরা যেমন শক্তি হিসেবে পূজা করি, ঠিক তেমনই বাঙালিরা ঘরের মেয়ে আসছে বা আমার নিজের ঘরের মা আসছে, সেটা মা কালী বলি, মা দুর্গা বলি, সমস্তভাবে কিন্তু শক্তি পুজো আমাদের এই বাংলায় এভাবেই হয়। তাই জন্য কোথাও গিয়ে ফোক লোড়ে দেখবেন বিভিন্ন গল্প মাকে ঘিরে, তার রিলেটেড বিভিন্ন গান, কালী কীর্তন, তেমনই আগমনীর গান, যেটি ভীষণভাবে জনপ্রিয় আমাদের বাঙালি সমাজে এবং হয়তো অন্যান্য জায়গাও। এই আগমনীর গান শুনে মানুষ মোহিত হয়, হবে, হয়ে আসছে, আগামীতেও আমরা এই গান প্রচার করব সবার মধ্যে। মা সকলকে শক্তি দিক, এক দিক অনেক অনেক আশীর্বাদ। পরবর্তী আগমনীর গানে রূপঙ্কর।

কথায় গানে আজকের বিষয় আগমনের গান। যেহেতু সারা বছর ধরে আমরা এই বিষয়টি নিয়ে অনুষ্ঠান করতে পারি না, কারণ এই আগমনের সময়টুকুই আমাদের এই গান বাজাতে হয়, সেহেতু আজকে কথা কম বললাম, গান বেশি শোনাবো প্রমিস করেছি। তাই এবারে অনুপম রায়ের কণ্ঠে এই আগমনের গান দিয়ে অনুষ্ঠান শেষ করবো।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে।
1: দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা হয়েছে বলে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ। এদিকে এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের মামলা দায়ের শীর্ষ আদালতে।
0: দিল্লি পুলিশ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য যন্তর মন্তরের পরিবর্তে তিনটি নতুন স্থান নির্ধারণ করেছে।
1: ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরো মূল্যের সর্বাধিক 30% মুনাফার মার্জিন বেঁধে দেওয়া হয়েছে বলে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে।
0: বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে বসতে চলেছে।
1: সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা করেছেন বিশ্বনেতারা। সৌদি সরকার ওই বিমানবন্দরের কাজকর্ম স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে।
0: রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন।
1: সরকারি অর্থ খরচ করে ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ মার্কিন আদালতের।
0: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ গুজরাটে ব্রিক্স ঐতিহ্যবাহী ও দেশীয় ক্রীড়া প্রদর্শনী গেমস 2026-এর উদ্বোধন করেছেন। আসছে বিস্তারিত খবরে, এখন দেশের খবর। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে। আজ নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, দেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের জন্য আত্মমর্যাদা, সমতা, স্বাধীনতা এবং সুবিচারের সংস্থান রয়েছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনগুলিকে যে কোনো ধরনের অভিযোগের তদন্ত, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা চিহ্নিত করা এবং মানুষের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নিতে হবে।
2: सुप्रीम कोर्ट के द्वार सबके लिए खुले हैं। कोई भी पिटीशन, किसी भी, कोई भी, चाहे वो आम नागरिक है या कोई माननीय सदस्य है किसी इलेक्टेड बॉडी का, कोई भी है, भारत का हर नागरिक का उसका अधिकार है, वो हमारे पास आए, हम कानून की व्यवस्था और कानून के अनुरूप सुनवाई करेंगे और जो जिसको बनता है उसको जरूर उसका अधिकार वो देंगे।
0: প্রধান বিচারপতি বলেন, মানবাধিকার মানবিক মর্যাদার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এর মধ্যে স্বাস্থ্য পরিষেবা, খাদ্য, আশ্রয়, জীবন জীবিকা এবং পরিচ্ছন্ন ও পরিবেশ সুনিশ্চিত করার বিষয়গুলিও রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মানবাধিকার কমিশন দেশে মানবাধিকারের সুরক্ষা এবং সুবিচারের ধারণাকে তুলে ধরবে। এছাড়া মানুষের আত্মমর্যাদা এবং দায়বদ্ধতার বিষয়গুলিকেও সুনিশ্চিত করা দরকার বলে তিনি অভিমত প্রকাশ করেন। আজকের এই অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি জাতীয় মানবাধিকার কমিশনের একটি মোবাইল অ্যাপেরও সূচনা করেন।
1: নির্বাচনে পরাজয়ের জন্য কংগ্রেস বছরের পর বছর ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করে আসছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ দলের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান দাবি করেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে সঠিক আদর্শগত পথনির্দেশের অভাবই তাদের নির্বাচনী বিপর্যয়ের মূল কারণ। শ্রী চৌহান দাবি করেন, বর্তমানে মাত্র 3-4টি রাজ্য ছাড়া বাকি সব জায়গাতেই কংগ্রেস একটি ছোট শরিকের ভূমিকায় নেমে এসেছে। তার অভিযোগ, জনগণের সমর্থন অর্জনের পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেই কংগ্রেস ক্ষমতায় ফেরার চেষ্টা চালাচ্ছে। বিজেপি, লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে অভিযোগ করেছেন প্রবীণ বিজেপি নেতা ও দলের সাংসদ অনুরাগ সিং ঠাকুর। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যখনই কংগ্রেস ভোটে

0: হেরে যায়, তখনই তারা নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তোলে। শ্রী ঠাকুর বলেন, কেবল অভিযোগ না করে কংগ্রেসের উচিত প্রমাণ পেশ করা। এসআইআর প্রক্রিয়ায় কথিত অনিয়ম নিয়ে বিরোধী দলের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের সময়ও রাহুল গান্ধী কোনো প্রমাণ দাখিল করতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।
1: 99 চুনাব হারনে তক রাহুল গান্ধী জি হর সিজন মে ইয়ে দেখতে হ্যাঁ কি কিসকে উপর আরোপ লগানা, কবি ইলেকশন কমিশন, কবি ইভিএম, কবি চিফ ইলেকশন কমিশনার, তো কবি কুছ অর। অর আব তো হালত ইয়ে হো গই হ্যায় কি সড়ক ছাপ ভাষা কা প্রয়োগ অর নিরাধার আরোপ লগানে কা কাম শ্রীমান রাহুল গান্ধী জি কর রহে। রাহুল জি, দেশ কো শোর নহিঁ সচ চাহিয়ে, আরোপ নহিঁ প্রমাণ চাহিয়ে। আপ মহামহিম রাষ্ট্রপতি জি কে পাস গয়ে, ওয়াহাঁ পর ভি আপকো কাহা গয়া কি শিকায়ত কে সাথ সবুত দিজিয়ে, তো চুপ্পি সাধ লি।
2: এদিকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতারা আজ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। ভোট চুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়ার লক্ষ্যে বিরোধী সাংসদ ও নেতারা আজ গণতন্ত্রের জন্য পদযাত্রা শুরু করেন। পদযাত্রার নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সিপিআই এর ডি রাজা, আরজেডির তেজস্বী যাদব এবং সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত, সিপিআই এমএলএর দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ। এর আগে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে অস্বীকার করেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত।
0: দিল্লি পুলিশ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য যন্তর মন্তরের পরিবর্তে তিনটি নতুন স্থান নির্ধারণ করেছে। এগুলি হল রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। এক আদেশনামায় দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার ঘোষণা করেছেন, যন্তর মন্তরকে আর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে গণ্য করা হবে না। নাগরিকদের বিক্ষোভ ও প্রতিবাদ আয়োজনের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত বিকল্প স্থান চিহ্নিত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি কমিটি গঠন করেছিল, সেখানেই এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দিল্লি মেট্রো জানিয়েছে, সমস্ত মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও চালু রয়েছে।
2: বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে প্রাপ্ত পরিষেবার মূল্য সুনির্দিষ্টভাবে প্রদর্শন নিশ্চিত করার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত সিদ্ধান্ত নিতে রোগীদের ক্ষমতা প্রদানের উদ্দেশ্যে এবং বিল সংক্রান্ত বিরোধ কমিয়ে আনার লক্ষ্যে সরকারের এই পদক্ষেপ। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের লেখা চিঠিতে স্বাস্থ্য পরিষেবার মূল্যে স্বচ্ছতা আনার উপর গুরুত্ব দিয়েছেন। রাজ্যগুলিকে ওই নির্দেশে আরও জানানো হয়েছে, বিদেশ থেকে চিকিৎসা ভিসায় আসা রোগীদের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সঠিক মূল্য জানাতে হবে।
0: ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরো মূল্যের সর্বাধিক 30% মুনাফার মার্জিন বেঁধে দেওয়া হয়েছে বলে কেন্দ্র আজ সুপ্রিম কোর্টকে জানিয়েছে। শীর্ষ আদালত অবশ্য সব ধরনের ওষুধের ক্ষেত্রেই দাম পর্যালোচনার বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করতে বলেছে। সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চকে জানান, কোন কোন ওষুধের ক্ষেত্রে এই 30% মুনাফা কার্যকর হবে তা কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে। পরবর্তীতে নতুন কোনো ওষুধ ওই তালিকায় যুক্ত হলে তাও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। উল্লেখ্য, যে দামে ওষুধগুলি খুচরো বিক্রেতাদের কাছে সরবরাহ করা হয় এবং যে মূল্য ওষুধের গায়ে লেখা থাকে তার মধ্যে বিস্তর ফারাকের কারণে সুপ্রিম কোর্ট রোগীদের আর্থিক দুর্দশার কথা ভেবে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। শুনানি চলাকালীন শীর্ষ আদালত একটি কার্ডিয়াক স্টেন্টের কথা উল্লেখ করে জানতে চায়, এটি খুচরো বাজারে 5,000 টাকা মূল্যে সরবরাহ করা হলেও তার এমআরপি বা সর্বাধিক খুচরো মূল্য 25,000 টাকা হবার কারণ কি। সলিসিটর জেনারেল জানান, স্টেন্টের ক্ষেত্রে ইতিমধ্যেই সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়েছে। শীর্ষ আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন 27 অক্টোবর ধার্য করেছে।
2: সুপ্রিম কোর্ট জানিয়েছে, জাতীয় রাজধানী অঞ্চলে আতশবাজির কারণে সৃষ্ট বায়ুদূষণ মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপের চেয়ে জনসচেতনতা অনেক বেশি কার্যকর। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, শীর্ষ আদালত কোনোভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না, তবে আতশবাজির ক্ষতিকর প্রভাব কমানোর লক্ষ্যে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়েছে। আতশবাজি ব্যবহারের ক্ষতিকর দিকগুলি ব্যাখ্যা করে শিক্ষামূলক প্রচারপত্র প্রকাশ করার পরামর্শও দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি 15 অক্টোবর।
0: ঝাড়খণ্ডে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের শুনানি ঝাড়খণ্ড হাইকোর্টে আজ শেষ হয়েছে। এই পরীক্ষাগুলির মধ্যে রয়েছে একাদশ থেকে ত্রয়োদশ সিভিল সার্ভিস পরীক্ষা, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এবং ফুড সেফটি অফিসার নিয়োগের পরীক্ষা। সব পক্ষের আবেদন শোনার পর আদালত রাজ্য সরকার এবং আবেদনকারীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলেছে।
2: বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংগঠিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার

0: অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে এই লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। তিনি আরও বলেন, সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ, শক্তিশালী ও সুরক্ষিত বিমস্টেক অঞ্চল গড়ে তুলতে সংশ্লিষ্ট দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বর্তমান বিশ্বে যখন প্রত্যেকটি দেশ একে অপরের সঙ্গে একসূত্রে বাঁধা, তখন পারস্পরিক সহযোগিতা শুধু একটি কূটনৈতিক বিষয় নয়, বরং বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নতুন দিল্লিতে 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজের এক অনুষ্ঠানে শ্রী রাধাকৃষ্ণন বলেন, আন্তর্জাতিক সহযোগিতার আসল উদ্দেশ্য হল একে অপরের প্রয়োজন ও স্বার্থকে সম্মান জানানো এবং সবাই মিলে একসঙ্গে কাজ করা।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত কয়েক বছর ধরে সরকার সর্বক্ষেত্রে এবং সব স্তরেই আধুনিকীকরণ এবং আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে চলেছে। অস্ত্র নির্মাণ হোক বা প্রযুক্তি, বস্ত্রশিল্প থেকে যন্ত্রাংশ নির্মাণ, প্রশিক্ষণ পর্ব থেকে শুরু করে প্রতিটি স্তরকেই অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে। নতুন দিল্লিতে আজ ভারতীয় সেনা এবং ভারতীয় খাদ্য নিগমের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রতিরক্ষা সরঞ্জামের অধিকাংশ এখন দেশেই তৈরি করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, সরকার যখন দেশের সেনাদের স্বাস্থ্যকর খাদ্য, মানসম্মত সরঞ্জাম, উন্নত প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করে, তখন স্বাভাবিকভাবেই তাদের মনোবল আরও বেড়ে যায়।
2: আজ আর্মি ও ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কে স্ট্র্যাটেজিক লজিস্টিক পার্টনারশিপ এমইউ কি সাইনিং ভি और नेशनल सिक्योरिटी को इन्हांस करने की दिशा में यह एक महत्वपूर्ण कदम है। आज के युद्ध केवल फ्रंट लाइन पर नहीं जीते जाते, युद्ध के पीछे सप्लाई चेन की मजबूती, स्टोरेज की क्षमता, ट्रांसपोर्टेशन नेटवर्क्स, वेयर हाउसिंग इंफ्रास्ट्रक्चर और टाइमली रिप्लेसमेंट की क्षमता भी उतनी ही महत्वपूर्ण होती है।
1: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল 2030 সালের মধ্যে ভারত ব্রিটেন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ দুদেশের যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটি জেটকোর ষোড়শ পূর্ণাঙ্গ অধিবেশনের ভাষণে শ্রী গোয়েল দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও মজবুত করতে ভারতের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির ফলে যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, তা বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগাতে হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেন। শ্রী গোয়েল জানান, এই চুক্তি দুদেশের অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
3: All we have to do is to demonstrate the strength of 1.4 billion people. So you are an aging population, I am a young population. My average age is below 30 years. For the next 30 years, I will remain below 30. So from now until 2047, I will become a $30 trillion economy and the fastest growing large economy. I tell every minister, this is a paper, you put any growth rate you want and calculate your GDP in the next 22 years, up to 2047. Let's put the two numbers side by side and then realize.
0: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, বর্তমান বিশ্বে যখন ভূরাজনৈতিক উত্তেজনা, সংঘাত এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে, তখন পারস্পরিক আলোচনা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এবং বিশ্বব্যাপী সম্প্রীতি প্রসারে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স থিয়েটার ফেস্টিভ্যাল 2026-এর উদ্বোধন করে মন্ত্রী থিয়েটারের সর্বজনীন আবেদনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ভালোবাসা, শোক, সাহস এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার মতো আবেগ ভাষা ও সংস্কৃতির সীমানা অতিক্রম করে যায়।
4: In a world increasingly divided by differences, how do we cultivate the understanding necessary for a shared and peaceful future? Political dialogue is indispensable. Economic cooperation is essential. Diplomacy remains the cornerstone of international relations. But there is another dimension of engagement that deserves our sustained attention, the dimension of culture. Culture enables societies to understand one another.
0: আকাশবাণীর সঙ্গে একান্ত আলাপচারিতায় ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন, তিন দিনব্যাপী এই উৎসবে 10টি নাট্যদল মোট 11টি নাটক মঞ্চস্থ করবে। তিনি জানান, দিল্লির বিভিন্ন জায়গায় এই নাটকগুলি মঞ্চস্থ করা হবে। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট ম্যাংরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। আজ সকালে মুম্বাইয়ের নাভাল ডকইয়ার্ডে এক অনুষ্ঠানে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার, কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়ন ডুবোজাহাজ বিধ্বংসী এই যুদ্ধজাহাজটিকে নৌসেনার হাতে তুলে দেন। গুজরাটের জুনাগড় জেলার উপকূলীয় শহর ও গুরুত্বপূর্ণ মৎস্যবন্দর ম্যাংরোলের নামানুসারে এই জাহাজটির নামকরণ করা হয়েছে। 80%-এরও বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই যুদ্ধজাহাজ সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগে তৈরি হয়েছে। আইএনএস ম্যাংরোলে থাকছে অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর ব্যবস্থা। ম্যাংরোল ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এটি সামুদ্রিক টহলদার বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য যুদ্ধ

0: কাজের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবে।
1: দেশে ক্ষুদ্র পণ্যের মুদ্রাস্ফীতি গত মাসে কিছুটা বেড়ে 5.54% দাঁড়িয়েছে। গত আগস্টে এই হার ছিল 4.83%।
0: পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি বাংলাদেশের জন্য 19টি LHP ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত প্রথম রেকটি পাঠিয়েছে। এই রেকটিতে রয়েছে 3টি এসি স্লিপার কোচ, 3টি এসি চেয়ার কার, 11টি নন এসি চেয়ার কার এবং 2টি পাওয়ার কার। কোচগুলিতে বেশ কিছু নতুন নকশা ও পরিবর্তন সংযোজন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পরিচালনগত ও যাত্রী সংক্রান্ত চাহিদা পূরণের লক্ষ্যে কোচগুলিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এতে সিসিটিভি নজরদারি ব্যবস্থা সহ যাত্রীদের সুবিধার্থে নানাবিধ বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
1: লাক্ষাদ্বীপকে সম্পূর্ণ স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। কাভারাত্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসক প্রফুল্ল প্যাটেল এই ঘোষণা করেন। উল্লাস নবভারত স্বাক্ষরতা কর্মসূচির আওতায় বিশেষ শিক্ষাদান ও মূল্যায়ন অভিযানের পর সব যোগ্য শিক্ষার্থী স্বাক্ষরতা বিষয়ক মূল্যায়ন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
0: শারদীয় নবরাত্রির দ্বিতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নবরাত্রির এই দ্বিতীয় দিন দেবী ব্রহ্মচারিণীর পূজার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দেবী ব্রহ্মচারিণী তপস্যা, ত্যাগ এবং দৃঢ় সংকল্পের প্রতীক। এখন বিদেশের খবর।
1: সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলার প্রেক্ষিতে হুথিদের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দ্রুত পদক্ষেপ করা হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই হামলা নিন্দা করেছেন। পাকিস্তান, কাতার, জর্ডন ও মালয়েশিয়া সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছে। এক বার্তায় রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বলেছেন, এই ঘটনায় তিনি মর্মাহত। হামলা তীব্র নিন্দা করে তিনি বলেন, সাধারণ নাগরিক ও অসামরিক পরিকাঠামোর উপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
0: সৌদি আরবের রিয়াধে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় ভারতীয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা। উল্লেখ্য, শনিবারের ওই হামলায় ওই ভারতীয় সহ 13 জনের মৃত্যু হয়। এছাড়াও প্রায় 300 জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন 10 জন ভারতীয়। রিয়াদের ভারতীয় দূতাবাস একটি 24 ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল 800247-1234। অন্যদিকে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গতকাল কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ফের আঘাত হানা হয়। এর ফলে যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। নতুন এই হামলায় 1 জনের মৃত্যু হয়েছে, 11 জন আহত। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে তারা।
1: প্রাণঘাতী হামলার পর নিরাপত্তা সংক্রান্ত তৎপরতা চলতে থাকায় সৌদি আরব রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাজকর্ম স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কথাও জানিয়েছে তারা। ইয়েমেনে বৈধ সরকার পুনরুদ্ধারে গঠিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি জানিয়েছেন, সৌদি আরবের বিরুদ্ধে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে ওই জোট জানিয়েছিল, খামিস মুসাইদ শহরের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ভারতীয় দূতাবাস রিয়াদে জানিয়েছে, 10ই অক্টোবরের হামলায় নিহত ভারতীয় নাগরিক মোহাম্মদ ইউসুফ আলীর পরিবার রিয়াদেই তার শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির কারণে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিকাঠামো সুরক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার বিষয়টি নিয়ে আলোচনার গুরুত্ব আরও বেড়েছে। সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বলেছেন, জ্বালানি নিরাপত্তাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। মন্ত্রী আগামী 2 থেকে 3 বছরের মধ্যে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরবের সক্ষমতা দৈনিক 10 মিলিয়ন ব্যারেল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন।
0: ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, MT পেট্রো ডলফিন নামে একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন নিখোঁজ। MT ভ্যালথেরা নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজেও অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা দূর থেকে নিক্ষেপ করা বস্তুর আঘাতে আগুন ধরে যায়। তবে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। মাস্কটে ভারতের দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারংবার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত বলেছে, এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। চলতি সংঘাতের অবসানে অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারত।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন 4.5 বছর ধরে চলা যুদ্ধের জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। তবে তিনি এই যুদ্ধবিরতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক মাধ্যমে এক সংক্ষিপ্ত বার্তায় গতরাতে ট্রাম্প জানান, অবিলম্বে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মস্কোর পক্ষ থেকে অবশ্যই বিষয়ে

0: তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সকলের জন্য সুখবর। রাশিয়ার জ্বালানি পরিকাঠামোয় হামলা থেকে বিরত থাকতে ইউক্রেন প্রস্তুত বলেও তিনি জানান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে জ্বালানি সংক্রান্ত যুদ্ধবিরতির বিষয়ে ক্রেমলিন এখনই কিছু বলতে চায় না। এছাড়া সম্ভাব্য এই যুদ্ধবিরতি কেবল তেল শোধনাগারের হামলা স্থগিত রাখার ব্যাপারে কার্যকর হবে নাকি অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য হবে সে বিষয়ে কিছু বলতে ক্রেমলিন অস্বীকার করেছে।
1: রাশিয়া থেকে ডিজেল কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছেন আমেরিকারই বেশ কয়েকজন সেনেটর। ট্রাম্পের এই সিদ্ধান্ত বেআইনি বলে তারা অভিযোগ করেছেন। সেনেটররা বলেছেন, 2022 সালের একটি আইন অনুযায়ী ইউক্রেন যুদ্ধ না থামানো পর্যন্ত রাশিয়ার সঙ্গে এরকম ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। ট্রাম্প এই নিয়ে মার্কিন কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনাও করেননি বলে জানিয়েছেন তারা।
0: সরকারি অর্থ খরচ করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে এক মার্কিন আদালত। নিউ ইয়র্কের ফেডারেল বিচারক জেনিফার রচিন কমন কজ নামের একটি নিরপেক্ষ তদারকি সংস্থার দায়ের করা মামলায় এই সাময়িক নির্দেশ দেন। মামলাকারীদের অভিযোগ ছিল, ট্রাম্প প্রশাসন জনগণের করের টাকার অপব্যবহার করে এই রাজনৈতিক বিজ্ঞাপনগুলি তৈরি করেছে।
1: উত্তর কোরিয়া যাওয়ারও পূর্বাঞ্চলীয় সমুদ্রসীমা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দেশটি তাদের পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে। রাজধানী পিয়ংইয়ং এর আশেপাশের এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করা হয়। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা অন্তত দুটি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে যা জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে কিছু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এই আগুনে অন্তত 172 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।
1: মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আছড়ে পড়া ক্যাটাগরি 4 পর্যায়ের শক্তিশালী ঘূর্ণিঝড় সাইমনের প্রভাবে সিয়েরা ম্যাড্রে পর্বতমালা ও সমুদ্রের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি হচ্ছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র জালিস্কো প্রদেশের পুয়ের্তো ভালার্তা অঞ্চলের কাছে উপকূল বরাবর এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়টির কেন্দ্র।
0: পূর্ব আফ্রিকার জিবুতিতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 139। মৃতদের মধ্যে রয়েছে 15টি শিশু। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে, বৃহস্পতিবার রাতে যাত্রা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই উপকূলের খুব কাছে ডুবে যায় অভিবাসী বোঝাই নৌকাটি।
1: পাক আফগান সংঘাত নিরসনে পাক কর্তৃপক্ষই আলোচনা প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে বলে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের উচ্চপদস্থ আধিকারিকরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচার চালাচ্ছেন। মুজাহিদ বলেন, নিজেদের ব্যর্থতার জন্য আফগানিস্তানকে দায়ী করা কোনো সমস্যার সমাধান নয়, বরং পাকিস্তান বর্তমানে যেসব রাজনৈতিক, নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে তা গভীর উদ্বেগের বিষয়। এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জরুরি অবস্থা জারির প্রেক্ষিতে খাইবার পাখতুনখোয়ায় তীব্র বিক্ষোভের মধ্যেই পুলিশ খাইবার পাখতুনখোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং দলের আরও 7 নেতাকে সুরক্ষার জন্য নজরবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে রয়েছেন খাইবার পাখতুনখোয়া বিধানসভার অধ্যক্ষ বাবর সেলিম সোয়াতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল PTI এর প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর। কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও চিকিৎসার দাবিতে বিক্ষোভ চলাকালীন সোয়াবি এলাকায় পুলিশ PTI এর 56 কর্মীকে গ্রেপ্তার করেছে। এখন খেলার খবর।
0: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ গুজরাটের আহমেদাবাদের বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে ব্রিক্স ঐতিহ্যবাহী ও দেশীয় ক্রীড়া প্রদর্শনী গেমস 2026 উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক গুজরাট সরকারের সহযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মান্ডাভিয়া বলেন, ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাধুলো একদিকে যেমন সাংস্কৃতিক পরিচিতি রক্ষা করে, তেমনি আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগের পরিসরও উন্মোচন করে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সদ্যসমাপ্ত জাপান এশিয়ান গেমসে 27 পদকজয়ী 3 বাহিনীর খেলোয়াড়দের সংবর্ধনা জানিয়েছেন। তারা 6 সোনা, 11 রূপো ও 10 ব্রোঞ্জ পদক জয় করে সার্বিকভাবে ভারতের মোট 85 পদক দখল ও তালিকায় চতুর্থ স্থান অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনুষ্ঠানে মন্ত্রী তাদের শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও দলীয় সংহতির প্রশংসা করেন।
0: গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ISL ফুটবল ম্যাচে আজ নর্থ ইস্ট ইউনাইটেড 1-0 গোলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে খেলার অতিরিক্ত সময় গোল করেন জিতিন MS।
1: AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আগামীকাল ইরাকের ক্লাব আল শোরতা SC-র মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:15। আম্মানে গ্রুপ ডির প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডানের আল হুসেন ক্লাবের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছিল। ইস্টবেঙ্গল এরপর 27 অক্টোবর ওমানের আল সিফ স্টেডিয়ামে আল সিবের মুখোমুখি হবে।
0: আবুধাবিতে একমাত্র টেস্টের আর চতুর্থ দিনে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান জয়ের জন্য 479 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দিনের শেষে 3 উইকেট 132 রান করেছে। এ পর্যন্ত খেলার সংক্ষিপ্ত স্কোর, বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 ডিক্লেয়ার্ড, আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132 রান।

আসল নাম ছিল অনিমা। রবীন্দ্রনাথ ঠাকুর তার নতুন নামকরণ করেন কণিকা, যদিও ডাক নামেও তিনি আমাদের কাছে বিশেষ পরিচিত, মোহর। গুণমুগ্ধ অনুরাগীরা তাকে বলতেন রবীন্দ্রসঙ্গীতের নাইটিঙ্গেল।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে।
1: দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা হয়েছে বলে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ। এদিকে এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের মামলা দায়ের শীর্ষ আদালতে।
0: দিল্লি পুলিশ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য যন্তর মন্তরের পরিবর্তে তিনটি নতুন স্থান নির্ধারণ করেছে।
1: ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরো মূল্যের সর্বাধিক 30% মুনাফার মার্জিন বেঁধে দেওয়া হয়েছে বলে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে।
0: বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে বসতে চলেছে।
1: সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলার তীব্র নিন্দা করেছেন বিশ্ব নেতারা। সৌদি সরকার ওই বিমানবন্দরের কাজকর্ম স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে।
0: রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন।
1: সরকারি অর্থ খরচ করে ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ মার্কিন আদালতের।
0: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ গুজরাটে ব্রিক্স ঐতিহ্যবাহী ও দেশীয় ক্রীড়া প্রদর্শনী গেমস 2026 এর উদ্বোধন করেছেন। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আমাদের জীবনযাপন জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এর সামান্যতম পরিবর্তনও আমাদের জীবন, জীবিকা এবং সামগ্রিক সুস্থতার উপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে। ঠিক তেমন পরিবর্তনই বর্তমানে আমরা লক্ষ্য করছি, প্রকট পরিবর্তন। বিশেষজ্ঞরা এতে দেখছেন আরও বড় বিপদের সংকেত। একদিনের রোদ বা বৃষ্টির হিসাব কিন্তু জলবায়ু নয়, বরং দীর্ঘকাল ধরে কোনো নির্দিষ্ট জায়গায় তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং বায়ুর চাপের যে সাধারণ রূপ দেখা যায় সেই বিন্যাসকেই ক্লাইমেট বা জলবায়ু বলে। তাই এর প্রতি আরও বেশি নজর দিতে হবে, যত্নশীল হতে হবে। নাহলে এখন যা শুধু অসময়ের বৃষ্টি বা অস্বাভাবিক তাপমাত্রায় সীমাবদ্ধ আছে, ভবিষ্যতে তা হয়ে উঠতে পারে আরও বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়। জলবায়ু সম্পর্কে মানুষের প্রাথমিক ধারণা ও সচেতনতা বাড়িয়ে তুলতে সম্প্রতি উদযাপিত হল ক্লাইমেট উইক ইন্ডিয়া। এই উপলক্ষে আশার, প্রাজাক এবং সিনি এই সংগঠনগুলোর যৌথ উদ্যোগে কলকাতার একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ক্লাইমেট এডুকেশন সামিট 2026। সংগঠন সমিতির অন্যতম কার্যকরী সদস্য কঙ্কনা দাস জানালেন তাদের মূল ভাবনা, লক্ষ্য ও কর্মধারা সম্পর্কে।
1: ক্লাইমেট উইক ইন্ডিয়া আমরা 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর অবধি সেলিব্রেট করছি। মূলত উদ্দেশ্যটা হচ্ছে অনেক বেশি মানুষের কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়া। বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তরে, শহরের প্রান্তরে, শুধুমাত্র মেট্রো সিটি নয়, অনেকগুলো জায়গাতেই হচ্ছে এটার সেলিব্রেশন। বিভিন্ন অর্গানাইজেশন একসাথে একত্রিত হয়ে কাজটা করছে। একটা বড় উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে জলবায়ু, আবহাওয়া, এই কথাবার্তাগুলো খুব বৈজ্ঞানিক গবেষণা, বিজ্ঞান, ইনোভেশন, নতুন কিছু আবিষ্কার এই রুমগুলোর মধ্যে, এই ঘরগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সত্যিটা হচ্ছে এর ইফেক্টগুলো পড়ছে হচ্ছে খুব সাধারণ মানুষের কাছে, যাদের একদম ঘরের প্রান্তে, ঘরের দরজায় পৌঁছে গেছে। তো সেই কারণেই এই সেলিব্রেশনটা সারা ভারত জুড়ে করা হচ্ছে, যেখানে বিজ্ঞান গবেষণার যে ফাইন্ডিং গুলো, যে পরিসংখ্যানগুলো উঠে আসছে, সেগুলোকে কিভাবে সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে একতরফে সেটা জানানো, আর সাথে সাথে তাদেরকে নিয়ে নতুনভাবে নানা রকম আইডিয়ার সাথে প্ল্যান করা যে কিভাবে তারাও এটা পরিবর্তন করতে বা এটার সঙ্গে যুঝতে সামর্থ্য হতে পারেন, এবং সেই যুঝতে বা সামর্থ্য হওয়ার জন্য কি করা উচিত। মানে আগে কি হচ্ছিল, শুধুমাত্র গবেষণার রুম থেকেই বলা হচ্ছিল বা পলিসি স্তরে, নীতি নির্ধারণ স্তরেই বলা হচ্ছিল এই এইগুলো করা হবে, এগুলো সমস্যা আছে। কিন্তু এখন বলা হচ্ছে যে আমরা যারা প্রভাবিত হয়েছি তারা কিভাবে ভাবছি, কি করা যেতে পারে, সেইটা হচ্ছে মূল উদ্দেশ্য, তাদের সঙ্গে তাদেরকে নিয়ে একটা কিছু সর্বভারতীয় স্তরে সেলিব্রেট করা।
2: আবহাওয়া বা জলবায়ুই হয়তো এমন একটা প্রাকৃতিক উপাদান যেটা মানুষের স্বাস্থ্য এবং জীবনযাত্রা দুটোকেই প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এই বিষয়ে আপনারা কি কাজ করেছেন বা এই বিষয়টাকে কিভাবে দেখেন ভবিষ্যতে এগোনোর জন্য?
1: স্বাস্থ্য একটা বড় বিষয়, স্বাস্থ্যর সঙ্গে কাজ করা। আমরা কিছু কিছু কাজ এখনো, আজকে আমরা চাইল্ড হেলথ নিয়েও কথা বলছিলাম, তাদের প্রোটেকশন, তাদের সেফটি, যে ভালনারেবিলিটির কথা উঠে এসেছিল যেটা, তো সেটা ক্লাইমেট ভালনারেবিলিটিটাও একটা বড় ইস্যু। স্বাস্থ্যর কথাটা যখন উঠে আসে সেটা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গেই উঠে আসে এবং জীবনযাত্রার উপরে কিভাবে প্রভাব ফেলে দুটো খুব ওতপ্রোতভাবে জড়িত। স্বাস্থ্য সংক্রান্ত কাজ আমরা কিছু কিছু জায়গায় শুরু করেছি, ডাক্তারদের সঙ্গে আমাদের কিছু কিছু কথাবার্তা চলছে। বিভিন্ন ডাক্তার যারা স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলো, পাবলিক হেলথ যে কথাটা আমরা বলি, পাবলিক হেলথের অনেক সমস্যাও আজকের তারিখে ক্লাইমেটের যে হ্যাজার্ড, যে এক্সট্রিম ইভেন্টগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন হিট বর্তমানকালে একটা বিশাল বড় সমস্যা, হিট নিয়ে আমাদের একটা বড় কাজ চলছে, যেটা অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যাওয়া বা আর্দ্রতা বেড়ে যাওয়ার জন্য, যেটাকে আমরা ওয়েট বাল্ব বলে থাকি, মানে আগে শুধু যে এসি চালানো একটা লাক্সারি এইরকম জায়গায় ছিল, এখন সেটা খুব যেন মনে হচ্ছে যে ওটা না হলে চলছে না। একটা স্তরের মানুষের কাছে সেটা নেসেসিটি লেভেলেও মানুষ হয়তো সাপোর্ট করতে পারছে, কিন্তু এই যে জীবনযাত্রার কথাটা আপনি বললেন, সব জীবনযাত্রা পালন করা মানুষের পক্ষে সেটাও হচ্ছে না। মানে আমাদের দেশে একটা বিশাল সংখ্যক মানুষ, তাদের কাজটাই এমন, জীবিকাটা, যে তাদেরকে কোনো ঘরে বসে এসি চালানোর স্কোপই নেই। মানে হয়তো চালানোর ক্ষমতা থাকলেও তার কাজই সেটাকে সাপোর্ট করে না যে তিনি কোনো ঘরে বসতে পারবেন, তার কাজই হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে ছুটে যাওয়া। তো এই যে মানুষগুলো, এদের যদি কখনো ইচ্ছাও করে বা হয়তো টাকা জোগাড় করলেও তারা ওই সুযোগটাই পাবেন না যে এর থেকে বাঁচি, গরমটা থেকে বাঁচার জন্য এটাকে ব্যবস্থা করি। তো হেলথ সেই মোমেন্টে, যে এই মুহূর্তে

0: পানিটা একটা বড় আকারে চলে আসে, সঙ্গে সঙ্গে সকলের শরীরের উপর তার একটা প্রভাব পড়তে শুরু করে। এবং যেই মুহূর্তে শরীরের উপর প্রভাব পড়তে শুরু করে, স্বাস্থ্যের উপর করতে শুরু করে, সেটা অটোমেটিক্যালি আপনার জীবনযাত্রাকে একটু ধীমে গতিতে করে দেয়। এই যে মানুষগুলো রয়েছে তাদের জীবনযাত্রাকে আরো অনেক বেশি ভাবে, প্রান্তিক মানুষের কথা যে আমরা বলে থাকি, আরো বেশি ভাবে তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। তো সেই জায়গায় আমরা একটা বড় কাজ করছি। অনেকগুলো রাজ্যে আমাদের যে আমরা 10টা স্টেটে বর্তমানে কাজ করি, সেখানে কিছু স্টেটে আমরা হিট অ্যাকশন প্ল্যান যেগুলো তৈরি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, তার থেকেও লোয়ার লেভেলে, মানে ওয়ার্ড লেভেলের হিট অ্যাকশন প্ল্যান, সেগুলোতে কতটা প্রান্তিক মানুষের কথা ভাবা হয়েছে সেটার একটা অ্যাসেসমেন্ট করা বলুন, সেই সমস্ত জিনিসগুলোকে তুলে আনা, সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এই জায়গা থেকে আমরা ক্লাইমেটের যে এক্সট্রিম ইভেন্ট গুলো, কিছু কিছু জিনিসগুলোতে এখন কাজ করা শুরু করেছি।
1: আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য কি ছিল এবং কোন পরিকল্পনার মাধ্যমে আপনারা আজকের অনুষ্ঠানকে সাজিয়েছেন?
0: মূল লক্ষ্য হচ্ছে এর মধ্যে থেকেও একটা আশার আলো দেখাতে চাইছি। আমরা বলতে চাইছি যে পরবর্তী প্রজন্ম শুধুমাত্র প্রভাবিত হওয়ার জন্য বড় হবে না, পরবর্তী প্রজন্ম এই যে প্রভাবটা অলরেডি পড়ে গেছে সেটাকে কিভাবে পরিবর্তন করা যায়, বা সেটার সঙ্গে নতুন অল্টারনেটিভ ভাবে কি ভাবা যায় যেটা তাদেরকে জুঝতে সাহায্য করবে। মানে জলবায়ুর প্রভাব কিছুটা পড়ে গেছে, সেটা আমাদের এখন আর কন্ট্রোলের বাইরে, আমরা সেটা কিছু করতে পারবো না। আমরা বলতে চাইছি যে এই পরবর্তী প্রজন্ম বলে যাদেরকে বলা হচ্ছে, তারা এখন দাঁড়িয়েও চেঞ্জ মেকার হতে পারে যদি তাদেরকে বাস্তবিক পরিস্থিতিটার সঙ্গে যোগাযোগ করানো যায়। শুধুমাত্র ক্লাসরুমে না বসে থেকে থিওরিটিক্যাল পড়াশোনার বাইরে গিয়ে কি হচ্ছে, যা শিখছে তাদের বুদ্ধি বিবেচনা, সেইগুলোকে যদি বাস্তবিক পরিস্থিতিটার সঙ্গে কানেক্ট করানো যায়, পরিস্থিতিটা সম্বন্ধে বোঝানো যায়, তারাও জায়গাটার সম্বন্ধে বুঝবে এবং সেই জায়গা ওই পরিবর্তিত পরিস্থিতিতে আর কিভাবে পরিকল্পনা করা যায়, কোনো একটা ওয়ার্ড বলুন, কোনো একটা সিটির একটা অংশ বলুন, সেখানে যদি কোনো পরিবর্তন আনা যায়, সেই পরিবর্তনটা আনতে গেলে কি কি দরকার আর কি কি দরকার, সেটা যখন তারা ম্যাপ করতে শিখবে, তারা যখন ওই পরিকল্পনা বানাতে পারবে, তারা তখন পরের পলিসি লেভেল, যারা ওয়ার্ড লেভেল ডিসিশন মেকার, কারণ একটা এজেন্সি, একটা পাওয়ার, পরবর্তী প্রজন্ম শুধু ভুক্তভোগী নয়, পরবর্তী প্রজন্ম পরিবর্তনটাকে জুঝতে এবং পরিবর্তনের সঙ্গে উঠে দাঁড়াতে সাহায্য করবে।
1: ভবিষ্যতে আপনারা কিভাবে এগোবেন এই কাজ নিয়ে?
0: একটা অবশ্যই উদ্দেশ্য থাকবে, এই পাইলট প্রজেক্টের কনটেক্সটে আজকে যেহেতু বসে আছি সেইটার জায়গা থেকেই বলছি, কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিলড্রেন এবং তাদের এডুকেশনের সিস্টেমের মধ্যে জলবায়ুকে নিয়ে আসা। ক্লাইমেট এডুকেশন পুরো প্রজেক্টটারই নাম, এবং ক্লাসরুম টু কমিউনিটি, এই যে অ্যাপ্রোচটা, এটা আমরা বর্তমানে একটা পাইলট হিসাবেই তুলে ধরতে চাইছি। কারণ আমাদেরও যে মিনিমাম সামর্থ্য আছে, 4টে ওয়ার্ডকে আমরা বেছে নিয়েছি, সেই 4টে ওয়ার্ডে যদি আমরা এই মডেলটা তুলে ধরতে পারি সাকসেসফুলি, এটাকে করানো যায়, আমরা পরবর্তী লেভেলে, পরবর্তী স্তরে বাকি ওয়ার্ডগুলোর সঙ্গেও কাজ করতে চাইব। এবং কলকাতায় যদি এই মডেলটা সাকসেসফুল হয়, আমরা এই মডেলটাকে একটা মডেল হিসাবে তুলে দেখাতে চাই যে পরবর্তী প্রজন্মকে দিয়ে পরিবর্তন আনানো সম্ভব। ভবিষ্যতে আমরা এই কাজটাকে বড় করার একটা প্রচেষ্টা রাখি। এডুকেশন ডিপার্টমেন্ট, পলিউশন কন্ট্রোল বোর্ড সবাই অনেক সাপোর্ট দেখিয়েছেন কাজটার ব্যাপারে, ইন্টারেস্ট দেখিয়েছেন কাজটার মধ্যে, সেটা পরের স্তরে 4টে ওয়ার্ডের বিয়ন্ড নিয়ে যাওয়ার ইচ্ছা রাখি আমরা। আমাদের যে মূলত দুটো পার্টনার অর্গানাইজেশন আসার, যাদের সঙ্গে এটা ইমপ্লিমেন্টেশন করছে এই পাইলট প্রোগ্রামটা, প্রাজক এবং সিনি, এরা অনেকগুলো স্কুলের সঙ্গে বর্তমানে কাজ করে থাকে। সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা আজকে এখানে পার্টিসিপেট করেছে, তাদেরকে বোঝানো হয়েছে তাদের পরিবেশ, তারা চারপাশে যে জিনিসগুলো দেখছে সেইটার সঙ্গে তারা কিভাবে নিজেদেরকে কানেক্ট করে। প্রথম স্তর হচ্ছে সেটাই, যে ক্লাসরুম থেকে যখন বেরিয়েছো বাইরেটার মধ্যে কি আছে, সেখানে পরিবেশ কতটা, পরিবেশের উপর জলবায়ুর প্রভাব কতটা, আর তোমার জীবনে সেটার প্রভাব কতটা, সেই একটা ট্রেনিং, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট তৈরি করা হয়, এবং তারপরে তারা সেটাকে ছবি আঁকার মধ্যে দিয়ে, 1.5 ঘন্টার একটা ওয়ার্কশপ ছিল, ছবি আঁকার মধ্যে দিয়ে একটা পোস্টার তারা বানিয়েছে, যে পোস্টারগুলো তাদের আজকে ডিসপ্লে করানো হয়েছে, তারা যে সত্যি পার্ট নিতে পারে। প্রথম স্তর হিসেবে আমরা আজকে সেটাই দেখিয়েছি যে তোমরা তোমাদের আশপাশ থেকে কিভাবে ক্লাসরুমের বাইরে বেরিয়ে কানেক্ট করতে পারো, এবং সেটা বোঝানোর পরে তাদের প্রথম কানেকশনটাই হচ্ছে তারা ছবি আঁকার মাধ্যমে সেটাকে তুলে ধরেছে।
2: অনুষ্ঠানের যে ভাবনা তার মধ্যে অন্যতম দিক ছিল ক্লাসরুম টু কমিউনিটি, অর্থাৎ ছাত্রছাত্রীদের স্কুলের পাঠ্যক্রমের বাইরে বেরিয়ে তাদের নিজস্ব পরিবেশ বিষয়ক চিন্তাভাবনাকে বাস্তব জীবনে প্রয়োগ করার প্রসঙ্গ। এ সম্পর্কে আহ্বায়ক স্রোতস্বিনী মজুমদার আমাদের বললেন,
3: এটা একটা ক্লাইমেট এডুকেশন সামিট যেটা আমরা গত বছর থেকে আরম্ভ করেছি, আমাদের অর্গানাইজেশন ব্যাঙ্গালোর বেসড। প্রথম আমাদের ক্লাইমেট এডুকেশন সামিট ব্যাঙ্গালোরে হয়েছিল, এবছর থেকে আমরা সমস্ত রিজনাল ক্লাইমেট সামিট করা আরম্ভ করেছি, তার মধ্যে কলকাতা অন্যতম, কারণ আমরা গত 1.5 বছর ধরে কলকাতায় এই কাজটা করার চেষ্টা করেছি এবং অন্যান্য অর্গানাইজেশনের হাত ধরে আমরা শুরু করেছি।

খুব গুরুত্বপূর্ণ আমাদের এই পার্টনারশিপের জায়গায় রয়েছে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট সিনি এবং প্রাজক ডেভেলপমেন্ট সোসাইটি। এই দুই বন্ধুর হাত ধরে আমরা শুরু করেছি এই পথ চলা এবং এই ক্লাইমেট এডুকেশন সামিটে এখানে আমাদের বাচ্চাদেরকে কি করে আর্টকে একটা পেডাগজিক্যাল টুল হিসেবে ব্যবহার করা যায় সেইটাও যেরকম দেখানো হয়েছে নানান আর্ট ওয়ার্কশপের মধ্যে। আমাদের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, আমরা বলছি এনভায়রনমেন্টাল এডুকেশনের মতো ক্লাইমেট এডুকেশনকে আলাদা একটা কারিকুলামের মধ্যে ঢোকানোর কোনো দরকার নেই, বরঞ্চ ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান যাই চর্চা করি না কেন, আজকের যুগে দাঁড়িয়ে যদি ক্লাইমেট লেন্সটাকে আমরা প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করে আমরা যদি পড়াতে পারি তাহলে খুব ন্যাচারালি ক্লাইমেট এডুকেশন থেকে ক্লাইমেট অ্যাকশনের প্রতি চলে যাবে, সেটাই আজকের দিনে দরকার। এবং এটা এনইপির সাথে ন্যাশনাল এডুকেশন পলিসির সাথেও খুবই অ্যালাইন্ড একটি বিষয়, যেখানে আমরা মিশন লাইফের কিছু থিম সিলেক্ট করেছি সেগুলোতেই আমরা থিমে থাকবো না, সেখান থেকে বাচ্চাদেরকে একেবারে ওয়ার্ড লেভেল গভর্নেন্সের সাথে আমরা যুক্ত করতে চাইছি, যাতে বাচ্চারা যারা ফিউচার জেনারেশন তারা যাতে এম্পাওয়ার্ড হয়ে যায়, তাদের ওয়ার্ড লেভেলে কি চেঞ্জ আসতে পারে, কি ডেভেলপমেন্ট দরকার যেগুলো ক্লাইমেট চেঞ্জকে প্রতিরোধ করতে পারে। যেসব বাচ্চারা এখানে কাজ করতে এসেছে তারা অত্যন্ত সোশ্যালি ভালনারেবল এবং আমরা মনে করি ক্লাইমেট চেঞ্জের ব্রাঞ্চ এরাই সব থেকে বেশি ভোগ করছে, ফলে এদেরকে এম্পাওয়ার করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যারা ক্লাইমেট ইন এডুকেশনে কাজ করি পশ্চিমবঙ্গে, তারা বাচ্চাদের সাথে কাজ করতে ঢুকেছি যাতে বাচ্চাদেরকে এম্পাওয়ার করা যায় এই ক্লাইমেট ক্রাইসিসকে কমব্যাট করতে, মিটিগেট করতে, আবার অ্যাডাপ্ট করতে, তিন যে পর্যায়েতেই আমরা কাজ করতে ঢুকেছি। এবং বাচ্চারাই তো আগামী প্রজন্ম, বাচ্চারাই পরবর্তী সিটিজেন, ফলে বাচ্চারা সেভাবে এম্পাওয়ার্ড হলে এই পরবর্তীকালে যে ক্লাইমেট ক্রাইসিস আসতে চলেছে সেটা উত্তরোত্তর বাড়বে, যাতে বাড়তে না দেওয়া যায়, বাড়লেও কিভাবে মোকাবিলা করা যায় সে সমস্ত বিষয় কি করে বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করতে এসেছি। এবং আমরা একটা নেটওয়ার্ক অ্যাপ্রোচে কাজ করি, মানে যেই অ্যাপ্রোচটা হলো আমরা নানান অর্গানাইজেশনের সাথে জুড়ে, আমরা নানান অর্গানাইজেশন, নানান একাডেমিশিয়ান হতে পারে, কমিউনিকেটার্স হতে পারে, সমাজের নানান স্তরের লোকেদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যারা ক্লাইমেট ইন এডুকেশনে কাজ করি পশ্চিমবঙ্গে, তারা বাচ্চাদের সাথে কাজ করতে ঢুকেছি যাতে বাচ্চাদেরকে এম্পাওয়ার করা যায় এই ক্লাইমেট ক্রাইসিসকে কমব্যাট করতে, মিটিগেট করতে, আবার অ্যাডাপ্ট করতে, তিনটে পর্যায়েতেই আমরা কাজ করতে ঢুকেছি। এবং বাচ্চারাই তো আগামী প্রজন্ম, বাচ্চারাই পরবর্তী সিটিজেন, ফলে বাচ্চারা সেভাবে এম্পাওয়ার্ড হলে এই পরবর্তীকালে যে ক্লাইমেট ক্রাইসিস আসতে চলেছে সেটা উত্তরোত্তর বাড়বে, যাতে বাড়তে না দেওয়া যায়, বাড়লেও কিভাবে মোকাবিলা করা যায় সে সমস্ত বিষয় কি করে বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করতে এসেছি। এবং আমরা একটা নেটওয়ার্ক অ্যাপ্রোচে কাজ করি, মানে যেই অ্যাপ্রোচটা হলো আমরা নানান অর্গানাইজেশনের সাথে জুড়ে, আমরা নানান অর্গানাইজেশন, নানান একাডেমিশিয়ান হতে পারে, কমিউনিকেটার্স হতে পারে, সমাজের নানান স্তরের লোকেদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পুরোপুরি ভাবে যদি আমরা সেভাবে বলতে পারি, এটা আমাদের প্রথম প্রয়াস কলকাতাতে, আমরা এটা ডিস্ট্রিক্ট লেভেলেও করতে চাই, যাতে আবারও বলছি যেটা আসার সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাডভাইজার মনে করে, আমরা কালেকটিভ উইজডম আর অ্যাকশনের দ্বারাই এই সমস্ত উইকেট প্রবলেমের সাথে আমরা মোকাবিলা করতে পারবো।

0: জলবায়ু শুধু বইতে পড়ার বিষয় নয়, বরং পাঠ্যপুস্তকের বাইরেও এর অনেকটাই গুরুত্ব আছে। এই মূল বার্তা বেরিয়ে এল অনুষ্ঠান থেকে। শিশুরা অত্যন্ত সহজভাবে তুলে ধরল তাদের আঁকা ছবি এবং পোস্টার। উপস্থিত বিশেষজ্ঞরা জানালেন কিভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে হবে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হল জলবায়ুর প্রতি মানুষকে আরো যত্নশীল করার আবেদনের মধ্যে দিয়ে।
1: শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর এবং প্রযোজনায় ডক্টর মানুষ প্রতীপ দাস। আকাশবাণী মৈত্রী, কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। ভারত ব্রিটেন অর্থনৈতিক সহযোগিতা দুদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার হার সর্বোচ্চ খুচরো মূল্য বা MRP 30% সীমাবদ্ধ রাখার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে। চিকিৎসা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন ধরনের পরিষেবার হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য তিনটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 6 রাজ্যে রাজ্যপাল নিয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার প্রস্তুতি দ্রুত এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য 2026 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে আজ ভারত ব্রিটেন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটির 16তম বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক বাণিজ্য এবং অর্থনৈতিক অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। শ্রী গোয়েল তাঁর বক্তৃতায় ধারাবাহিক সমন্বয় সহযোগিতা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এর ফলে দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নতুন সুযোগ তৈরি হবে। দুই দেশের বাণিজ্যে বাধা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ভারত ব্রিটেন সামগ্রিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির কার্যকরী ব্যবহারের উপর জোর দেন তিনি।
1: We can create greater corridors of cooperation in fintech, insurance, cross-border payments, transition finance, trade finance. We should really be looking at both these centers becoming one connected pathway towards greater progress and prosperity. And finally, healthcare and consumer sectors, whether it is generic pharma on the Indian side or branded pharmaceutical innovative products on the UK side, our diagnostics, food processing and consumer goods, India's affordability and Britain's discovery together can become a force multiplier.
0: কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার হিমাচল প্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে নিরন্তর সাহায্য করে চলেছে। লাহুল স্পিতি আদিবাসী জেলার কেলংয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR দেশের প্রথম হাই অল্টিটিউড বিষয়ক

0: স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখানের ভৌগোলিক পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে আলাদা। উঁচু পাহাড়ি অঞ্চলে মোতায়েন সশস্ত্র বাহিনীর কর্মী এবং উপজাতি সম্প্রদায়ের জন্য এই কেন্দ্রটি দীর্ঘমেয়াদী অনেক প্রয়োজনীয় হয়ে উঠবে। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার হার সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপির 30% সীমাবদ্ধ রাখার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে। একই সঙ্গে ওষুধের সামগ্রিক মূল্য নির্ধারণ ব্যবস্থা পর্যালোচনার উপর গুরুত্ব দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ দুই বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চকে জানান, সমস্ত ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার ঊর্ধ্বসীমা কার্যকর হবে, সরকার তার একটি তালিকা প্রকাশ করবে, বাজারের পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের প্রয়োজন বিবেচনা করে নির্দিষ্ট সময়ে এই তালিকায় নতুন ওষুধ অন্তর্ভুক্ত করা হতে পারে, তবে কম দামের ওষুধগুলি এই তালিকার বাইরে রাখা হবে। উল্লেখ্য, ওষুধের সরবরাহ মূল্য এবং প্যাকেটে ছাপানো সর্বোচ্চ খুচরো মূল্যের মধ্যে বিপুল পার্থক্য নিয়ে শীর্ষ আদালত বারবার প্রশ্ন তোলার পর এই সিদ্ধান্তের কথা জানানো হল। চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যাতে বিভিন্ন ধরনের পরিষেবা ও সুবিধার চার্জের হার প্রকাশ্যে ঝুলিয়ে রাখে তা নিশ্চিত করতে কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে। এর ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা নেওয়ার আগে সবকিছু জেনে সিদ্ধান্ত নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব আজ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এই কথা জানান। শ্রীমতী শ্রীবাস্তব চিকিৎসা পরিষেবার মূল্যের হারের ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দিয়েছেন। এছাড়াও মেডিকেল এবং আয়ুষ ভিসাতে বিদেশ থেকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন তাদের সুবিধার্থে রাজ্য সরকারগুলিকে চিকিৎসা পরিষেবার প্যাকেজের হার প্রকাশ করার কথাও বলা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা প্রদানের বিষয়ক কেন্দ্রীয় সরকার স্বচ্ছ, দায়বদ্ধ এবং রোগীবান্ধব করে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। দিল্লির যন্তর মন্তরের পরিবর্তে অন্য তিনটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অনুরাগ কুমার আজ যন্তর মন্তরকে প্রতিবাদ ও বিক্ষোভের স্থান হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন। এর পরিবর্তে দিল্লির রামলীলা গ্রাউন্ড, বুড়ারি এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডে বিক্ষোভ দেখানো যাবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকদের বিক্ষোভ দেখানোর অধিকার সুনিশ্চিত করতে যন্তর মন্তরের বিকল্প স্থান নির্বাচনের জন্য যে কমিটি গড়েছিল তাদের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং মান্য কার্যবিধি পরে জানানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 6 রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুরকে কেরালার রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকর হবেন তামিলনাড়ুর রাজ্যপাল। ব্রজমোহন রাম উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। ডক্টর সুধা যাদব কর্ণাটকের হবেন রাজ্যপাল। ডক্টর ঢাল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্যন্ত গৌতম। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষি খাতের অগ্রগতির জন্য জেলাভিত্তিক পরিকল্পনা এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ধানধান্য কৃষি যোজনা বিষয়ক এক জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় একথা বলেন। স্থানীয় পর্যায়ের পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে শ্রী চৌহান জানান, প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করেই জেলাশাসকরা এই যোজনার রূপরেখা প্রস্তুত করছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ধানধান্য কৃষি যোজনার আওতায় এমন 100টি জেলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যেখানে কৃষি উৎপাদনশীলতা কম, ফসলের নিবিড়তা কম অথবা প্রাতিষ্ঠানিক ঋণ প্রাপ্তির হার অপর্যাপ্ত। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের খবর শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার প্রস্তুতি দ্রুত এগোচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিশনের কাজ দ্রুত এগোচ্ছে এবং আগামী 2-3 মাসের মধ্যেই রিপোর্ট জমা পড়বে। মুখ্যমন্ত্রী জানান, রিপোর্টে হাতে পেলেই বিধানসভার অধিবেশন ডেকে বিল পাশ করানো হবে। তার দাবি, UCC কার্যকর করা রাজ্য সরকারের অগ্রাধিকার, এরপর ধর্মান্তরণ রোধে পৃথক আইন আনার দিকেও সরকার এগোবে বলে তিনি জানান।
1: হামলোক রেডি হ্যায় কমিশন কা রিপোর্ট আনে কা বাদ তুরন্ত অ্যাসেম্বলি বুলা কে কর দুঙ্গা, বহুত হি কমিটেড হ্যায় UCC। UCC কা বাদ তো হামলোক কা কনভার্সন ভি রোকনা পড়েগা, রিলিজন কনভার্সন জো চল কর রহা হ্যায় ও ভি কানুন লাউঙ্গা হামলোক।
0: দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গে একের পর এক আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের আয়োজন পরিকল্পনা নিয়েছে সরকার অক্টোবরের শুরুতেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ও উরুগুয়ের প্রীতি ম্যাচের পর এবার বিশ্বকাপ ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল

এফসি বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী 25 নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই ম্যাচের আয়োজন করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্যে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে পর্যটন, বিনিয়োগ এবং অর্থনীতিকে আরও গতিশীল করাই সরকারের লক্ষ্য। তার দাবি, সম্প্রতি ব্রাজিল উরুগুয়ে ম্যাচ সফলভাবে আয়োজনের পর এবার আরও বড় আন্তর্জাতিক ফুটবল ইভেন্ট আয়োজনের পথে এগোচ্ছে রাজ্য। অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক মডেল তৈরির জন্য 2026 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, তাদের গবেষণার ফলে রাজস্ব নীতি ও আর্থিক নীতির তাত্ত্বিক ভিত্তি আরও মজবুত হয়েছে। দুই অর্থনীতিবিদ এমন কিছু মডেল তৈরি করেছেন যেখানে ভবিষ্যতের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কীভাবে ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ এবং পণ্যের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয় তা বিশ্লেষণ করা হয়েছে। সরকারের নীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঘোষণার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে কী প্রভাব পড়ে তা বুঝতে এই দুই অর্থনীতিবিদদের গবেষণা নীতি নির্ধারকদের সাহায্য করেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার এই মডেলগুলি সার্বিকভাবে গ্রহণ করেছে। উল্লেখ্য, রবার্ট ই হল স্ট্যানফোর্ড এবং মাইকেল উডফোর্ড কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পুরস্কার হিসেবে দেওয়া 1,20,000 সুইডিশ ক্রোনা দুই অর্থনীতিবিদ সমানভাবে ভাগ করে নেবেন। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএল ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মোহনবাগান সুপার জায়ান্টকে 1-0 হারিয়ে দিয়েছে। অতিরিক্ত সময়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে গোলটি করেন জিথিন এমএস। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ব্রিটেন অর্থনৈতিক সহযোগিতা দুদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় সরকার ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফার হার সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি 30% সীমাবদ্ধ রাখার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হল, এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে কালকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে একটু বলে দিই। কালকে 13/10/2026

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে শুনবেন 6:05 সুচিন্তন, মহাকবি কালিদাসের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবর্ণ সঙ্গীত ঠুংরি, যোগিয়া এবং ভৈরবী, শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। 6:30 এই মহাজীবন, দীনেশ গুপ্তর জীবন কথা। 6:35 শুনবেন বিভিন্ন ধরনের গান। 6:40 রবীন্দ্রসঙ্গীত, এরিনা মুখোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য পুকুরে ভেটকি মাছের চাষ, বলবেন ডক্টর তিমির বরণ মণ্ডল। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, কালকে স্থান কোভালাম, কেরল। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 ঐতিহাসিক শহরের কথা, কালকের শহর কায়রো, উপস্থাপনা ত্রিশিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 কথাকার, গড় জঙ্গলের দেবী শ্যামারূপা, এই নিয়ে বলবেন প্রণব ভট্টাচার্য। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পরমেশ্বরী রাগে শরৎ পরিবেশনে, শিল্পী ত্রৈলী দত্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়। 10:30 প্রথমে নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য, তাতে দোতারায় পরিবেশন করবে সৌমেন্দু দাস। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য স্বনির্ভর দল এবং স্বনির্ভর পরিবার, আলোচনায় ডক্টর সুস্মিতা চৌধুরী, অনিন্দিতা মজুমদার।

এবং স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতি, 12:12 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য। 12:30 নাটক তমসা, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ অনিল ভৌমিক, প্রযোজনায় প্রমোদ গঙ্গোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে 3:30 ভারতীয় সময়, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর মন নিয়ে উপস্থাপনায় সৌমিলী রায়, 4:35 অন্বেষা বিজ্ঞানের খবর, ক্লাইমেট এডুকেশন সামিট 2026, বেতার প্রতিবেদন অঙ্কুর ভৌমিক, কাঠের টেকসই ব্যবহার বলবেন অসীম বসাক। পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় পৌলমী ঘোষ, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস, দেবাশিস ভট্টাচার্যর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগত মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত প্রসাধনে সাবধান, পর্ব 3 বলবেন ডক্টর অবন্তী সাহা। 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামত রাগে শরৎবাদন, শিল্পী ত্রৈলী দত্ত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন কালকের মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী মারুতি মহান্তা, রাগ মালকোষ, তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। খেয়ালে রাগ মালকোষ।

শুনছিলেন মালকোষ রাগে খেয়াল, শিল্পী ছিলেন মারুতি মহাত্মা। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনামে রয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্করি তৈবার এক শীর্ষ কমান্ডার সহ চার জঙ্গির মৃত্যু হয়েছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6টি রাজ্যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেছেন।
0: দিল্লি

0: পুলিশ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য যন্তর মন্তরের পরিবর্তে তিনটি নতুন স্থান নির্ধারণ করেছে। এদিকে এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের মামলা দায়ের শীর্ষ আদালতে।
1: ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরো মূল্যের সর্বাধিক 30% মুনাফার মার্জিন বেঁধে দেওয়া হয়েছে বলে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে।
0: দেশে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বর মাসে বৃদ্ধি পেয়ে 5.54% হয়েছে।
1: মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখার উপায় বাতলে এবছর অর্থনীতিতে নোবেল পেলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড।
0: গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ISL ফুটবলের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড মোহনবাগান সুপার জায়ান্টকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্করি তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্করি তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফাইজান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকাস ও মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের বাসিন্দা।
1: পাক আফগান সংঘাত নিরসনে পাক কর্তৃপক্ষই আলোচনা প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে বলে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের উচ্চপদস্থ আধিকারিকরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচার চালাচ্ছেন। মুজাহিদ বলেন, নিজেদের ব্যর্থতার জন্য আফগানিস্তানকে দায়ী করা কোনো সমস্যার সমাধান নয়, বরং পাকিস্তান বর্তমানে যেসব রাজনৈতিক, নিরাপত্তাজনিত, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি পাকিস্তানকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক পদক্ষেপ গ্রহণ এবং দেশের রাজনীতিবিদ জনগণের মতামত অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
0: ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেয়েছে। ঘন জঙ্গলের ভেতরে মাওবাদীদের একটি গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার করেছে। আত্মসমর্পণকারী মাওবাদীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে ডিস্ট্রিক্ট ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বস্তার ফাইটার্সের একটি যৌথ দল আজ কিস্তারাম থানা এলাকার অন্তর্গত পালচালমা গ্রামের পাহাড়ি ও জঙ্গলঘেরা অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে এই অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6টি রাজ্যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর কেরালামের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। কেরালামের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে ভূমিকা পালন করবেন। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্মন্ত গৌতম। ব্রজমোহন রাম ওড়িশার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হচ্ছেন। কর্ণাটকের নতুন রাজ্যপাল হচ্ছেন ডক্টর সুধা যাদব। ডক্টর ঢাল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তারা নিজ নিজ পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে নতুন এই নিয়োগ কার্যকর হবে।
0: দিল্লি পুলিশ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য যন্তর মন্তরের পরিবর্তে 3টি নতুন স্থান নির্ধারণ করেছে। এগুলি হল রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির CBD ময়দান। এক আদেশনামায় দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার ঘোষণা করেছেন, যন্তর মন্তরকে আর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে গণ্য করা হবে না। নাগরিকদের বিক্ষোভ ও প্রতিবাদ আয়োজনের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত বিকল্প স্থান চিহ্নিত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি কমিটি গঠন করেছিল, সেখানেই এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দিল্লি মেট্রো জানিয়েছে, সমস্ত মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে।
1: ভোটার তালিকায় নাম বাদ যাওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতারা আজ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। এদিকে ভোট চুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়ার লক্ষ্যে বিরোধী সাংসদ ও নেতারা আজ গণতন্ত্রের জন্য পদযাত্রা শুরু করেন। পদযাত্রার নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বড্রা, CPI এর ডি রাজা, RJD-র তেজস্বী যাদব, সুপ্রিয়া সুলে, CPIML এর দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ। এর আগে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে অস্বীকার করেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত।
0: নির্বাচনে পরাজয়ের জন্য কংগ্রেস বছরের পর বছর ধরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করে আসছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ দলের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান দাবি করেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সঠিক আদর্শগত পথনির্দেশের অভাবেই তাদের নির্বাচনী বিপর্যয়ের মূল কারণ। শ্রী চৌহান দাবি করেন, বর্তমানে মাত্র 3-4টি রাজ্য ছাড়া বাকি সব জায়গাতেই কংগ্রেস একটি ছোট শরিকের ভূমিকায় নেমে এসেছে। লোকসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন বলে অভিযোগ করেছেন প্রবীণ বিজেপি নেতা ও দলের সাংসদ অনুরাগ সিং ঠাকুর। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যখনই কংগ্রেস ভোটে হেরে যায় তখনই তারা নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন তোলে। শ্রী ঠাকুর বলেন, কেবল অভিযোগ না করে কংগ্রেসের উচিত প্রমাণ পেশ করা।
1: ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, দেশের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হলে আদালত নিশ্চিতভাবেই হস্তক্ষেপ করবে। নতুন দিল্লিতে আজ জাতীয় মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, দেশের

0: সংবিধানে প্রত্যেক নাগরিকের জন্য আত্মমর্যাদা, সমতা, স্বাধীনতা এবং সুবিচারের সংস্থান রয়েছে। তিনি বলেন, মানবাধিকার কমিশনগুলিকে যে কোনো ধরনের অভিযোগের তদন্ত, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা চিহ্নিত করা এবং মানুষের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নিতে হবে।
1: বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে প্রাপ্ত পরিষেবার মূল্য সুনির্দিষ্টভাবে প্রদর্শন নিশ্চিত করার জন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত সিদ্ধান্ত নিতে রোগীদের ক্ষমতা প্রদানের উদ্দেশ্যে এবং বিল সংক্রান্ত বিরোধ কমিয়ে আনার লক্ষ্যে সরকারের এই পদক্ষেপ। কেন্দ্র স্বাস্থ্য সচিব পূর্ণশলীলা শ্রীবাস্তব সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের লেখা চিঠিতে স্বাস্থ্য পরিষেবার মূল্যে স্বচ্ছতা আনার উপর গুরুত্ব দিয়েছেন। রাজ্যগুলিকে ওই নির্দেশে আরও জানানো হয়েছে, বিদেশ থেকে চিকিৎসা বিষয়ে আসা রোগীদের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সঠিক মূল্য জানাতে হবে।
0: ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরো মূল্যের সর্বাধিক 30% মুনাফার মার্জিন বেঁধে দেওয়া হয়েছে বলে কেন্দ্র আজ সুপ্রিম কোর্টকে জানিয়েছে। শীর্ষ আদালত অবশ্য সব ধরনের ওষুধের ক্ষেত্রে দাম পর্যালোচনার বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করতে বলেছে। সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চকে জানান, কোন কোন ওষুধের ক্ষেত্রে এই 30% মুনাফা কার্যকর হবে তা কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবে। পরবর্তীতে নতুন কোন ওষুধ ওই তালিকায় যুক্ত হলে তাও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। উল্লেখ্য, যে দামে ওষুধগুলি খুচরো বিক্রেতাদের কাছে সরবরাহ করা হয় এবং যে মূল্য ওষুধের গায়ে লেখা থাকে তার মধ্যে বিস্তর ফারাকের কারণে সুপ্রিম কোর্ট রোগীদের আর্থিক দুর্দশার কথা ভেবে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। শীর্ষ আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 27 অক্টোবর।
1: সুপ্রিম কোর্ট জানিয়েছে, জাতীয় রাজধানী অঞ্চলে আতশবাজির কারণে সৃষ্ট বায়ু দূষণ মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপের চেয়ে জনসচেতনতা অনেক বেশি কার্যকর। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, শীর্ষ আদালত কোনোভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না, তবে আতশবাজির ক্ষতিকর প্রভাব কমানোর লক্ষ্যে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছে। আতশবাজি ব্যবহারের ক্ষতিকর দিকগুলি ব্যাখ্যা করে শিক্ষামূলক প্রচারপত্র প্রকাশ করার পরামর্শ আদালত দিয়েছে। মামলার পরবর্তী শুনানি 15 অক্টোবর।
0: ঝাড়খণ্ডে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের শুনানি ঝাড়খণ্ড হাইকোর্টে আজ শেষ হয়েছে। এই পরীক্ষাগুলির মধ্যে রয়েছে একাদশ থেকে ত্রয়োদশ সিভিল সার্ভিস পরীক্ষা, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এবং ফুড সেফটি অফিসার নিয়োগের পরীক্ষা। সব পক্ষের আবেদন শোনার পর আদালত রাজ্য সরকার এবং আবেদনকারীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলেছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: দেশে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বর মাসে বেড়ে 5.54% হয়েছে। এর আগে আগস্ট মাসে এই হার ছিল 4.83%। এই নিয়ে পরপর চার মাস রিজার্ভ ব্যাংকের লক্ষ্যমাত্রা 4% উপরে রইল খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার। পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রক থেকে প্রকাশিত তথ্যে জানা গেছে, গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে 6.08%। শহরে অবশ্য এই হার বেড়ে হয়েছে 4.88%। মূলত খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এই মুদ্রাস্ফীতির কারণ বলে মনে করা হচ্ছে।
1: মুম্বাই শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 548 পয়েন্ট পড়ে বাজার বন্ধের সময় 71,925 দাঁড়ায়। জাতীয় শেয়ার বাজারের সূচক নিফটিও 157 পয়েন্ট হ্রাস পেয়ে দিনের শেষে 22,363 পয়েন্টে বন্ধ হয়। এদিকে বিদেশি মুদ্রার বাজারে মার্কিন ডলার প্রতি ভারতীয় টাকার দাম 96 পয়সা বেড়ে 95.78 টাকা হয়েছে।
0: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড যৌথভাবে অর্থনীতিতে এবছরের নোবেল পুরস্কার পেয়েছেন। মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়তা করে এমন ম্যাক্রো ইকোনমিক মডেল তৈরির জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হল বলে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে। তাদের এই কাজ রাজস্ব ও মুদ্রানীতির তত্ত্বগত ভিত্তি সুদৃঢ় করেছে। নোবেল কমিটি জানিয়েছে, পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিভাবে ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যয় সঞ্চয় বিনিয়োগ ও মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয় তার উপর ভিত্তি করেই এই অর্থনীতিবিদরা মডেলগুলি তৈরি করেছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার ব্যাপকভাবে এই মডেল ব্যবহার করছে।
1: বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংগঠিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে।
0: মহারাষ্ট্র এবং কর্ণাটকের আখ চাষীদের অভিযোগের সমাধানে কেন্দ্র আগামী এক সপ্তাহের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে বলে ঘোষণা করেছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান।

0: এবং ক্রেতা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে আজ নতুন দিল্লিতে কর্ণাটক এবং মহারাষ্ট্রের আখ চাষীদের এক প্রতিনিধি দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই বৈঠকে চিনিকলগুলির ওজন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, ল্যাবরেটরি পরীক্ষা এবং শস্য বীমা সংক্রান্ত বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলোচনা হয়।
1: কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত তৃতীয় ডুবোজাহাজ বিধ্বংসী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট ম্যাংরোলকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সামিল করা হয়েছে। মুম্বাইয়ের নাভাল ডকইয়ার্ডে আজ সকালে এক অনুষ্ঠানে পশ্চিমাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়ন ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজটিকে নৌসেনার হাতে তুলে দেন। গুজরাটের জুনাগড় জেলার উপকূলীয় শহর ও গুরুত্বপূর্ণ মৎস্যবন্দর ম্যাংরোলের নাম অনুসারে জাহাজটির নামকরণ করা হয়েছে। ম্যাংরোল ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধের ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। 80% বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই যুদ্ধজাহাজ সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগে তৈরি হয়েছে।
0: পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি বাংলাদেশের জন্য 19টি LHP ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত প্রথম রেকটি পাঠিয়েছে। এই রেকটিতে রয়েছে 3টি AC স্লিপার কোচ, 3টি AC চেয়ার কার, 11টি নন AC চেয়ার কার এবং 2টি পাওয়ার কার। কোচগুলিতে বেশ কিছু নতুন নকশা ও পরিবর্তন সংযোজন করা হয়েছে। এর মধ্যে অনেকগুলি প্রথমবারের মতো তৈরি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পরিচালনগত ও যাত্রী সংক্রান্ত চাহিদা পূরণের লক্ষ্যে কোচগুলিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
1: ভারত হরমুজ প্রণালী অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার নিন্দা করেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, MT পেট্রোডলফিন নামে একটি জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 2জন নিখোঁজ। MT ভ্যালথেরা নামে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজেও অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা দূর থেকে নিক্ষেপ করা বস্তুর আঘাতে আগুন ধরে যায়। তবে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। ওমানের মাস্কাটে ভারতের দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে।
0: গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ISL ফুটবলের ম্যাচে আজ নর্থ ইস্ট ইউনাইটেড মোহনবাগান সুপার জায়ান্টকে 1-0 হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষে জয়সূচক গোলটি করেন MS জিথিন।
1: AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আগামীকাল ইরাকের ক্লাব আল শোর্তা SC মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:15। আম্মানে গ্রুপ ডির প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডানের আল হুসেন ক্লাবের ম্যাচটি 2-2 শেষ হয়েছিল।
0: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ গুজরাটের আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে ব্রিক্স ঐতিহ্যবাহী ও দেশীয় ক্রীড়া প্রদর্শনী গেমস 2026 উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক গুজরাট সরকারের সহযোগিতায় এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর মান্ডভিয়া বলেন, ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাধুলো একদিকে যেমন সাংস্কৃতিক পরিচিতি রক্ষা করে, তেমনি আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগের পরিসরও উন্মোচন করে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সদ্যসমাপ্ত জাপান এশিয়ান গেমসে 27টি পদকজয়ী 3 বাহিনীর খেলোয়াড়দের সংবর্ধনা জানিয়েছেন। তারা 6টি সোনা, 11টি রূপো ও 10টি ব্রোঞ্জ পদক জয় করে সার্বিকভাবে ভারতের মোট 85টি পদক দখল ও তালিকায় চতুর্থ স্থান অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
0: আবুধাবিতে একমাত্র টেস্টের আজ চতুর্থ দিনে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান জয়ের জন্য 479 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দিনের শেষে 3 উইকেটে 132 রান করেছে। এ পর্যন্ত খেলার সংক্ষিপ্ত স্কোর, বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 ডিক্লেয়ার্ড, আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132 রান।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 6টি রাজ্যের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেছেন।
1: দিল্লি পুলিশ প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনের জন্য যন্তর মন্তরের পরিবর্তে 3টি নতুন স্থান নির্ধারণ করেছে। এদিকে SIR সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের মামলা দায়ের শীর্ষ আদালতে।
0: ক্যান্সার প্রতিরোধী ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরো মূল্যের সর্বাধিক 30% মুনাফার মার্জিন বেঁধে দেওয়া হয়েছে বলে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে।
1: দেশে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বর মাসে বৃদ্ধি 5.54% হয়েছে।
0: মন্দার সময় অর্থনীতিকে স্থিতিশীল রাখার উপায় বাতলে এবছর অর্থনীতিতে নোবেল পেলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ড।
1: গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ISL ফুটবলের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড মোহনবাগান সুপার জায়ান্টকে 1-0 হারিয়ে দিয়েছে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। আচ্ছা, বাংলা সিনেমার সেই নারী চরিত্রদের মনে আছে যারা কখনো সংসারের মেরুদণ্ড, কখনো প্রতিবাদের আগুন, আবার কখনো বা নিজের অস্তিত্ব খুঁজে ফেরার এক অসমাপ্ত গল্প। মেঘে ঢাকা তারার যদি নীতার কথা মনে করি, কিংবা মহানগরের আরতি, কিংবা চারুলতার চারু, এরা শুধু পর্দার চরিত্র নন, এরা এক একটি সময়ের দলিল। কখনো সর্বজয়ার কঠিন জীবন সংগ্রাম, কখনো স্বয়ং সিদ্ধার আত্মপ্রতিষ্ঠার প্রত্যয়, কখনো বা দেবীর দয়াময়ীর অসহায়তা, কখনো বা পরমার নিজের সত্তাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। বাংলা সিনেপর্দায় সেই সব নারী শক্তির সাহস আত্মপরিচয়ের নানান আখ্যান নিয়ে আজকে সাজানো হারানো দিনের গানের বিষয় শক্তিরূপেণ সংস্থিতা। উপস্থাপনায় রয়েছি আমি শ্রীরূপা।

সব মেয়ের মধ্যেই, সব নারীর মধ্যেই সেই অনন্ত শক্তির আধার। আর বাংলা সিনেমায় যদি আমরা একটু চোখ রাখি, তাহলে বাংলা সিনেমার নারী চরিত্র মানেই আমরা শুধু প্রেমিকা, স্ত্রী কিংবা মায়ের ভূমিকা নয়, তাদের শুধু দেখব না, তারা কখনো সংসারের একমাত্র অবলম্বন, কখনো প্রতিবাদের কণ্ঠস্বর, আবার কখনো সমাজের চোখেই অপরাধী, আবার কখনো নিজের অস্তিত্ব খুঁজতে থাকা এক স্বাধীন মানুষ। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একটা পুরনো সাদা কালো সিনেমার পর্দা, পর্দায় এক নারী, হয়তো তার চোখে জল, হয়তো ঠোঁটে চাপা অভিমান, হয়তো তিনি সংসারের হিসেব মিলাতে মিলাতে নিজের স্বপ্নগুলোকে সরিয়ে রেখেছেন এক কোণে, আবার তিনি হয়তো একদিন বলে উঠেছেন এবার নিজের জন্য বাঁচতে হবে, বাঁচতে হবে সন্তানের মুখছে। সেই শক্তির আধার আজকে।

আমাদের অনুষ্ঠান জুড়ে। আমরা 1955 সালের দিকে যদি একটু নজর দিই তাহলে কোন সিনেমার কথা উঠে আসবে? বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বছর এটি। মুক্তি পেল সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে আমরা দেখি গ্রামীণ বাংলার এক হত দরিদ্র পরিবারের জীবন, আর সেই পরিবারের শক্তি মা সর্বজয়াকে। করুণা বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ে সর্বজয়া কেবল একজন স্নেহময়ী মা নন, তিনি অভাবের সঙ্গে প্রতিদিন লড়াই করা এক নারী। তার স্বামী হরিহর সংসারের আর্থিক সমস্যার সমাধানের আশায় বাইরে যান, আর বাড়িতে থেকে যায় সন্তানদের দেখাশোনা, খাবারের ব্যবস্থা, সংসারের টানা পড়েন সবকিছুর ভার নিয়ে সর্বজয়া। সর্বজয়া সবসময় কোমল নন, কখনো তিনি দুর্গাকে বকেন, কখনো বৃদ্ধা ইন্দিরা ঠাকুরণীকে বিরক্তি প্রকাশ করেন। তার আচরণে কঠোরতা আছে, এমনকি কিছু সময় নিষ্ঠুরতাও আমরা কি দেখি, কিন্তু সত্যজিৎ রায় তাকে নিখুঁত আদর্শ মা হিসেবে দেখাননি, দেখিয়েছেন একজন বাস্তব মানুষ হিসেবে যিনি অভাবের চাপে কখনো স্নেহ প্রকাশ করতে পারেন না, কখনো নিজের অসহায়তা অন্যের ওপর চাপিয়ে দেন। দুর্গার মৃত্যুর পর সর্বজয়ার শোক যেন আমাদের স্তব্ধ করে দেয়। যে মা প্রতিদিন সংসারের ছোট বড় সমস্যার সঙ্গে লড়াই করেছে, সেই মা নিজের সন্তানকে হারিয়ে সম্পূর্ণরূপে ভেঙে পড়েন। আর এখানে একটা কথা মনে রাখা দরকার, সর্বজয়ের শক্তি তার কখনো কাঁদায় না, তার শক্তি হল প্রতিকূলতার মধ্যেও দিনের পর দিন সংসারটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা। সর্বজয়ারা আমাদের মনে করিয়ে দেয় শক্তিশালী নারী মানে সে সবসময় কিন্তু হাসি মুখে থাকা রমণী নয়, বরং তার রাগ প্রকাশ, তার ভুল, তার কান্না সবকিছু মিলিয়েই সর্বজয়ারা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘুরে বেড়ান, কখনো কঠোর রূপে, কখনো শক্তি রূপে।

হারানো দিনের গানে রয়েছি রয়েছি আজকের বিষয়, যে বিষয়টি শক্তিরূপেণ সংস্থিতা। প্রথম গানটি শুনছিলাম মৃণাল কান্তি ঘোষের কণ্ঠে এবং পরের গানে পান্নানাল ভট্টাচার্য। দুটি গানে আমরা শক্তির প্রতি আহ্বান জানাই এবং আমরা শক্তিকে অনুভব করি। এমন সময়ে রয়েছি যেখানে নারীসত্তার মধ্যে আমরা সব সময় সব পরিস্থিতিতে শক্তির যে ঊর্জা তা লক্ষ্য করি। কখনো কখনো সেটাকে মনে মনে ভাবি যে সেই কোমলতাই বোধ হয় তার দুর্বলতা। না, আপ্রাণ আঁকড়ে থেকেছেন যিনি সংসারকে, যিনি কোমল, তার মতো শক্ত কে আছে বলুন তো? তার মায়ার টান কি করে আমাদের নাকপাশের মতো আঁকড়ে আঁকড়ে ধরে? ঠিক তেমনি আমাদেরকে যেমন আঁকড়ে ধরেন, একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাও তাকে অনন্য করে তোলে। বাংলা সিনেমার কথা বলছি, শক্তিদের কথা বলছি, তাই মেঘে ঢাকা তারার কথা আসবে না, নীতার কথা আসবে না, তা কি করে হয়। এমন এক নারী যার কণ্ঠস্বর বাংলা সিনেমার ইতিহাসে এক গভীর ক্ষতচিহ্নের মতো থেকে গেছে। ছবির নাম মেঘে ঢাকা তারা, মুক্তি 1960 সালে, পরিচালক ঋত্বিক ঘটক, কেন্দ্রীয় চরিত্রে সুপ্রিয়া দেবী ওরফে নীতা। দেশভাগের পর উদ্বাস্তু জীবনের সংকট, আর্থিক অনিশ্চয়তা এবং ভেঙে যাওয়া পারিবারিক নিরাপত্তার পটভূমিতে তৈরি এই ছবিতে নীতা এক সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে। পরিবারের আর্থিক দায়িত্ব বহন করতে গিয়ে নিজের পড়াশোনা, নিজের প্রেম, ব্যক্তিগত স্বপ্নকে বার বার পিছনে সরিয়ে দিতে হয়েছে তাকে। নীতা চাকরি করে, তার উপার্জনে পরিবারের সদস্যদের পড়াশোনা চলে, সংসার টিকে থাকে, ভাইয়ের সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন এগিয়ে যায়। কিন্তু সেই পরিবারের মানুষগুলো নীতার স্বপ্নের কথা কি সমানভাবে ভাবে? এই প্রশ্নটাই ছবির চরিত্রের কেন্দ্রে। নীতার দাদা শঙ্কর গান শিখতে চায়। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও নিজস্ব চাহিদা আছে তার। নীতা সবার পাশে দাঁড়ায়, কিন্তু তার জীবনে প্রেম আসে, আশা আসে, আবার সেই আশা ভেঙেও যায়। নীতা পরিবারের মেয়ে, উপার্জনকারী এবং একমাত্র ভরসার জায়গা। ছবির শেষের দিকে বিভিন্ন পরিচয়গুলো, যেগুলো তার নিজের মানুষ, সেই পরিচয়গুলো কোথাও গিয়ে বদলে যেতে থাকে এবং বিভিন্নভাবে আমরা দেখি নীতাকে ছবির শেষের দিকে পাহাড়ি পরিবেশে নীতার সেই আরতি, বিখ্যাত দাদা আমি বাঁচতে চাই, এই আরতিটাই একজন অসুস্থ নারীর বাঁচার ইচ্ছা হয়ে শুধু থাকে না, এটা সিনেমা জগতে একটা কাল্ট ডায়লগ হিসেবে থেকে যায়। দাদা আমি বাঁচতে চাই, এটা কোনো মেয়ের আরতি নয়, এটা সমগ্র মানব জাতির আরতি, নিজের জীবনের প্রতি ভালোবাসার আরতি এবং আমাদের নিজের মধ্যেকার শক্তির আরতি, আপ্রাণভাবে নিজের জীবনকে ভালোবাসার আরতি। যখন আমাদের জীবন থাকে তখন আমরা জীবনের মর্ম দিই না, গুরুত্ব দিই না, মর্ম বুঝি না, কিন্তু যখন আস্তে আস্তে জীবন নিভে যেতে থাকে, ঠিক সকলই কতটা শক্তি দিয়ে জীবনটাকে ভালোবাসি সেই শক্তির কথা নীতা আমাদের মনে করিয়ে দেয়, জীবনকে ভালোবাসার কথা। অদ্ভুত জীবনের একটি না হেরে যাওয়া মেয়ের গল্প।

সুচিত্রা মিত্রের কণ্ঠে শুনছিলাম এই বিখ্যাত গান, এবং রয়েছি দেবী পক্ষে। আর দেবী পক্ষে রয়েছি মানে শক্তির উদযাপন, যেমন আজকের বিষয় শক্তিরূপেণ সংস্থিতা। সেই শক্তিদের কথা হচ্ছে সিনেমায় যাদের আমরা দেখেছি বিভিন্নভাবে। মহানগরের আরতি, গ্রামের অভাব সংসার থেকে আমরা যদি একটু এবারে চলে আসি ষাটের দশকের কলকাতায়, তাহলে ১৯৬৩ সালে সত্যজিৎ রায় নির্মাণ করলেন মহানগর। ছবির কেন্দ্রে আরতি মজুমদার অর্থাৎ মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে এক অসাধারণ নারী। আরতির স্বামী সুব্রত একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে আরতি চাকরি করার সিদ্ধান্ত নেয়। সে বাড়ির বাইরে গিয়ে বিক্রয় কর্মী হিসেবে কাজ করা শুরু করেন। একটু ভেবে দেখুন, আমরা আজকে অনেকেই নারীর চাকরি করাকে স্বাভাবিক বলে ধরে নিই, কিন্তু সেই সময়ে মধ্যবিত্ত সমাজে একজন গৃহবধূ যিনি বাইরে বেরিয়ে চাকরি করছেন, এবং শুধু অর্থনৈতিক সেটা সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের সম্মান, সামাজিক ধারণা, পুরুষের উপার্জন না করা, সমস্ত কিছু, প্রতিষ্ঠা, পরিচয়। এবং আরতি অন্য কোনো চাকরি করলেন না, শিক্ষকতার চাকরি নয়, সত্যজিৎ রায় তাকে দিয়ে সেলসম্যানের চাকরি করালেন। আরতির প্রথম কাজের জগতে প্রবেশ, এবং পরিবারের প্রয়োজনে কিন্তু কাজ করতে করতে সে এক নতুন পৃথিবীকে চিনতে শিখল। পরিচালকের এখানেই মহত্ব, এই যে পরিবেশকে চিনতে শেখা, পৃথিবীকে চিনতে শেখা, এবং একটা অন্যরকমভাবে আমাদের সঙ্গে ঘরে বাইরে যে নারী শক্তির প্রদর্শন পরিচালক করালেন, সেই জন্যই বোধ হয় সত্যজিৎ রায় সত্যজিৎ রায়। এবং বাইরের মানুষের বাড়ি এবং ঘরে সহকর্মী, ক্রেতা, পেশাগত সম্পর্ক, সব কিছু এই আরতির আত্মবিশ্বাসকে কিন্তু ধীরে ধীরে বদলে দিতে থাকলো। মহানগর বলতেই আমাদের প্রথমেই যে ছবিটা চোখে পড়ে সেটা হচ্ছে আরতি মুখোপাধ্যায় কয়েকটি টাকার নোট ধরে আছেন এবং সেটিকে মুখের কাছে নিয়ে আসেন, মানে চুম খাচ্ছেন এই রকম, বা নাকের কাছে নিয়ে আসছেন যে নতুন টাকার গন্ধ যেটা। কোথাও গিয়ে এই ছবিটার সাথে ভীষণ পরিমাণে শক্তি, ভীষণ পরিমাণে স্বাধীনতা, এবং সেই স্বাধীনতাটার মধ্যে আনন্দ আছে, উগ্রতা নেই, কোথাও গিয়ে সমতা আছে, কোথাও গিয়ে নিজের সংসারটাকে, নিজের সংসারের জোয়ালটাকে নিজের কাঁধে তুলে নেওয়ার দায়িত্ব আছে। শক্তির বহিঃপ্রকাশ বোধ হয় এভাবেই শক্তি, তাই জন্য কোথাও গিয়ে উগ্রতা নয়, সবসময় অন্তঃসলীলা হয়ে সবসময় নমনীয়তা মানেই শক্তি। আর সেই যত নমনীয়তা আমরা দেখি সে তত শক্তিশালী হয়ে ওঠে।

নাটক লেখার কাজ বিধাতা পুরুষ তুমি বন্ধ করো, কায়েমি স্বার্থবাদী ধনীদের তুমি চলতি ধরো, নাটক লেখার কাজ বিধাতা।

সময়টা এমন যে কালকের হারানো দিনের গানে কি আছে শুনে নি। মহালয়ার পর থেকে শিউলির গন্ধমাখা শিশির ভেজা প্রতিটি নতুন ভোরে মুখরিত হয় সাজো সাজো রব। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, আবেগের এই উৎসবকে ঘিরে থাকে আপামর বাঙালির বছরভর অপেক্ষা। আর কি ধৈর্য রাখা যায়, ভিড় বাড়ার সাথে সাথে ঠাকুর দেখতে হবে যে, তাই হারানো দিনের গান নিয়ে আসছে পুজো পরিক্রমা। তৃতীয়ার রাতে আমরা ঘুরে দেখব বনেদি বাড়ির পুজোর দালানগুলি, অনুভব করব ইতিহাস ঐতিহ্য আর আবেগের পরম্পরাকে। স্টুডিওতে বসেই শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে কানে কানে এই যাত্রার সঙ্গী হবে কে? হ্যাঁ, আম্রপালি ঘোষ মিত্র। কালকের হারানো দিনের গান শুনতে ভুলবেন না ঠিক রাত 11টায়। কালকে তৃতীয়া, কালকে বনেদি বাড়ির যে পরিক্রমা সেটা নিয়ে হারানো দিনের গান, তার ঠাকুর দালান, সেখানকার ভরপুর আড্ডা মজলিস। আর আজকে যেহেতু দ্বিতীয়া, যেহেতু দেবী পক্ষে আছি, সে তো অবশ্যই শক্তিরূপেণ সংস্থিতা।

আরতি মুখোপাধ্যায় অপরাজিতার কথা বলছেন, কিন্তু আমরা বলবো এবারে অর্চনার কথা। যখন সালের কথা বলছিলাম, 1963 সালে ছিলাম, এবং এই সালেই আরও একটি সিনেমা রিলিজ করে সাত পাকে বাঁধা। চরিত্র এখানে অর্চনা। অর্চনা শিক্ষিত, আত্মমর্যাদা সম্পন্ন এবং একজন বেশ দোদণ্ড প্রতাপ নারী। তার সঙ্গে সুখেনের সম্পর্ক এবং পরবর্তীতে বিবাহের মধ্যে ছবিটিতে দাম্পত্য, সামাজিক শ্রেণী, পারিবারিক প্রত্যাশা, ব্যক্তি স্বাধীনতার সংঘাত সমস্ত সামনে আনা হয়েছে। বিয়ের পর দুটি মানুষের জীবনে শুধু তাদের ভালোবাসার ওপর যে নির্ভর আমরা করতে পারি না, সেটিকে ভালো করে দেখানো হয়েছে এখানে। তাদের পারিবারিক পরিবেশ, সামাজিক মর্যাদাবোধ এবং একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গিকেও সম্পর্কের মধ্যে আনা হয়েছে। অর্চনার জীবনে সেই সংঘাত ক্রমশ তীব্র হয়। তার নিজের পরিচয় এবং আত্মসম্মানের প্রশ্ন দাম্পত্যের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ছবিটি আমাদের মনে করিয়ে দেয়, একজন নারী শিক্ষিত হওয়া বা আর্থিকভাবে সক্ষম হওয়াই যথেষ্ট নয়, সম্পর্কের মধ্যে তার মতামত, তার আত্মমর্যাদাকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। এখানে একটা বেশ ভাবার বিষয়, আমি আপনাদের কথা বলতে বলতে আমারও মনে হলো এটা, যে দেখুন, মহানয় গড়ে সেখানে নারী বেরোচ্ছে, শহরের কাজ করছে, সেলসম্যানের কাজ করছে, অন্য ধরনের জীবিকা সে বেছে নিচ্ছে, শুধু শিক্ষকতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, কারণ সেখানে সেই সময় শিক্ষকতা মেয়েদের জন্য সবচেয়ে ভালো অপশন ছিল বলা চলে। সেখান থেকে স্টিরিওটাইপকে ব্রেক করে দিচ্ছে, তাহলে মেয়ের হাতে পয়সা আসছে, ঠিক তারপরেও তার আত্মসম্মানও পয়সার সাথে যে আসছে, আত্মমর্যাদা বোধও যে আসছে, সেটাও কিন্তু একটা শক্তির প্রদর্শন। সে কিন্তু কোথাও গিয়ে নিজেকে জানছে, নিজের অধিকারগুলোকে বুঝছে, সেখানেই বোধহয় শক্তিরূপেণ সংস্থিতা। এভাবেই তার বোধ বৃদ্ধি হচ্ছে।

জগন্ময় মিত্রর কণ্ঠে এই গান শুনতে শুনতে আমরা প্রবেশ করব এমন এক সময়ে, এমন একটি চলচ্চিত্রে যেখানে আমরা দেখতে পাব ক্ষুষ্ণ জমিদার পরিবারের অন্তর্মহল, এবং সেখানে চোখের জল নিয়ে বসে আছেন আমাদের এক শক্তিরূপী নারী। বিমল মিত্রের উপন্যাস অবলম্বনে নির্মিত সাহেব বিবি গোলাম বাংলা সাহিত্যের এক অন্যতম চলচ্চিত্র এবং স্মরণীয় বটে। ছবিতে মাধবী মুখোপাধ্যায় ছোট বউয়ের চরিত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং ছোট বউ এমন এক অভিজাত পরিবারের গৃহবধূ যেখানে বাহ্যিক মানে কোনো টাকা পয়সার অভাব নেই, এবং সেখানে তাকে যদি বলতে হয় তাহলে সম্পর্কের একটা শূন্যতা এবং সামন্ততান্ত্রিক অবস্থার অবক্ষয় দুটোর মধ্যে যাকে বলে ব্যালেন্স করে চলা, এটা আমরা দেখতে পাই। তার স্বামী তাকে সময় দেয় না, তার আবেগের প্রতি যথেষ্ট মনোযোগ দেয় না। এখানে একটা কথা মনে পড়ে যে নিজের সর্বনাশ করে, নিজের সর্বনাশের মধ্যে যে সুখ আছে সেই সুখ বোধহয় অন্য কিছুতে নেই। ঠিক ছোট বউয়ের ক্ষেত্রেও আমরা সেটাই দেখি যে নিজের সর্বনাশ করে ছোট বউ সেই আচরণ করতে থাকে যেখানে তার স্বামীর মন পাবে, তাই নিজের সর্বনাশ করতেও সেই নারী পিছুপা হয় না। এবং মাদকাসক্তি বা বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ আমরা দেখতে পাই ছোট বউয়ের মাধ্যমে, কিন্তু তবুও সেই নারী তার শক্তিকে বোধহয় চিনতে ভুল করে, কিংবা আমরা কি ভুল করি তার শক্তিকে চিনতে? ছোট বউয়ের শক্তির

নিজের সর্বনাশের মধ্যেও কোথাও এক সুখ লুকিয়ে আছে। কিছু কিছু ক্ষেত্রে বোধ হয় সেই শক্তির ঊর্জা, সেই শক্তির ব্যাপ্তি নিজের সর্বনাশের মধ্যে দিয়েই হয়, এবং সেই সর্বনাশ আসে মাহলের মধ্যে দিয়ে, পরিবেশের মধ্যে দিয়ে, যেখানে সেই শক্তি জ্বলে পুড়ে খাক হয়ে যায়, শুধু পড়ে থাকে তার অশ্রুজল।

কণ্ঠে গান শুনতে শুনতে আমার খেয়াল হলো আমি বোধহয় একটা জায়গায় ভুল বলেছি, সেটা হচ্ছে সাহেব বিবি গোলামের ছোট বউ আমি মাধবী মুখোপাধ্যায় বলে দিয়েছিলাম বোধহয়, একদম ক্ষমা প্রার্থী, সেটি সুমিত্রা দেবী হবে। কি করে যে ভুল বললাম, হয়ে যায় মাঝে মাঝে, পটেশ্বরী বা ছোট বউ সুমিত্রা দেবী, আমি ভীষণ প্রিয় চরিত্র এবং আমার মনের কাছাকাছি থাকা একটি সিনেমা। এবং সুমিত্রা দেবীর সেই ওই যে বললাম করুণ কাহিনী সবাইকে নাড়িয়ে যায় বোধহয় যারা আমরা ছোটবেলায় সেই সিনেমা দেখেছিলাম। এবং অবশ্যই মারাত্মকভাবে একটা লেজেন্ড সিনেমা, না ভোলার সিনেমা,

এবং সেখানেও কিন্তু ছোট বউকে আমরা দেখি তার শক্তি রূপে, নিজেকে শেষ করে দেওয়ার মধ্যে যে আনন্দ আছে তার স্বামীর জন্য, তার সবটুকু, সে যতটুকু পারে তার মতো করে। আবার এই যে দাম্পত্যের কথা উঠল, সেই দাম্পত্য নিয়ে আরও এক যদি গল্পের দিকে আমরা একটু ভাবি, তাহলে এক মজার চরিত্র, মানে একটু অন্যরকম চরিত্র, একটু বিতর্কিত চরিত্র চারুলতা। সকলের প্রিয় চরিত্র, আবার বিতর্ক আছে এই চরিত্র। এমন একজন নারীর গল্প যার জীবনে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু রয়েছে গভীর শূন্যতা। রবীন্দ্রনাথ ঠাকুর নষ্টনীর সেখানেই বুনে দিলেন চারুলতাকে, যেখানে সেই সময়ে তাকে নিয়ে হলো এক সমাজের মধ্যে রেড়ে রব। ছবিটি মুক্তি পায় 1964 সালে এবং আমাদের সত্যজিৎ রায় মাস্টার মাইন্ড, সময়টা 1900-এর শেষ ভাগ। শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজে নতুন চিন্তা, সংবাদপত্র, সাহিত্য, এই আপনি গল্প আপনারা জানেন। চারুলতা একজন শিক্ষিত রুচিশীল নারী, তার স্বামীর যে সংবাদপত্র প্রকাশ, তার ব্যস্ততা, স্বামীর প্রতিও তার ভালোবাসা রয়েছে এবং তাদের মধ্যে মানসিক আদান প্রদানেরও যথেষ্ট, যদি একটু দেখি সেখানে গিয়ে অভাব রয়েছে। তাহলে এই যে মানসিক আদান প্রদানের অভাব, সেইটা মেটাতেই চারুলতা তার আত্মীয় অমলকে বেছে নেয়। তার বাড়িতে এসে অমল চারুর সাহিত্য চর্চা, সৃজনশীলতার জগৎ খুলতে শুরু করে। চারু বুঝতে পারে তার নিজেরও ভাষা আছে, তার নিজের কল্পনা আছে, সৃজনশীলতা আছে। এই যে আত্ম আবিষ্কার এবং তার মধ্যে জড়িয়ে পড়ার জটিল আবেগ, সম্পর্কের সংকট, সেই সময়ে বসে নারীদের জন্য রচনা করা, নারীর জন্য রচনা করা এবং নারীর হয়ে তার মধ্যে দিয়ে বলানো, কোথাও গিয়ে এই চরিত্র যখন আমরা দেখি, সিনেমায় দেখি বা পড়ি, তখন কোথাও গিয়ে মনে হয় যে সময়ের কত যুগ আগে সেই শক্তির প্রদর্শন হয়েছে, নারীত্বের প্রদর্শন হয়েছে, যেখানে এই সংকট, এই আত্মবিড়ম্বনা, এই জটিলতা, দাম্পত্য সমস্যা, সমস্ত কিছু কিন্তু এখনো ধরা পড়ে। নারীর নিজস্ব আকাঙ্ক্ষা, মানসিক নিঃসঙ্গতা, সমস্ত কিছু প্রকাশ পেয়েছে চারুলতার মধ্যে দিয়ে। আর সে যে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, এই অনুভূতিটাই কি শক্তিশালী নারীর প্রকাশ নয়? চারুলতাকে নিয়ে বহু বিতর্ক হয়েছে সে সময়, আবার চারুলতার মতো নারীদের নিয়ে এখনো বিতর্ক হয়, এখনো সমাজের ভ্রু কুচকে যায়, তাই তো? কারণ চারুলতা এমন এক নারীর দলিল, এমন এক নারী চরিত্র যাকে সমাজ সহজে কিন্তু গ্রহণ করে না, কারণ সেই নারীত্বের চূড়ান্ত এক প্রতিভয়ে অন্যরকমভাবে নিজেকে সে সবার সামনে নিজের কাছে তুলে ধরেছে, নিজেকে সে গুরুত্ব দিতে শিখেছে। কিন্তু ওই যে সমস্ত জটিলতার মাধ্যমে মানুষ যখন নিঃসঙ্গ হয়ে যায়, তার সৃজনশীলতা, আগ্রহ, ব্যক্তিসত্তা, সমস্ত কিছুই স্বীকৃতির প্রয়োজন হয়। চারুও সেই স্বীকৃতিটুকুই সন্ধান করেছিল, আর সেই স্বীকৃতিটুকুকে সমাজ স্বীকৃতি দেয়নি। এই জন্যই চারুলতাও এক শক্তিশালী নারী, এবং যিনি রচনা করেছেন বিশ্বকবি, তিনিও একজন শক্তিশালী পুরুষ, কারণ শক্তিশালী পুরুষ ছাড়া শক্তিশালী নারীকে তুলে ধরা, প্রকাশিত করা সম্ভব নয়। এই অনুষ্ঠানে একটা জিনিস বারবার বলতে মনে হয় যে যখনই নারী শক্তি প্রকাশ হয়েছে, তার চারপাশে, তার আশেপাশে, তার পিছনে, তার পরিবেশের মধ্যে অবশ্যই একটি শক্তিশালী পুরুষ রয়েছে, না হলে সেই শক্তির প্রকাশ, সেই ঊর্জার প্রকাশ কখনোই সম্ভব নয়। নারীকে চিনিয়েছেন আপনারা পুরুষেরা, তাই শক্তির উপেনের সংস্থিতার মধ্যে যতবার শক্তির কথা আসবে ততবার পুরুষের কথা আসবে, কারণ আপনারা ছাড়া আমরা সত্যিই বৃথা। আমরা শক্তির কাছে, দেবীর কাছে বারবার মাথা নত করি, তেমনি আপনাদের মর্যাদা দিই, কারণ না হলে হয়তো সেই সাম্য

ওটা থাকবে না, সেই ব্যালেন্সটাও থাকবে না, বা সেই শক্তির চূড়ান্ত রূপ আমরা দেখতে পাবো না। আমি আজকে যে সিনেমাগুলোর কথা বললাম সেই সিনেমাগুলোতে বেশিরভাগই গান নেই, তবে চারুলতায় একটি গান আছে, শুনিয়ে দিই সেই গানটি।

কিশোর কুমারের কণ্ঠে বিখ্যাত গান চারুলতা সিনেমা থেকে। আর সময়ে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে অনেক সিনেমার কথা বলা হলো না, শক্তি রূপেণের সঙ্গে স্থিতা, এই বিষয় নিয়ে আবারও আসব, আরও অন্যান্য গল্প নিয়ে, আরও অন্যান্য গান নিয়ে। আর যে সমস্ত সিনেমাগুলোর কথা বললাম না, এখানে গানই নেই সত্যি কথা বলতে কি, তেমনই বহু সিনেমা আছে যেখানে নারী চরিত্র ভীষণভাবে পাওয়ারফুল, শক্তিশালী, বা শক্তিশালী বলতে শালিনী বা শক্তিশালী বলতে আমরা যেরকমভাবে ঠিক বুঝি সেরকম নয়, সেরকম ব্যাখ্যায়। আপনাদের মনে কি এরকম কোনো নারী চরিত্র আছে? আজকের হারানো দিনের গান কিভাবে শুনলেন, কি মনে হলো, এই বিষয় নিয়ে যদি আবারও অনুষ্ঠান শুনতে চান, এই সিনেমাগুলো নয় অন্য সিনেমা নিয়ে আবারও আসবো এইরকম কোনো দিন গল্পে গানে। তবে সমস্ত শক্তির উদযাপন আমরা করি, শক্তি আমাদের মধ্যে, নারী পুরুষ নির্বিশেষের মধ্যে সেই কোমলতা, সেই কঠোরতা সমস্ত সমাহৃত হোক দেবীপক্ষে, আমরা সেই শক্তির ঊর্জা নিয়ে অনুষ্ঠান শেষ করব। খুব খুব আপনার পুজো ভালো কাটুক, মা মঙ্গল করুন। তবে যাবার আগে সেই প্রদর্শন, শক্তির প্রদর্শন, যেখানে উচ্ছলতা, আনন্দ, নিজেকে পরিপূর্ণ করে পাওয়ার ইচ্ছা সমস্ত মেয়ের মধ্যে থাকে, সেরকম একটু গান শুনিয়ে স্টুডিও থেকে বিদায় নেব। আমি ছিলাম এতক্ষণ শ্রীরূপা মুখোপাধ্যায়। খুব ভালো আপনার শেষ রাতটুকু কাটুক, কালকে সকাল দুর্দান্ত শুরু হোক। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে ভীষণ শক্তিশালী পাওয়ারফুল একটা গান দিয়ে, যেখানে নারীত্বের উদযাপন, যেখানে হারিয়ে যাওয়ার মধ্যে কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই, আছে শুধু আনন্দ।

শুনছিলেন হারানো দিনের গান, সঙ্গে ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশন শেষ হল আমাদের। আগামীকাল আমাদের প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:29 হয়ে 4 সেকেন্ড এবং মাফ করবেন 11:59 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:30 হয়ে 31 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন DTH পরিষেবার অনুষ্ঠান একযোগে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী কিশোর কুমার।

আধুনিক গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এখন শুনবেন আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শিবাজী চট্টোপাধ্যায় শুনবেন আধুনিক গান।

আধুনিক গান শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এখন ছায়াছবির গান। প্রথমে হংসরাজ ছায়াছবির গান। প্রথম দুটি গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: ওরা ঝুলছে কেন?
1: এইভাবেই লোকে ছয় মাসে ঝুলে চলে।
0: যদি পড়ে
1: আগে পড়ে যেত, এখন এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রড ধরে জোলাটাই ট্যাকটিক্স। এই এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রড ধরে জোলাটাই ট্যাকটিক্স।

0: শুনলেন এতক্ষণ হংসরাজ ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এখন ছুটির ফাঁদে ছবির গান, প্রথম গানটি মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: মুশকিল আশা

ছুটির ফাঁদে ছায়াছবির গান শুনলেন মান্না দি এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন দুটি গান ছুটির ফাঁদে ছবি থেকেই, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ছুটির ফাঁদে ছায়া ছবির গান, এখন রাগ অনুরাগ ছবির গান। প্রথমে হেমন্ত মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে।

রাগ অনুরাগ ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার কণ্ঠে। পরের দুটি গান রাগ অনুরাগ ছবি থেকে, প্রথমটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, দ্বিতীয়টি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

রাগ অনুরাগ ছায়াছবির গান শুনলেন। এখন নায়িকার ভূমিকায় ছবির গান, প্রথম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে।

নায়িকার ভূমিকায় ছায়াছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন। এখন জীবন সৈকতে ছবির গান আশা ভোসলের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান। প্রথমে দ্বিজেন্দ্র গীতি শুনবেন দেবাশিস রায়চৌধুরীর কণ্ঠে।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন দেবাশিস রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন আগমনী গান, শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

আগমনী গান শুনলেন চন্দ্রাবলী রুদ্র দত্তের কণ্ঠে। এখন লোকগীতি, প্রথমে শিল্পী সুবোধ রায়।

লোকগীতি শুনলেন বিষ্ণুপদ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, সবশেষে রাগ প্রধান গান শিপ্রা বসুর কণ্ঠে।

রাগ প্রধান গান শুনলেন শিপ্রা বসুর কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: নাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: সাত সুরে সারাদিন রাত শুনতে শুনতে সময় হয়ে যায় অন্যরকম সুরের কথা বলার, অন্যরকম সুরের মূর্ছনায় কিছুক্ষণ মেতে যাওয়ার। ঘড়ির কাঁটা বলছে সময় 4:01 হয়ে 10 সেকেন্ড, আর ভোর 4 মানে সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে ললিত পঞ্চম রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

বাড়ির শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে ললিত পঞ্চন্দাকে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। প্রচার তরঙ্গে

0: আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব। এতক্ষণ আনন্দ ভৈরব রাগে শরৎ শুনছিলেন, শিল্পী ছিলেন আনন্দ বন্দ্যোপাধ্যায়। প্রভাতি বীরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ আপাতত এ পর্যন্তই।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

বেলার কিন্তু বলছে সোয়া 5:01 হয়ে 10 সেকেন্ড, আর ভোর 5টা মানে সময় আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্র গান শুনব বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

সভাপতির যে কোন অতিথি এল, এ প্রশ্ন আমাদের মনে বারবারই হয়। আকাশে পেঁজা তুলোর মতন মেঘ যখন ভেসে বেড়ায়, তখন আমাদের মনের মধ্যে এই প্রশ্নই বারবার আসে। আর এই সকাল মিষ্টি সকালে যখন আমরা যখন কথা বলি, শরতে আজ কোন অতিথি এলো, সেই আকাশের পেঁজা তুলে দেখে আমাদের মনটা কেমন যেন হয়ে ওঠে। দেখতে দেখতে কিন্তু আজকের প্রায় তৃতীয়ার সকাল, এই সকাল চতুর্থী, আস্তে আস্তে আমরা এগোচ্ছি পঞ্চমী ষষ্ঠী, এগোচ্ছি আমরা আমাদের সেই প্রতীক্ষিত সেই দিনের অপেক্ষায়। আমরা রয়েছি কিন্তু এই নতুন ভোরে, আমরা এগিয়ে চলেছি আমাদের সেই শরৎকালের সেই কাশফুলের গন্ধে আর নতুন জামা কাপড়ের গন্ধ মেখে। আমরা এগোতে চাই আমাদের নতুন সকালে, সেই সকাল আমাদের নিয়ে যাবে রাত পর্যন্ত, যে রাতে আমাদের সারা রাত জেগে ঠাকুর দেখা, হই হই হুল্লোড় আমাদের জীবনটাকে একটা অন্যরকম মাত্রা এনে দেয়। আমরা অপেক্ষায় থাকি, সারা বছর অপেক্ষা করে থাকি ঠিক এই সময়টায়, যে সময় আমাদের মনের মাঝে এই দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমরা যখন এগিয়ে যেতে চাই, ঠিক সেই সময় আমাদের প্রকৃতি জানিয়ে দেয় সময়টা একটুখানি অন্যরকম। আর এই যে প্রকৃতির এক অদ্ভুত খেলা, আর সেই খেলার সাথে আমরা আমাদের নিজেদেরকে যুক্ত করে ফেলি কখন বুঝতেই পারি না। প্রথম দ্বিতীয় তৃতীয়, সেখান থেকে একটু একটু করে এগিয়ে চলা পঞ্চমী ষষ্ঠীর দিকে। আসলে বারবারই সময় আমাদের জানায় মা আসছেন, আর মার প্রতীক্ষায় আমরা যেমন থাকি ঠিক সেই রকমই আমাদেরও মাঝে মাঝে মনে হয় কে এলো। সে অতিথিকে বরণ করার জন্যই তো শিউলি শেফালি আরো কত নাম আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আমাদের এই জীবন পথে।